0: এখন তর্জমা পাঠ করছেন গোলাম সরওয়ার মির্জা।
1: সূরা বনি ইসরায়েলের 10-12 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং যারা আখেরাতে ইমান রাখে না তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আজাব। মানুষ অমঙ্গল কামনা করে যেমন সে মঙ্গল কামনা করে, আর মানুষ স্বভাবতই তরাপ্রিয়। আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি, রাতের নিদর্শনকে করে দিয়েছি নিষ্প্রভ, এবং দিনের নিদর্শনকে করেছি আলোকোজ্জ্বল, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অন্বেষণ করতে পারো, এবং যাতে তোমরা জানতে পারো বছরের গণনা ও হিসাব। আর আমি প্রতিটি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ঋণ গ্রহণে ইসলামের বিধান, বলছেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে প্রয়োজনের সময় ঋণ গ্রহণ করা মূলত বৈধ, তবে ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমানত ও মানুষের হক। ঋণ নেওয়ার সময় পরিশোধের দৃঢ় নিয়ত থাকতে হবে, এবং সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। অন্যদিকে কোনো ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে অসচ্ছল হয়ে পড়লে তাকে সময় দেওয়া এবং সম্ভব হলে ঋণ মাফ করে দেওয়া অত্যন্ত ফজিলতের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 280 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইন কানা দু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। অর্থাৎ আর যদি ঋণ গ্রহীতা অসচ্ছল হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও, আর যদি তোমরা সাদাকা হিসাবে ছেড়ে দাও তবে তা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ লিখে রাখার নির্দেশ দিয়েছেন সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। অর্থাৎ হে ইমানদারগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে, আর তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেয়। যার উপর ঋণ রয়েছে সে যেন লিখিয়ে দেয় এবং তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং ঋণের মধ্যে যেন কোনো কিছু কম না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 283 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضٌ। আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে হস্তগত জামানত রাখা যেতে পারে। অর্থাৎ ঋণের নিরাপত্তার জন্য জামানত রাখা শরীয়তসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণের বিনিময়ে বর্ম বন্ধক রেখেছিলেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন সুদে জড়িয়ে না পড়া হয়। ঋণ নেওয়ার সময় পরিশোধের নিয়ত থাকতে হবে, সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে বিলম্ব করা জুলুম। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1564 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, মাতলুল গনিয়্যি জুলমুন। অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির ঋণ পরিশোধে বিলম্ব করা জুলুম। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটি জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, যাতে তিনি তার নামাজ পড়ান। তিনি জিজ্ঞাসা করলেন, তার উপর কি কোনো ঋণ আছে? তারা বলল, না। তখন তিনি তার জানাজার নামাজ পড়ালেন। এরপর আরেকটি জানাজা আনা হলো, তিনি জিজ্ঞাসা করলেন, তার উপর কি কোনো ঋণ আছে? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, তার ঋণ আমার দায়িত্বে। তখন তিনি তার জানাজার নামাজ পড়ালেন। সহিহুল বুখারী হাদিস নম্বর 2289। শহীদের ঋণও মাফ হয় না, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমের 1886 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় কিন্তু ঋণ ক্ষমা করা হয় না। ঋণ মানুষের হক, ঋণ পরিশোধ করতে হবে অথবা পাওনাদার ক্ষমা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে আশ্রয় চাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরম। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে এত বেশি আশ্রয় চান কেন? তিনি বলেন, কোনো ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয় তখন সে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে ফেলে। সহিহুল বুখারী হাদিস নম্বর 2397। ঋণের দুশ্চিন্তা থেকে আশ্রয়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াদলাই দাইন ওয়াগালাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের ভার থেকে এবং মানুষের আধিপত্য থেকে। সহিহুল বুখারী হাদিস নম্বর 6369। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো অসচ্ছল ঋণ গ্রহীতাকে অবকাশ দেয় অথবা তার ঋণের সমস্ত অংশ অথবা কিছু অংশ ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন। ঋণ মানুষের উপর বড় দায়িত্ব সৃষ্টি করে, তাই বিলাসিতা বা অপ্রয়োজনীয় ভোগের জন্য ঋণ নেওয়া উচিত নয়। ঋণ নেওয়ার সময় মনে থাকতে হবে, আমি এটি অবশ্যই পরিশোধ করব। অতএব একজন মুসলমানের উচিত প্রয়োজন ছাড়া ঋণ না নেওয়া, ঋণ নিলে পরিশোধের দৃঢ় সংকল্প করা, সময় মতো ঋণ পরিশোধ করা এবং অন্যের অসচ্ছলতার সময় তার প্রতি দয়া করা। এভাবেই ঋণের ক্ষেত্রে কোরআন সুন্নাহের নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শরীয়ত সম্মত উপায়ে ঋণ দেওয়া এবং নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে ঋণ গ্রহণে ইসলামের বিধান সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। পবিত্র ত্রিপিটক পাঠে ধর্মবোধে বর্ণিত গাতার আলোকে আলোকপাত করছি। মানুষের প্রকৃত সুখ ভোগে নয়, সংযমে। ভোগে ভোগস্পৃহা বর্ধিত হয়, ত্যাগে মিতব্যয়ীও সংযমতার অনুশীলন হয়। যারা সংযমতার অনুশীলন করেন তারাই বিষয় ভোগ থেকে দূরে থাকেন, তারাই পারেন যে কোনো প্রসঙ্গে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটাতে। এরূপ নিরপেক্ষ ধীরচিত্তের বিবেক সম্পন্ন মানুষকে জ্ঞানী, পণ্ডিত ও অভিজ্ঞ নানা বিশেষণে বিভূষিত করি। এরূপ চারিত্রিক বৈশিষ্ট্যই সকলের জন্য প্রশংসনীয়, গৌরবনীয় ও অর্জনীয় বিষয়। তথাগত বুদ্ধ বলেছেন, কঠিন শিলাময় পর্বত যেমন বাতাসে বিচলিত হয় না, পণ্ডিত ব্যক্তিরাও তেমনি নিন্দা প্রশংসায় অবিচল থাকেন। কারণ যিনি জ্ঞানী, যার সত্তা অন্তরের গভীরে প্রতিষ্ঠিত, তার জগৎ ভিতরেই বিস্তৃত, বহির্জগতের তাৎপর্য তার কাছে ক্রমশই ক্ষীণ হয়ে আসে। অন্তরের ঐশ্বর্যে সমৃদ্ধ হয়ে বাইরের ভালোমন্দ, মান অপমান, নিন্দা স্তুতিকে অনায়াসে তুচ্ছ জ্ঞান করেন তিনি। তথাগত বুদ্ধ বলেছেন, যেতাপি রহদ গম্ভীর বিপ্রসন্ন অনাবিল এবং ধম্মানি সুত্থান বিপশ্চিদন্তি পণ্ডিতা। অর্থাৎ গভীর হ্রদ যেমন স্বচ্ছ প্রশান্ত থাকে, তেমনি পণ্ডিত ব্যক্তিগণ ধর্ম উপদেশ শ্রবণ করে সেই আলোকে আত্মনিয়ন্ত্রণ করে নিজেকে শান্ত ও স্থির রাখেন। যেমন জল গভীর হলে তার চাঞ্চল্য কমে যায়, তেমনি মানুষের বিবেক বা আত্মানুসন্ধানী চেতনা প্রখর হলে মানুষও স্থির এবং গম্ভীর থাকে। বুদ্ধ বলেছেন, সন্তং তস্য মনং হতি সন্তা বাচা চ কম্ম চ সম্মদায়া বিমুত্তস্য উপসন্তস্য তাদিন। অর্থাৎ সম্যক জ্ঞানের সাহায্যে যিনি আত্মনিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছেন, যে সুধীর ব্যক্তির চিত্ত, বাক্য ও কর্ম সবই শান্ত হয়। যেহেতু মানুষের সমস্ত অশান্তির মূল হচ্ছে ভোগতৃষ্ণা, বিষয় কামনা, আর এর নিবৃত্তি হচ্ছে জ্ঞানে। তৃষ্ণার এরূপ নিবৃত্তিই মুক্তি, কাজেই জ্ঞানের পথেই মুক্তি লাভ হয়। মুক্ত ব্যক্তির চিত্তের চাঞ্চল্য নেই, স্থির অবিচল শান্তিতে তিনি বিরাজমান হন। তথাগত গৌতম বুদ্ধ বলেছেন, সব্বত্তবে সপুরীষ সজন্তি ন কাম ন পয়ন্তি সন্ত সুখেন পুট্টা অথবা দুঃখেন উচ্চাবচং পণ্ডিতা দশয়ন্তি। ন অত্তে হেতু ন পরস্য হেতু ন পুত্তমিচ্ছে ন ধনঙ্গরট্টং ন ইচ্ছেয় অদম্যেন সমিদ্ধিমত্তন শিলোবপঞ্য বা দম্মি কুশিয়া। যিনি সজ্জন তিনি সমস্ত আসক্তি ত্যাগ করে থাকেন। সাধু ব্যক্তিরা বজ্ঞ বিষয়ের আলোচনায় রত হন না। সুখ দুঃখ জীবনে যাই আসুক না কেন, তারা উল্লসিত বা অবসন্ন হন না। এবং যিনি নিজের কিংবা অপরের জন্য, এমনকি পুত্র ও আত্মীয়ের জন্য পথ, রাজ্য ও সম্পদ কামনা করেন না, যিনি অনৈতিকভাবে অর্থ উপার্জন ও সমৃদ্ধিও চান না, তিনিই প্রকৃত সজ্জন, তিনিই প্রকৃত জ্ঞানী, তিনিই প্রকৃত আত্মবিশ্লেষক মানুষ বা ধার্মিক ব্যক্তি। ধার্মিক ব্যক্তিরা জানেন যে পার্থিব সকল সম্পদই ক্ষণস্থায়ী, এগুলো ভোগস্পৃহাকে বর্ধিত করে জীবনে শোক ও অশান্তি কানায়ন করে। এক কথায় এগুলো জীবনের শান্তি বিনষ্টকারী বিষয়। তাই এই মরীচিকার আচ্ছাদন থেকে বেরিয়ে আসার জন্য জীবনের অবস্থান ও অস্তিত্ব সম্পর্কে জানতে হবে। জানার এই চেতনার মাধ্যমে জাগ্রত হবে আত্মানুসন্ধানী চেতনা, যার মাধ্যমে আত্মবিশ্লেষণ সম্ভব হবে, সম্ভব হবে নিজের জীবন ও কর্মকে মূল্যায়ন করা। এটি মানুষের আদর্শ হওয়া উচিত। সকলের অন্তরে আত্মবিশ্লেষণমূলক চেতনা জাগ্রত হোক। সব্যে সত্তা সুখীত হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের দু এক জায়গায় স্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:48 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:55। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠানমালা। সেই আমি এই আমি শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য উপুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচার হবে বেলা 11:30। বেলা 2:20 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন, এসো করি ছোট পরিবার, প্রচার হবে বিকেল 4:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ, সকাল 6:40 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায় প্রচার হবে রাত 10:05। বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত 10:30। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz, এফএম 106 MHz শুনতে পাবেন সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। রাতের আধার পেরিয়ে শরতের এই স্নিগ্ধ সকাল হোক মধুময়, সার্থক এবং চলার পথটি হোক আরও বেশি মসৃণ, এমন প্রভাতের মিষ্টি হাওয়ায় আপনাদের স্বাগত শুভেচ্ছা ভোরের গানে। শুনব সমা খায়রুল ইসলামের কণ্ঠে, গীতিকার শিকদার ইসাক আলী, সুর করেছেন মোহাম্মদ শাহিন আলী।

0: ভোরের গানটি শুনলেন শিল্পী ছিলেন সোমা খায়রুল ইসলাম।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন। গেয়েছেন রাহাত আরা গীতি, প্রথম গান গুল বাগিচার বুলবুলি আমি।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন রাহাত আরা গিদি।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, তাকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, তাই আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু নিয়ে বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে। 2000 সালের পর থেকেই ডেঙ্গু আমাদের দেশে জনস্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং আমাদের দেশে বর্ষাকালে এবং তার পরপরই ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে ডেঙ্গু রোগী রয়েছে এবং দুর্ভাগ্যবশত প্রায় প্রতিটি বিভাগ থেকে আমরা মৃত্যুর খবরও পাচ্ছি। আমরা জানি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু ছড়ায়। কোনো সংক্রমিত ব্যক্তিকে ওই মশা কামড়ালে ডেঙ্গু মশার শরীরে ভাইরাসটি প্রবেশ করে এবং তারপর যখন এই মশা অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তিও ডেঙ্গুতেই আক্রান্ত হয়। এডিস মশা সাধারণত ঘরের ভিতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এই সময়ে, বর্তমান সময়ে বিশেষ করে যখনই কোনো জ্বর আমরা শুনতে পাই, ধরেই নিতে হবে এটি ডেঙ্গু জ্বর। এটিকে কোনোভাবেই সাধারণ জ্বর মনে করে বাড়িতে বসে থাকা যাবে না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য পরীক্ষা করতে হবে। জ্বরের প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি জানা যায়। তবে 3 দিন পার হয়ে গেলে NS1 পরীক্ষার মাধ্যমে আর ডেঙ্গু নির্ণয় করা যায় না। এক্ষেত্রে IgM অ্যান্টিবডি পরীক্ষা করা যেতে পারে, সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC পরীক্ষা জরুরি। এছাড়াও রোগীর অবস্থা অনুযায়ী বা রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিবেচনায় চিকিৎসক আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে থাকেন। প্রিয় শ্রোতা, এবারে আমরা জানব ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে। প্রথমেই মনে রাখতে হবে, নিজে নিজে বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো রকম ওষুধ সেবন করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে সাধারণত অনেক ব্যথা হয়। তবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোনোভাবেই অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই জাতীয় ওষুধ গ্রহণ করলে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতীয় হয়ে যেতে পারে। এছাড়া চিকিৎসার পাশাপাশি খাবার দাবারেরও কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। এই সময় প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন, সাথে তরল খাবার যেমন ফলের রস, স্যুপ, ডাবের পানি, খিচুড়ির মতো তরল খাবার খাওয়া যেতে পারে। তরল পদার্থ এই সময় আমাদের পানি শূন্যতা থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও সহজ পাচ্য পুষ্টিকর খাবারও খেতে হবে বেশি পরিমাণে। আর সাথে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। যদি রোগীর শরীরের কোনো স্থান থেকে প্রচণ্ড রক্তপাত হয়, মাড়ি থেকে হতে পারে, দাঁত থেকে হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এছাড়াও হঠাৎ করেই দেখা যায় রক্তচাপ কমে যায়। ধরুন হাইপারটেনশনের রোগী, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, এরকম উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, বা সাধারণ রক্তচাপ থাকে একজন মানুষের, তার এই জ্বরের পর হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, তাহলে আর কোনোভাবেই বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক সময় বারে বারে বমি হওয়া বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে, যখনই আপনি নিশ্চিত হবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, তখনই রোগীকে অবশ্যই সারা দিন মশারির নিচে রাখতে হবে, কোনোভাবেই যাতে মশা কামড়াতে না পারে। এজন্য সরকার প্রতিটি হাসপাতালেও প্রত্যেক ডেঙ্গু রোগীর বেডে মশারির ব্যবস্থা সরকার করেছেন ঠিকই, কিন্তু রোগীরা সেটি তুলে ফেলে দিচ্ছেন বা রাখছেন না। এটি কোনোভাবেই করা যাবে না, কারণ এতে আরও ঝুঁকি বাড়ে। কারণ একজন আক্রান্ত ব্যক্তিকে যখন মশা কামড়ায়, সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যে এটি সংক্রমিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, ডেঙ্গু তখনই গুরুতর রোগ হয়ে যায় যখন আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিই। তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোনো রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না, আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি। যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই। কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে 3 দিনের পর NS1 নেগেটিভই আসবে। তাই জ্বর বেড়ে গেছে 4-5 দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সেই বিষয়টিকে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষা এই সময় করতে হবে, তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন। সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন সবকিছুর ব্যবস্থা রয়েছে। এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয়, তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে। আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে। এখন কারো যদি 1,70,000-80,000 হয়ে যায় সেক্ষেত্রে ভীত হবেন না। চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না। যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি স্বরূপ। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়। তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। যে কোনো জমা পানি প্রতি 2 থেকে 3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সেই জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন। নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে, যা 2 থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ, ডেঙ্গুর প্রজননস্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলে সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: এদিকে আপনার আমার সকলের তাই আসুন দেশের জন্য কাজ করি। বিশেষ করে রোগমুক্ত একটি দেশ করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি, আর আপনার পতিত জায়গায় পড়ে থাকা যে জায়গাগুলো রয়েছে সেখানে আপনি কৃষি কাজে নিয়োগ করতে পারেন নিজেকে। আপনার নানা রকম সবজি রোপণের মধ্য দিয়ে, নানা রকম ফল গাছের মধ্য দিয়ে, ঔষধি গাছের মধ্য দিয়ে আপনার সেই জায়গাটি ভরাট করুন এবং জীবনটা অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যান। আমার এই দেশ আমরা সকলেই ভালোবাসি, তাই আসুন আমাদের দেশটাকে এমনি করে সবুজ আয়নে ভরে তুলি, গাছ লাগিয়ে যে গাছগুলো রোপণ করেছেন সেগুলোকে পরিচর্যার মধ্য দিয়ে তাকে বড় করে তুলি। একদিন দেখবেন এই গাছ আপনার জীবনের একটি অংশ হয়ে দাঁড়াবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবন আমরা সবাই চাই, তার জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ। পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকলে আমরা সুস্থ থাকব আর আমাদের ফল ফসলও ভালো হবে। কৃষি প্রধান আমাদের এই দেশের জাতীয় অর্থনীতিও কৃষিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। কৃষিতে আমাদের দেশের অবস্থান অনেক ভালো। কৃষির এই ভালো অবস্থাকে আরো ভালো করতে হবে, তার জন্য প্রয়োজন কৃষির আধুনিকায়ন। আয়তনের তুলনায় আবাদী জমির পরিমাণ অফুরন্ত নয়, তাই দেশের প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসতে হবে এবং উৎপাদিত ফসল ভালোভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, যেন অযত্ন অবহেলায় আমাদের ফসল নষ্ট না হয়। আমাদের কৃষিজীবী ভাইরা ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকব। প্রিয় শ্রোতা, আজকের কৃষি সমাচারে আমার বাংলা পর্বে আমরা শুনব একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সামাজিক বনায়নে গ্রামীণ জনগণের দারিদ্র বিমোচন। এ বিষয়ে কথা বলবেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কাউসার শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব সামাজিক বনায়ন সম্পর্কে, এবং এটা আসলে কি?
2: সামাজিক বনায়ন হলো এমন একটি কর্মসূচি যেখানে স্থানীয় বা গ্রামীণ জনগণকে সম্পৃক্ত করে রাস্তার পাশে, রেললাইনের ধারে, পতিত জমিতে বা সরকারি খাস জমিতে গাছ লাগানো হয়। এই বনায়নে অংশগ্রহণকারী জনগণ নিয়মিত পরিচর্যা করে এবং পরে গাছ বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। এটি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ দরিদ্র জনগণের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে।
1: এই কর্মসূচিতে কিভাবে গ্রামের দরিদ্র মানুষ উপকৃত হবে?
2: সামাজিক বনায়নে অংশ নেয়া ব্যক্তিরা শুরু চারা রোপণ করেন এবং নিয়মিত গাছের পরিচর্যা করেন। সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের আবর্তন কাল ন্যূনতম 10 বৎসর। অধিকাংশ উপকারভোগী সৃজিত উডলট ও কৃষি বন বাগানের অন্তর্বর্তীকালীন ফসল হিসাবে আদা, হলুদ, আনারস, গম, চীনাবাদাম, কচু, লেবু, সবজি এবং ঔষধি গাছপালা ও অন্যান্য ফসল চাষ করে লাভবান হয়। অংশীদারিত্বমূলক লভ্যাংশ বন্টন চুক্তিমালা অনুযায়ী সামাজিক বন থেকে প্রথম 7 বছর পর্যন্ত প্রুনিং ও থ্রিনিং কালে কর্তিত বৃক্ষ, ফরদ বৃক্ষের ফল, উৎপাদিত কৃষি ফসল ইত্যাদি থেকে প্রাপ্ত সকল আয় সম্পূর্ণরূপে উপকার বৈগণ পেয়ে থাকেন এবং আবর্তনকাল শেষে বৃক্ষ কর্তন পূর্বক লভ্যাংশ চুক্তিনামা অনুযায়ী উপকারভোগীদের মাঝে বন্টন করা হয়।
1: এবার আপনার কাছে যদি জানতে চাই অংশগ্রহণের জন্য কি কি শর্ত বা যোগ্যতা লাগে?
2: সাধারণত যেসব মানুষ ভূমিহীন, কৃষি জমি নেই বা আয়ের উৎস খুব সীমিত, তাদের অগ্রাধিকার দেওয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নাম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও ছবি দিয়ে আবেদন করতে হয়। প্রকল্প ভিত্তিক যাচাই বাছাই শেষে অংশীদার নির্বাচন করা হয়।
1: আপনি কিভাবে দেখেন সামাজিক বনায়নের প্রভাব গ্রামের অর্থনীতিতে?
2: এটি খুবই ইতিবাচক প্রভাব ফেলছে। এমন অনেক পরিবার আছে যারা আগে দিনমজুর ছিল, এখন তারা গাছ বিক্রি করে ঘর বানিয়েছে, ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে। একটি বাগান যেমন পরিবারের স্থায়ী আয়ের উৎস হয়, তেমনি আশেপাশের পরিবেশের ছায়া, মাটি ধরে রাখা, পশুর খাদ্য, জ্বালানি কাঠও সরবরাহ করে। গ্রামে অর্থের প্রবাহ বাড়ে, ব্যবসা বাণিজ্য বাড়ে এবং পরিবেশ সুন্দর হয়। এটা গ্রামীণ টেকসই উন্নয়নের বড় হাতিয়ার। সামাজিক বনায়নের আওতায় 1981-82 হতে 2023-24 সাল পর্যন্ত মোট 7,00,000 হেক্টর উডলট বাগান, 82,000 কিলোমিটার স্ট্রিপ বাগান করা হয়েছে। সৃজিত বাগানে 8,78,000 জন উপকারভোগী সম্পৃক্ত ছিলেন, তন্মধ্যে মহিলা উপকারভোগী ছিলেন প্রায় 1,56,000 জন। সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বাগানসমূহ হতে মোট 57,000 হেক্টর এবং 40,000 কিলোমিটার স্ট্রিপ বাগান কর্তন করা হয়েছে, যার বিক্রয় মূল্য প্রায় 2,332 কোটি টাকা। এযাবৎ বিভিন্ন উপকারভোগীদের মাঝে 505 কোটি টাকা বিতরণ করা হয়েছে লভ্যাংশ হিসাবে।
1: এই কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ কতটা রয়েছে?
2: দিন দিন নারীদের অংশগ্রহণ বাড়ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী মিলে অংশ নেন, নারী সদস্যরা চারারোপণ, সেচ, আগাছা পরিষ্কার এবং পরিচর্যার কাজ করেন। সামাজিক বনায়নের মাধ্যমে নারীর আর্থিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বাড়ছে।
1: শেষের প্রশ্নে জানতে চাইব, ভবিষ্যতে সামাজিক বনায়নকে আরো কার্যকর করতে আপনার কিছু প্রস্তাব বা সুপারিশ আছে কি?
2: অবশ্যই, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। বনায়নের আওতা আরো বাড়ানো উচিত, প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম বাড়ানো দরকার, নারী ও যুবকদের বিশেষভাবে উৎসাহ দেওয়া যেতে পারে, স্থানীয় সরকারের সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানো দরকার যাতে বনায়ন সঠিক তদারকি ও স্বচ্ছতা বজায় থাকে। সামাজিক বনায়ন শুধু গাছ লাগানোর প্রকল্প নয়, বরং এটি একটি গ্রামীণ দারিদ্র বিমোচনের কার্যকর হাতিয়ার। দরিদ্র জনগোষ্ঠী এতে আয় করতে পারছে, জীবনমান উন্নত হচ্ছে, পরিবেশ হচ্ছে সবুজ ও টেকসই। যদি সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করা যায়, তাহলে তা বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে।
1: ধন্যবাদ আপনাকে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের এখন নিয়ে যাব সুরের ভুবনে। শোনাবো একটি গান, শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার শাহ মোহাম্মদ সিরাজ, গানটিতে সুর করেছেন অশোক কুমার সরকার।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে ভারযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 7ই আশ্বিন, 10ই রবিউসানি, 22শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র খাতে সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সাইবার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন। আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতের পরিবারের পাশে রয়েছে সরকার, আহতদের হাসপাতালে দেখতে গিয়ে বললেন এলজিআরডি মন্ত্রী। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আগামীকাল থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল ও স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। নিউ ইয়র্কে সফরকালে প্রধানমন্ত্রী হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী 22 তারিখ সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন। তারেক রহমান ইউএনজিএর 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুর্কির রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্সি দিদিয়ার ফিলস আইএমএর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সফর আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ, ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা। তিনি গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন। মাহাদি আমিন বলেন, যাতায়াতের সময় বাদ দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সফর মাত্র চার দিনের। তিনি বলেন, এই চার দিনে এক মুহূর্ত নষ্ট না করে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মসূচি এবং কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। কেবলমাত্র অত্যাবশ্যকীয় ব্যক্তিরাই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন উল্লেখ করে মাহাদি আমিন বলেন, এর ফলে এই সফর সাশ্রয়ী। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাঁদের সন্তান জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে গতকাল বিএনপি দলীয় কার্যালয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রেজভি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফর ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন দৃষ্টান্ত। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এবারই সবচেয়ে ছোট আকারের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অর্থ সাশ্রয় ও কৃচ্ছতা সাধনের এই উদ্যোগ নিয়ে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে অপচয় রোধ এবং দেশের রাজস্বের সঠিক ব্যবহারের লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
3: দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে 35 সদস্যের আমাদের ইতিহাসের সবচেয়ে ছোট একটি প্রতিনিধি দল জাতিসংঘে 81তম অধিবেশনে সেখানে যোগ দিতে যাচ্ছেন। এখানেই প্রমাণিত হয় যে বিএনপির সরকার এবং সরকারের যে প্রধান, তিনি যাকে কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে চান, দেশের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধশালী করতে চান, এটা হচ্ছে তার আরেকটি নমুনা, তার আরেকটি প্রমাণ।
2: বিগত সরকারের আমলে বিশাল সফর সঙ্গী এবং অনাবশ্যক খরচের কঠোর সমালোচনা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
3: এর আগে অর্থাৎ ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকারের প্রধান যখন যেতেন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোন দেশে, সেখানে অনেক কোটি কোটি টাকা খরচ করে সংবর্ধনার ব্যবস্থা করা হতো, রিসেপশনের ব্যবস্থা করা হতো। এবার কিন্তু জনাব তারেক রহমান সাহেব সেই রিসেপশনের ব্যবস্থা করতে নিষেধ করে দিয়েছেন। কারণ ওই যে রিসেপশনের ব্যবস্থা হতো সেটা কারা করতো? ওখানে যে এমবেসি বা হাই কমিশন, তারা করতো, এবং সেটা দেশেরই টাকা, জনগণেরই টাকা, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হতো। তো সুতরাং এই সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে জনাব তারেক রহমান দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকেই ঊর্ধ্বে তুলে ধরে, এবং তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার, এটি পরিকল্পিত, এটি কলঙ্ক লেপন করার জন্য।
2: রাষ্ট্রীয় অর্থশাস্ত্রয় ও কূটনৈতিক কার্যকারিতাকে প্রাধান্য দিয়ে সরকারের এই নতুন দৃষ্টিভঙ্গি সুশাসনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্রশিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রতিনিধি দলের নেতারা দেশীয় বস্ত্রকল সুরক্ষায় 10-30 কাউন্টের তুলা সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার উপর জোর দেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সাইবার নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সিআইডির নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর ঘোষণা দেন। তিনি বলেন, দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পর্যবেক্ষণ করে দেশে ফরেন্সিক ল্যাব সরঞ্জাম প্রতিষ্ঠার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ায় জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ 50,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেন। সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়া রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থেই বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন অঞ্চলের দেশগুলোর জ্বালানি তেলের দর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে স্বয়ংক্রিয় দর পদ্ধতি পুরোপুরি কার্যকর করলে ডিজেলের প্রতি লিটারের দাম আরও বেশি নির্ধারণ করতে হতো।
5: সংকট প্রতিদিন যে নতুন মাত্রায় আমাদের সামনে আবির্ভূত হচ্ছে, সরকারের পক্ষে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা যদি শুধুমাত্র জ্বালানি তেলের ক্ষেত্রে এই ভর্তুকি অব্যাহত রাখতে চাই, তাহলে সরকারের চলমান যে সামাজিক নিরাপত্তার কার্যক্রম রয়েছে সেটি ভীষণভাবে বিঘ্নিত ঘটবে। যে ইপিআই কার্যক্রম রয়েছে, সকল কার্যক্রমই আসলে ক্ষেত্র বিশেষ স্থবির হয়ে যাবে। বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল, তো জ্বালানি তেল যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হয়ে যেতে না পারে, সে কারণে সরকারকে এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে।
4: এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমাতে। ডাক্তার এম এ মোহিত নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রকল্পে বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও সেবা ক্রয়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ 13 জনের বিরুদ্ধে পৃথক 6টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এ তথ্য জানান। 13 জনের বিরুদ্ধে মোট 12,03,27,985 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানায় দুদক। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, স্পিকারের চিঠি পেলে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এদিকে দ্বিতীয় স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতক্ষীরা চার আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম সহ তিনজনের বিরুদ্ধে করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 22 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আগামীকাল ইরানের সব বিমান সংস্থা বন্ধ করে দেওয়া হবে। কয়েক ঘণ্টা পর ইরান পাল্টা ঘোষণা করে, তেহরান মাশহাদ ও ইস্ফাহান থেকে ইরাকে নাজাফে ফ্লাইট পরিচালনা করা হবে। ইরানের সেনা কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেন, তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক এবং তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো নতুন হামলার মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী বলেছে, তারা রাজধানী সানার দক্ষিণে প্রশাসন নিয়ন্ত্রিত বাব আল মান্দেব ও আলবাইদা এলাকা নিকটবর্তী হুতি যোদ্ধা ও তাদের সরবরাহ লাইনে আঘাত হেনেছে। হুতি নেতা আব্দেল মালিক বলেন, যতদিন ওয়াশিংটনের লক্ষ্য থাকবে ইয়েমেনি জনগণের উপর আধিপত্য বিস্তার, ততদিনই যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত চলবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সেখানে একটি শিশু ও একজন নারী সহ তিনজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিউ ইয়র্কে তিনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপের পর জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই বৈঠক অনেক কিছুই বদলে দিতে পারে। এক সূত্র জানায়, বৈঠকটি পরিকল্পিত। মস্কো ও কিয়েভের মধ্যে প্রায় 4.5 বছর ধরে চলা যুদ্ধ অবসানে উভয় পক্ষের মধ্যে ওয়াশিংটন নতুন করে সরাসরি শান্তি আলোচনা প্রস্তাব প্রদানের প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি ও ট্রাম্প মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের আসন্ন ইউক্রেন সফর নিয়ে আলোচনা করেছেন। ভলোদিমির জেলেনস্কি বলেন, আলোচনায় কিয়েভ শান্তি প্রক্রিয়ার উপর জোর দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ও ডোনাল্ড ট্রাম্প জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষা সহ উত্তেজনা প্রশমন ও নিরাপত্তা ইস্যুতে মতামত বিনিময় করেছেন। এদিকে গতকাল রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রণক্ষেত্র সহ দেশটির বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখে, এতে অন্তত 5 জন নিহত হয়। খেলার খবর ক্রিকেট। জাপানে এশিয়ান গেমসে নারী টি টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 18 ওভারে 5 উইকেটে 124 রান করেছে। এর আগে প্রথমে টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এদিকে আজ টুর্নামেন্টের ফাইনালে ভারত নারী দল শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 11টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর সহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্য অস্ত যাবে 5:55। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সাইবার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন। আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের পাশে রয়েছে সরকার, আহতদের হাসপাতালে দেখতে গিয়ে বললেন এলজিআরডি মন্ত্রী। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আগামীকাল থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ছোট পরিবার সুখী পরিবার, তাই পরিকল্পিত পরিবারই পারে একটি সুখী, সমৃদ্ধ, সুস্থ, সুন্দর পরিবার দিতে। সুখী, সুস্থ, সমৃদ্ধশালী পরিবার গঠন করতে পরিবারের সকলের একান্ত প্রচেষ্টা খুবই কাম্য। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সুখের ঠিকানায়। আজকের সুখের ঠিকানার বিষয়, ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা। প্রিয় শ্রোতা, আজ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আমির হোসেন রাহাত। প্রথমেই আপনার কাছে জানতে চাই, পরিকল্পিত পরিবার বলতে আমরা কি বুঝে থাকি?
2: পরিকল্পিত পরিবার বলতে যদি আমরা সহজ করে বলি, এমন একটি পরিবারকে বুঝাবে যে পরিবারের সদস্য সংখ্যা হবে পূর্ব পরিকল্পিত। এই সদস্যদের জীবনযাপন কেমন হবে, তাদের মৌলিক চাহিদাগুলি কিভাবে পূরণ করা হবে। আমি যদি বিশেষ করে বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো। যেমন শিক্ষাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পরিবারের সদস্য যারা, যাদের লেখাপড়া করতে হবে, সেই সদস্যদের শিক্ষার ব্যবস্থাটি কেমন হবে, সেটি করার মতো পূর্ব প্রস্তুতি পরিবারের আছে কিনা, অসুস্থ যদি কেউ হয়ে পড়েন তাদের চিকিৎসার প্রয়োজন হলে সেটি করানোর মতো কোনো পরিকল্পিত ব্যবস্থা সে পরিবারটি গ্রহণ করেছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো যে পরিবারের মধ্যে বিদ্যমান, অর্থাৎ যে পরিবারে একটি পরিপূর্ণ একটি পরিকল্পনা যে পরিবারের সদস্যরা কিভাবে ভালো থাকবে, তারা সুস্থ থাকবে, তারা লেখাপড়া করবে, তারা পুষ্টিকর খাবার খাবে, তাদের সামাজিক আচার আচরণের মধ্যে যেন একটি সুস্থ পরিবারের বা সুস্থ মানুষের লক্ষণগুলি যেন বিদ্যমান থাকে, পাওয়া যায়, সেরকম একটি পরিবারকে আসলে আমি বলবো যে পরিকল্পিত পরিবার।
1: এবারে জানতে চাই, পরিকল্পিত পরিবারে ছেলে মেয়ে সংখ্যা কত হওয়া উচিত?
2: একেবারে যদি আমি সহজ করে বলি যে একটি পরিবারের একটি দম্পতির জন্য, আমরা দুইজন সন্তানের জন্য বলি যে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। অর্থাৎ একজন, একটা দম্পতি, অর্থাৎ একজন পুরুষ এবং একজন স্ত্রী, তাদের যে পরিবার, সেই পরিবারের দুজন সদস্য, ছেলে মেয়ে হোক যাই হোক, তারা আসুক, এটা আমরা চাই। তবে কখনো কখনো তো পরিবারের মধ্যে তাদের বাবা মায়েরও থাকতে পারেন। অর্থাৎ পরিকল্পিত পরিবার বলতে আমরা বুঝি যে সন্তান সংখ্যা যেন অধিক না হন।
1: আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ পরিবারগুলোতে ছেলে মেয়ে বৈষম্য লক্ষ্য করা যায়। পরিবারে কখনো দেখা যাচ্ছে ছেলেকে গুরুত্ব দিচ্ছে বেশি, মেয়েকে একটু কম গুরুত্ব দিচ্ছে। এখানে এই ক্ষেত্রে পরিবারগুলোর কেমন আচরণ হওয়া উচিত?
2: এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। তবে আশার কথা হচ্ছে, আপনি যেভাবে বলেছেন যে অধিকাংশ পরিবারে, আমার মনে হয় এই জায়গাটিতে আমি একমত হব না। হয়তো কিছু কিছু পরিবারে এটি আছে যে ছেলে মেয়েরা বৈষম্য শিকার হচ্ছে, বিশেষ করে মেয়েরা। তবে অধিকাংশ পরিবারে একসময় হয়তো ছিল আমাদের দেশে, আমরা যেটি লক্ষ্য করেছি। তবে এখন কিন্তু সেভাবে আমি মনে করি না যে একেবারে অধিকাংশ পরিবারে মেয়েরা বঞ্চিত হচ্ছে বা তাদের প্রতি ভিন্ন রকম আচরণ করা হচ্ছে। হ্যাঁ, তবে কিছু কিছু পরিবার অবশ্যই এটি আছে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি পিছনে কারণ ছিল, বারো যদি ব্যাপকভাবে বলি, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ছেলেকে যেভাবে লেখাপড়াতে উৎসাহিত করা হতো, স্কুল কলেজে ভর্তি করা হতো, মেয়েদের ক্ষেত্রে ধারণা করা হতো না মেয়েদের এত লেখাপড়া করার দরকার নেই, তারা তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, অন্য বাড়িতে চলে যাবে। অথবা ইনকাম জেনারেটিং বা আয় রোজগারের কথা যদি ধরি, কিছু পরিবারের মধ্যে এই ধারণা ছিল যে ছেলে বড় হয়ে তো তাকে আয় রোজগার করবে, আর মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, কাজে ছেলেকে সুস্থ করে গড়ে তুলতে হবে, এইরকম কিছু ধারণা আমাদের সমাজে বিদ্যমান ছিল। তবে আমি বলবো যে এখন সেগুলোর পরিবর্তন হয়েছে। আমি উচ্চশিক্ষার একটা উদাহরণ দিতে চাই, যে সাম্প্রতিককাল আপনারা জানেন যে মেডিকেল কলেজগুলোর রেজাল্ট প্রকাশিত হয়েছে, ডেন্টাল কলেজের ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আমি দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ভালো করেছে, পাশ করেছে। মেডিকেল কলেজগুলিতে এখন শতকরা 60 জন মেয়ে পড়ে, 40 জন ছেলেরা পড়ে। এবং এসএসসি পরীক্ষা যখন ফল প্রকাশিত হয়, তখনও যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে মেয়েরা কিন্তু অনেক ভালো করছে। এই ভালো করার পিছনে কিন্তু পরিবারের ভূমিকা আছে। যদি পরিবার আগের মতোই মেয়েদেরকে একটু অন্যভাবে দেখত, ভালো খাবার যদি শুধু ছেলেদের দিত, মেয়েদের না দিত, তাদের যদি লেখাপড়া করতে স্কুল কলেজে না পাঠাতো, তাহলে কিন্তু এটি হতো না। কাজে এই যে ফলাফলটি একটা উদাহরণ আমি দিলাম, এটি প্রমাণ করে যে আসলে মেয়েরা এখন এগিয়ে আসছে এবং পরিবারগুলো ছেলে মেয়ের ক্ষেত্রে যে বৈষম্য, যেটি আমরা নিয়ে কথা বলছিলাম, সেটি অনেক কমে এসেছে। হ্যাঁ, তবে একটা জায়গায় আমি বলবো যে বৈষম্য রয়ে গেছে আমাদের সমাজ এখনো পর্যন্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের বিয়েটা হয়ে যায় তাড়াতাড়ি। ছেলেদের যে বয়স আমরা চিন্তা করি যে না ওর তো মাত্র 20 বছর 21 বছর বয়স হয়েছে এখনই বিয়ে, কিন্তু মেয়েদের কোনো কোনো ক্ষেত্রে আমরা 12-14 বছর হলেই ভাবি যে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি মনে করি যে এই জায়গাটিতে আমাদের পরিবর্তন আনা উচিত। বাল্য বিবাহ বলি বা মেয়েদের বিয়ের বয়সটা আমরা নিশ্চিত করে জানি যে 18 বছর আগে অবশ্যই যেন কোনো মেয়েকে বিয়ে দেওয়া না হয়। এই জায়গাটা বৈষম্যের জায়গাটা আমি মনে করি যে পরিকল্পিত যেটি পরিবার, যে পরিবারের অভিভাবকরা যারা আছেন তারা এটি ভেবে দেখবেন, কোনোভাবেই যেন মেয়েদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, পরের ঘরে তারা চলে গেলেই সংসারের একটা বোঝা নেমে গেল মাথা থেকে, এমন যারা ভাবেন আমি মনে করি তাদেরকে এই ভাবনাটি ছেড়ে সঠিক পথে আসতে হবে।
1: ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা যে আমরা লক্ষ্য করছি এখন অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে আপনি বলছিলেন যে দেখা যায় যে গ্রামে বাল্য বিবাহ হচ্ছে, এই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কি ধরনের কাজ করে চলেছে?
2: আপনি জানেন যে এই কাজগুলোর ক্ষেত্রে যেমন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মূলত চিকিৎসা বিষয়ক লেখাপড়া যেগুলো আছে প্রতিষ্ঠানগুলি সেগুলো দেখে, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমাদের টেকনোলজিস্টরা লেখাপড়া করে, হেলথ টেকনোলজিস্টরা, সেই প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মেয়েরা ভর্তি হচ্ছে। তবে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ যে আরও প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন আমি যদি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কথা বলি, স্বাস্থ্য অধিদপ্তরের কিছু প্রোগ্রাম আছে, তারা কিন্তু এই মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচি আছে, মেয়েদের স্বাস্থ্য যেন সুরক্ষা হয়, তাদেরকে যেন অবহেলা না করা হয়, তাদের দিকে যেন খেয়াল রাখা হয়, সেই রকম সরকারের নানা

0: দূর করতে কতটুকু ভূমিকা তাদের থাকতে পারে বা থাকা উচিত?
1: অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে কোনো পরিবারেরই মূল দায়িত্ব হচ্ছে তাদের সদস্য যারা আছে তাদের প্রতি সমান দৃষ্টি রাখা। আমি আগে একটা কথা বলেছি যে আমরা এখন স্লোগানে হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো পরিবারের সদস্য ছেলে কি মেয়ে সেদিকে খেয়াল না রেখে সকলের প্রতি সমান দৃষ্টি রাখা, তাদের সকলের স্বাস্থ্য যেন সঠিকভাবে বেড়ে ওঠে, তাদের সকলের জন্য সমান পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, লেখাপড়ার সমান সুযোগ রাখা এবং তাদের জীবনে তারা বড় হওয়ার বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা ছেলে মেয়ে নির্বিশেষে সমানভাবে নিশ্চিত করাই হচ্ছে পরিবারের দায়িত্ব। যদি কোনো পরিবার এখনো সেটি না করে থাকে আমি মনে করি যে তারা ভুল করছেন। অবশ্যই তাদের সেই ভুল পথ পরিহার করে সঠিক পথে আসা উচিত, অর্থাৎ ছেলে মেয়ের প্রতি সমান দৃষ্টি রাখা উচিত।
0: ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমির হোসেন রাহাত আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি এতক্ষণ আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আপনারা এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন, এমনই প্রত্যাশায় আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আজকের আয়োজন থেকে। তবে তার আগে বলে যেতে চাই, যার যার পরিবারে যে যেখানেই থাকুন না কেন, পরিবারের বয়স্ক এবং ছোটদের প্রতি যত্নবান হন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে বিশিষ্ট ব্যক্তি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি। অনুষ্ঠানের আজকের অতিথি শিল্পী কবি হাসান হাফিজ, সঞ্চালনায় রেজাউদ্দিন স্টালিন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সেই আমি এই আমি অনুষ্ঠানের সাদর আমন্ত্রণ জানাই। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত কবি, বরেণ্য সাংবাদিক, আমাদের সকলের প্রিয় হাসান হাফিজ। অনেক ব্যস্ততার মধ্যে তার দিন যাচ্ছে, তবু তিনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। হাসান হাফিজ ভাই, আপনি কেমন আছেন?
1: ধন্যবাদ, ভালো আছি।
0: সেই আমি এই আমি অনুষ্ঠান একটু নাটকীয়, এই অর্থ যে আগে কি ছিলাম, এখন কি আছি, আর ভবিষ্যতে কোথায় যাবো। যদিও মানুষ ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার স্বপ্ন থাকে। আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন কবি, আর একটি পরিচয় হচ্ছে আপনি একজন সাংবাদিক। আপনি যখন কৈশোরে বড় হচ্ছিলেন কিংবা স্কুলে পড়ছিলেন, তখন থেকেই কি আপনার এই সাহিত্যের সঙ্গে যুক্ততা?
1: সেটা আমার একদম ছোটবেলা থেকে। আমার প্রথম লেখা ছাপা হয় যখন আমি ক্লাস এইটের ছাত্র, গ্রামে থাকতে আমি রকনুজ্জামান খান দাদা ভাই, আপনি জানেন, কচি কাঁচার আসরের পরিচালক, এবং বাচ্চাদের একটা শিশু কিশোর মাসিক পত্রিকা ছিল কচি ও কাঁচা, সেখানে এক লেখা ছাপা হয় আমার 1968 সালে। তখন আমি ক্লাস এইটের ছাত্র, গ্রাম থেকে আমি পোস্টে পাঠিয়েছিলাম, সেটা একটা আনন্দময়, একটা শিহরণ, অদ্ভুত একটা অভিজ্ঞতা।
0: এবং তখন ওই লেখাটা ছাপালে সারা গ্রামে কিংবা
1: বন্ধু বান্ধবকে দেখাতাম যে দেখো আমার নাম ছাপা, আর ছাপার অক্ষরে দেখা মানে
0: বিশাল ব্যাপার,
1: বিশাল ব্যাপার, এটা এখন চিন্তাই করা যায় না।
0: না না, এখন ওইগুলো কিন্তু তখন যে মূল্য ছিল ওটা আপনি নিজেই জানেন, এবং ক্লাস এইটে থাকা অবস্থায় আপনার লেখা ছাপা শুরু হয়েছে ঢাকার জাতীয় কাগজে। এবং আমি যতদূর জানি যে আপনি খুব তারুণ্য থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন। আপনি যে লেখাপড়া করছেন, পাশাপাশি সাংবাদিকতা এবং কবিতা লিখছেন, আপনার খ্যাতি হচ্ছে, আপনার পিতামাতা কি সেটা দেখেছেন?
1: হ্যাঁ, কিছুটা তো দেখেছেনই, কারণ আমি আমার বাবা মা বেঁচে থাকতেই আমার অনেকগুলি বই বেরিয়েছে, ফলে তারা এগুলি দেখে যেতে পেরেছেন। আমি যে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও দেখেছেন।

0: আমি দুইটা সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছি, সেটাও তারা দেখে গিয়েছে, সেটা একটা শান্তির কথা।
1: আপনি কয় ভাই বোন আপনারা?
0: আমরা সাত ভাই বোন, আমি ভাইদের মধ্যে তৃতীয় এবং ভাই বোনদের মধ্যে চতুর্থ।
1: আর কেউ কেউ লেখালেখির সঙ্গে আছেন?
0: আমার বড় ভাই লেখালেখি করতেন, তার কাছ থেকে আমি অনুপ্রাণিত। ওনার নাম আব্দুল বাকি, উনি তো লেখালেখি করলেন না কিন্তু ব্যাংকার হিসেবে জীবন কাটিয়ে দিলেন। তার গল্প খুবই পছন্দ করতেন কবি আহসান হাবিব, দৈনিক বাংলা সাহিত্য পাতায় অনেক গল্প ছেপেছেন।
1: আপনার মায়ের যে স্মৃতি সেটা কি আপনাকে নিশ্চয়ই এখন আপনার মা কাঁদায় আপনাকে? আপনার মা কি চাইতেন আপনি কি হন?
0: আমার মা তো সেরকম কিছু ভালো মানুষ হয়ে এটা ছিল, ডাক্তার হতে বলেছিলেন। তো আমার মা দেখে গেছেন যে আমার একমাত্র সন্তানটি ডাক্তার হয়েছে। আমার বাবা দেখে যেতে পারেন নাই কিন্তু আমার মা দেখতে পেরেছে। মাকে নিয়ে আমি আমি তো অনেক লেখা লিখেছি, আমি একটা লেখা লিখতে কাঁদতে কাঁদতে সম্পূর্ণ লেখাটা লিখেছি। আমার সারা জীবনে প্রচুর লেখা তো আমি লিখেছি, 200 উপরে আমার বই ছাপাই হয়েছে সম্পাদিত এবং মৌলিক মিলিয়ে।
1: ওটা অসাধারণ অভিজ্ঞতা। আপনার স্ত্রী আমাদের ভাবি, তিনি কি কবিতা পছন্দ করেন?
0: তিনি তো শিক্ষক মানুষ এবং কবিতা পড়ান উনি, উনি নিজে লেখেন না কিন্তু পড়ান। কবি শামসুর রহমান খুব পছন্দ করতেন তাকে, বারবার আমি শামসুর রহমানের কাছে চলে যাচ্ছি। তো উনি বলেছিলেন যে তীক্ষ্ণতার সাহিত্য রুচি একটা সার্টিফিকেট লিখে
1: দিয়েছে।
0: আমার স্ত্রী খুবই মেধাবী ছাত্রী ছিলেন, দুইটা ফার্স্ট ক্লাস পাওয়ার বাংলা বিভাগের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অনার্সের। ফার্স্ট ছিলেন প্রফেসর আনিসুজ্জামান, অনার্সের রেকর্ড নাম্বার।
1: এটা তো অসাধারণ একটা কৃতি তার জীবনের। তিনি কি আপনার কবিতা পছন্দ করেন?
0: আমার অনেকগুলি কবিতার বইয়ের নামকরণ উনি করেছেন, সেগুলি অসাধারণ, যেগুলি আব্দুল মান্নান সৈয়দের মতো মানুষ পছন্দ করেছেন খুবই। একটা বইয়ের নাম হলো তুমি বধূ অবিবাহের, এই নামটা উনি দিয়েছেন। জলরেখায় শব্দ জোর, এরকম একটা নাম দিয়েছেন। ফলে আরেকটা নাম দিয়েছেন ও জীবন অত্যাগসহন। অত্যাগসহন মানে যেটা সহ্য করা যাচ্ছে না, আবার মানে ধরাও যাচ্ছে না, এরকম জীবনটা হচ্ছে এরকম, এরকম অসাধারণ নামগুলি দিয়েছেন।
1: এই যে নামগুলো তিনি দিচ্ছেন এবং আপনার কবিতা তিনি ভালোবাসছেন, আপনাদের প্রণয় কি কবিতা থেকেই?
0: তা বলতে পারেন, এটা একটা আকস্মিক নাটকীয়। আমার স্ত্রী আমার 4 বছরের জুনিয়র, মানে যখন পরিচয় হলো তখন একদিন হাতে হাত দেখতো আবার ভালো, তা আমার হাত দেখে বলে যে আপনার শিগগিরই বিয়ে হবে, এবং তার 15-20 দিনের মধ্যে আমাদের বিয়ে হবে। এবং তার তখন মাস্টার্স পরীক্ষা চলছিল সেকেন্ড ইয়ার, তখন এটা তার বাড়িতে জানতো না, বিয়ের সময় আমার বাড়িতে জানতো, এই পরীক্ষা চলাকালীন বিয়ে হয়েছে।
1: এটা তো একটা অসাধারণ ঘটনা, খুবই আনন্দদায়ক স্মৃতি আপনার জীবনের। আপনি আহসান হাবিবের সান্নিধ্য পেয়েছেন, শামসুর রহমানের
0: সহকর্মী ছিলেন, তারা
1: সহকর্মী ছিলেন, এবং অনেক বড় সব সাংবাদিকদের সঙ্গে আপনার সম্পর্ক, এবং আপনি আমাদের দেশের বাইরেও নানা কাগজে আপনি লিখেন আমরা জানি, সেই লেখালেখির আপনার শক্তি আছে। আপনি কখনো কি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন কিংবা গান লিখেছেন?
0: গান লিখিনি, আমার তো খুব ইচ্ছা ছিল আমি মরমে গান কিছু লিখব, এবং আমার একটা কথা চলছে শিল্পী নচিকেতা আমার একটা গান করবেন। আমার ইচ্ছা ছিল যে একটা আয়ুব বাচ্চু আমার একটা গান গাইবে। আমার মরমী কবিতার ছড়ার একটা বই আছে, মরমী ছড়ার সম্ভার নামে, সেখানে একটা ছিল যে আমার দেহের বয়স 50 হইল মনের বয়স 20। তো আমি সেরকম শিল্পী যদি পাই তাহলে আমি কিছু ফোক, ফোকের দিকে আমি খুবই ঝুঁকে পড়তে চাই, কারণ ফোক হচ্ছে আত্মা, মানে দেশের আত্মা। মানে আমাদের ফোক এত সমৃদ্ধ লোকসাহিত্য, লোকগান, মানে পাগল হয়ে যাওয়ার মতো আসলে। হুমায়ুন আহমেদ, আমার বন্ধু হুমায়ুন আহমেদও মানুষকে কিন্তু লোকসাহিত্যের প্রতি যেভাবে আকৃষ্ট করেছেন, এবং আপনি উনি হাসন রাজাকে তুলে এনেছেন, মানে মানুষের মধ্যে জনপ্রিয় করেছেন, তো সেই অসাধারণ কাজটা করে দিয়ে গেছে। আমাদের কিন্তু ফোকের কাছে যেতে হবে, লোক জীবনের যেই প্রতিফলন সেই শিল্প সাহিত্য বলেন, সেইটার দিকে যেতে হবে, বৃহত্তর দিকে। আমরা যতই নাগরিক এবং কৃত্রিম এবং পশ্চিম ঘেঁষা সাহিত্য চর্চা করি না কেন, সেটা মনে হয় না শেষ পর্যন্ত টিকবে। আমাদের নিজেদের আত্মার কাছে, নিজেদের শেকড়ের কাছে,
1: যে জন্য জসীমউদ্দিন টিকে গেলেন, নজরুল টিকে গেলেন, এবং জীবনানন্দ দাস, দেখেন এরা সব কিন্তু বাংলার রূপ এঁকেছে, বাংলার মানুষের কথা বলেছে। বলা হচ্ছে জীবনানন্দ সবচেয়ে আধুনিক কবি, কিন্তু সে কিন্তু গ্রাম বাংলার ছবি এঁকে গেছে সারা জীবন,
0: অসাধারণ ছবি,
1: অসাধারণ ছবি, এটা কল্পনা করা যায় না।
0: এবং জীবনানন্দ দাশের ব্যক্তি জীবনে আপনি দেখবেন যে কলকাতায় যখন থাকতো তখন যেখানে হয়তো সবসময় হাঁটতে ভালোবাসত, গাড়ি ঘোড়ায় চড়তে বেশি ভালোবাসত না, এবং যেখানে ঘাস থাকতো ঘাসের উপর দিয়ে হাঁটতো, মানে সেই গ্রামীণ একটা স্বভাব,
1: গ্রামটা সে পেতে চায়
0: সবসময়।
1: সেটা কি আপনার মনের মতো হয় এখন?
0: এইটা তো একটা গ্রাম তো আমার আত্মার মধ্যে লেগেই আছে আসলে, তাই না? এখন আমরা ইট কাঠ কংক্রিটের জীবনে বাস করছি বাধ্য হয়ে, তো কিন্তু মনের মধ্যে তো সেই গ্রামটাই আছে, নদী আছে, গাছপালা আছে।
1: আপনার জীবনের যে সমস্ত অধ্যায়গুলো আমরা দেখেছি সেখানে আপনি যে স্বপ্ন দেখেছিলেন কৈশোরে তারুণ্যে যে আমি কি হব, সেই জায়গায় কি আপনি যেতে পেরেছেন? স্বপ্ন কি কিছুটা হলেও সফল হয়েছে?
0: অবশ্যই আমি মানুষের সঙ্গে থাকতে চেয়েছি, সাংবাদিকতা তো সেটা এক ধরনের কমিটমেন্ট থাকে, তাই না? আমি ডাক্তার হতে চেয়েছিলাম, হতে পারিনি, হয়নি সেটা, কিন্তু আমার পুত্র সেটা হয়েছে, সেটাও একটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এখন আপনি যেখানেই থাকেন, আপনি যদি মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ হন, মানুষকে ভালোবাসেন, তাহলে সেটাই আমি মনে করি সার্থকতার সঙ্গে বাঁচা। কারণ মানুষ তো সমাজবদ্ধ জীব, তারা একার মধ্যে স্বার্থপরতার মধ্যে যদি বাঁচে তাহলে তো দেশটা এগোয় না। সবারই উচিত প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মিলেমিশে থাকা, হিংসা বিদ্বেষ এগুলির থেকে দূরে থাকা যতটা সম্ভব, এবং দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা।
1: হাফিজ ভাই, কি দেশের বাইরে তো নিশ্চয়ই অনেক জায়গায় গেছেন, অনেক দেশে,
0: 16টা দেশে যাওয়া সম্ভব,
1: 16টা দেশে, তার মধ্যে কোন দেশ সবচেয়ে ভালো লেগেছে?
0: আমার ভালো লেগেছে জাপান সবচেয়ে। সাউথ কোরিয়াতে আমি গেছি 4 বার। একটা দ্বীপ আছে ওদের ছোট্ট, সেখানে একটা রেয়ার পাখি আছে, সেখানে কোনো মানুষের যাওয়া নিষিদ্ধ, ওই পাখিটাকে বাঁচানোর জন্য। এবং সেই পাখির উপরে কত বই তারা করেছে, ফিল্ম করেছে, সেগুলি আমাদেরকে দেখালো। সচেতনতা বেড়েছে, ফলে আপনি এখন অনেক পাখি কিন্তু গ্রামাঞ্চলেও অনেক বাড়িতে কিন্তু অভয়ারণ্যই তৈরি হয়েছে বলতে হবে। পাখি শিকার অনেকখানি কমে গেছে কিন্তু সচেতনতার ফলে, মানুষদের দায়িত্ব বেড়েছে এবং পাখিদের প্রতি ভালোবাসা বেড়েছে, প্রকৃতির প্রতি ভালোবাসা বেড়েছে। আপনি শহরেও দেখবেন যে ছাদ বাগান হচ্ছে, মানুষ কিন্তু গাছের প্রতিও সদয় হচ্ছে এবং মানুষ গাছের কাছে যাচ্ছে। প্রকৃতির কাছে আমাদের যেতে হবে, সবসময় যেতে হবে।
1: আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আপনি কি পরিতৃপ্ত কবি হিসাবে, লেখক?
0: কখনোই না। পাবলো পিকাসো বিশ্ববিখ্যাত শিল্পী, উনি একটা কথা বলেছিলেন যে একজন শিল্পীর জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন অপমানের। অপমানে, আমার একটা কবিতার বই আছে, অপমানে বেজে উঠি, মানে আমি যদি অপমানিত হই সেটা আমার মধ্যে সুর হয়ে বেজে ওঠে আর কি। তো আপনার মধ্যে যদি শিল্পী সত্তা থাকে, সৃজনশীলতা থাকে, তাহলে অপমান একটা আঘাত পেলে কিন্তু আপনি সেটা প্রত্যাঘাত করবেন শিল্পের রূপে,
1: শিল্পের প্রত্যাঘাতটা খুব সুদূর প্রসারী,
0: ফলে অতৃপ্তি তো থাকতে হবে, তৃপ্ত হলে তো মানুষ শেষ হয়ে গেল।
1: কোন শিল্পী কখনো তৃপ্ত হয় না। আপনি যে একজন গান ভক্ত মানুষ, তো আপনি কোনো গান শুনতে চান আমাদের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে?
0: হ্যাঁ, গান শুনতে চাই, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গান শুনতে চাই, জনম জনম তব তরে কাঁদি।

0: প্রিয় কবি হাসান হাফিজ, আমরা আজকে সেই আমি এই আমি অনুষ্ঠানে আপনার অনেক কথা শুনলাম, আপনার স্মরণীয় কথা শুনলাম, আপনার স্মৃতির কথা, আপনার প্রণয়ের কথা, আপনার জীবনের গল্প। জীবনের গল্প তো কোনোদিন শেষ হয় না, তো এই অনিঃশেষ গল্পের মধ্যেই আমরা থাকব। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের দেশের প্রখ্যাত কবি সাংবাদিক কবি হাসান হাফিজ, আমরা তার এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কবি হাসান হাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ সেই আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে।
1: আপনাকে ধন্যবাদ, শ্রোতাদের সবাইকে ধন্যবাদ।

0: বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি এখানেই শেষ হল। অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন কবি হাসান হাফিজ, সঞ্চালনায় ছিলেন রেজাউদ্দিন স্টালিন, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মাসরুফা তানজিনা নসীন। নেশার অপূর্ণা মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, নিজেকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এই মাদক আসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

0: সবাইকে তাদের ধন্যবাদ তাকে
1: অনুষ্ঠান চির উন্নত মমশির সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতামণ্ডলী, শুভ সকাল। বাংলাদেশ বেতার ঢাকা নতুন একটি অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের। আপনারা জানেন যে আমাদের 2026-27 এই বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই নজরুল বর্ষ। সুতরাং আমাদের সমস্ত জায়গা থেকেই কিন্তু আমরা নতুন উৎসাহে নজরুল চর্চা শুরু করেছি, সবাই শুরু করেছেন। আপনারা জানেন যে আমাদের এই প্রিয় কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে সবসময় কাজ হয়েছে, হচ্ছেও। কিন্তু আমরা এই নজরুল বর্ষ হিসাবে যে ঘোষিত কালটা, সেই কালে আমরা নতুন নতুন উদ্যোগে নতুন নতুন অনুষ্ঠান উপহার আপনাদের দেব। বাংলাদেশ বেতার ঢাকা এই আয়োজনটি করেছেন। তো আজকের অনুষ্ঠানে আমাদের শিল্পী, প্রিয় শিল্পী প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা, কেমন আছো তুমি?
1: জি, ভালো আছি।
0: এই যে চিরন্নত মমশির নজরুল ইসলামের সেই শ্রেষ্ঠ বাণী, তাতে আমরা সকালবেলায় এসে আমরা গানের আসর বসিয়েছি, তাই না? তো তোমার কেমন লাগছে এই অনুষ্ঠান সম্পর্কে?
1: অনুষ্ঠান, প্রথমত নজরুল বর্ষ মানেই একটা বিশাল আনন্দ আমাদের জন্য, একটা বিশাল উৎসবের মতো। এবং সেই উৎসবের সঙ্গে এটাও আমরা সকলেই চেষ্টা করছি মাথায় রাখতে, যে কাজী নজরুল ইসলামের যে সৃষ্টিগুলো আছে, যেগুলো খুব বেশি জনপ্রিয়, তার বাইরে থেকে গিয়েও নজরুলকে নিয়ে চর্চা করার একটি প্রয়াস,
0: মানে সম্পূর্ণ নজরুলকে আমরা যেন উপস্থাপন করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা একটা গান শুনি। কোন গানটি তুমি শোনাবে আজকে প্রথমে?
1: আজি গগন গহনে সন্ধ্যা তারা।
0: আহা, অসাধারণ এই গান, একেবারেই মানে নতুনতর একটি আমেজ নিয়ে প্রতি মুহূর্তে আমাদের সামনে আসে।
1: যদিও সকাল, কিন্তু তারপরেও সকাল হলেও গানের সুরের মধ্যে এমন একটা আবহ আছে না,
0: ওই যে সন্ধিপ্রকাশ, যে রাগের বিষয় আসলে এগুলো আছে, সুতরাং হতেই পারে সকালে। আমরা শুনি গানটি।
1: জি।

0: ভারী সুন্দর, অনেক ভালো লাগলো শুনতে এই গানটি। একেবারেই অন্য একটি লোকে যেন আমরা চলে যাই, একটা স্বপ্ন লোকে, সুর লোকে যেন বিচরণ করি। অনেক ভালো গেয়েছো তুমি, তুমি ভালো গাও। তারপরেও গান তো সবসময় হয় না, কোনো কোনো সময় হয়, অনেক ভালো লাগলো। তো আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: এরপরে একটি খুব মিষ্টি আধুনিক গান, আমি যার নূপুরের ছন্দ।
0: অসাধারণ গান এবং নজরুলের সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান।
1: একেবারে
0: আমরা যদিও বিভিন্ন ভাবে গানকে ব্যবহার করেছি, কেউ নাচে ব্যবহার করেছে, কেউ এমনি গান, কিন্তু একটা সিরিয়াস আধুনিক গান এটা,
1: তাই না?
0: তো আমরা অনেকে ভজনও বলেন, যেহেতু নূপুরের ছন্দ মানে হচ্ছে শ্রীকৃষ্ণের নূপুরের কথা বলে। তো যাই হোক, যাই বলুক না কেন, একটি শ্রেষ্ঠতম একটি গান নজরুলের, এটা একেবারে আমরা নিঃসন্দেহে বলতে পারি।
1: একেবারে

0: অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যদি এই ছোট্ট করে আমাদের এই নজরুল বর্ষে আয়োজিত বাংলাদেশ বেতারের এই বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসজিদ এর শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলো।
1: আমার মনে হয় যে এই যে সুন্দর একটি আমরা টাইটেল ব্যবহার করছি, যেটি আসলে নজরুলকে অর্থাৎ আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে এক বাক্যে আমরা যদি তাকে ডেসক্রাইব করতে যাই, এইটুকুই যথেষ্ট। কাজী নজরুল ইসলাম আমাদেরকে শিখিয়েছে মাথা উঁচু করে কী করে কথা বলতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কী করে সোচ্চার হতে হয়, আবার ঠিক একইভাবে কী করে ভালোবাসতে হয়। তো আমার মনে হয় যে এই নজরুল বর্ষ উদযাপন শুধু আমাদের সঙ্গীত চর্চা কিংবা আবৃত্তি চর্চা বা সাহিত্য চর্চাই নয়, আমরা যারা সাধারণ শ্রোতা আছি অর্থাৎ আপনারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন বিভিন্ন জায়গায়, আপনারাও সেই জিনিসটাকে একটু ধারণ করবেন, সেভাবে নিজের পরিবারকে নিজের সন্তানদেরকে উৎসাহিত করবেন চর্চা করা, সাহিত্য চর্চা সঙ্গীত চর্চা করার জন্য। এই অনুরোধটুকু আমাদের থাকবে। আমাদের নজরুল বর্ষের এটাই আসলে মূল উপপাদ্য যে কাজী নজরুল ইসলামকে সর্বসাধারণের মধ্যে তাকে তুলে নিয়ে আসা, তার
0: পৌঁছে দিতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, চির অন্যতম মসজিদ কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সঙ্গেই আপনারা সবসময় থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় প্রিয়াঙ্কা গোপ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এডিস মশা ডেঙ্গুজ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনের এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দা আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Beta broadcasting on the morning of Tuesday, the 7th of Ashin, 10th of Rabiul Thani, and September the 22nd. The news read by Muhammad Manoorul Islam. First, the headlines. Prime Minister Tariq Rahman arrives in New York to attend United Nations General Assembly session. President calls for ensuring pragmatic and integrated policy framework to address challenges in textile sector. Bangladesh and China agree to boost cooperation in cyber security and law enforcement. Fuel price adjusted to curb smuggling and sustain social protection program, says State Minister for Power, Energy and Mineral Resources. U.S. threatens to ground Iranian Airlines worldwide from tomorrow, and Bangladesh now facing Pakistan in third place playoff match in Asian Games Women T20 cricket in Japan. Now the details. Prime Minister Tariq Rahman has reached New York on the United States to attend the 81st session of the United Nations General Assembly. A Turkish Airlines flight carrying the Prime Minister, his wife Dr. Zubaydah Rahman, and members of his entourage landed at John F. Kennedy International Airport at 6:20 p.m. New York time on Monday after a stopover in Istanbul. Prime Minister's Deputy Press Secretary Jahidul Islam Rani told this to Bangladesh Sangbad Sangstha. Permanent Representative of Bangladesh to the United Nations, Rani Zubaydah Khan, and Bangladesh Ambassador to the United States Tariq Muhammad Ariful Islam received the Prime Minister at the airport. A motorcade then escorted Tariq Rahman to the Hyatt Grand Central New York, where he will stay during his visit. BNP leaders and activities and members of the Bangladeshi expatriate community gathered outside the airport and along the roads leading to the hotel, carrying banners, posters and festoons and chanting slogans to welcome the Prime Minister. Tariq Rahman is scheduled to deliver his address in Bangla in the UNGA on September 24th. According to the program schedule, the Prime Minister's engagement will begin on September 22nd with a welcome breakfast hosted by UN Secretary-General Antonio Guterres for heads of the states and government and their spouses at the UN headquarters. He will then attend the opening session of the 81st UNGA and hold a series of bilateral and cursory meetings, including Turkish President Recep Tayyip Erdogan, Bhutanese Prime Minister Sherin Tobgay, World Bank Group President Ajoy Bongo, and Haitian Prime Minister Alex Didier Fils-Aimé. The Prime Minister will also meet UN Secretary General Special Envoy on Myanmar Julio Bishop, European Council President Antonio Costa, UN High Commissioner for Refugee Berham Saleh, UN High Commissioner for Human Rights Volga Turk, and Meta Platform Chief Global Affairs Officer Joel Kaplan. In the evening, he and his wife will attend a reception hosted by a U.S. president for head of states and government and their spouses. President Mirza Fakhrul Islam Alamgir has called for ensuring realistic and integrated policy support to resolve various problems of the textile industry. He made the call while 22nd member delegation of the Bangladesh Textile Mill Association, led by its president Saad Aziz Russell, met the president at the Bongo Bhavan yesterday. The president assured that leaders are giving a necessary support and advised them to raise the issue with the government's policymaker with due importance. At the meeting, the delegation emphasized on the maintaining the National Board of Revenue's decision to withdraw bond facilities for the import of 10 to 30 count cotton yarn and allow yarn imports through bank guarantees to protect domestic textile mills. Meanwhile, a delegation led by Jagannath University Vice Chancellor Professor Dr. Mohammad Raisuddin also paid a courtesy call on the President of Bongo Bhavan. Addressing them, President Mirza Fakhrul Islam Alamgir stressed the need for greater emphasis on technical and technology-based education to reduce unemployment in the country. Bangladesh and China have agreed to further strengthen bilateral cooperation in cyber security, law and order, technological capacity building and training exchange. The understanding came at a meeting between Home Minister Salahuddin Ahmed and outgoing Chinese Ambassador Bangladesh Yuan Wen at the Secretariat in the capital yesterday. In the meeting, Chinese Ambassador Yuen suggested that Bangladesh could send a team of experts to China to visit cyber laboratories and exchange technical expertise on preventing cybercrime. In response, Salahuddin Ahmed announced that Bangladesh would send a 5-member high-level delegation to China to observe Beijing cyber laboratories and technologies and prepare specific proposal for establishing forensic laboratories. Local Government, Rural Development and Cooperative Minister Dr. Abdul Moin Khan has said that the government stands by the families of those killed and injured in the gas cylinder explosion on the premises of the Textile Limited in the Jamgora Chaurasta area of Ashulia on the outstrikes of the capital. He said this during a visit to Dhaka Medical College Hospital and Shohid Sarwardi Medical College Hospital yesterday to inquire about the victims. The minister handed over 50,000 taka in financial assistance from the government to the family of Nazrul Islam, who was killed in the fire. Financial assistance is being provided by the government to all of the affected families, he added. This is Bangladesh Beta giving you the news. State Minister for Power, Energy and Mineral Resources Anindo Islam Omid has said fuel prices had to be adjusted to prevent smuggling and to continue the government's social protection programs. He said this at a press conference held at the Secretariat in the capital yesterday. The state minister said, due to Middle East war, the price of fuels shoot up in the international market, compelling the government to increase subsidy for fuel. Referring to fuel prices in neighboring and other countries, he said that if the automatic pricing mechanism were fully implemented in line with the international market price, the price of the diesel should have been fixed much higher. The U.S. Treasury Secretary Scott Bessent has said all Iranian airlines would be shut down tomorrow. Hours later, Iran Air announced it will continue operating flights from Tehran, Mashhad, and Isfahan to Najaf in Iraq. Iran's Army Commander, Major General Amir Hatami, said forces are fully prepared, vigilant, and ready to face any renewed attack by the United States or Israel. Meanwhile, the Yemeni government forces say they have struck Houthi fighters and supply lines near Bab Mandeb and Al-Baida Gabar Noret, south of the capital Sana'a. Houthi leader Abdel Malik said the conflict with U.S. will persist as long as Washington's objective is dominance over the Yemeni people. Besides, 3 Palestinians in Gaza, including a child and a woman, are shot and killed as Israeli forces continue attacks on civilians in the war-battered strip. Cricket and chasing the victory target of 146 runs, Bangladesh were 14 for 1 in 3 overs against Pakistan in the third place playoff of the Asian Games Women's T20 cricket competition in Japan when reports last came in. Batting past, Pakistan scored 145 for 8 in their stipulated 20 overs. Meanwhile, Indian women will take on Sri Lanka in the final of the competition today. The match is scheduled to start at 11 a.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the well-marked low over East Central Bay and adjoining North Andaman Sea moved west-northwestwards and now lies over the West Central Bay and adjoining East Central Bay. It is likely to move west-northwestward and intensity further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to host local cautionary signal number 3, repeat local cautionary signal 3. All fishing boats and trawlers over the North Bay have been advised not to venture into the deep sea till further notice. Meanwhile, forecast Balil till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman arrives in New York to attend United Nations General Assembly session. President calls for ensuring pragmatic and integrated policy framework to address challenges in textile sector. Bangladesh and China agree to boost cooperation in cybersecurity and law enforcement. Fuel prices adjusted to curb smuggling and sustain social protection programs, says State Minister for Power, Energy and Mineral Resources. U.S. threatens to ground Iranian airlines worldwide from tomorrow. And Bangladesh now facing Pakistan in third-place playoff match in Asian Games Women T20 cricket in Japan. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওখান তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনটা সি সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়া সতর্ক বার্তা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সতর্ক বার্তা শুনলেন।
5: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শোনাব আধুনিক গান। শিল্পী কুমার বিশ্বজিৎ প্রথম গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন আবিদ হোসেন খান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী কুমার বিশ্বজিৎ। এবারের গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপক।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন কুমার বিশ্বজিৎ।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিঁটের গর্ত, এসবে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 22শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 7ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, শরৎকাল।

0: প্রিয় শ্রোতা, আজ 22শে সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল চালানো, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়। চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়।
1: হ্যাঁ বন্ধুরা, 1974 সালে সুইজারল্যান্ডে প্রথম গাড়িমুক্ত দিবস পালন করা হয়। 90 দশকে এই দিবস পালনের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। সে সময় বিশ্বের বিভিন্ন দেশে কার ফ্রি সিটি নেটওয়ার্ক গড়ে ওঠে। পরে 1998 সালের আজকের দিনে ফ্রান্সে জাতীয়ভাবে 34টি শহরে গাড়িমুক্ত দিবস পালন করা হয়।
0: বন্ধুরা, পরের বছর ফ্রান্সের পাশাপাশি ইতালির 90টি শহরে একসঙ্গে দিবসটি পালনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। 2001 সালের একই দিনে বিশ্বের 33টি দেশের প্রায় 1000 শহরে দিবসটি পালন করা হয়। এভাবেই ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। বর্তমানে প্রতি বছর প্রায় 4000 শহরে বিশ্ব গাড়িমুক্ত দিবস পালিত হয়।
1: 2016 সাল থেকে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। এ দিবস পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি পরিহার করে সাইকেল ব্যবহার বা স্বল্প দূরত্বে হেঁটে যাতায়াত করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে শুধু যানজট নিরসন নয়, জ্বালানি তেলের সাশ্রয়, বায়ুদূষণ, শব্দ দূষণ ও বাতাসে কার্বনের মাত্রাও কমিয়ে আনার চেষ্টা করা হয়। ফলে শহরকে দূষণমুক্ত রাখা এবং বাসযোগ্য করে গড়ে তোলা যায়। অন্যদিকে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।
0: প্রিয় শ্রোতা, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে মানুষের চলাচল ক্রমাগত বাড়ছে। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সড়ক ব্যবহার করেন।
1: হ্যাঁ বন্ধুরা, ঢাকার ব্যস্ততায় যানজটের সঙ্গে মানুষের সময়, কর্মক্ষমতা ও মানসিক চাপের বিষয়টি সরাসরি যুক্ত। দীর্ঘ সময়

0: যানবাহনে বসে থাকা যেমন সময় নষ্ট করে, তেমনি হাঁটা ও শারীরিক পরিশ্রমের সুযোগও কমিয়ে দেয়। তাই আমরাও স্বল্প দূরত্বে গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করে বা হেঁটে পথ পাড়ি দিতে পারি, যা আমাদের শরীর ও মনের সুস্থতার জন্য সহায়ক।
1: প্রতিদিনের নগর জীবনে এমন অভ্যাস ও ব্যবস্থা গড়ে তুলি যেখানে প্রয়োজনীয় গাড়ি থাকবে, কিন্তু গাড়ির চাপে মানুষ হারিয়ে যাবে না। একটি পরিচ্ছন্ন, নিরাপদ, সবুজ ও মানবিক ঢাকা গড়ে তোলার শুভ প্রত্যাশায় আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খান নাজম ই এলাহি
0: এবং আমি ইশরাত জাহান নীলা।
1: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে।
0: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিত বহু বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
0: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
1: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি আধুনিক গান।
0: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
1: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
0: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
1: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় সাইফুল ইসলাম, পাঠে রয়েছেন শারমিন রহমান।
2: বীরকন্যা প্রীতিলতা বৈদ্যদারের আত্মাহুতি দিবস উপলক্ষে আজ বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ট্রায়াল অব সূর্যসেন নাটকের বিশেষ প্রদর্শনী এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধে ৬টায়। অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিদ্যাপীঠ, ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং নাট্য সংগঠন ঢাকা পদাতিক। অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা মাস্টার অব মাইম উপাধিপ্রাপ্ত মার্সেল মার্সোর ২০তম প্রয়াণ দিবস স্মরণে মূকাভিনয় ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। আজ শেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই আয়োজন শুরু হবে সন্ধে ৭টায়। এছাড়া মার্সেল মার্সোর স্মরণে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধে ৭টায় মঞ্চস্থ হবে উইলিয়াম শেক্সপিয়ারের মুখনাট্য ম্যাকবেথ। এই নাটকের কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রেপন। নাটকটি প্রযোজনা করেছে স্বপ্নদল। আজ শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, মনিরুল ইসলাম, অলোকেশ ঘোষ, হামিদুজ্জামান খান, সোহাগ পারভেজ সহ দেশের প্রবীণ ও নবীন ৮১ জন শিল্পীর ৮১টি বৈচিত্র্যময় শিল্পকর্ম নিয়ে চিত্রমেলা ২০২৬ শীর্ষক যৌথ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের ৫/৪ নম্বর বাড়ির গ্যালারি মাফায়। দেশের খ্যাতনামা আর্ট স্কুল জলের ধারা ফাইন আর্টসের শিল্পচর্চার ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীর দ্বার খোলা থাকবে সব দর্শনার্থীর জন্য। ওদিকে গুলশান ২-এর এইস গ্যালারিতে আয়োজিত লবঙ্গ লতিকা শীর্ষক দলীয় শিল্প প্রদর্শনীর পর্দা নামবে আজ। এতে ২৩ জন নারী শিল্পীর সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে চিত্রকলা, স্কেচ, স্ট্যাপিস্ট্রি, ভাস্কর্য, ইনস্টলেশন সহ বিভিন্ন ধরনের নারীর আত্মশক্তি, স্বাধীনতা, সৃজনশীলতা ও নিজস্ব পরিচয়কে তুলে ধরা হয়েছে। সমাপনী দিনেও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া লালমাটিয়া ডি ব্লকের ৬/৪ নম্বর বাড়ির ভূমি গ্যালারিতে চলছে শিল্পী সিদ্ধার্থ তালুকদার, কারুতিতাস ও নাজমুল হক বাপের বিশেষ শিল্প প্রদর্শনী কন্টিনিউয়াম। প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ওদিকে লালমাটিয়া ডি ব্লকের ৯/৩ নম্বর বাড়িতে কলা কেন্দ্রে শুরু হয়েছে শিল্পী তৌফিকুর রহমানের একক ভাস্কর্য ও ড্রয়িং প্রদর্শনী।

0: আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন 4টা থেকে রাত 8টার মধ্যে এই প্রদর্শনীর আঙিনায় ঘুরে আসতে পারবেন দর্শকরা। প্রিয় বন্ধুরা, আজকে ঢাকা এ পর্যন্তই।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
2: এবারে নগর পরিক্রমা। নগর পরিক্রমায় থাকছে অ্যান্টিক সামগ্রী নিয়ে স্পট রিপোর্টিং। উপস্থাপন করছেন মামুনুর রশিদ।
3: সেই পাল বংশের রাজত্বকাল থেকে এই বাংলার যেসব শিল্প উৎকর্ষতায় পৌঁছেছে তাদের মধ্যে তামা পিতল শিল্প অন্যতম। একটা সময় ছিল যখন গ্রাম জুড়ে শোনা যেত কামারের হাতুড়ি পেটানোর আওয়াজ। প্রিয় শ্রোতা, আমাদের দেশে এই শিল্পের চর্চা এখন খুব কম হলেও ধামরাই, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, বিক্রমপুর, ঢাকার জিঞ্জিরা নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোডে এসব বিক্রি, তৈরি ও মেরামত করার প্রতিষ্ঠান চোখে পড়বে। ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের পেট্রোল পাম্পের বিপরীতে একটি শোরুমে কথা হলো মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে।
4: আমি এই ব্যবসার সাথে জড়িত আছি 20 বছর। আমার বাবারা করতো, তারপরে আমি বাবার সাথে বসে আস্তে আস্তে শিখলাম এই ব্যবসাটা।
5: কেন মানে এই প্রতি আগ্রহটা হলো কেন যে হ্যাঁ আমি এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান করব?
4: এই ব্যবসাটা হলো কি ঐতিহ্য ধরে রাখা। যুগের পর যুগে লেগে মানুষ বলতে পারে যে এই ব্যবসার মধ্যে একটা কোয়ালিটি ছিল, অনেক কিছু শিকার আছে এখান থেকে। আর এইগুলো জিনিস এলাম পচা গলার কিছু নাই, বরঞ্চ এটা একটা স্মৃতি হিসাবে থাকে, অ্যান্টিক্স হিসাবে থাকে, জিনিসটা সবসময় একটা থেকে যায় আজীবনের জন্য।
5: আপনার এই দোকানে তো অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছি, একটু পরিচয় করে দিবেন কী কী আছে?
4: আমাদের দোকানে থালা আছে, বাসন আছে, বাটি আছে, গ্লাস আছে, বিভিন্ন শোপিস আছে, ফুলের টপ টুপ আছে, বাঘ, হাতি, ঘোড়া, হরিণ, ল্যাম্প সেট, বিভিন্ন ধরনের জিনিস আছে। আর
5: দামগুলো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ
4: কত? 350 থেকে শুরু করে আমার 20,000 টাকা পর্যন্ত কাছে।
5: এই জিনিসগুলো তো আপনারা বানানো আবার সংগ্রহ করেন, ধরেন তো যখন কেউ গ্রাহক আপনাদের কাছে আসে কোনো পণ্যের অর্ডার নিয়ে, হয়তো সে একটা ডিজাইন বলতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কী করেন? কিংবা আপনাদেরও তো নিজস্ব ডিজাইন আছে, আপনারাও তো সংগ্রহ করেন সাধারণত?
4: হ্যাঁ, আমরা অনেক সময় ডিজাইন দিয়ে ডিজাইন অনুযায়ী বানিয়ে দিতে পারি। আর যেগুলো চায় কাস্টমার অনেক সময় আমাদের কাছে থাকে, এগুলো হয়তো আমাদের কাছে নিয়ে যায় ওরা কিনা। আর অনেকে দেখা যায় একটু ব্যতিক্রম চায়, তখন আমরা একটা ডিজাইন অনুযায়ী বানিয়ে দিই ওনাদেরকে।
5: এই কাঁচা মালটাও তো সংগ্রহ করা একটা কঠিন বিষয়। এই কাঁচামালটা কিভাবে করে সংগ্রহ করেন?
4: কাঁচা হলো আপনি ইসলামপুর থেকে আমাদের পিতল কিনা হয়, কিনা তারপরে আপনি কারখানা আসে, কারখানা এসে তারপরে ওইখান থেকে আবার সিট কাইটে কাইটে ডিজাইন বানানো হয়। কারিগররা ডিজাইন করে সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে দেয়। আর কিছু কিছু আইটেম আছে আবার ঢালাই আইটেম, পিতল গালাইয়া তারপরে বানানো হয়। এটা
5: তো এরকম ধরেন একটা পণ্য সামগ্রী আপনারা অর্ডার পেলেন, মোটামুটি কতদিনের মধ্যে ডেলিভারি আপনারা দিতে পারেন?
4: বড় আইটেম হইলে দেখা গেল 7 দিন, আর ছোট আইটেম হলে 3 থেকে 4 দিনের মধ্যে আমরা তুলে দেওয়া সক্ষম।
5: আগে আমরা শুনেছি যে এই পিতল, কাঁসার এই জিনিসগুলো কিন্তু আমরা উপহার হিসেবে কিন্তু আমরা দিতাম কোনো বিয়ে শাদিতে, কিংবা আমাদের খতনায় আমাদের এই বিষয়গুলো এরকম রয়েছে। এই চাহিদাটা যে কোনো কারণেই হোক কমে যাওয়ার কারণে এই সমস্ত যারা শ্রমজীবী মানুষ ছিল, শ্রমিকরা ছিলেন, এদের অবস্থাটা কী হচ্ছে? যেমন আপনাদের হয়তো আপনার কারখানায় দিয়ে আগে অনেক শ্রমিক কাজ করেছে, এখন তো সংখ্যাটা কমে এসছে, এর কারণটা কি বলতে পারেন একটু?
4: কারণটা হলো গিয়া মেলামাইন, স্টিল, প্লাস্টিকের যাবতীয় সুন্দর সুন্দর জিনিস, দেখতে সুন্দর কিন্তু কয়েকদিন পরে দেখা গেল কি নষ্ট হয়ে যায়। আর পিতলে দেখা গেল কি আপনি একটা জিনিস ব্যবহার করলেন, ছোট থেকে বড় হয়ে গেলেন, কিন্তু এটা নষ্ট হওয়ার কিছু নাই।
5: তো এই পর্যায়ে একটু জানতে ইচ্ছে করছে যে ধরেন আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যে কি করা দরকার?
4: এই জিনিসটা যদি আমরা সবাই যদি একত্রভাবে যদি এটার যদি প্রতি আগ্রহ দেখাই, তাহলে হয়তো এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে বা এই মেটাল জাতীয় জিনিসটাতে আগের মতো না যেমন ধরতে পারে। সবার কাছে রিকোয়েস্ট একটা যে এই পিতলের সম্বন্ধে সবাই জানুক, সবাই বুঝুক, উপকার ছাড়া কোনো ক্ষতি নাই।
3: এককালে কাঁসা শিল্পের ব্যাপক প্রসার ও রমরমার অবস্থা থাকলেও বর্তমানে চলছে চরম দুর্দিন। প্রিয় শ্রোতা, ঢাকার নিউ মার্কেট এলাকায় কথা হলো দুজন কারিগরের সাথে।
6: আমি পেশায় বন্ধু অন্য কাজ করতো, এখান থেকে কাজে ঢুকছি, 12-13 বছর ধরে আছি এই লাইনে কাজ করতেছি, কাজ ভালোই।
5: এ ধরনের কি কি বানাতে পারেন?
6: রিক্সা, হাতি, বাঘ, মাছ, গ্লাস, মগ, প্লেট, সব ধরনের যাবতীয় কারুকাজে তৈরি হয়, আমাদের হাতে কাজ করা হয়।
5: ধরেন কেউ একটা কেউ ডিজাইন দিচ্ছে নাকি আপনার মনে থেকেই একটা হয়তো বা একটা জিনিস আপনি বানিয়েছেন, তার মধ্যে আলপনা টালপনা সব নিজের থেকেই আপনাদের সৃষ্টি? এগুলো তো
6: আমাদের ডিজাইন কিছু দেওয়া হয়, আবার আমরা নিজেরাও কিছু তৈরি করে মার্কেটে সাপ্লাই করি।
5: শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে আমরা কথা বলছি, ভাই আপনার নামটা বলেন।
7: আমার নাম মোহাম্মদ শাহ আলম।
5: আপনি কিভাবে করে এই প্রফেশনে এসেছেন?
7: আমার বাপদাদারা করতো আগে, এদের দেখে দেখে শিখছি, তারপর আমরা এই পেশায় আসি।
5: ধরুন কি কি পারেন?
7: আমি পিতল

0: শতপ্রতিবন্ধকতা আর চরম হতাশার মধ্যেও কাঁসা শিল্পীরা সযত্নে কাঁসা নিয়ে কলস, বাটি, বালতি, পানদানি, প্রদীপ, চিলমচি, ফুলের টপ, গামলা, তবলা, ডিশ, থালাবাসন, মূর্তিসহ নানা রকমের শোপিস তৈরি করছেন। প্রিয় শ্রোতা, হাজার বছরের পুরনো এই শিল্প ইতিহাস হাত ধরেই টিকে রয়েছে। আমাদের বাঙালির ঐতিহ্য আমাদেরকেই রক্ষা করতে হবে। নগর পরিক্রমা আজ এ পর্যন্ত।
1: শুনলেন নগর পরিক্রমা পর্বটি।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারের স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
3: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। বাঙালি আমরা বাংলাদেশে, বাংলাদেশের রান্না খাবারগুলোর বর্ণ, ঘ্রাণ, স্বাদের যে সুখ্যাতি, তার মূলে রয়েছে নানা ধরনের মশলার ব্যবহার। প্রিয় শ্রোতা, ফেসবুক পেজ মশলা ঘরে স্বত্বাধিকারী খাদিজা আক্তার ইতি আজ আমাদের অতিথি। খাদিজা, আমাদের নারী উদ্যোক্তা বোনেরা নানা উপকরণ নিয়ে কাজ করে থাকেন, মশলা নিয়ে কাজ করবার আগ্রহটা কেন হলো আর মশলা ঘরের যাত্রার শুরুটা কিভাবে?
4: আসলে বিভিন্ন যারা নারী উদ্যোক্তা আজকাল কাজ করছে, সবাই বিভিন্ন ধরনের ফ্যাশনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তো আমি সেই জায়গা থেকে চিন্তা করলাম যে একটু ভিন্নধর্মী কিছু করি। তখন আমাকে একটা জিনিস বেশ ভাবিয়েছে যে আমরা দৈনন্দিন জীবনে যেই খাবার খেয়ে থাকি সেখানে কোনো না কোনোভাবেই ভেজালের একটা মিশ্রণ থাকে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব যেখানে আমরা নিরাপদ খাদ্য মানটা আমরা বজায় রাখতে পারি। তো সেক্ষেত্রে মনে হলো যে প্রতিদিন রান্নার সঙ্গী কিন্তু আমাদের হচ্ছে মশলা। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম, যেহেতু প্রতিদিন রান্নায় আমাদের মশলাটা ব্যবহার হয়ে থাকে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সেক্ষেত্রে আমার মনে হলো আমি যদি নিরাপদ এই মশলাটাকে সবার মাঝে বিস্তার ঘটাতে পারি, সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে রান্নার একটা নিত্য যে সঙ্গী মশলাটা স্বাস্থ্যের জন্য খুব বেশ ভালো হবে এবং বিশ্বাসের একটা জায়গা তৈরি করবে।
3: মশলা একটা খাদ্যপণ্য, এটা গুণগত মানের সাথে স্বাস্থ্যের সম্পর্ক, তাই এর গুণগত মান নিয়ন্ত্রণ করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া এটা তো একটা বেশ শ্রমসাধ্য কাজ। সে কাজটা আপনি কিভাবে করে থাকেন?
4: যখন শুরু করেছিলাম আসলে এই পথটা আসলে এতটা মসৃণ ছিল না। যে কোনো কাজ করতে গেলে অনেক বাধা তৈরি হয়, সামনে চলতে গেলে দেখা গেছে যে কিছু না কিছু কারণে পিছনে ফিরে যেতে হয়। কিন্তু আমি আসলে ভাবে থামিনি, কারণ যে কোনো কাজ করতে গেলেই সেটা কষ্টসাধ্য হয়, ব্যয়বহুল হয় এবং অনেক পরিশ্রমের দরকার পড়ে। তো সেই জায়গা থেকে মশলা নিয়ে যখন কাজ করি, সেখান থেকে হচ্ছে মশলাটা তো প্রথমে কালেক্ট করতে হয়, সে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে সেটার প্রক্রিয়াজাত করা, বাজার বোঝা, ক্রেতা সন্তুষ্টি করা, ক্রেতার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমি ঠিক মতো প্রোডাক্ট দিতে পারছি কিনা, সেই জায়গাটা আমি প্রথম দিকে আমার কাছে খুব কষ্ট মনে হলো। এখন আমি সেই কাজটা খুব আনন্দের সাথে করছি যে অন্তত আমার যে ক্রেতারা তারা সন্তুষ্টি হচ্ছে।
3: ক্রেতার সন্তুষ্টি আপনাকে একটা আনন্দ এনে দিয়েছে, একটা আস্থা এনে দিয়েছে, যেমন আপনার গ্রাহকদেরও আপনার প্রতি আস্থা রয়েছে। তো কি কি ধরনের মশলা আপনি করে থাকেন গ্রাহকদের জন্য এবং প্রচলিতর বাইরে কি করে থাকেন?
4: আমি যখন শুরু করেছিলাম তখন কোরবানির ঈদ ছিল, যেহেতু কোরবানির ঈদ ছিল মাংস অনেক রান্না হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি শুরুতে একটা মশলা দিয়ে শুরু করেছিলাম। সেই একটা মশলার নাম ছিল শাহী মাংসের মশলা। আস্তে আস্তে যখন আমার সেই মশলা মানুষজন নিচ্ছিল, যখন ক্রেতা আমার পণ্যের চাহিদা বুঝে নিচ্ছিল, তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি হয়তো বাজার ধরতে পেরেছি এবং ক্রেতা সন্তুষ্টি করতে পেরেছি। তখন আমাকে বিভিন্ন ক্রেতাই হচ্ছে আমাকে সাজেশন করেছে যে আপু, যেহেতু মাংসের মশলা করছেন আপনি হলুদ মরিচটা করতে পারেন, যেহেতু আমাদের প্রতিদিন রান্নায় হলুদ মরিচটা ব্যবহার হয়। এমন সময় অন্য কাস্টমার বা আমার যে পরিচিত জন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছিল, তারাও বলছিল যে আপু আপনি জিরা ধনিয়া করেন। তো ঠিক এইভাবে প্রত্যেকটা কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং তারা যা চাচ্ছিল তাদের মনটাকে ফিল আপ করার জন্যই আমি আস্তে আস্তে হলুদ মরিচ জিরা ধনিয়া সহ আমি প্রায় রেডিমিক্স 36 ধরনের মশলা তৈরি করে থাকি, যেটা দৈনন্দিন রান্নায় তো ব্যবহার ব্যবহার হয়, যেমন মাছের মশলা, গরম মশলা, তারপর মাংসের মশলা, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহার হয়। এমনকি আমি আস্তে আস্তে বিভিন্ন ধরনের ভ্যারাইটিও তৈরি করেছি। আমি সবজির জন্য মশলা তৈরি করেছি, বাংলা সবজি খেতে চাইলে বাংলা সবজির মশলা আছে, একটু চাইনিজ স্টাইলের সবজি খেতে চাইলে চাইনিজ স্টাইলের সবজিও আছে। অনেক সময় বাচ্চারা কিন্তু এখন ম্যাক্সিমামই হচ্ছে বাইরে গিয়ে ফাস্টফুড খেতে খুব পছন্দ করে, তাদের কথা মাথায় রেখে হচ্ছে বারবিকিউ মশলা করেছি, চিকেন ফ্রাই মশলা করেছি। তো শুধু যে মশলার মধ্যে আমি সীমাবদ্ধ আছি তা না, আমি বিভিন্ন চাও তৈরি করেছি। অনেকে মশলা চা, যেটা রং চা নামে আমরা চিনি, আদা কুচি করে, এলাচ দিয়ে, দারচিনি দিয়ে কিন্তু হচ্ছে এই বাসায় অনেকে চাটা করে থাকে। তো এটাও আমি একটা সহজলভ্য করে তুলেছি, যাতে বাসার মানুষও সেটা পান করতে পারে, এবং কি যারা অফিস গোয়িং আছেন তারা কিন্তু এটা ব্যাগে করে রাখলে অফিসে ক্লান্ত সময়ে কিন্তু এক কাপ চাও সেবন করতে পারে।
3: তাহলে মশলার যে বহুবিধ ব্যবহার সে আয়োজনটা আপনার এখানে আছে। আমি এখন কথা বলছি মশলা ঘরের অফিসে, এটা মালিবাগ চৌধুরী পাড়ায়। দেখতে পাচ্ছি সারি সারি মশলার বয়মে করে সাজানো মোড়ক জাত আছে। কিছু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনি একটা অফিস আছে, এখান থেকে এই মশলা বিভিন্ন জায়গায় আপনি ডেলিভারি দিয়ে থাকেন। আমাদের এই পর্বের নাম স্বপ্নের আগামী, তা আপনার এই মশলা কেন্দ্রিক স্বপ্নটা কি?
4: তো আমি যেহেতু আমার কাস্টমারদের প্রতি আস্থা অর্জন করতে পেরেছি, বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছি, আমি চাই আমার এই মশলা এখন কিন্তু হোমমেড ভাবে তৈরি হচ্ছে, এবং যারা ব্যবহার করছে তারা কিন্তু হোম থেকেই হচ্ছে আমাদের কাছ থেকে কালেক্ট করছে, আমরা অনলাইনে ডেলিভারি করছি। আমি চাই আমার মশলা এখন যেরকম ঘরের মধ্যে আছে সেটা সারা দেশ জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত হয়ে সরকারি আইনানুক যে বৈধতাগুলো আছে সেগুলো মেনে যেন আমি পুরো পৃথিবী জুড়েই যেন আমার মশলার বিস্তার ঘটাতে পারি।
3: পৃথিবী জুড়ে আমাদের দেশের মানুষ যারা বসবাস করেন পৃথিবীর বিভিন্ন দেশে, তারা যেন ব্যবহার করতে পারেন সেই প্রত্যাশা আপনি রাখেন।
4: জি,
3: প্রত্যেক ব্যবসা শুরুর সময় যে বিষয়টি নিয়ে ব্যবসা শুরু করবে সেটার ব্যাপারে যেমন অভিজ্ঞতার দরকার হয়, দরকার হয় পুঁজির। এই পুঁজিটা সংস্থান কিভাবে হয়েছিল?
4: আমি অনেক আগে থেকে টিউশন করাতাম, আমি একজন শিক্ষক, আমি দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানেও চাকরি করেছি। হঠাৎ আমার মনে হলো যে চাকরিটা একটা পরের অধীনে কাজ করা এবং অনেক ধরনের বাউন্ডিং এর মধ্যে থাকা, এবং আমি এমন কিছু তৈরি করব যে সেই ব্র্যান্ডটার জন্য মানুষ আমাকে চিনবে, এবং আলহামদুলিল্লাহ আজকে মানুষজন আমাকে জানে যে আমি মশলা ঘরের স্বত্বাধিকারী। উদ্যোক্তা মানে হচ্ছে নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করা এবং অন্যদেরকেও কাজে উৎসাহিত করা। তাদেরকে নিয়ে আমি কাজ করছি, ভবিষ্যতে যেন তারাও তাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি আছে সেটা দিয়ে যেন তারাও কিছু না কিছু করতে পারে, কোনো কাজ করে যেন আর্থিকভাবে সচ্ছলতা তৈরি করতে পারে, আমি তাদেরকে সেই অনুপ্রেরণাটা দিয়ে থাকি।
3: আপনার কর্মব্যস্ত সময় থেকে আমাদের সময় দিলেন, সেজন্য কৃতজ্ঞতা জানবেন।
4: ধন্যবাদ।
3: প্রিয় শ্রোতা, তরুণ উদ্যোক্তা খাদিসা আক্তার ইতি, তার এই উদ্যোগ অনাগত উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফিরদৌস তমা।
1: সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাঁধন ও ইবাঁধন পর্বে। শুরুতেই পড়ছি চিঠি। শিকদার ইসাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, তিনি লিখেছেন, আপনার দুটো চিঠি পেয়েছি আমরা, সংক্ষিপ্ত আকারে তা পড়ছি। দুটোতেই মহানগর অনুষ্ঠানে প্রচারিত বিভিন্ন দিনের বিভিন্ন পর্ব সম্পর্কে ভালো লাগার কথা জানিয়েছেন, সেই সাথে প্রিয়মুখ পর্বে কনকচাপা ও রাশেদ জামানের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন।
0: প্রিয় বন্ধু, আপনার চিঠির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামীতেও আপনি লিখবেন।
1: মোহাম্মদ হোসেন, সেলিম হোসেন ইমেল করেছেন, ইমেল থেকে পড়ছি এবারে। বিএসসি মেরিন ওয়ার্কশপ, সলকোলা রোড, বন্দর, চট্টগ্রাম থেকে লিখেছেন। 13 সেপ্টেম্বর নগর পাঁচালি পর্বে ঢাকার অন্যতম পরিচিত বাণিজ্যিক ও কারিগরি এলাকা ধোলাইখাল সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। নগর প্রকৃতি পর্বে ঢাকা শহরের কংক্রিটের ভিড়ে বকুল ফুলের চিরচেনা মিষ্টি ঘ্রাণ এবং স্নিগ্ধরূপ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শোনা হল। আমাদের প্রত্যাশা, নতুন প্রজন্মের হাত ধরে বেঁচে থাকবে আমাদের আবহমান বাংলার রূপ, রস, গন্ধ আর বকুলতলার সেই মিষ্টি সুবাস। সবশেষে শাকিলা জাফরের কণ্ঠে গানটি ছিল ভীষণ উপভোগ্য।
0: বন্ধুকে বলবো যে বকুল ফুলের স্নিগ্ধর মিষ্টি গন্ধ আমাদের এক অদ্ভুত মায়াময় মুহূর্তে সত্যি নিয়ে যায়, যেখানে সময় যেন থমকে দাঁড়ায় আর চোখের সামনে ভেসে ওঠে দূর শৈশবের রঙিন দিনগুলো। আমাদের প্রয়োজনে এমন বন্ধু বলছেন যে আমাদের আয়োজন তার ভালো লেগেছে, এটাই আমাদের আসলে সার্থকতা। আপনি আবারও লিখবেন।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস, বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে লিখেছেন, গত 14 সেপ্টেম্বর মহানগর অনুষ্ঠানে প্রচারিত আজকের ঢাকা নগর পরিক্রমা, স্পট রিপোর্টিং, ডেঙ্গু জ্বর নিয়ে নানা বিষয়ে পরামর্শ আলোচনা, স্বপ্নের আগামী পর্বে একজন ঘি বিক্রেতার অনলাইনে অফলাইনে স্বাবলম্বী হওয়ার গল্প ভালো লেগেছে। তবে এই সাক্ষাৎকারটি এর আগে হয়তো প্রচার হয়েছে। ইরশাদ জাহান নীলা ও খান নজমি ইলাহী খুবই সুন্দর উপস্থাপনা করেছেন, অনেক ধন্যবাদ। মহানগর অনুষ্ঠানে স্বপ্নের আগামী পর্বে নতুন নতুন নারী উদ্যোক্তাদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।
0: ধন্যবাদ জানাচ্ছি ওয়াসির রহমান মিন্টুকে। আর হ্যাঁ, আমাদের সাক্ষাৎকারটি বন্ধু পুনঃপ্রচারিত হয়েছে, এমন অনেক পর্বই আপনাদের অনুরোধের ভিত্তিতে পুনঃপ্রচার করা হয়, আশা করছি বুঝতে পেরেছেন। আর উপস্থাপনা ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো, আবারও লিখবেন।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চায়, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, রংপুর থেকে লিখেছেন, গত 13 সেপ্টেম্বর জীবন ও জীবিকা পর্বে মহাখালীর একজন পত্রিকা বিক্রেতার সাক্ষাৎকার শুনলাম, ভালো লেগেছে, এবং আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, খুকিবাজিদ, বড়িয়াহাট, ভোকামতলা, বগুড়া থেকে লিখেছেন, শুভ সকাল, গত 6 সেপ্টেম্বর প্রচারিত জীবন ও জীবিকা পর্বে একজন চা বিক্রেতার সাক্ষাৎকার, নগর পাঁচালী পর্বে বাংলাদেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড, ইসলামপুর বাজার এবং বলধা গার্ডেন নিয়ে প্রতিবেদন চমৎকার, এবং সিনেমার গান সহ পুরো আয়োজন শুনেছি অতি মনোযোগ দিয়ে, ভালো লাগার সম্পূর্ণটা পরিপূর্ণ হয়েছে অনুষ্ঠান শুনে।
0: দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আর বলবো যে আমাদের আয়োজন আপনাদের ভালো লাগছে, এটাই আমাদের আনন্দের বিষয়।
1: ঠিক তাই। এবারের চিঠিটি লিখেছেন, ইমেল করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, শেখপাড়ায় সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে। তিনি লিখেছেন, শরতের সদ্য প্রস্ফুটিত শিউলি ও কাশফুলের সুরভিত শুভেচ্ছা রইল। মহানগর অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, শুভযাত্রা, প্রিয়মুখ, জীবন ও জীবিকা সহ সব আয়োজনই আমার ভীষণ ভালো লাগে। 15/9/2026 তারিখে নগর পরিক্রমা পর্বে স্পট রিপোর্টিং ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা বেশ ভালো লাগলো। বর্তমান সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অনেক বৃদ্ধি পেয়েছে, কাজে এই আলোচনার মাধ্যমে মানুষের অনেক উপকার হয়েছে বলে মনে করি। এজন্য মহানগর অনুষ্ঠান কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে এই পর্বে বহুল প্রচলিত অসুখ অ্যাসিডিটি বা গ্যাস প্রতিরোধে করণীয় ও চিকিৎসা বিষয়ে শুনতে চাই।
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ শহীদুল ইসলামকে, আপনার অনুরোধে আগামীতে প্রচারের চেষ্টা থাকবে, আবারও লিখবেন।
1: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত আমার প্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে মহানগর অন্যতম। গত 15ই সেপ্টেম্বরের আয়োজনমালাটি ছিল বেশ বৈচিত্র্যময় ও তথ্যবহুল। আজকের ঢাকা পর্বে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে। নগর পরিক্রমা পর্বে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারিত সুন্দর ও স্পট প্রতিবেদনটি বিশেষভাবে ভালো লেগেছে। পাশাপাশি বাঁধন পর্বে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তর দেওয়ার বিষয়টিও ছিল চমৎকার। সব মিলিয়ে সেদিনের মহানগর অনুষ্ঠানটি তথ্য, সচেতনতা ও শ্রোতাদের সঙ্গে আন্তরিক যোগাযোগের এক সুন্দর সমন্বয় হয়ে উঠেছিল। প্রিয় অনুষ্ঠানটির প্রতিটি পর্বই যেন আমাকে নতুন কিছু জানার ও ভাবার সুযোগ করে দেয়। এভাবেই মহানগর তার বৈচিত্র্যময় আয়োজন নিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিক, এই প্রত্যাশা রইল।
0: অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ রাসেল শেখ আপনাকে। আশা করছি এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের আয়োজনে লিখবেন।
1: তাসলিমা খানম সুমি মধুমতি বেতার শ্রোতার সঙ্গে খোড়াদার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 15ই সেপ্টেম্বর প্রচারিত নগর পরিক্রমা পর্বে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার বিষয়ে সময় উপযোগী অনেক তথ্য এবং স্বপ্নের আগামী পর্বে দুগ্ধজাত পণ্যের একজন সফল নারী উদ্যোক্তার সাক্ষাৎকার শুনে অনেকেই অনুপ্রাণিত হবেন। এইসব সংগ্রামী নারী আমাদের জন্য আলোক পত্রিকা। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। একই ঠিকানা থেকে লিখেছেন ফয়সাল আহমেদ শিপন, জীবন যুদ্ধ যাদের সবচেয়ে বেশি কঠিন করে তারা তো নিতান্তই সহজ কথা সাধারণ মানুষ, তাদের কথা খুব একটা শোনা বা শোনানো হয় না। বেতার ম্যাগাজিন মহানগর জীবন ও জীবিকা পর্বে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথাই শুনছি নিয়মিতভাবে। 13ই সেপ্টেম্বর প্রচারিত জীবন ও জীবিকা পর্বে একজন পত্রিকা বিক্রেতার দিন যাপনের গল্প শোনা হল। সৎপথ জীবিকা নির্বাহের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়, আমাদের উচিত সকল শ্রমজীবী মানুষের কাজকে সম্মান দেখানো। এভাবেই লিখেছেন।
0: দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু। আমাদের সময় প্রায় শেষের দিকে,
1: একেবারে বাঁধন পর্ব থেকে বিদায় নিচ্ছি।
0: প্রিয় শ্রোতা শুনছিলেন বাঁধন ওই বাঁধন পর্ব, আর শুভযাত্রা পর্বে বলতে চাই বন্ধুরা সবসময় সাবধানে পথ চলবেন, সেই প্রত্যাশা আমাদের।
1: এবারে শেষের কথাগুলো বলতে হবে, কারণ সময় একেবারেই শেষের দিকে। বলতে চাই আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান্নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান্নাজম ইলাহি,
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

শেষ হল ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ২৪শে সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী ২২শে সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান ইউএনজি এর ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ার ফেলস আইএমএর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমারের আন্তর্জাতিক বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কোস্তা এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্রশিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা তুলে দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়া রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থে বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খেলার খবর, ক্রিকেট। জাপানে এশিয়ান গেমসে নারী টি টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৩১ রানে পরাজিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করে। এদিকে আজ টুর্নামেন্টের ফাইনালে ভারত নারী দল শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী আলিয়া বেগমের কথা ও সুরে প্রথমে শুনবেন তোমার চরণে আমায় দাসী কোরবানী।

0: আলিয়া বেগমের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি কখনোই জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানালার পর্দার আড়াল পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এবারে আধুনিক গান শুনবেন। শিল্পী মোহাম্মদ শামীম মাহমুদ, প্রথম গানটি রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আলাউদ্দিন আলী।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ শামিমা মাহমুদের কণ্ঠে। শিল্পীকণ্ঠে এবারের গানের গীতিকার কবির বকুল, সুর করেছেন প্রণব ঘোষ।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ শামীম মাহমুদ, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। গেয়েছেন রুমঝুম বিজয়া রিছিল। প্রথম গান, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রেহাই।

0: জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তাই আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকাসক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী শেখ আলী আহমেদ, গানের কথা ও সুর করেছেন আকাশ।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি পল্লিগীতি শুনলেন শেখ আলী আহমদের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: PMT স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল।

0: রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
0: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী আফরোজা।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ২৪শে সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী ২২শে সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান ইউএনজিএ এর ৮১তম অধিবেশনে উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্র শিল্প খাতে বিদ্যমান সমস্যার সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগোড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন আগামীকাল থেকে ইরানের সব বিমান সংস্থা বন্ধ করে দেওয়া হবে। কয়েক ঘণ্টা পর ইরান পাল্টা ঘোষণা করে তেহরান, মাশহাদ ও ইস্ফাহান থেকে ইরাকের নাজাফে ফ্লাইট পরিচালনা করা হবে। ইরানের সেনা কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেন তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক এবং তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো নতুন হামলার মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী বলছে তারা রাজধানী সানার দক্ষিণে প্রশাসন নিয়ন্ত্রিত বাব আল মানদেব ও আল বাইদা এলাকার নিকটবর্তী হুদি যোদ্ধা ও তাদের সরবরাহ লাইনে আঘাত হেনেছে। খেলার খবর, হকি। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশ এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে সরাসরি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবেন আহমেদ শাকিল হাশমি। শ্রোতা বন্ধুরা, আহমেদ শাকিল হাশমির গাওয়া সরাসরি রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও আপনারা দেখতেও পাবেন, শুনতেও পাবেন। চলুন আহমেদ শাকিল হাশমির সরাসরি গাওয়া রবীন্দ্রসঙ্গীতে।

রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের একটি গান শোনাচ্ছি, আমার নয়ন ভুল অনলে। এটি শরৎ উপপর্যায়ের গান, ছায়ানট বাউলে।

0: স্টুডিও থেকে সরাসরি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন আহমেদ শাকিল হাশমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন পল্লীগীতি, শিল্পী মনিকা দেবনাথ। গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন জুয়েল আলদিন।

0: পরপর দুখানি রবীন পল্লিগীতি শুনলেন শিল্পী ছিলেন মনিকা দেবনাথ।
1: আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 10:25 বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমাদের স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান শোনাবেন পিয়াল হাসান। প্রথম গানের রচয়িতা শফিউদ্দিন শিকদার, সুরকার মোহাম্মদ ইসাক। পিয়াল হাসানের গাওয়া আধুনিক গান একই সঙ্গে আপনারা দেখতে ও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় শ্রোতা, চলুন চলে যাই শিল্পী পিয়াল হাসানের কণ্ঠে আধুনিক গান শুনবার জন্যে।

0: এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান শোনালেন পিয়াল হাসান।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।

0: দোকানে পল্লী গীতি শুনলেন স্টুডিও রেকর্ডে। শিল্পী ছিলেন মৌসুমী আক্তার শ্রাবণী।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ দেওয়া থেকে বঞ্চিত করা থেকে বিরত রাখতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায়।

0: এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
0: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
2: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
0: জি আপা শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
0: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
0: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
0: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াসার পানির মিটার, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, এসবে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আসুন এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে সবসময় পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভীন লিটা। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলের সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ২৪শে সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী ২২শে সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনে উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগো, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিব সচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালেম, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতে কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাদ্দিন বিলগেন। এ সময় বাংলাদেশে বিমানবন্দরগুলোর আধুনিকায়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্রশিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকান্তে নিহত নজরুল ইসলাম পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন আগামীকাল থেকে ইরানের সব বিমান সংস্থা বন্ধ করে দেওয়া হবে। কয়েক ঘণ্টা পর ইরান পাল্টা ঘোষণা করে তেহরান, মাশহাদ ও ইস্পাহান থেকে ইরাকের নাজাফে ফ্লাইট পরিচালনা করা হবে। ইরানের সেনা কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেন তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যে কোনো নতুন হামলার মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ঢাকা আবহাওয়াবিদ জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যে কাজটি করবেন সেটাই গৌরবের বিষয় হয়ে থাকবে। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি, নিজের যাত্রাপথে নিজেই আলো জ্বালি ভালো কাজের মধ্য দিয়ে। আসুন সবাই আমরা মিলে একসঙ্গে দেশের উন্নয়নে এগিয়ে যাই।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে তবলার লহড়া শুনলেন। বাজিয়েছেন শিবকুমার সিংহ, তানপুরায় সাইফুল ইসলাম। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হ্যাঁ ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার ছয় মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আমরা যারা আছি, শামীম আহমেদ, ওয়াহিদা রহমান ও আমি ফরজানা ইয়াসমিন, এবং আমাদের সাথে আরও যারা আছেন প্রকৌশল দায়িত্বে, মোহাম্মদ শহীদুল্লাহ, তাহিদা আফরোজ, হাফিজ আক্তার ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। ছেলে মেয়ে বিভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, জাতীয় উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য যা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: প্রকৃতি

স্বাস্থ্যের একটি বড় সমস্যা, তাই একে নিয়ন্ত্রণ করা দরকার। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, যেন আমরা কেউই পরিবারকে বড় না করি, অর্থাৎ পরিকল্পিত পরিবার গড়ে তুলতে হবে, সবশেষে একটি গানের কথা বলেছেন। ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী দিলারা বেনজির, কথা লিখেছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন দীপক কুমার দেব।

এবারের চিঠি আমাদের নিয়মিত বন্ধু মাহফুজ মুরাদের ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন। প্রথমে শুভেচ্ছা জানিয়েছেন আর ডেঙ্গু জ্বর থেকে সবাইকে সাবধানে থাকতে বলেছেন। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন যাতে এডিস মশা জন্ম নিতে না পারে। একদম ঠিক বলেছেন বন্ধু, এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবারে চলুন জনসংখ্যা বিষয়ক একটি গান শোনা যাক আপনার পছন্দের। শিল্পী সেজুতি আশরাফি নদী, কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভওয়ালি, সুর করেছেন দীপক কুমার দে।

খন্দকার ইরফান আলী বিপ্লব, প্রযত্নে খন্দকার এ কে এম আকরাম আলী, খামারপাড়া বাজার, শ্রীপুর, মাগুরা থেকে লিখেছেন। আপনি জনসংখ্যা, যৌতুক, বাল্যবিবাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। বলেছেন জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ছোট পরিবার গড়ে তুলতে হবে, কারণ ছোট পরিবারের কোনো বিকল্প নেই। এবং সবশেষে আপনি একটি গানের কথা বলেছেন, চলুন শুনি গান। শিল্পী মরিয়ম বেগম মারিয়া, গীতিকার মোহাম্মদ আহাদ ফলি, সুরকার মলয় কুমার গাঙ্গুলি।

নকুল কুমার বিশ্বাসের চিঠি, বগাজান বনকুয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন। আপনি শুরুতে এই হৃদয়ের সবটুকু ভালোবাসা জানিয়েছেন, বলেছেন এসএল এর অনুষ্ঠান আপনার ভীষণ ভালো লাগে, জনসংখ্যা সমস্যার কথা তুলে ধরেছেন, আপনি বাল্যবিবাহ, গর্ভবতী মায়ের যত্ন এগুলি বিষয় সম্পর্কেও কথা বলেছেন, আর সেই সাথে আপনি গর্ভবতী মায়ের যত্ন বিষয়ক একটি গান শুনতে ও শোনাতে চেয়েছেন মিলন কুমার মণ্ডল, রানুবালা, লায় মল্লিক বেতার, সিদ্ধার্থ কুমার বিশ্বাস ও রুবেল ইসলাম হৃদয়কে। ঠিক আছে বন্ধু, চলুন শুনে আসি গান। শিল্পী এম আর হাসান সেলিম, গীতিকার ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, সুরকার এস এম আব্দুল আওয়াল।

এবারে চিঠি ইকবাল হোসেনের, কাজিকাটা কাটাবাড়িয়া ময়মনসিংহের বন্ধু। বলেছেন, আসুন সবাই সংসারকে ছোট রাখি, ছোট সংসারে সব ধরনের সুযোগ সুবিধা থাকে। আর সবশেষে গান শোনাতে চেয়েছেন শিকদার ইসাক আলী ও কামরুল হাসান মিলুকে। শিল্পী মমতাজ রহমান লাবণী ও মোহাম্মদ শাহিনুল ইসলাম। কথা লিখেছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন দীপক কুমার দেব।

মোহাম্মদ আলমাস আলী গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু বলেছেন, আপু কথা কেন সঙ্গীতমালার আমি একজন নিয়মিত শ্রোতা কিন্তু তোমাদের কাছে অবহেলিত। তাই একদম নয় বন্ধু, এটি আপনার ভুল ভাবনা। আমাদের এই যে যত আয়োজন সব কিন্তু আপনাদেরই জন্যে, সুতরাং একদম মন খারাপ নয়, বরং খুশি মনে চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি। শিল্পী আবু বকর সিদ্দিক, কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন আলী আফতাব লনি।

প্রিয় বন্ধুরা, সবশেষে থাকছে আরো একটি গান আমাদের সকল শ্রোতার জন্য। শিল্পী শঙ্কর কুমার পাল ও লেরিনা আফরোজ লিজা, গীতিকার গোলাম সরোয়ার শলক, সুরকার লোকমান হাকিম।

গানটি শুনলেন, ভালো লেগেছে নিশ্চয়ই। সে সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগারে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন, তাহলেই থাকতে পারবেন নিরাপদ।

0: সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ইশুগুরি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলের সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল ইন নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ার ফেলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল ক্যাপ্লানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন। এ সময় বাংলাদেশি বিমানবন্দরগুলোর আধুনিকায়ন, বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্র শিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মেস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ 50,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার। এখন শুনুন আবহাওয়ার সতর্ক বার্তা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
2: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়। তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগায়।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলো হার্স, এফ এম নব্বই মেগা হার্স, এফ এম একশো ছয় মেগা হার্স এবং এফ এম একশো দুই মেগা হার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সতর্ক বার্তা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন
3: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান ইশুগড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বেলা বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য রয়েছে জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায় রাত 10:05। বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন 10:30। এরপর রয়েছে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিট, গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ি ঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার রাখুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় সদগা ও সামাজিক কল্যাণ, ইসলামের মানব সেবা ও অসহায় মানুষের অধিকার। সঞ্চালনে ফারহান আহমদ।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে অনুষ্ঠানের শুরুতে আমি পবিত্র কালামের আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত দিয়ে শুরু করতে চাচ্ছি। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। অর্থাৎ যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্য বীজের মতো যা থেকে উৎপন্ন হয় সাতটি শীষ এবং প্রতিটি শীষে থাকে একটি করে একশত দানা। আল্লাহ যার জন্য চান তা বহুগুণে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। পাশাপাশি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার ফজিলত ও তাৎপর্য তুলে ধরে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা মানুষের পাপরাশিকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সৃষ্টির সেবা ও আর্তমানবতার কল্যাণ সাধন ইসলামের মৌলিক শিক্ষা। সমাজের অভাবী, অসহায় ও বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা প্রত্যেক সামর্থ্যবান মুমিনের ইমানি দায়িত্ব। তাই আজকের পর্বে আমাদের নির্ধারিত বিষয় সদকা ও সামাজিক কল্যাণ, ইসলামে মানব সেবা ও অসহায় মানুষের অধিকার। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকের পর্বে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দানে আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে

0: করাবেন, এটা অনেক বড় একটা বিরাট পাওনা। এই জন্য আসুন আমরা দান সদকা বেশি করি, সমাজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
1: জি আমিন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আজ শুনছেন আমাদের আজকে আলোচ্য বিষয় সদকা ও সামাজিক কল্যাণ, ইসলামে মানব সেবা ও অসহায় মানুষের অধিকার। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেক শ্রোতা আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আমরা আর কথা না বাড়িয়ে চলে যেতে চাই সরাসরি আমাদের ফোন ইন পর্বে। আমি আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম।
1: জি ওয়া আলাইকুম আসসালাম।
2: জি ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি।
2: জি ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালওয়ান, সভাপতি কাছেলে বাজার জেলা পরগনা। হুজুর,
1: জি
2: হুজুর, আমি জানতে চাচ্ছি সদকা না দিলে কি পাপ হতে পারে আর সদকা দিলে কি পুণ্য হতে পারে, এইটা আমি জানতে চাচ্ছি। এবং কত সম্পদের উপর সদকা দিতে হবে আর কি কি উপকার এটা আমি জানতে চাচ্ছি।
1: জি জাযাকুমুল্লাহ খান, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের মহতারাম হুজুরের কাছে।
0: হ্যাঁ, একটু আগেই বলা হলো যে দান সদকা একটি বড় আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা রিওয়ার্ড এবং সওয়াব দেওয়ার ওয়াদা করেছেন, যে তুমি যদি দান সদকা করো তাহলে আমি তোমাকে কয়েকটা বিষয়ের নিশ্চয়তা দিব। তার মধ্যে এক নাম্বার হলো যে জান্নাতিন, তোমাকে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে আসমান জমিন সম পরিমাণ।
1: আল্লাহু আকবার। আল্লাহ,
0: তো কত বড় একটা রিওয়ার্ড এবং প্রতিদান আল্লাহ পাক দিবেন। এবং যারা এই দান খরাত করবে, যাদের জন্য জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাররাই ওয়া দাররাই, তারা গোপনে এবং প্রকাশ্যে ধনী অবস্থায় এবং নির্ধন অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় সে দান করে। এখন প্রশ্ন জাগে যে নির্ধন যে সে কেন দান করবে, তার তো টাকা পয়সাই তো নেই।
1: জি,
0: তো আল্লাহ পাকের পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া হয়েছে এর একটা রহস্য আছে, যে দান খরাত করলে তখন মানুষের মধ্যে একটা চোট আসে।
1: জি,
0: আরে আমার ঘাম ঝরানো টাকা দিয়ে আমি দান করলাম, তখন মনের মধ্যে যে একটা চোট আসলো, এইটি আল্লাহ পাকের মূল উদ্দেশ্য, যাতে করে সে যেন অন্যের কোনো সম্পদের উপরে লোভ না থাকে এবং যে কোনোভাবেই হোক ইনিয়ে বিনিয়ে অথবা প্রতারণা ধোকায় সে তার সম্পদকে নিয়ে নেবে এমন একটা মনোভাব তার মধ্যে না আসুক। কারণ সে নিজে যখন দান খরাত করলো তখন তার মনের মধ্যে চোট আসলো, হায়রে আমি দান খরাত করতে গিয়ে আমার মনটা এত খারাপ লাগলো, তো অন্যের সম্পদকে আমি কিভাবে গ্রহণ করবো।
1: জি জি,
0: এটা কিন্তু দান সৎকার মধ্যে একটা অন্যতম রহস্য এবং হিকমত।
1: জি জি মোতারাম, এখানে আরেকটা বিষয় ছিল, উনি যে প্রশ্নটা করেছেন যে কতটুকু সম্পদ হলে সৎকার করতে হবে, আসলে সৎকার তো একটা নফল ইবাদত,
0: নফল ইবাদত,
1: এটার মধ্যে তো কোনো আমাদের নির্ধারিত কোনো বিষয় নেই। যেমন জাকাতের ক্ষেত্রে থাকে যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, কিন্তু সৎকার ক্ষেত্রে তো এরকম কোনো নির্ধারিত পরিমাণ নেই। যার সম্পদ বেশি আছে সেও সৎকার করতে পারবে, যার সম্পদ বেশি নাই সেও সৎকার করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা সব সবাইকে দান করছে,
0: দান করবে। বরং গরিব যারা অসহায় তারা, তাদের ধন দৌলত তো কম, যেহেতু সে যদি দান করে সেটার মধ্যে সওয়াব আল্লাহ
1: পাক বেশি।
0: আমি যেটা আয়াতের মধ্যে বলেছি যে ফি সাররাই ওয়া দাররাই, সে ধনী হোক নির্ধন হোক সকলকেই দান খরাত করার মানসিকতা থাকতে হবে।
1: জি,
0: কারণ দান সৎকার মাধ্যমে আমি যেটা আগেই বলেছি সামাজিক ভারসাম্য আসবে, যেহেতু সে তো তখন ভাববে হাইরে টাকা দিলে দান খরাত করলে আমার মনের চোট যখন লাগলো, তো অন্যের সম্পদকে আমি কীভাবে অন্যায়ভাবে নিব। এই যে একটা সম্পদের ভারসাম্য এসে যাওয়া, অন্যের সম্পদের প্রতি লোভ না আসা, এটাকেই বোঝানোর জন্য মূলত দান সদকার, দান সদকা এবং খয়রাতের মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য রয়ে গেছে।
1: জি, ওনার প্রশ্নের মধ্যে একটু এই অংশটাও ছিল যে সদকা না করলে কি কোনো গুনাহ হবে কিনা।
0: না, এখন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু গুনাহ হবে কিনা তার আগে জানতে হবে যে আমি কত সওয়াব পাবো। মানুষের লোভ থাকে আমি কি করে আমার সম্পদ বাড়াবো, আমি কত ধনী হব, এই এটা যখন লোভ থাকে তাহলে দান সৎকার মাধ্যমে যে আমার সম্পদ বাড়বে, আমার গুনাহ মাফ হবে, আল্লাহ পাক জান্নাত দিবেন, এটা লোভ তো থাকা উচিত।
1: জি,
0: এই জন্য আমাকে কি পরিমাণ কত পরিমাণ দিতে হবে তা নয়, বরং একজন গরিব যদি সে 10 টাকা বা 50 টাকা দিতে পারে তাও সে দিবে।
1: জি,
0: এটা কিন্তু এখানে বলা আছে আল্লাহ যিনি ইনফিকুন ফি সাররাই ওয়া দাররাই। অতএব দান খরাতে এত টাকা হলে করতে হবে, এত টাকা হলে করতে হবে না, এমন কোনো

0: যেটা তো কোনো বিষয় নয়, বরং নিজের থেকে যতটুকু পারা যায় দান করবে।
1: জি, জাজাকুমুল্লাহ খায়রুল মুতানিমকে অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। আমি দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি যদি একটু বলি, গোপালপুর দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ মেহেদি হাসান, গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল কালাম, মুহাইমিনুর রহমান আমাদেরকে সালাম দিয়েছেন, আপনাকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মোহাম্মদ বাইজিদ যিনি বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি ফেসবুকের মাধ্যমে একটি প্রশ্ন নিতে যাচ্ছি আব্দুল কালাম যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, মোহাম্মদ বাইজিদ যিনি বরিশাল থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন, যারা ভিক্ষাবৃত্তি করে তাদেরকে দান সৎকার করলে পাপ হবে কিনা?
0: প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। যারা ভিক্ষা করে, ভিক্ষা করাটাই তো আল্লাহ রাসূল নিষেধ করেছেন
1: জি
0: এবং অনুৎসাহিত করেছেন
1: জি,
0: এবং হাদিস শরীফে যারা ভিক্ষা করবে কিয়ামতের দিন তার চেহারার গোস্ত থাকবে না, এটা বিনষ্ট হয়ে যাবে
1: জি,
0: কত বড় ভয়ানক বিষয়
1: জি।
0: অতএব এইটাকে ভিক্ষা বৃত্তিকে নিবৃত্ত করার জন্য আল্লাহ রাসূল এটাই করেছেন। এবং এই ঘটনা তো আমাদের সকলেই জানা আছে, একজন তো ভিক্ষা করতে গিয়েছিল, তোমার কি আছে? আমার একটা কম্বল আছে, বিক্রি করো।

0: আইলাল মাহরুম,
1: জি
0: আল্লাহ তাআলা বলেন যে তোমার সম্পদের মধ্যে যারা যাঞ্চাকারী ভিক্ষুক এবং অসহায় দুস্থ মানুষ তাদের অধিকার আছে, অধিকারের কথা বলা হয়েছে, হক।
1: জি
0: এটা কিন্তু তার এরকম নয় যে ষাট মহাজন আমাকে কিছু দিন, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু যে নাকি ধনী মানুষ তার সম্পদ আছে, সে পাওনাদার যে ভিক্ষুক আছে অসহায় দুস্থ মানুষ, সে নিজে গিয়ে তাদেরকে দেওয়া উচিত, কেন সে চাইতে যাবে? তারপরে যদি কেউ চাইতে যায় আর সে যদি অসহায় দুস্থ মানুষ হয় তাকে দেওয়া উচিত,
1: জি,
0: সে ভিক্ষা করুক আর না করুক।
1: জি, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে অমুসলিমদেরকে দান সৎকার করলে সব হবে কিনা।
0: অমুসলিমদের যেমন জাকাত, ফরজ সদকা এগুলি দেওয়া যাবে না।
1: জি,
0: তাদেরকে যে অসহায় দুস্থ মানুষ হয়ে যায় তার জীবিকার জন্য, তাকে বাঁচানোর জন্য যদি তাকে দান খরাত করে, এটা করা যাবে, যেহেতু আল্লাহ রাসূল নিজেও
1: করেছেন।
0: ভিক্ষুক তো ভিক্ষুক, সে মুসলিম অমুসলিম যেই হোক, তবে যারা পরেজগার মোত্তাকি এমন অসহায় দুস্থ মানুষ যদি হয় তাদেরকে দান সৎকার করলে সব বেশি হয়।
1: জি, জাজাকুমুল্লাহ খায়রান। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার দুটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? সবাই
1: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি।
2: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর জর্দা, বড়কুলা পাংশা রাজবাড়ি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
1: জি,
2: আমরা হাতি মোহাম্মদ মিন্টু ভাই আমরা শুনতেছি।
1: জি জি,
2: আমি জানতে চাচ্ছি হুজুর কাছে কিছু কিছু লোককে যে আপনার দান দিয়ে উনি গল্প করে বুঝছেন,
1: জি,
2: যে আমরা এত টাকা দিচ্ছি, এ দিচ্ছি, ও দিচ্ছি, গরু দিচ্ছি, এ দিচ্ছি, ছাগল দিচ্ছি, এই যে দান করে গরিব মানুষকে দিয়ে একবার দিয়ে আজকাল আজকে সেগুলো দিয়ে এটা গল্প করে, সে গল্প করলে কোনো গোলা আছে কিনা আর হলে যে মানে একটা লোক যে মানে ধর্ম কোনো কারণ ভিক্ষা করে, এটা কি ভিক্ষা করা যায় না কি, সে কাজ করতে পারে, সে ভিক্ষা করা কি যায় না সেটাই, তার কি দান দিয়ে করা যাবে কিনা ওদের একটু বললি।
1: জি, জাজাকুমুল্লাহ খায়রান আপনার প্রশ্ন, আপনার দুটি প্রশ্ন করার জন্য। ওনার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওনার প্রথম প্রশ্নটা ছিল মোহতারাম এমন ভাবে যে কেউ অনেকে অনেকে দেখা যায় যে দান করার পরে অনেকে গর্ব করে অথবা মানুষের কাছে বলে বেড়ায়, তো এই সমস্ত বিষয়ে আসলে গুনাহ হবে কিনা এবং কিরকম গুনাহ হবে?
0: আসলে প্রশ্নটা এরকমই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যথাসম্ভব দানকে গোপন করার জন্যই বলেছেন। আর কোনো কোনো ক্ষেত্রে এরকম আছে যে দান যদি প্রকাশ্য করা হয় তাহলে অন্য অন্য মানুষও উদ্বুদ্ধ হবে এবং দান সৎকে দেওয়ার জন্য তাদেরও মানসিকতা সৃষ্টি হবে।
1: জি,
0: এমনটি যদি হয় তার প্রকাশ্য করা যাবে।
1: জি,
0: আর কিছু যদি প্রকাশ্য যদি করা এটাই নিয়ম, আর এমনটি যদি হয় যে প্রকাশ্যে দান সৎকা করতে গেলে নিজের অহংকার আসবে, গর্ব আসবে, বা মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকবে যে দেখা এত টাকা আমি আল্লাহ দান করছি,
1: জি, মানুষটাকে দানবীর
0: দানবীর বলবে, এই সমস্ত এই সব ক্ষেত্রে কিন্তু প্রকাশ্যে না করাই ভালো। সেই ক্ষেত্রে সব না হওয়াটাই সম্ভাবনা বেশি, কারণ আল্লাহ পাক হয়তো বলবেন তুমি তো যা দান খরচ করেছো মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, তারা তো দেখেছে, আমার জন্য তো তুমি করো নাই। তো সেই ক্ষেত্রে আল্লাহ যদি তাকে কোনো রিওয়ার্ড না দেয়, কোনো সওয়াব না দেয়, তো সেটা তার জন্য তো একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। এই জন্য গোপন রাখাটাই ভালো। তবে আমি যেটা আগেই বলেছি যে প্রকাশ্যে করার ব্যাপারে যদি অন্যরা উদ্বুদ্ধ হয় এবং তারা দান সৎকার করবে, সেই নিয়তটা তো ভালো।
1: জি,
0: সেই ক্ষেত্রে দেখানোর উদ্দেশ্য করে যদি এটাই থাকে সে অন্যরা উদ্বুদ্ধ হোক, সেক্ষেত্রে করা যাবে।
1: জি, ওনার প্রশ্নের আরেকটা প্রশ্ন ছিল যে কারো যদি সামর্থ্য থাকে, কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি ভিক্ষা করে তাহলে সেক্ষেত্রে তার হুকুম কি হবে?
0: আসলে আমি তো আগেই বলেছি প্রারম্ভে যে ভিক্ষা বৃত্তিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
1: ওয়াসাল্লাম
0: এটাকে
1: নিরুৎসাহিত করেছে,
0: কারণ সে তুমি ভিক্ষা করো না, তাকে কম্বল বিক্রি করিয়ে কুঠার দেওয়া হলো, গাছ কেটে খড়ি বানিয়ে তুমি বিক্রি করে খাও, তোমার তো সামর্থ্য আছে, তোমার শক্তি আছে। ভিক্ষাবৃত্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
1: আলাইহি ওয়াসাল্লাম
0: উৎসাহিত করেন নাই, অতএব এটা না করাই ভালো। হ্যাঁ, একান্ত যে এরকম যদি হয় যে আমার ভিক্ষার প্রয়োজন, আমি মরে যাচ্ছি, খাবার কোনো ব্যবস্থা নেই, তো অন্যের কাছে হাত পাতা বলা যে আমাকে তোমরা একটু সহযোগিতা করো আর্থিকভাবে, যেন আমি একটু বেঁচে থাকতে পারি, আমার তো এই অবস্থা রয়েছে। কিন্তু একটা অভ্যাসে পরিণত করা এবং ভিক্ষাবৃত্তির নিজের মধ্যে একটা এমনভাবে সৃষ্টি করা যে এইটা আমি করবো,
1: জি,
0: এটা আমার জীবিকা,
1: জি,
0: তা এইটা নিরুৎসাহিত করা হয়েছে।
1: জি, জাজাকুমুল্লাহ খায়রান মোহতারামকে আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি।

0: আমাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যুক্ত আছেন রওশন আরা, আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন ইমদ আহমেদ দুলাল, নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন শহীদুল ইসলাম। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর থেকে তিনি একটি প্রশ্ন করেছেন, প্রকাশ্য ও গোপন দান বিষয়ে যদি একটু আলোচনা করতেন।
1: বিষয়টা তো আসলে খুব গুরুত্বপূর্ণ, যা কিছুটা আলোচনাও হয়েছে। তবে গোপন দানটা এটাই উৎসাহিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে তার নিজের মধ্যে একটা গর্ব না আসে, অহংকার না আসে, মানুষের দেখানোর উদ্দেশ্যটা যেন না থাকে, এইগুলো থেকে সে নিবৃত্ত থাকতে পারবে যদি সে গোপনে করে। এবং আসলে এটা করাই ভালো, এটাই উত্তম।
0: তো এছাড়াও তো এমন ভাবে দান করতে বলা হয়েছে যাতে ডান হাত দান করলে
1: বাম হাত যেন না জানতে পারে, রাইট? তো অতএব এটা উদ্দেশ্য এটাই যে সে যেন দান করে নিজেকে যেন গর্ব না করে যে আমি অনেক দান করতে পারি, সৎকা করতে পারি, দেখো তোমরা। এটা হলে তো সে তো দান খরার থেকে একবারে বঞ্চিত হয়ে গেল সব থেকে।
0: জি,
1: অতএব এটা না করার জন্যই বলা হয়েছে। এই জন্য যিনি প্রশ্ন করেছেন ওনাকে জানা উচিত যে গোপনে করাটাই ভালো। কোনো কোনো ক্ষেত্রে যদি প্রকাশ্যে দান খরাত করলে যদি অন্যরা উদ্বুদ্ধ হয়ে তারাও যদি দান খরাত করে, তো সেই দান খরাতে সব সেও নিজেও পাবে।
0: জি,
1: আর এটা একটা খুব ভালো দিক।
0: জি, জাজাকুমুল্লাহ খায়রুল মোহতারামকে। আশা করি সম্মানিত শ্রোতা, আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গিয়েছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকে আমরা আলোচনা করছি সৎকা ও সামাজিক কল্যাণ, ইসলামে মানব সেবা ও অসহায় মানুষের অধিকার এই বিষয়ে। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান, খতিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জামে মসজিদ, সাভা, ঢাকা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের যদি আজকের আলোচ্য বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের যে একটি নম্বর রয়েছে 01553841500, এই নম্বরে ফোন করে যে কোনো প্রশ্ন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও কমেন্ট করে আপনারা আমাদের প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমি আর কথা না বেড়ে চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি জি মতো অত্যন্ত দুঃখিত, ফোন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ওয়া আলাইকুম আসসালাম। জি মোহতারাম, আপনার প্রশ্ন করুন।
2: আমি জানতে চাচ্ছি দান সদকা করে যদি কেউ খোটা দেয়, যে কোনো বিষয় নিয়ে বাদাবাদ মানুষ ঝগড়া হলে তাকে দান সব হবে কিনা খোটা দিলে। আর একটি প্রশ্ন হলো পাড়া প্রতিবেশী যদি অমুসলিম হয়, গরিব থাকে, অসহায় থাকে, তাকে কি দান করা যাবে কিনা, এই দুটি প্রশ্ন আমার হতো।
0: জি জাজাকুমুল্লাহ খায়রান, খুবই গুরুত্বপূর্ণ আরো দুটি প্রশ্ন করেছেন ওনার। প্রথম প্রশ্নটা এমন ছিল যে কেউ যদি দান সৎকার করে অনেকে হচ্ছে খোটা দেয়, তাহলে সেক্ষেত্রে তার কি হুকুম হবে?
1: আসলে খোটা তো যখন সে দেয় তখন তার নিজের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়, আমি ধনী, আমি বড় লোক, আমার টাকা পয়সা আছে, এই জন্য আমি দান করি। দুই নম্বর হলো দান খরাত করার পরে কখনো কশিনকালের জন্য খোটা দেওয়া যাবে না।
0: জি,
1: যদি কখনো সে যদি খোটা দেয় যে আমারটা খেয়ে পড়ে তুই বড় হয়েছিস,
0: জি,
1: আমার খাবার খেয়ে তুই বেঁচে আছিস,
0: জি,
1: এই ধরনের খোটা দেওয়া মোটেই জায়েজ নাই। এবং যদি দেয় সেটার জন্য সে তো পাপিষ্ঠ তো হবেই হবে, আর সে যে দান খরাত করেছিল এগুলি একেবারে নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তার কোনো স্বভাব সে পাবে না।
0: জি,
1: তো যদি প্রতিদানই না পায়, স্বভাবই না পায়, তাহলে সেই দান খরাতের কি মূল্য থাকলো?
0: জি,
1: অতএব এটা দেওয়া যাবে না, নাজায়েজ।
0: জি,
1: খোটা দেওয়া যাবে না।
0: জি জাজাকুমুল্লাহ খায়রান। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে পাড়া প্রতিবেশী যদি অমুসলিম হয় তাহলে, এবং তারা যদি অসহায় হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে কি দান সৎকা করা যাবে কিনা, এবং তাদের সেই বিধান কি হবে?
1: অমুসলিম বা নন মুসলিম যারা, তারা তো মানুষ,
0: জি,
1: আল্লাহর সৃষ্টি, কিন্তু সে তো ঈমান আনে নাই।
0: জি,
1: তো সেক্ষেত্রে আল্লাহ পাক তো কোনো অমুসলিমকে না খাওয়ে রাখেন নাই।
0: জি,
1: তাদের উপরে কত সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তো এমন করেন নাই তুই অমুসলিম আমার উপরে ঈমান আনিস নেই যখন তোকে খাবার দিবই না, বন্ধ একবারে ক্লাপস করে দিবে না। আল্লাহ কিন্তু এটা চান নাই যে মানুষ হিসাবে বান্দা হিসাবে আল্লাহ সকলকেই খাবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ওয়ার্রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তিনি তো রিজিক দাতা। এখানে তিনি বলেন না যে আমি মুসলমানদের জন্য রিজিক দাতা, অমুসলিমদের জন্য রিজিক দাতা নয়, এরকম এমনটি তো বলেননি।
0: জি না,
1: অতএব তিনি সকলের জন্য রিজিক দাতা, রিজিক সকলকে আল্লাহ পাক দিবেন। কিন্তু মাঝখানে যে অসহায় দুস্থ গরিব মানুষ, ওদেরকে যদি কেউ সহযোগিতা করে সেটা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী করলো। আল্লাহ তো সরাসরি কাউকে তো আর টাকা পয়সা ধন দৌলত দিবেন না, উনি কারোর মাধ্যমে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল সাইল ওয়াল মাহরুম, যে তোমাদের সম্পদের মধ্যে যারা অসহায় দুস্থ মানুষ, যানচাকারী এবং যারা বঞ্চিত, ওদের তোমাদের হক অধিকার আছে। কিন্তু এখানে তার বলা হয় না যে নাকি বঞ্চিত এবং যাদের খাবারের ব্যবস্থা নেই সে কাফের না মুসলিম না অমুসলিম, এমন তো বলা হয়নি। কোরআন শরীফ এবং অন্য জায়গায় কোথাও এরকম নেই যে অমুসলিমদেরকে দেওয়া যাবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যা পাই, তিনি অমুসলিম, ইহুদি এবং খ্রিস্টান মুশরিকদেরকেও তিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এখানে অমুসলিমদের যদি দেখা যায় যে সমাজের মধ্যে অবহেলিত, সে না খেয়ে আসে, খুদ পিপাসে তার জীবন চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাকে যদি আমরা সহযোগিতা করি আর্থিকভাবে, সেটার স্বভাবের কারণ হবে, অতএব এটা গুনাহ হবে না।
0: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারাম। কে আশা করি সম্মানিত শ্রোতা, আপনি আপনার দুটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা চলে যেতে চাই এখন আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু আলমিয়া, ইসলামগঞ্জ থেকে রেডিও ক্লাব থেকে বলছি।
0: জি মোহতারাম, আপনার কথাগুলো আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না।
2: আমার প্রশ্ন হচ্ছে,
0: জি জি,
2: আমরা তো অনেক সময় দেখা গেছে যে আমাদের আমরা তো অনেক সময় হয়তো আমরা সময় হয়তো দিতে পারি না,
0: হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেকে আমাদের কাছে কিছু সাহায্যের জন্য আসে, আমাদের অনেক সময় সামর্থ্য থাকার কারণে আমরা হয়তো অনেক সময় দিতে পারি এবং অনেক সময় আমরা দিতে পারি না। তাহলে এক্ষেত্রে যখন আমরা দিতে পারি না, সেক্ষেত্রে যিনি আমাদের কাছে সাহায্যের জন্য এসেছেন, তিনি দেখা যাচ্ছে মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তার থাকে, অথবা সে অথবা আমাদের সম্পর্কে অন্য মনের মধ্যে অন্য কিছু মনে করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে, যদি দিতে না পারি তাহলে সেখানে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো অথবা কিভাবে বলবো?
1: খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি এবং গঠনমূলক প্রশ্ন। আসলে সকলে যে সামর্থ্য থাকবে দেওয়ার, আর্থিকভাবে যে সামর্থ্যবান, তা কিন্তু নয়।
0: জি,
1: এখন কোনো লোক চলে আসলো অথবা দেখা গেলো যে তার বাড়িঘর আছে, সব কিছুই আছে, কিন্তু আর্থিকভাবে সে কিন্তু খুবই সংকটে আছে।
0: জি,
1: সে দিতে পারছে না।
0: জি,
1: সেক্ষেত্রে যদি কোনো গরিব অসহায় মিসকিন এসে বলল যে আমার কিছু দান খরচ করুন, সে তো হচ্ছে তো বাড়ি ঘর সব তো দেখা যাচ্ছে ভালো ভালো।
0: জি,
1: কিন্তু সে যে আর্থিকভাবে খুবই যে সংকটপূর্ণ আছে এটা তো জানা নেই।
0: জি,
1: আর সেক্ষেত্রে সে দিতেও পারছে না।
0: জি,
1: তো সেই ক্ষেত্রে তাকে বুঝিয়ে বলা যে ভাই আমি তো বর্তমানে সামর্থ্যহীন, আমার তো একটু অসুবিধা আছে, আপনি আমাকে এই চেয়ে আমাকে লজ্জিত করেন না, আমাকে ক্ষমা করেন, আমি কিন্তু দিতে পারতেছি না, আমার কখনো যদি সামর্থ্য হয় আমি তোমাকে আপনাকে দিব।
0: জি,
1: একটা সুন্দর কথা বাক্য বলে দিবে, যাতে করে সে মানসিকভাবে একটু সন্তুষ্ট হলো যে না উনি দিতে পারে না কিন্তু আমাকে কথা মালা দিয়ে আমাকে সন্তুষ্ট করেছে।
0: জি,
1: আমার ভালোবাসা সে প্রকাশ করেছে।
0: জি,
1: তো এইভাবে করাটাই ভালো। অনেক আছে চলে যাও, এই ভেগে যাও, কেন এসেছিস, কেউ এসে গলার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কাউকে হয়তো বলে ভাগাই দাও, এই সমস্ত ওয়ার্ডগুলি কথাগুলো কিন্তু ইউজ না করা। সে তো মনে ব্যথায় বলে, একটা তো পেলই না আবার সে তার কথার দ্বারা আঘাতপ্রাপ্ত হলো, এরকম যেন না হয়।
0: আমি দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন ফয়সাল আহমেদ ছিপন, পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এ এম আর আল আমিন, আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসমাইল হোসেন, তিনি সালাম দিয়েছেন আপনাকে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়া আলাইকুম আসসালাম। জি মোহতারাম,
2: আমি জানতে চাচ্ছি
0: প্রশ্নটা ছিল যে যারা সুদ খায় এবং ঘুষ খায় তাদের থেকে কি দান সদকা নেওয়া যাবে কিনা।
1: একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে, যে এখানে যদিও বলা হয়েছে যে আল্লাদিন ইনফিকুনা ফিস সাররাই ওয়া দাররাই, যে সেই গরিব অবস্থায় হোক, অসহায় দুস্থ অথবা সে ধনী হোক, সবাই সে দিবে, আর যারা নিবে তারা তো অবশ্য দুস্থ মানুষ হতেই হবে, সাধারণত তাই হয়ে থাকে।
0: জি,
1: এখন যে দিবে সে ঘুষ সুদ বা বিভিন্ন অবৈধ ইনকাম তার আছে। এখন আমি বলতে চাই এই কথা যে যে লোকটা দান খরাত করবে আসলে কি তার সমস্ত সম্পদে কি অবৈধ ঘুষুদের না কিছু স্বচ্ছ সম্পদও আছে, তাই না? তো সাধারণত ওলামাই কেরাম মুফতিয়ানি এজাম যারা, তারা এই কথাই বলে থাকেন যেহেতু তার সমস্ত সম্পত্তি অবৈধ না, আর যখন সে দান খরাত করে আমরা ধরে নিব তার যে বৈধ যে সম্পদ আছে সেখান থেকেই সে দান খরাত করে।
0: জি,
1: সাধারণত যারা দান খরাত করে তাদের মানসিকতা এরকমই হয়ে থাকে যে আমার আসল স্বচ্ছ যে টাকাগুলো ওখান থেকেই আমি দান করে জাকাত সদকা দিব, সাধারণত তারাই তাই করে থাকে। অতএব সেইভাবে যদি হয়ে থাকে তার সম্পদ সেভাবে নেওয়া এবং তার দান সদকা করা কেউ যদি নেয় সেটা নিতে পারবে।
0: জি,
1: এরপরেও যে সন্দেহটুকু থেকে যায় যে আসলে সে ঘুষ সুদ থেকে এটা করলো কিনা।
0: জি,
1: এবং মাসালা হলো ঘুষের টাকা সুদের টাকা, এটা এটার জন্য দান এই টাকা দিয়ে দান খরাত সদকা জাকাত না দেওয়াই ভালো, যেহেতু এটা তো অবৈধ পয়সা।
0: জি,
1: তারপরে যদি কেউ আদায় করে তার আদায় হবে ঠিকই, কিন্তু যে নিবে তার জন্য কোনো অসুবিধা থাকবে না, তার জন্য এটা বৈধ থাকবে।
0: জি,
1: সেটা খেতে পারবে, অসুবিধা নেই।
0: জি, জাযাকুমুল্লাহ খায়রান মুহতারাম। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আপনার
0: এখানে ওনার প্রশ্নটা ছিল যে আমি যে তার কাছে মাফ চাচ্ছি সেটা কি আমার ঠিক হচ্ছে কিনা, অথবা আমি এটা বলা উচিত কিনা যে আমি এখন দিতে পারছি না আমি পরবর্তীতে দিব, তো কোনটা ঠিক? এবং মাফ চাওয়া আমরা যেভাবে বলি যে মাফ করেন, এটা বলা কি আদৌ ঠিক কিনা সে বিষয়ে যদি একটু বলতেন।
1: আসলে তার যে সম্পদের কতটুকুন আছে যার কাছে চাওয়া হচ্ছে, সে তো নিজেই ভালো জানে,
0: জি
1: তাই না, আমার আছে কি না আছে। এখন সে বলেছে আমাকে মাফ করে দিন,
0: জি,
1: কিন্তু আসলে তার সম্পদ আছে,
0: জি,
1: কিন্তু সে মাফ চাচ্ছে, তো সেটা সে একটা মিথ্যার আশ্রয় নিল, তাই না,
0: জি।
1: তো এই জন্য মিথ্যার আশ্রয় না নিয়ে হ্যাঁ তাকে বলতো যে ভাই আমি আপাতত দিতে পারছি না বা এখন দিব না, পরে দিব, সেটা আলাদা কথা, কিন্তু মাপ চাওয়ার অর্থ কি আমার কাছে টাকা পয়সা নাই আমাকে দিন না,
0: জি,
1: এই অর্থে যদি মাপ চাওয়া হয় তাহলে তার এটা ঠিক হবে না,
0: জি,
1: সে মিথ্যার আশ্রয় নিল, আর মিথ্যা তো এটা বলা যাবে না। দুই নম্বর বিষয় হলো যে তার দেওয়ার সামর্থ্য আছে কিন্তু এখন দিতে চাচ্ছে না,
0: জি,
1: সে বলে যে ভাই মাকে মাফ করেন,
0: জি,
1: এখন আমি আপনাকে দিব না,
0: জি,
1: বা দিতে আমার এখন সামর্থ্য হচ্ছে না, আমি পরে দেখব,
0: জি,
1: এটার দ্বারা তার উদ্দেশ্য থাকে যে না তার আপাতত না দেওয়া যদি সম্ভব হয় পরে দিবে,
0: জি,
1: তো সেই ক্ষেত্রে এই কথাটা বলা তার জন্য জায়েজ আছে,
0: জি।
1: কিন্তু একবারে মিথ্যার আশ্রয় নিয়ে বলে যে না আমাকে মাফ করেন টাকা নাই, তো যদি আর এতটুকুন যদি বলে যে মাফ করেন তার মানে কি এটা বুঝাতে চাই যে আমার কাছে টাকা নেই মাফ করেন, তাহলে সেটা অবশ্যই গুণাগার হবে, সে কিন্তু সেটা আসলে সামর্থ্যবান, হয়তো এভাবে বলা যাবে না,
0: জি। জাসাকুমুল্লাহ খান, ওনার আরেকটা প্রশ্ন ছিল, অনেকে আমাদের কাছে এসে সাহায্য চায়, দেখা যাচ্ছে বলছে যে আমার মেয়ের বিয়ে দিব, সেক্ষেত্রে আমরা তো অনেক সময় যাচাই বাছাই করা সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রে কি দেওয়া দান সদকা করা যাবে কিনা?
1: হ্যাঁ, যে চাচ্ছে সে যদি বলে যে আমার মেয়ের বিবাহের প্রয়োজন, এটা কিন্তু খুব একটা স্পর্শকাতর একটা বিষয়,
0: জি,
1: যে মেয়েটা বড় হয়ে গেছে বিবাহ দিতে পারছে না, সে কন্যাদায়গ্রস্ত একটা বাবা মা, তো দেওয়া উচিত, আমি দিব, সে যদি সেটা মনে করে যদি দেয় সে অবশ্যই সে সওয়াবের অধিকারী হবে, আর যদি সে মিথ্যার আশ্রয় নিয়ে সেই লোকটা যদি চেয়ে থাকে সেটার জন্য গুণাকার সে নিজে হবে,
0: জি,
1: কিন্তু সে সওয়াব কিন্তু পুরোপুরি পেয়ে যাবে,
0: জি।
1: আর যদি জানতে পারে যে না আসলে সে মিথ্যার আশ্রয় নিয়ে ধোকা দিয়ে টাকা পয়সা নিতে চাচ্ছে আর তার জানা থাকে এবং যাচাই করে, তাহলে সেই ক্ষেত্রে সে যদি না দেয় সেটার জন্য সে গুণাকার হবে না,
0: জি। জাজাকুমুল্লাহ খাইরুল মোহতারাম, আমি কি আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার দুটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। মোহাম্মদ বাইজিদ, যিনি আমাদেরকে বরিশাল থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটি নিতে চাচ্ছি। তিনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তি উপকৃত হবেন কিনা?
1: খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন। আসলে মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, তাই না,
0: জি,
1: ম্যান ইজ মর্টাল,
0: জি,
1: মানুষ তো মরে যাবে একদিন, কিন্তু মরে যাওয়ার পরেও একটা সওয়াবের বিষয়ে আল্লাহ পাক একটা ব্যবস্থা রেখে গেছেন। অনেক আছে এরকম যে তার পাপ এবং গুনাহ নিয়ে গেল কবরে, কিন্তু তার ছেলে মেয়ে উত্তরাধিকারী যারা আছে তার নামে দান সদকা এবং নামাজ পড়ে দোয়া করে খয়রাত করে বিভিন্ন ধরনের যদি সে এই ব্যবস্থা নেয়, তো ওই দান খয়রাতের একটা সওয়াব আল্লাহ পাক তার কবরে পৌঁছে দেন। এমনও হতে পারে যে সে তো আজাবে পতিত ছিল,
0: জি,
1: কিন্তু তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন উত্তরাধিকারী যারা আছে তাদেরকে দান খরাত বিভিন্ন সওয়াব পৌঁছিতে পৌঁছিতে পৌঁছিতে তখন তার আমল নামায় অনেক সওয়াব এসে গেল,
0: জি জি,
1: আল্লাহ পাক ওই সওয়াবের বিনিময়ে তাকে আজাব এবং তার এই কষ্ট থেকে লাঘব করে দিয়ে আল্লাহকে জান্নাতি করে দিবে,
0: জি,
1: অর্থাৎ অবশ্য কি আছে এটার একটা ইম্প্যাক্ট আছে,
0: জি জি। জাজাকুমুল্লাহ খাইরুল মোহতারামকে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আরো রাজনীতির মেলা দেখতে
0: চাচ্ছি। জি মোহতারাম,
2: সরকারের বলতে বলতে দুবার করতে দেওয়া হলো, তো দুবার আমি শেষ আর একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল,
0: জি জি,
2: যার পথে দেখা যাচ্ছে যে আপনার 10টা কাটা পেয়েছি,
0: জি,
2: তার মধ্যে 10টা কাটা আমার না, কন্যা কন্যা মানুষের জানেন না 5 টাকা,
0: জি,
2: দেখা যাচ্ছে যে
0: গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মোহতারাম, যদি একদম সংক্ষিপ্ত আকারে বলতেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়, সেক্ষেত্রে কি টাকাটা কি দান করা যাবে কিনা, যেহেতু ওনার টাকাটা ওনার না, উনি একটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে টাকা 10 টাকা।
1: আসলে এই টাকা যদি সে অ্যামাউন্ট বেশি হয় তখন ওই টাকা কার সেটার জন্য তাকে একটু চারিপাশে জানাইতে হবে,
0: জি জি,
1: যে কারো টাকা পাওয়া গেছে কিনা, যদি হয় তো সেই টাকা তাকে পৌঁছে দেবে, যে না হয় তার নামে সৎকা করে দিবে,
0: জি জি,
1: ওই সৎকার সবটা যার টাকা সে পেয়ে যাবে,
0: জি। জি, জাযাকুমুল্লাহ খায়রান। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সদকা কেবল একজন ব্যক্তির আখেরাতের সম্বল নয়, বরং বৈষম্যহীন, শোষণ মুক্ত ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তিপ্রস্তর। অসহায় মানুষের সেবা করা, সেবায় এগিয়ে আসা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। মহানবুল আলমিন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আখরাদুল্লাহ করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন করিম। অর্থাৎ নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে তাদের জন্য তা বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক মহাপুরস্কার। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তাই আসুন আমরা দান সৎকায় উদ্বুদ্ধ হই এবং দান সৎকার করে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসি। আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আজকে দিনই আলোচনা করার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামানকে, এবং কৃতজ্ঞতা সুপ্রিয় শ্রোতাবৃন্দদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এবং প্রশ্ন করে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন। আগামী সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠানের অন্য কোনো একটি পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন এবং হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ।
3: পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ফরহান আহমেদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়া ফেলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার বলেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সর্বতোভাবে সহায়তা করে আসছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক ধারাবাহিক উন্নয়নে অবদান রাখেন। স্পিকার বলেন, বিগত সরকারের 15 বছরের স্বৈরাচারী শাসনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। খেলার খবর, এশিয়ান গেমস। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী টি টোয়েন্টি ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত 147 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 216 রান করে। জবাবে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 69 রান করতে সমর্থ হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to World Music.

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ডাক্তার কণিকা দাস।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন, শিল্পী ডক্টর কণিকা দাসের কণ্ঠে। এবারে

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ডক্টর কণিকা দাস। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি যদি থাকে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দিবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানালার পর্দা আড়ালে পরিষ্কার করুন। এডিস মশা নিধনে অংশ নিন। ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজা তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতরে রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: এ অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানমালায় এখন রয়েছে পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ আল আমিন, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলেক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বেকারত্ব সৃষ্টি হয় ও কর্ম উপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। খেলার খবর এশিয়ান গেমস। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ভারত 147 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এ প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ
দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজি।

0: সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। এসো গড়ি ছোট পরিবার ফরিন অনুষ্ঠান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন। আমরা আপনাদের সাথে থাকি, কথা বলি, প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়, আপনারা প্রশ্ন করেন এবং প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করবেন। আজকের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা। আমরা ভুল ধারণা নিয়ে সময় ক্ষেপণ করি এবং অন্যকেও প্রচার করি। এই প্রচারে বিভ্রান্তি বন্ধ করা যায় না, অর্থাৎ কথায় কথা বাড়ে, কথা চলছে, প্রচলিত ভুল ধারণা আমাদের এড়াতে হবে। আজকে এই আলোচনায় আপনাদের প্রশ্ন করবেন, জানতে চেষ্টা করবেন, আমরা সেই প্রশ্ন নিয়ে কথা বলব। দুজন আলোচক আমাদের সাথে আছেন, বিশ্বকাপ পর্যায়ে ব্যক্তিত্ব ডাক্তার নূর নাহার বেগম, যিনি প্রাক্তন লাইন ডিরেক্টর সিসিএসজিপি নিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। রয়েছেন এবিএম শাহিনুজ্জামান শিশির, থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা পরিবার পরিকল্পনা কার্যালয় মিরপুর ঢাকা। দুজনে আছেন আমাদের সঙ্গে। আমাদের ফোন নাম্বার 4481326 থেকে 70, এছাড়া 4481327 থেকে 79, এর মাঝে যে কোনো একটা নাম্বারে ফোন করলেই আমাদের পেয়ে যাবেন। কখনো ধৈর্য ধরবেন, আপনারা বিশ্বভিত্তিক প্রশ্ন করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত ফোন পেতে চান বা একজন দ্বিতীয়বার আবার ফোন করেন, সেখান থেকে বিরত থাকবে, একবার প্রশ্ন করবেন, একটি প্রশ্ন করবেন। আমরা আজকের প্রসঙ্গে আসি যে পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা। এই যে ভুল ধারণার কথাটা আমাদের ভাবতে হবে, ভুল ধারণা যেন দূর করতে পারি আমরা, এর গুরুত্ব রয়েছে। তো শুরুতে ডাক্তার নুনা বেগম জানতে চাই যে ভুল ধারণা এই প্রসঙ্গটা এলো কেন?
1: ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে ভুল ধারণা মানুষের জানার তো শেষ নেই, আর মানুষ কিন্তু বই থেকে বা যে জায়গা থেকে জানার দরকার সেখানে জানার চাইতে সাধারণত দেখা যায় বিভিন্ন মন মানুষের কাছ থেকে শোনে, নিজে নিজে মন গড়া ভাবে ভাবে, এইগুলো তো আসলে ভাবলে হবে না, ভাবতে হবে সায়েন্স। চিকিৎসা একটা সায়েন্স, পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো কিন্তু এই সায়েন্সের মধ্যে দিয়েই তৈরি হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পদ্ধতি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু মানুষের শরীরে ব্যবহার শুরু হয়েছে। কাজেই এগুলো বেশিরভাগই যদি চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করা হয় তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের ভুল ধারণা বা বিভিন্ন জনের কাছ থেকে আমরা উল্টাপাল্টা শুনতে পারি, কিন্তু সেটা আমাদের বিশ্বাস করার প্রয়োজন নেই। আমাদের উচিত হবে যিনি এটি বুঝেন, যিনি জানেন, এরকম কোনো একজন চিকিৎসকের কাছে যাওয়া অথবা কোনো মাঠকর্মীর কাছে যাওয়া, যিনি আসছেন তার কাছে জিজ্ঞাসা করা এবং সে ব্যাপারটা পরিষ্কার করে জেনে নেওয়া। কারণ বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো কিন্তু উচ্চ মূল্যে ক্রয় করে সেগুলো মানুষকে বিনামূল্যে বিতরণ করে। এটি কিন্তু বিনামূল্যের জিনিস নয়, এটি প্রচুর মূল্য রয়েছে। অন্যান্য দেশের যারা থাকে বাঙালিরা, তারা কিন্তু সেখান থেকে এসে আমাদের দেশ থেকে পদ্ধতিগুলো নিয়ে যায়, কারণ সেই দেশে অনেক মূল্য দিয়ে কিনতে হয়। তো আমাদের সরকার এটি আমাদের মানুষের জন্য, আমাদের জনগণের জন্য এটি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছেন, চিকিৎসক রেখেছেন, মাঠকর্মী রেখেছেন, যারা কোন পদ্ধতি কার জন্য প্রয়োজন হবে, কোন পদ্ধতি কার জন্য ফিট হবে, কার কি প্রশ্নের উত্তর, সবগুলো দেওয়ার জন্য কিন্তু একদম মাঠ তৃণমূল পর্যন্ত এবং এমনকি বাড়ি বাড়ি পর্যন্ত আমাদের কর্মীরা কাজ করছে। কাজেই ভুল ধারণা নয়, যেটি আপনার মনে প্রশ্ন সেটি জেনে নিন, জানুন এবং সেটি জেনে আপনি এটা বলুন। ধর্মে একটি কথা রয়েছে যে না জেনে না প্রমাণ পেয়া তুমি কোনো কথায় বিশ্বাস করো না, আর সেটা মানুষকে বলা তো যাবেই না। তো কাজেই আমরা যেটি জানি সেটি আগে ঠিক জানি কিনা এবং কোথা থেকে জেনেছি সেটি জেনে তারপর আমরা অন্যজনকে বলবো, তার আগে নয়।
0: শাহিনুজ্জামান শিশির, আপনার কাছে আসি। অনেকে ভাবেন যে দোকানে যেগুলো পাওয়া যায়, কিনতে পাওয়া যায় বড়ি, সেটা একটু দাম বেশি, আর সরকার তো বিনামূল্যে দিচ্ছেন। এটা প্রসঙ্গটা আলোচনা করছেন সুন্দরভাবে ডাক্তার নুনা বেগম, যে সরকার উচ্চ মূল্যে এগুলো কিনে এনে বিতরণ করছেন, কিন্তু এটাই একটা ভাবনার বিষয় যে বিনামূল্যের জিনিস কি ভালো, আর দোকানে যেহেতু দামি জিনিস পাওয়া যায়, অনেকে দামিটাই ক্রয় করতে চায়, দামের মূল্য বেশি, দামের কার্যকারিতা বেশি, এই যে ভুল ধারণা, এটাই প্রচলিত ভুল ধারণা মধ্যে একটি পড়ে। আপনারা কিভাবে পরামর্শ দেন, কি কথা তারা বলতে আসে কর্মীরা যে সেবা নিতে আসে, সেবা গ্রহীতারা কি বলেন আপনাদেরকে?
2: জি ধন্যবাদ। প্রথমেই যে মূল্যের বিষয়টি আপনি বললেন, আপনি মানে আমাকে প্রশ্ন করার মধ্যেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর চলে এসেছে, যে সেটা হলো যে প্রচলিত ভুল ধারণা মানুষের মধ্যে যেটা আছে যে সরকারি,
0: আমরা এই ফাঁকে একটা ফোন নেই, তারপর আলোচনা আসবো, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা আছি। হ্যালো,
3: জি আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। জি
3: মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সদস্য। আপনার আমি একটা বিষয় একটু বলি। একটা সময় আমরা দেখতাম যে এই পদ্ধতি ব্যবহার করতে যায় একটা কুসংস্কারের কথা বলতে, যেমন মেয়েদের একটা অপারেশনের মাধ্যমে, তাদের জড়ালারে অপারেশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বন্ধ হতো। দেখা যেত যে গ্রাম গ্রামে একটা কুসংস্কার ছিল যে এই বাচ্চাদের এই অপারেশন যদি করা হয় তার স্বামীর কিন্তু ক্ষতি হয়। দেখা যায় যে এই ধরনের প্রচারটা কিন্তু অনেক ছিল। এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করে বা পরিবার পরিকল্পনা থেকে যে আপনার মেয়ে বা তারা নিয়োজিত আছে, এটা যখন বাড়ির বাড়ি ঢুকছে, ঢোকার পর কিন্তু এই কুসংস্কারটা চলে গেছে। এখন একটা জিনিস আসছে যে যেমন আফা এবং স্যার কেমন বললো যে উচ্চ মূল্য দিচ্ছি না, এখানে সমস্যাটা হচ্ছে আমাদের যে মিডিয়া অর্থাৎ যে অ্যাডভার্টাইজ গুলো করা হয়। দেখা যায় যে আপনার টিভি রেডিওতে এক সময় আপনার নর্ডের 28 বা আপনার হচ্ছে আপনার ফ্যানিকন, এই ট্যাবলেট গুলার অত্যন্ত মানে চমৎকার অ্যাডভার্টাইজ দিত। এই চমৎকার অ্যাডভার্টাইজ দেওয়ার কারণে দেখা যায় তো যে আপনার সরকার যে সুখী দিচ্ছে মনে হচ্ছে যে এইটার ওইটা আলাদা, কিন্তু আমরা জানি যে এটা আলাদা না। আসলে এটা অনেক প্রচারের কারণে এই ভুল ধারণাটা অনেকটাই কিন্তু ই হয়ে গেছে, চলে গেছে, এখন অনেকটা ভালো। এখন আমার জানার ইচ্ছা যে আমাদের সামনে যে এই যে বিভিন্ন প্রোগ্রামে আমরা তো প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, তা আমাদের মাধ্যমে যদি আমরা কোনো উঠান বৈঠকে এইগুলো উপস্থাপনা করি, তাহলে আমাদের কোনো সাপোর্টিং করার সুযোগ আছে কিনা একটু জানালে পরে খুশি হতাম।
0: ডাক্তার নুরুল বেগম, কি শুনলেন আপনি? সানোশন প্রশ্ন করলেন,
1: উনি বলেছেন যথার্থই যে আসলে একটা সময় ছিল যখন কিন্তু
0: বিজ্ঞাপন
1: নির্ভর পদ্ধতি ছিল এবং অনেক ওষুধ কোম্পানি ছিল না, তো তখন সরকার যা দিত সেটাতেই মানুষ জানতো এবং বুঝতো এবং সেভাবে মানুষ চলতো। যেরকম ধরেন একটা সময় টিভি মানে বিটিভি ছিল, আর কিছুই ছিল না, রেডিও বাংলাদেশ তো রেডিও বাংলাদেশ ছিল, আর কোনো রেডিওও ছিল না। কিন্তু আপনি এখন দেখেন কতগুলো চ্যানেল, এক একজন এক একটা প্রচার করতেছে, এক একজন এক একভাবে বলছে। এখন উনি যথার্থই বলেছেন যে মিডিয়ার চমক মানে চাকচিক্যে অনেক সময় মানুষের ভুল ধারণা চলে আসতে পারে যে বোধ হয় যেগুলো বেশি অ্যাড দিচ্ছে সেগুলো বোধ হয় বেশি ভালো। কিন্তু এটা মনে রাখতে হবে ভাই, সরকারি জিনিস সব সময় পিওর এবং এক নাম্বার, এটা সব সময়। কারণ সরকার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা মিটিং, তারপরে এগুলো কোন দেশে দেওয়া হয়েছে এবং সেখানে তাদের কত ধরনের কতজন মানুষের সমস্যা হয়েছে একদম চুলচেরা বিশ্লেষণ করে তারপর একটা জিনিস কিন্তু নিয়ে আসে। তো তারপরেও আমি বলবো যে অ্যাডগুলো আরও একটু দিলে ভালো হতো হয়তো সবার কাছে, যেটা আপনি বলছেন। কিন্তু এটার জন্য অ্যাড বর্তমানে অ্যাড আর লাগে না, আসলে প্রত্যেকের ঘরের কাছেই কিন্তু কোনো না কোনো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেটা ধরেন বড় হাসপাতাল থেকে শুরু করে জেলায় জেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে, ডিস্ট্রিক্টে জেলা হাসপাতালগুলো রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে বিভাগগুলোতে এবং বড় বড় শহরগুলোতে, তাছাড়া উপজেলাতে হেলথ কমপ্লেক্স রয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে। হয়তো যত বেশি যাওয়া উচিত ছিল বা যত বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল অত পারছি না বিভিন্ন কারণে, কিন্তু তারপরেও যে কোনো একটা সরকারি কেন্দ্রে গেলেই কিন্তু এইগুলো জিনিসগুলো পাওয়া যাবে। এবং আমরা যে এখন প্রচার করছি, আপনাদের সঙ্গে কথা বলছি, এটিও কিন্তু একটি মাধ্যম যে আসলে দুইটার মধ্যে কোনো তেমন পার্থক্য নেই। সরকারি জিনিস সবসময় বেস্ট এবং সরকারের সমমান বা তার চাইতে একটু নিম্নমানই বরং তো বলবো যে অন্যরা রয়েছে, কারণ সেখানে চিকিৎসক নেই, শুধু দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে।
0: আরেকটা ফোন এসেছে, কথা বলি। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
4: কথা বলছি আলী হাসান, মানিকনগর কৈটলা বেড়া পাবনা থেকে।
0: আলী হাসান, প্রশ্ন।
4: জি স্যার, আমি জানতে চাচ্ছি জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো এগুলো আমরা কোথায় পাবো, আর সরকারি এগুলো কি কোনো টাকা পয়সা লাগে কিনা?
0: কোথায় পাবো আর টাকা পয়সা লাগবে কিনা, আমরা এতদিন যে অনুষ্ঠান করছি, যারা নিয়মিত শ্রোতা তারা কিন্তু অনেকেই জানেন কোথায় পাওয়া যায়, টাকা পয়সা লাগে কিনা, তবু উত্তরটা নিচ্ছি আমরা।
2: জি ধন্যবাদ। আসলে উনি যথার্থ একটি প্রশ্ন করেছেন। প্রথমেই বলে রাখি যে সরকারি মাধ্যম থেকে যে পরিবার পরিকল্পনার যে পদ্ধতি, যে সেবাগুলো আছে, সেগুলো সবগুলোই বিনামূল্যে, একেবারেই বিনামূল্যে। শুধুমাত্র কন্ডোমের ক্ষেত্রে আমরা ডজন হচ্ছে দু টাকা ধার্য করি, এটা সরকার আর কি একটা
0: দু টাকা তো মানে এটা ভাবাই যায় না।
2: শ্রোতা যেহেতু আছেন আমি তাও জানিয়ে দিলাম। হ্যাঁ, এই একটি বিষয়
0: 12টা 2 টাকা
2: জি। আর সেই সাথে বাকি যে দীর্ঘমেয়াদি পদ্ধতিগুলো আছে, কোনো সেবাগ্রহীতা যদি সেবা নেন সরকারি, বরঞ্চ হচ্ছে তাদের যে এই একটা পদ্ধতি, হয়তো ইমপ্ল্যান্ট বা আইউডি করার পর যে একটা ফলো আপের যে বিষয় আসে, তার আসা যাওয়ার যে খরচটুকু আছে সেটা কিন্তু সরকার দিয়ে দেয়। এবং শুধু সেটিই নয়, যে যে বিভিন্ন যে অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতিগুলো আছে, বিশেষত পুরুষদের জন্য হচ্ছে আমরা বলি NSVI, মহিলাদের জন্য টিউবেক্টমি, সেই ক্ষেত্রে দেখা যায় তাদেরকেও কিন্তু একটা ভালো একটা, যেই ওই 2-3 দিন যেহেতু দুটোই হচ্ছে ছোট্ট একটু অপারেশন, হয়তো 2-3 দিন একটু রেস্ট নিতে হয়, সেই রেস্টিং সময়টাতে ওনার জন্য সোর্স অফ ইনকামের কোনো সমস্যা না হয়। এই কারণে কিন্তু সরকার একটা ভালো মানের একটা
0: প্রণোদনা দিয়ে থাকে। আসলে এটা বিভ্রান্তি যে আসাদার খরচ ঠিক নয়, তাকে যে 3-4 দিন কাজকর্ম করবেন না, আয় বা বন্ধ থাকবে, সেই বিষয়টা লক্ষ্য করেই কিন্তু এই টাকাটা দেওয়া হয়।
2: আসলে তাই,
0: কারণ আসাদার খরচের সাথে মিলবে না, তো বিষয়টা কিন্তু খুব চমৎকার।
1: আসা যাওয়া প্লাস 3 দিনের খাবার, খুব নিম্নমানের যেটু খাবার, সেই টাকাটুকুই মিলেই দেওয়া হয়,
0: তো কিছু তো পেলেন।
2: আর আরেকটা জিনিস উনি বললেন যে
0: একটা ফোনে যাই। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
5: কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু, আলোনিয়া ইসলামগঞ্জ বাজার উপজেলা পরিগ্রাম জেলা ছাত্র থেকে।
0: হাজী মোহাম্মদ মিন্টু জি,
5: বলতে চাচ্ছি যে এই যে ভুল ধারণা, এইটা তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মহিলারা এবং বলতেছে যে মানে যে কোনো পদ্ধতি ব্যবহার করলে নাকি পরবর্তীতে সন্তান হবে না, তাদের মধ্যে জ্বলে যাবে, এই সেই বিভ্রান্তি যে কথাগুলো বলে এবং সমাজে এটা একটা ভিত্তিহীন। এই ক্ষেত্রে আমরা যখন মানে অনেক মহিলাদেরকে বুঝাই যে না, এটা তো অন্য ধারণা, তোমরা এটা খাঁটি সঠিকভাবে তোমরা এটা যাই না, একটা ডাক্তারের কাছে পরামর্শ নাও, মাঠকর্মী আছে, এভাবে তোমরা পরামর্শ নাও, নিয়ে দেখো যে এটার জন্য অনেক উপকারিতা আছে। তো তোমরা এইভাবে বিভ্রান্তি না করে নিজেরা একটা পদ্ধতি ব্যবহার করো, দেখবো অনেক উপকৃত হবে। তো এই ক্ষেত্রে যে মানে যে কন্ডোমটা ব্যবহারের যে পদ্ধতিটা, এই ক্ষেত্রে আর এটার মধ্যে পার্থক্য কোনটা, এই ব্যাপারে যদি একটু বলতেন।
0: জি ধন্যবাদ। হাজি মোহন মিন্টু আপনাকে ধন্যবাদ। আপনি নিজেই বলেছেন যে ভিত্তিহীন, ভিত্তিহীন কথা কোন কি দাম আছে।
6: হ্যালো,
0: হ্যাঁ কে আছেন, প্রশ্ন করুন।
6: আসসালামু আলাইকুম ভাই।
0: ওয়া আলাইকুম সালাম।
6: রিজাল ভাই, আমি মোহাম্মদ লুৎফর জব্দার, বড়খোলা পাংরা ভাই। আর হইলে কি আমার বাসায় ইলিশ খাওয়ার দাওয়াত দিছিলাম, আনতে ইলিশ পড়ছে।
0: জি জি জি, আল্লাহ হাত রাখলে নিশ্চয়ই দেখা হবে।
6: আমি জানতে চাচ্ছি আপুর কাছে আর স্যারের কাছে যে এইটা হলো পদ্ধতি, বুঝছেন, আপনার ভুল ধারণা বলতেছেন, মানে আমরা মন দিয়ে শুনতেছি আরো লোক, যে আমি জানতে চাচ্ছি যে আমরা যে পদ্ধতিটা যে নেব, বুঝছেন, ভুল হলি ভুল সংশোধন কি করবো, এটা গ্রাম অঞ্চলের মানুষ ঠিক পায় না, এটা একটু বুঝিয়ে যদি বলতে আপু।
0: ধন্যবাদ,
6: খুশি হতাম। হাজী মোহাম্মদ মিন্টুকে ধন্যবাদ।
0: ধন্যবাদ। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনা হওয়া দরকার, সেটা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণের যে কোনো পদ্ধতি খেলে আগামীতে সন্তান হবে কিনা, এটা বড় ধরনের ভুল ধারণা। এটা ঘরে ঘরে আলোচনা হয়, যিনি ব্যবহার করছেন শুরুতে তিনি বারবার চিন্তা করছেন, বারবার পরামর্শ নিচ্ছেন, পরামর্শ নেবেন, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সন্তান হবে কিনা, বড়ি তো খাবো সন্তান না হওয়ার জন্যে, এরপরে তো আমার একটা ইচ্ছা আছে একটা সন্তান আসুক, কিভাবে কথাগুলো বুঝিয়ে বলেন শাহিনুজ্জামান শিশির।
2: না, প্রথমত যে জিনিসটি বলি, প্রতিটি যে ম্যাডাম কিন্তু শুরুতেই বলেছেন যেটা একটা বিজ্ঞান।
0: জি
2: ঠিক আছে, তো সেই বিজ্ঞানের ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে যেটি হরমোন সেটি হরমোন, যেটি নন হরমোনাল না সেটা নর্মাল হরমোনাল না। তো আপনি যখন হচ্ছে যে সন্তান নিতে যাবেন, তখন মানে সেটা যদি ছেড়ে দেন, কেউ যদি খাবার বুড়ি খাচ্ছে, খাবার খাওয়া ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে একটা নির্দিষ্ট সময় পরে আবার উনি গর্ভধারণ করার উপযোগী হবেন, ঠিক আছে, তারপরে হয়তো দেখা গেল যে কেউ হচ্ছে আইউডি পরিধান করেছেন, যেটাকে আমরা মানে আমাদের গ্রাম ভাষায় বা আমাদের প্রচলিত ভাষায় বলি কপাটি, ঠিক আছে, সবাই চেনে। এখন কপাটি কেউ পরিধান করে আছেন, এখন উনি মনে করছেন যে হয়তো আবার সন্তান নেবেন, কপাটি খুলে ফেলবেন। আমরা কিন্তু বিষয়গুলো এইভাবেই ওনাদেরকে বুঝিয়ে বলি, ঠিক আছে। এখন মূল কথা হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা এইটুকুই আশ্বস্ত করি যে যেহেতু আপনি সন্তান নিতে চাচ্ছেন না বলেই কিন্তু এই ব্যবস্থাটা নিচ্ছেন, তার মানে অবশ্যই আপনি যখন আবার সন্তান নিতে চাবেন তখন এটি খুলে ফেলবেন বা বন্ধ করে দিবেন, তাহলে একসময় অবশ্যই হচ্ছে আপনি আবার গর্ভধারণ করতে পারবেন। আমরা কিন্তু এভাবেই বলি কথাটা।
0: তথ্য প্রযুক্তি এবং প্রচার প্রসার, ওয়ালাইকুম সালাম, কে আছেন কথা বলুন, পরিচয় দিন।
7: আলামিন বলছিলাম।
0: আলামিন জি,
7: আমিন বলছিলাম ফুলদানা কাঠমোর বাজার থেকে, বর্তমানে কর্মরত আছি, উপস্থাপক হয়ে পড়ছি বাংলাদেশ।
0: আলামিন জি বলুন।
7: আপনি আজকে যে একটা বিষয় জানতে চাই বা বলতে চাই সেটা হচ্ছে আপনার আমাদের দেশে দেখা যাচ্ছে এই ভ্রান্ত ধারণা দূরকরণে আসলে আমাদের সরকার আসলে তাহলে ব্যর্থ কিনা, যে এই ভুল ধারণা যে এই সমস্ত পদ্ধতি ব্যবহারের পরে সমস্যা থেকে যাচ্ছে, মানে সঠিক মেসেজটা পৌঁছাতে পারছে কিনা জনগণের দূরপাড়ায়।
0: আমরা মেসেজ তো দেয়া হচ্ছে, একটু আগে বলেছি তথ্য প্রযুক্তি প্রচার প্রসার একসাথে চলছে, ভুল ধারণা তো আমি আপনি তৈরি করছি, সমস্যা তো এই জায়গায়। অর্থাৎ যিনি ক্রেতা বাজারে ফল কিনতে গেছেন, ফল বিক্রেতা সমস্যা নেই, যিনি কিনছেন তিনি বলছেন যে এটা বোধহয় বাসি ফল, এটা বোধহয় ভালো ফল না, এটা বোধহয় কেমিক্যাল যুক্ত, এই যে বিভ্রান্তি তো আমরা তৈরি করছি, তাহলে সরকার সমস্যা কোথায় তৈরি করলো? আমরা কথায় কথায় যে কথাগুলো বলি একটু ভেবে চিন্তে বলি না।
2: তবে আমার মনে হয় এখানে আমি একটু সংযুক্ত করি, উনি যে কথাটি বললেন সেটি দেখেন, অনেকগুলো সম্মানিত শ্রোতাই কিন্তু আমাদেরকে হচ্ছে ফোন দিচ্ছেন, এবং এর মাঝে একজন শ্রোতা কিন্তু বলেছেন যে উনারা মাঠে বলছেন যেন এগুলো ভ্রান্ত ধারণা তোমরা ব্যবহার করো, ঠিক আছে। তাহলে সরকার যদি আমরা যদি মেসেজগুলো যদি ঠিকমতো যদি পৌঁছাতেই না পারতাম, তাহলে এই এতগুলো মানুষের ভিতরে এই সচেতনতা তৈরি হলো কিভাবে, তাই না? তার মানে সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে, আর আমরা অবশ্যই যথাযথ বিজ্ঞানভিত্তিক তথ্য মানুষের ভিতরে দিয়েই যাচ্ছি, এটাই হচ্ছে কথা।
1: আর আরেকটা জিনিস কি, প্রতিনিয়তই তো কিছু গ্রুপ মানুষ এই জন্ম তৈরি করার মানে মানে বিবাহিত হচ্ছে, তারা আবার জন্ম তৈরি করছে, তারা কিন্তু আগে থেকে জানতো না, তারা কিন্তু নতুন। ধরেন যারা অনেকদিন থেকে সংসার করছে তাদের একরকম, আর যারা কেবলই বাচ্চারা হচ্ছে, কিশোর হচ্ছে, বড় হচ্ছে, বিয়ে করছে, এবং তারা আবার এই গ্রুপে আসছে,
0: আবার নতুন
1: নতুন করে তারা তথ্য চাচ্ছে। তো কাজে এই তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যারা সিনিয়র আছেন তাদেরও দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, তারা যা শিখেছেন তাদের জীবন দিয়ে সেগুলো কিন্তু ঠিক সঠিক যে তথ্য সেটা তাদের কাছে পৌঁছানো সবার দায়িত্ব।
0: আমাদেরও জীবনব্যাপী একটা সমস্যা যে ভুল প্রচারে ব্যর্থ থাকা, ভুল প্রচারে ব্যস্ত থাকাটা এটা বোধহয় আমাদের নেশা। প্রচার সঠিক কিনা মোটেও যাচাই করতে চাই না, এটা একটা আমাদের সাংঘাতিক প্রসঙ্গ, আমরা আলোচনা আছি।
8: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান প্রচারের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।
9: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: ফিরে এলাম অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, এসো গড়ি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠান আপনারা শুনছেন। আমাদের আজকের প্রসঙ্গ পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা। যে ভুল ধারণা, এই ভুল ধারণা নিয়ে কিন্তু কথা চলছে। ভুল প্রসঙ্গ, ভুল মন্তব্য, আমরা মন্তব্য করতে যা মনে আসে যা মুখে আসে বলে ফেলি, কিন্তু কখন কোনটা বলছি কোন কারণে বলছি অনেক ক্ষেত্রে ভাবি না, কারণ আমরা এত বেশি ব্যস্ত থাকি অথবা মস্তিষ্ক তাড়িত বিষয়, যা ভাবনা এসেছে তাই বলে ফেলি, কিন্তু আমরা ভাবি না যে বাস্তবতা কোনটি। আজকের প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রশ্ন করছেন, অনেকে করেছেন, আমাদের প্রত্যাশা আপনারাও আমাদের সাথে কথা বলুন, অংশগ্রহণ করুন, ভুল তথ্যগুলো দূর করতে হবে, আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। আমাদের ফোন নাম্বার জানিয়ে দিই, 4481 3268 থেকে 70, এছাড়া 4481 3278 থেকে 79, এর মাঝে যে কোনো একটা নাম্বার করলে আমাদের পেয়ে যাবেন। প্রশ্ন প্রয়োজন আপনাদের, কারণ আপনাদের মন্তব্য আমরা জানতে চাই যে ভুল ধারণাটা কোথায় এবং ভুল ধারণাটা কারা সৃষ্টি করছে এবং আপনারা কীভাবে মোকাবেলা করেন যখন ভুল ধারণাগুলো আপনারা পান। নিশ্চয়ই আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান শোনেন, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে, বিষয় সম্পর্কে, পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে অনেক তথ্য জেনে ফেলেছেন এবং জানেন, এবং দেখা যায় যে মত পার্থক্য থাকলেও আপনারা কথা বলতে শিখেছেন, এটা আমাদের প্রত্যাশা। সুতরাং আমরা সফল সব দিক থেকে, এই জন্য আমরা চাই আপনারাও নতুন কিছু তথ্য বলুন, যেখানে ভুল ধারণার অবতারণা ঘটে সেই ভুল ধারণা কি। শাহিনুজ্জামান শিশির, আপনি থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা পরিবার পরিকল্পনা কার্যালয় মিরপুর কাজ করছেন, অনেকে আসেন কথা বলতে, তারা অনেক ক্ষেত্রে না বুঝেই কিছু একটা কথা বলে ফেলে, সেরকম দু একটা কথা কি রয়েছে যদি বলেন?
4: সেরকম খুবই প্রচলিত কিছু কথা আছে, যেমন হয়তো বা তিনি একটি ইমপ্ল্যান্ট নেবেন বা কোন একটা পরিবার পদ্ধতি নেবেন, প্রথম কথাই একটা যে এটাতে হচ্ছে কি আমাদের যে মেলামেশা হবে সেই মেলামেশায় কি আমাদের কোনো অতৃপ্তির বা কোনো এই ধরনের বিষয় থাকবে কিনা, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে আমি কি বন্ধ হয়ে যাব কিনা, ঠিক আছে,
3: মানে আগামীতে বাচ্চা হবে কিনা,
4: হ্যাঁ আগামীতে বাচ্চা হবে কিনা, সারা জীবনই এমন থাকবো কিনা, এরকম একটা বিষয়। তারপরে বিষয় তো আমাদের যেগুলো দীর্ঘমেয়াদী স্থায়ী পদ্ধতি আছে, সেই ক্ষেত্রে যেই ধারণাগুলো হঠাৎ করে একজন বলে বসে, স্যার আমি তো এরকম একটা শুনছি এক জায়গা থেকে যে হচ্ছে যে স্যার এটা তো হচ্ছে যে ওই খাসি করা হয়ে যাবে নাকি বলে, আমি বলে আমি পরিশ্রম করতে পারবো না, কোনো কর্ম উৎসাহ পাবো না এবং আমি তো হচ্ছে সমাজে মুখ দেখাতে পারবো না, এবং এটা বলে যে হচ্ছে
3: আমি দুর্বল হয়ে যাব,
4: দুর্বল হয়ে যাব, এবং এটা নাকি শুধুমাত্র যারা পুরুষত্ব নাই তাদের ক্ষেত্রে নাকি এই বিষয়গুলো আসে, এই সমস্ত বিষয়ে। হ্যাঁ, তারপরে অনেক ক্ষেত্রে দেখেন আমাদের পুরুষদের জন্য কিন্তু আমাদের কাছে যখন আসে আর কি, বিশেষত পুরুষরা যদি আসে, সেক্ষেত্রে কোনো পুরুষ মানুষ যখন এই ধরনের কথা বলে, আমি একটা কথাই বলি, দেখেন সারা বিশ্বের ভিতরে প্রচলিত পুরুষদের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে দুটা, একটা হচ্ছে এনএসভি বা ভেসেকটমি আমরা যেটাকে বলি, আর একটা হচ্ছে কন্ডোম, আর বাকি সবগুলো হচ্ছে নারীদের উপর প্রয়োগ করা হয়। তাহলে ভাই আপনি তো হচ্ছে একটা সৌভাগ্যবান মানুষ যে হচ্ছে যে আপনার আপনার ওয়াইফকে হচ্ছে সাপোর্ট করার জন্য হলেও আপনাকে হচ্ছে এখানে এগিয়ে আসতে হবে। তো আমরা যখন এই জিনিসগুলো বুঝাই

0: থেকে, সামাজিক পারিপার্শ্বিকতা থেকে আমরা সেগুলোকে সানন্দে গ্রহণ করি। আমরা সানন্দে গ্রহণ করার পরে তাদেরকে হচ্ছে যৌক্তিকতাটা ব্যাখ্যাটুকু সুন্দর করে বুঝিয়ে দিই, বুঝিয়ে দিলে দেখি যে তারা কিন্তু আসলে তাদের যেই শঙ্কাটুকু ছিল, যেই সন্দেহটুকু ছিল, সেটি থেকে তারা বেরিয়ে এসে তারা তাদের পছন্দ মতো পদ্ধতিগুলো কিন্তু নেয়।
1: ধন্যবাদ। আমরা যেটা শুনি, যখন তারা স্বাস্থ্য কেন্দ্রে আসে তারা আচার ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। আপনাদের পরামর্শ যখন তারা পান, তারা নিজেরাই বলেছেন যে কোনো বিতর্ক তৈরি হয় না, দুর্ভাবনা দূর হয়ে যায়। অর্থাৎ অনেকে দুর্ভাবনা ছিল, সেই দুর্ভাবনা দূর করে তারা বাড়ি ফিরতে পারছেন, হাসি মুখে তারা ফিরছেন। এটাই কিন্তু আমাদের সফলতা। ডাক্তার নুনা বেগম, আপনার মন্তব্য জানতে চাই।
2: একটা সময়ে দেখা যেত যে মানুষ না জানার জন্য বা সরকারিভাবে তাদেরকে হয়তো ওইভাবে তাদের কাছে পৌঁছাতে পারে নাই মানুষ, সরকার, সেই জন্য দেখা যেত ধর্মীয় কিছু কথা বলে মানুষ পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিতে অনীহা প্রকাশ করত। তারা মনে করতো যে ওই যে এরকম একটা কথা আমরা মার থেকে শুনে আসতাম যে আহার দিয়ে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, কিন্তু আল্লাহ তো আসলে কোনো কিছুই সরাসরি কারোর মুখে ঢেলে দেন না। আল্লাহ পরিশ্রম করতে বলেন, নিয়ম মতো চলতে বলেন, সকালবেলা উঠতে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেন, আল্লাহকে ডাকতে বলেন, খাবার দাবার তৈরি করতে বলেন, শস্য বুনেন, তারপরে সেটা তৈরি হয়, সেগুলা আবার অনেক প্রসেসের পরে আমরা আমাদের কিন্তু খাদ্য হিসেবে পাই। তো এরকমই আমরা যদি জানার চেষ্টা না করি, বোঝার চেষ্টা না করি, ধর্ম বিশেষ করে কোরআন শরীফের মধ্যে, পুরো কোরআন শরীফের কোনো জায়গায় পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা যাবে না, না এরকম করে কিন্তু সরাসরি কোথাও কিছু লেখা নেই। তো মানুষের এই যে এই কথাটা আসলে কোথা থেকে আসলো? সবাই বলছে ধর্মের মধ্যে বলছে যে পরিবার পরিকল্পনা নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এটা আসলে কুসংস্কার, এটা ভুল, এটা নেই। এটা যদি থাকতো তাহলে তো আমরা খুঁজে বের, আমরা সরকারের পক্ষ থেকে আমরাও কিন্তু অনেক চেষ্টা করেছি, এ ধরনের কথা যদি সত্যি সত্যি কোথাও লেখা থাকে তাহলে আমরা সেটা জোর করে কাউকে দিব না। এমনিতেও তো জোর করে দেয়া হয় না, তাহলে যদি স্পেশালি ধর্মের মধ্যে লেখা থাকতো তাহলে আরোই দেয়া হইতো না।
1: জি।
2: আর একটা জিনিস, যে যতগুলো পদ্ধতি রয়েছে প্রত্যেকটা পদ্ধতি উইথড্র করলে অর্থাৎ বন্ধ করে দিলে কিন্তু বাচ্চা হয়ে যায়। এখন বাচ্চা হওয়ার সঙ্গে অনেক কিছু সম্পর্ক, একটা মানুষ কত বছর বয়সে বাচ্চা নিবে, একটা মহিলা কিন্তু সারা জীবন বাচ্চা নিতে পারবে না। একটা বয়স আমরা বলি যে ২০ থেকে ৩০ মধ্যে যেন তার পরিবারটা কমপ্লিট হয়ে যায়, ২০ আগেও নয় ৩০ পরেও নয়, তাহলে হবে তার সুন্দর এবং সুস্থ হবে, মায়ের বাচ্চা দিতে পারবে এবং বাচ্চা ভালো হবে। আমরা বলি ৩০ পরে প্রথম বাচ্চা হলে না হওয়াই উচিত, কারণ সেখানে সমস্যা তৈরি হয়, ৩৫ পরে গেলে আরো সমস্যা হয়। তো এখন মানুষ লেখাপড়া শেখার জন্য হয়তো অনেকেই বাচ্চা দেরিতে নেয়, এখন দেরিতে নিতে গেলে কত, ৪৫ পরে যদি কেউ বাচ্চা নেয় নিশ্চয়ই সেই বাচ্চা অনেক ভালো হবে না, বা সেই মা অনেক ভালো থাকবে না, তার হয়তো ডায়াবেটিস হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, তখন বাচ্চা নেওয়া যাবে না। তো কাজেই পরিকল্পনা করেই পদ্ধতি নিতে হবে, দুইটা বাচ্চার মাঝখানে কমপক্ষে আমরা বলি ৩ গ্যাপ দিতে হবে, এবং অনেক বেশি বাচ্চা নেওয়ার কথা চিন্তা করলে হবে না।
1: যে আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আসি, ডাক্তার নুনা বেগম আপনার কাছে আসি, যেহেতু আপনি অনেক সিনিয়র এবং অনেক কর্মকাণ্ড।
3: আসসালামু আলাইকুম।
1: হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।
3: কথা বলছি মোহাম্মদ শামীম শরীফ নারায়ণগঞ্জ থেকে।
1: হ্যাঁ শামীম শরীফ, প্রশ্ন।
3: অনেকেই বলে বড়ি খেলে বাচ্চা হবে না, এই ভুল ধারণা থেকে বাঁচার উপায় কি?
1: বড়ি খেলে বাচ্চা হবে না, বড়ি খেলে বাচ্চা হবে না, এটা একটা কেমন জটিল প্রসঙ্গ চলে এলো ডাক্তার নুনা বেগম।
2: অনেকেই বলে ভুল ধারণা থেকে বাঁচার উপায় কি? আপনি নিজেই বলেছেন অনেকেই বলে এবং এটা একটা ভুল ধারণা, তাহলে বাঁচতে হবে, যে যে বলছে তাদেরকে বুঝায় বলতে হবে। এবং অবশ্যই বড়ি দিয়ে কখনোই বাচ্চা বন্ধ হয় না, বাচ্চা শুধু যতদিন বড়ি খাবে, এবং সেই জন্য বড়ি প্রতিদিন খেতে হয়, একদিন বড়ি বাদ দিলেও কিন্তু বাচ্চা পেটে চলে আসবে। এরকম আমরা বলি যে একদিন দুই দিন বড়ি না খেলে আপনি পরদিন দুটো বড়ি খান, যদি দুইয়ের বেশি দিন হয়ে যায় তাহলে কিন্তু আরো অন্য নিয়ম মানতে হবে। তো কাজে বড়ি যদি আমি ঠিক মতো খাই, নিয়ম মতো খাই, এবং বড়িটা যদি কোনো ড্যাম না হয়, ডেট এক্সপায়ারি না হয়ে যায়, তাহলে বড়ি খেলে কোনো সমস্যা নেই, যতদিন খাবে অতদিন বাচ্চা হবে না, এটা বন্ধ করলেই বাচ্চা হবে।
1: শাহিনুজ্জামান শিশির আপনার কাছে আসি। অনেক আগে প্রচার হতো, বলা হতো, সেটা খোলামেলাই বলে ফেলি, আমাদের প্রিয় শ্রোতা যারা, আমাদের প্রিয় যারা, আমাদের সম্মানিত শ্রোতা, তারাও অনেকে হয়তো একমত হবেন, আগে অনেক আগে প্রচার করা হতো যে NSV বা টিউবেক্টমি যেগুলো হতো এগুলো ধরে ধরে জোর করে আনতে হতো, মানে তারা রাজি থাকে।

0: হতো না, এবং কিছু লোক লাগিয়ে রাখা হতো যাকে ধরে আনার জন্য, তাকে সহজ ভাষা বলে পটাবার জন্য। এই কথাগুলো আপনি কি দৃষ্টিকোণ থেকে দেখছেন?
1: প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু বলেছি যে আমাদের জোর করে কাউকে চাপিয়ে দিয়ে কোনো পদ্ধতি নিয়ে আসার কোনো স্কোপ নেই। আর পূর্বের যেই কথাটি বললেন, এগুলো হয়তো লোককথা থাকতে পারে, কিন্তু আসলে আমরা এটা দেখি নাই, এক নাম্বার। আর দুই নাম্বার যেই বিষয়টি হচ্ছে, সেটি হলো যে আমরা তো মোটিভেশন করি, আমরা তো মানুষকে মোটিভেশন করি। দেখেন, স্থায়ী পদ্ধতিটা যদি সেরকমই জোর করে চাপিয়ে দেওয়ার মতো বিষয় হতো, তাহলে বর্তমান এই আধুনিক সময়েও আপনি বিশ্বাস করতে পারবেন না, অনেকে হয়তো মনে করে যে মানে যারা একটু লো ইনকাম মানুষ তারা হয়তো স্থায়ী পদ্ধতিটা নেয়। আপনাকে আমি এরকম অহরহ উদাহরণ দেখাতে পারবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যারা খুবই প্রতিষ্ঠিত মানুষ, তারা হচ্ছে এনএসভি নিচ্ছে। তাহলে হচ্ছে যে ধরে নিয়ে এসে এনএসভি করাতেই লাগবে এবং সেটা সফলতা নেওয়া লাগবে, আসলে বিষয়টি সেরকম পর্যায়ে নেই।
0: এই যে চাপাচাপি করা, ধরে আনা, অনেক আগে এগুলো বলা হতো বা অনেকের মনের কথা, এটা আজকে এটাও ভাবনা দূর করতে চাই। যদিও ভুল ধারণা তো ভুল ধারণাই, কিন্তু একটা ভাবনা এর ভিতর মনের ভিতরে কাজ করতো যে পটায় আনা হতো আগে, সেটাকে এখনো আছে না?
2: আমি একটু এখানে অ্যাড করি,
0: ডক্টর নুনা বেগম,
2: কোনো সময়ই ধরে আনা হতো না, এটা হয়তো কারণ সরকারের কিছু নীতিমালা রয়েছে যে একজন মানুষ যদি ইচ্ছা করে এসে বলে আমি আমি এটা করতে চাই, পারমানেন্ট পদ্ধতি নিতে চাই, তাকে কিন্তু দেয়া যাবে না। সরকারের নীতিমালাই রয়েছে যে কমপক্ষে দুইটা সন্তান থাকতে হবে, দুইটা জীবিত সন্তান এবং ছোট সন্তানের বয়স এক বছর, আগে ছিল এটা দুই বছর, এটা এখন কমিয়ে করা হয়েছে এক বছর। অবশ্যই সে মানুষটা সুস্থ হইতে হবে, শুধু অসুস্থ মানুষ সে বলবে যে আমি বাচ্চা নেব না, আমাকে অপারেশন করে দেন, তাও না। এবং কারো যদি চিকিৎসাগত কারণে বাচ্চা নেওয়া তার শরীরের জন্য ক্ষতি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই কমন সিস্টেমের মধ্যে তার অপারেশন করা হয় না, তাকে কিন্তু আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাকে অনেক পরামর্শ দিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত যদি তার বাচ্চা নেওয়া তার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়, তখন আমরা তাকে এটা মানে স্পেশাল সেন্টারে গিয়ে করি, নর্মাল সেন্টারেও সেখানে তার অপারেশন করা হয় না। কাজে কোনো সময় না এটা শুধু করা হয়েছে এই জন্য যে এটা তো সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলায় শুধু এই অপারেশনগুলো হয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হয়, সেই সেন্টারগুলো অনেকে চিনে না, জানে না, তারা যেন জিনিসটা জানে, চিনে যে কোন জায়গায় গেলে সঠিকভাবে তার চিকিৎসাটা হবে, সরকারের যে ঔষধ দেওয়া, অপারেশন করা এবং এর সঙ্গে যে কিছু যাতায়াত ভাতা দেওয়া হয় এগুলো যেন তারা সঠিকভাবে পায়, এই জন্য হয়তো কিছু লোক কাজ করতো এই চেনানোর জন্য, তাছাড়া আর অন্য কিছুই না। এবং সাধারণত এই চেনানোটা যারা আগে অপারেশন করেছে তাদেরকে দিয়েই করানো হইতো, যেন তাদেরকে দেখে তাদের ভাই, তাদের বন্ধু, তারা যেন উদ্বুদ্ধ হয় যে এই কাজটা করলে কোনো ক্ষতি নেই, যেহেতু আমার বন্ধু করেছে এবং উনি ভালো আছেন, কাজে আমিও করতে পারি, এই আস্থাটার জন্য, অন্য কোনো কারণ না। জোর করে কখনোই করা হয় নাই, এখনো করা হয় না, কোনোদিন করা হবে না,
1: এটা আইন সিদ্ধও না, আমাদের নীতিমালাতেই কিন্তু বলা আছে আইন সিদ্ধও না, এইভাবেই বলা আছে।
0: তবে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়াটা, উৎসাহ দেওয়ার প্রক্রিয়াটা, এটা কিন্তু সঠিক পথ, সুতরাং এটা আমাদের মেনে নিতে হবে। আর এই কথাটাকে আমরা ভুল দিকে সিদ্ধান্ত নিই এটাও ঠিক নয়, কারণ তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে, কারণ যার হয়েছে তাকে প্রশ্ন করে আপনার এখন কেমন লাগছে।
2: মানে আমি যদি বলি যে আমরা যদি কখনো একটা টেলিভিশন কিনতে যাই, তাহলে কিন্তু যার বাসায় টিভি আছে তাকেই বলি, ভাই তুমি কোন কোম্পানির টিভি কিনছো, তোমার টিভিটা কেমন, ভালো কিনা। তো এইরকম যে পদ্ধতিটা নিয়েছে উনি কিন্তু ভালো বলতে,
1: এবং আমরা কিন্তু আমাদের পরিবার পরিকল্পনা দপ্তর থেকে এই যে সন্তুষ্ট গ্রহীতা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু অনেক বড় বড় সমাবেশ করি, যেন আশপাশের আরো অনেক মানুষ এগিয়ে আসে এই সেবা গ্রহণের জন্য।
0: ধন্যবাদ প্রিয় শ্রোতা, আজকে খুব ভালো লাগলো। সানোয়ার হোসেন ফোন করেছেন, আলী হাসান, হাজি মোহাম্মদ মিন্টু, লুৎফর জোয়ারদার, আল আমিন, শামীম শরীফ, সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা ফোন করেননি বা আমরা ফোন নিতে পারিনি দুঃখ প্রকাশ করছে, আগামীতে নিশ্চয়ই কথা হবে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের আগামী সপ্তাহের প্রসঙ্গ গর্ভবতী মা ও নবজাতকের খাদ্য পুষ্টি। আজকে অনুষ্ঠানে ছিলেন ডাক্তার নুনার বেগম এবং এবিএম শাহিনুজ্জামান শিশির, দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আজকে এই অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন নাসরিন আক্তার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে সৈয়দ তসলিমা আক্তার, সহ প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর, প্রথমে ইংরেজিতে, এরপর শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: the roads leading to the hotel carrying banners, posters and festoons and chanting slogans to welcome the Prime Minister. Tariq Rahman is scheduled to deliver his address in Bangla to the UNGA on September 24. According to the program schedule, the Prime Minister's engagements will begin on September 22 with a welcome breakfast hosted by UN Secretary General Antonio Guterres for heads of state and government and their spouses at the UN headquarters. He will then attend the opening session of the 81st UNGA and hold a series of bilateral and courtesy meetings, including Turkish President Recep Tayyip Erdogan, Bhutanese Prime Minister Shirin Tobgay, World Bank Group President Ajoy Banga, and Haitian Prime Minister Alex Didier Fils-Aime. The Prime Minister will also meet UN Secretary General's Special Envoy on Myanmar, Julie Bishop, European Council President Antonio Costa, UN High Commissioner for Refugees Barham Salih, UN High Commissioner for Human Rights Volker Turk, and Meta Platform's Chief Global Affairs Officer Joel Kaplan. In the evening, he and his wife will attend a reception hosted by the US President for heads of state and government and their spouses. President Mirza Fakhrul Islam Alamgir has stressed the need to prioritize technology, engineering and technical education to equip young people with skills suited to employment opportunities at home and abroad. He said this when a delegation led by Vice Chancellor of Pabna University of Science and Technology Professor Abul Hasnat Muhammad Shamim paid a courtesy call on him at Bongo Bhavan today. During the meeting, the PUST Vice Chancellor apprised the President of the university's overall activities. The President said the quality of education must be improved in line with the rapidly changing world and students of the country must move forward. Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the government has decided to adjust fuel subsidies to maintain the balance of the country's limited resources. He said this decision was taken to address the factors such as rising fuel prices in the international market, the need to conserve foreign currency, the risk of fuel smuggling to neighboring countries, and the requirement for equitable budget distribution across sectors like healthcare and social safety net programs. The advisor made the remarks at the weekly press briefing held at Press Information Department conference room today. Cricket and India clinched the women's cricket gold medal at the 2026 Asian Games in Japan, defeating Sri Lanka by 147 runs in the final. Batting first, India scored 216 for 3 in their stipulated 20 overs. Chasing the target, Sri Lanka could only manage 69 for losing all wickets in 20 overs. Meanwhile, Bangladesh women's teams have lost to Pakistan by 31 runs in the third place playoff at the Asian Games. Batting first, Pakistan scored 145 for 8 in their stipulated 20 overs. In reply, Bangladesh managed to score 114 for 7 in their stipulated 20 overs. Dhaka Meteorological Office says the depression over West Central Bay and adjoining Northwest Bay moved west-northwestwards and now lies over the same area at 6 a.m. today, about 765 kilometers southwest of Chattogram, 735 kilometers southwest of Cox's Bazar, 620 kilometers southwest of Mongla, and 630 kilometers southwest of Paira. It is likely to move west-northwestwards and intensify into a deep depression during next 12 hours. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of the country. Maximum sustained wind speed within 44 km of the depression center is about 40 km per hour, rising to 50 km per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeast easterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Kushtia, Faridpur, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সৈয়দা জামিলা আখতার। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্য ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি ও তার বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। আজ ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় গভর্নর ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, আন্ত সীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এ বিষয়ে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়। গভর্নর বাংলাদেশে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭.৮১৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬.৮৩ বিলিয়ন ডলার। এর ফলে এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৪.৯%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু ২০ সেপ্টেম্বর একদিনেই ১১৭ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, যা দেশের বৈদেশিক খাত এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সহায়তা করছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আত্মসাতকারী ৫ ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করবে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড IPF। আজ রাজধানীর DSE ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, ৫ ব্রোকারেজ হাউসের ১৭,৩৩২ জন বিনিয়োগকারী তাদের পুরো পাওনা ফেরত পাবেন। অর্থাৎ প্রায় ৯৭% বিনিয়োগকারী সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রায় ৩৭,৬০,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কিছুটা বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত ছিল ৫৫টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৫৪০ পয়েন্টে। DSE ৭৯১,৪৮,০০০ টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৮,৭০,০০০টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩টাকা ৫০ পয়সা, ক্রয় ১২২টাকা ৫০ পয়সা। ইউরো বিক্রয় ১৪৩টাকা১৫ পয়সা, ক্রয় ১৪০টাকা৫৬ পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৬টাকা৯৬ পয়সা, ক্রয় ১৬৩টাকা৯৩ পয়সা। সৌদি রিয়াল বিক্রয় ৩৩টাকা১১ পয়সা, ক্রয় ৩২টাকা৪৫ পয়সা। দিরহাম বিক্রয় ৩৩টাকা৮০ পয়সা, ক্রয় ৩৩টাকা১৯ পয়সা। কুয়েতি দিনার বিক্রয় ৪০৩টাকা৯০ পয়সা, ক্রয় ৩৯৬টাকা৫১ পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭টাকা৩২ পয়সা, ক্রয় ৯৫টাকা৫৫ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০টাকা৪৭ পয়সা, ক্রয় ২৯টাকা৮৯ পয়সা এবং থাই বাত বিক্রয় ৩টাকা৭৩ পয়সা, ক্রয় ৩টাকা৬৬ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬:৩০টায়।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় মোহাম্মদ জিল্লুর রহমান।
3: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পথে একটি গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন নিয়ে। শুরুতে পরিচয় পর্ব।
4: আমি মোহাম্মদ সিফাত খান দীপ্ত।
5: আমি মোহাম্মদ রিজওয়ান আহমেদ অর্ক।
3: ধন্যবাদ দীপ্ত এবং অর্ক আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আজকের আলোচ্য বিষয়, ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশনটা আসলে কি? প্রথমে অর্ক বলো তো, ন্যারেশনটা কি?
4: ন্যারেশন হলো কোনো বক্তার কথাকে প্রকাশ করার পদ্ধতি।
3: ধন্যবাদ অর্ককে। অর্থাৎ বক্তা কিছু বলবেন, বলছেন বা বলেছিলেন, এই যে তার কথাটাকে প্রকাশ করার যে ভঙ্গিটা, সেটা হচ্ছে ন্যারেশন। আমরা সাধারণত দুইভাবে ন্যারেশনকে প্রকাশ করে থাকি। একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, আরটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। আমরা শুরুতেই আলোচনা করছি ডিরেক্ট স্পিচ নিয়ে। বক্তা যেটা বলছেন, যখন সে কথাটা আমরা হুবহু বলি, প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। অর্থাৎ ওয়েন দ্য এক্সাক্ট ওয়ার্ডস অব দ্য স্পিকার আর রিপিটেড, ইট ইজ কল্ড ডিরেক্ট স্পিচ। যেমন আমরা যদি বলি দ্য বয় সেড আই এম হ্যাপি, দ্য বয়, এখানে স্পিকার হচ্ছে দ্য বয়, সেড কিছুটা বলেছিল, সেটা কি বলেছিল? আই এম হ্যাপি। এখানে দ্য বয় সেড এ যদি আমরা দেখি, সেড, সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপর দ্বিতীয় অংশটা বলা হলো আই এম হ্যাপি, এটা তার বলা অংশ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে যদি আমরা এটাকে এভাবে বলি যে বক্তা যা বললেন সেটাই আমরা তার মতো করে যদি বলি যে দ্য বয় সেড আই এম হ্যাপি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবার আমরা আলোচনা করব ইনডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে বক্তার বক্তব্য যদি আমরা আমাদের ভাষায় প্রকাশ করি, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ হোয়েন দ্য স্পিকার্স ওয়ার্ডস আর রিপোর্টেড উইদাউট ইউজিং দ্য এক্সাক্ট ওয়ার্ডস, ইট ইজ কল্ড ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট একটা যদি বলি আমরা, রাহিম সেড আই এম হ্যাপি। এখন অর্ক, তুমি যদি তোমার মতো করে বল তাহলে কি বলবা?
4: Rahim said that he was happy.
3: Right. Thank you very much. Rahim said that he was happy. এবার আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করি। প্রথম কাজটা হচ্ছে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। ওই যে বললাম আমরা শুরুতে রিপোর্টিং ভার্ব প্রথম অংশে, সেটা চেঞ্জ করব যেটা আমরা। এক্ষেত্রে সেড টু চেঞ্জ হয়ে কি হয় দীপ্ত বলো তো?
5: সেড টু চেঞ্জ হয়ে টোল্ড হয়।
3: থ্যাংক ইউ। সেড টু চেঞ্জ হয়ে টোল্ড হয়। দীপ্ত, তুমি একটা এক্সাম্পল বলো ডিরেক্ট স্পিচের।
5: হি সেড টু মি আই এম ইওর ফ্রেন্ড।
3: থ্যাংক ইউ, বেশ ভালো বলেছো। হি সেড টু মি আই এম ইওর ফ্রেন্ড। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছো, খেয়াল করো, হি সেড টু মি, এখানে হি হচ্ছে স্পিকার, মি হচ্ছে লিসনার। সেড টু সেড যেটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটা বলা হলো আই এম ইওর ফ্রেন্ড, এই যে এই অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে যদি আমরা ইনডিরেক্ট বলি এটা, কি বলবো অর্ক?
4: হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড।
3: থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে অর্ক যেটা বললে, এই যে সেড টুর পরিবর্তে টোল্ড, এটা চেঞ্জ হলো যেহেতু টেন্স অনুযায়ী। আর আরেকটা হচ্ছে দ্বিতীয় অংশে আই এম ইওর ফ্রেন্ড, যেটা এখানে আই, এটা আমরা আলোচনা করব। আই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করবে, স্পিকারকে ফলো করবে, সেক্ষেত্রে হিটা হি থেকে যাবে। আবার যদি টেন্স অনুযায়ী পরিবর্তন দেখি, মাঝখানে এম আছে, তার মানে এই অংশে আমাদের এম হচ্ছে চেঞ্জ হয়ে ওয়াজ হলো। এখানে আমাদের কানেক্টর ইউজ হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ইউজ করব। যেমন আরেকটা ডিরেক্ট আমরা শুনি, দ্য বয় সেড আই লাইক ফ্লাওয়ার্স। কানেক্টর ইউজটা আমরা যদি দেখতে চাই বা শুনতে চাই, সেক্ষেত্রে দীপ্ত বলো কি হবে?
5: দ্য বয় সেড দ্যাট হি লাইকড ফ্লাওয়ার্স।
3: ভেরি গুড, যেটা বললে বেশ চমৎকার বলেছো, দ্য বয় সেড দ্যাট, এই যে দ্যাট বললে, এটাই কানেক্টর। বুঝতে পেরেছো তোমরা শিক্ষার্থীরা?
5: জি স্যার।
3: অর্ক বলো তো, এখানে যে দীপ্ত বলল হি লাইকড ফ্লাওয়ার্স, লাইট কেন ইউজ করলাম আমরা? প্রশ্ন তো লাইট ছিল, কারণ প্রথম অংশে আমাদের কি আছে দীপ্ত পারো বলতে?
5: সেইড আছে।
3: সেইড আছে, এটা পাস্ট ফর্ম আছে, রাইট? এই জন্য লাইক চেঞ্জ হয়ে পাস্ট ফর্মে হলো, কি হলো? লাইট হলো। গুড। তো এই যে আমরা বলছি সেড দ্যাট হি লাইকড, আই ফার্স্ট পারসন, সাবজেক্ট দ্য বয় চেঞ্জ হয়ে হি হলো। এই তো, এরপর আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে একটা পরিবর্তন বেশ মনে রাখার মতো, সেটা হচ্ছে কানেক্টর ইউজটা হচ্ছে দ্যাট। এখন আলোচনা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইফ অথবা হোয়েদার আমরা ইউজ করব, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন। আমরা সবাই চিনি ইয়েস নো কোয়েশ্চেন, একটা ডিরেক্ট স্পিচ আমরা শুনি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অর্ক বলো,
4: হি সেড টু মি আর ইউ রেডি।
3: আচ্ছা, শিক্ষার্থীরা খেয়াল করো, হি সেড টু মি আর ইউ রেডি, এই যে সেড টু আছে, সেড পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা যে স্পিচে দেখতে পাচ্ছি আর ইউ রেডি, আর এটা চেঞ্জ হয়ে ওয়াজ হতে পারে, ওয়ারও হতে পারে, ডিপেন্ড করবে ইউ আসলে কাকে ফলো করছে। ইউ সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, লিসেনারকে। তাহলে লিসেনার তো আমাদের আছে এখানে মি, সেক্ষেত্রে মিটা আমরা চেঞ্জ করে ফেলব, অর্থাৎ মি চেঞ্জ হয়ে আই হবে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, হি সেড টু মি আর ইউ রেডি, হি আস্কড মি ইফ, এই যে বললাম ইয়েস না কোয়েশ্চেন, সেটা এখানে আসলো ইফ অথবা ওয়েদার আই ওয়াজ রেডি। ডব্লিউএস কোয়েশ্চেনের ব্যবহারটা আমরা দেখি এখানে ডিরেক্ট স্পিচে। দীপ্ত বলো একটা এক্সাম্পল দাও।
5: হি সেড হোয়ার ডু ইউ লিভ।
3: ভেরি গুড, হোয়ার ডু ইউ লিভ, এই হোয়ার হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, দ্যাট ইজ কোয়েশ্চেন, কোয়েশ্চেন করছি এটা দিয়ে আমরা, কিভাবে হোয়ার কোথায় থাকো তুমি। তাহলে এখানেও আমাদের কিন্তু আস্কড ব্যবহার করতে হবে, শিক্ষার্থীরা খেয়াল করতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে আস্কড, পাস্ট টেন্সে যেহেতু রিপোর্টিং ভার্ব আছে সেটা অনুযায়ী আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে যদি আমরা আবার খেয়াল করি যে সেটা হচ্ছে হি সেড হোয়ার ডু ইউ লিভ, দ্যাট মিন্স হি আস্কড হোয়ার। খেয়াল করো এখানে আমাদের ইউ আছে, ইউ সেকেন্ড পারসন, যেহেতু এখানে অবজেক্ট আমাদের নেই, তাহলে আমরা এখানে আই আনতে পারি, ইউ আনতে পারি, হি আনতে পারি, দে আনতে পারি। তো আমরা এখানে যদি আই আনি সেক্ষেত্রে আমি বলব হি আস্কড হোয়ার আই লিভড। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু ক্লু আমরা ইউজ করতে পারি, দীপ্ত বলো কি কি হতে পারে ইউজ।
5: অর্ডার্ড, অ্যাডভাইজড, রিকোয়েস্টেড, ফরবিড।
3: থ্যাংক ইউ ভেরি মাচ দীপ্ত, বেশ ভালোই বলেছো। এখানে আমরা এখন দেখি একটা এক্সাম্পল ডিরেক্টে। অর্ক বলো,
4: দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড।
3: ভেরি গুড, এখন আমি এটাকে একটু আগে যেটা দীপ্ত বললো ক্লু এর ব্যবহার করব। আগে দেখে নি রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, এটা মূলত ফর্ম আছে সেড টু, পাস্ট ফর্মে, রাইট শিক্ষার্থীরা?
5: জি জি স্যার।
3: তাহলে এখন আমি এটাকে অ্যাডভাইস, পাস্ট ফর্মে অ্যাডভাইসড এটা ব্যবহার করব। পরামর্শ দিয়েছিলেন, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু ওয়ার্ক হার্ড। শিক্ষার্থীরা খেয়াল করো যারা দূরে বসে শুনছো, এই যে আমরা দ্য স্টুডেন্টসের পরে টু ব্যবহার করছি, কারণ আমাদের টু এর পর হচ্ছে আমাদের ভার্ব এখানে ইউজ করতে হবে। বেস ফর্ম দিয়ে শুরু করব। আর এখানটা বিষয় মনে রাখার মতো, ওয়ার্ক হার্ড এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু বেস ফর্ম দিয়ে শুরু হলো, তাই না শিক্ষার্থীরা?
5: জি স্যার।
2: জি স্যার,
3: এই জন্য আনসারটা দীপ্ত বড় কি হবে আনসারটা ইনডিরেক্টে।
5: The teacher advised the students to work hard.
3: Thank you very much. Change of tense. When the reporting verb is in the past tense, the tense usually changes. তার মানে past tense এ যদি হয় reporting verb, tense সাধারণত change হয়ে যায়। সেটা কিরকম হয়? Present simple, past simple, present continuous, past continuous, present perfect, past perfect, past tense simple, past tense perfect, will থাকলে would, shall থাকলে would হবে। শিক্ষার্থীরা মনে রাখতে হবে উইল বা শ্যাল দুটার জন্যই উড হবে। আমরা এক্সাম্পল দেখি, হি সেড আই প্লে ফুটবল। এখানে অর্ক তুমি দেখো তো, হি সেড আই প্লে ফুটবল, এই অংশে আমরা যে বলছি প্লে প্রেজেন্ট ফর্মে আছে, রাইট?
4: জি স্যার।
3: আচ্ছা, তাহলে এটা যদি আমরা ইনডিরেক্ট করি কি হবে অর্ক?
4: হি সেড দ্যাট হি প্লেড ফুটবল।
3: ভেরি গুড, যেহেতু প্লে প্রেজেন্ট সিম্পল আছে, আমি এটাকে পাস্টে সিম্পল করে দিলাম, প্লেড করে দিলাম। আরেকটা ভাবতে পারো তোমরা যে স্যার এখানে হি কিভাবে আসলো, রাইট, এই যে আই আছে আমাদের রিপোর্টে স্পিচে আই, এটা ফার্স্ট পারসনটা ফলো করবে সাবজেক্টকে বা স্পিকারকে, এই জন্য চেঞ্জ হয়ে কি হলো হি হলো। দীপ্তকে বলছি একটা কন্টিনিউয়াস টেন্সে খেয়াল করো, শি সেড আই এম রিডিং, কি হবে ইনডাইরেক্ট?
5: শি সেড দ্যাট শি ওয়াজ রিডিং।
3: ভেরি গুড। এবার আমরা উইল উড একটু খেয়াল করবো, মডাল ভার্বেট, এটা হচ্ছে অর্ক, হি সেড আই উইল হেল্প ইউ, কি হবে ইনডাইরেক্ট?
4: হি সেড দ্যাট হি উড হেল্প মি।
3: ভেরি গুড। তার মানে আমরা এখানে হি সেড দ্যাট সেড দ্যাট যেহেতু পাস্ট ফর্মে আছে ঠিক রাখলাম, উইল চেঞ্জ করে উড করলাম, রাইট?
4: জি স্যার।
3: আর এই যে আই আমরা একটু আগে বললাম, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে স্পিকারকে হি, আবার হি আসবে। চেঞ্জ অফ প্রোনাউন্স, প্রোনাউন্স চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, যেটা আমরা একটু আগে বললাম, তারপর একটু বলে নিচ্ছি। দীপ্ত বলো আমার সাথে, যদি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকে সেটা কাকে ফলো করবে?
5: রিপোর্টিং ভার্বকে।
3: রিপোর্টিং ভার্বের কোনটাকে?
5: সাবজেক্টকে।
3: সাবজেক্টকে, ভেরি গুড। অর্ক বলো, সেকেন্ড পারসন থাকলে?
4: স্যার সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে।
3: রাইট। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছে অবশ্যই খেয়াল করতে হবে, থার্ড পারসন থাকলে ইউজুয়ালি আনচেঞ্জ, চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। যেমন হি সেড টু মি আই লাভ মাই কান্ট্রি, হি টোল মি দ্যাট, আমরা এতক্ষণ আলোচনা করছি এটাই, সেড টুর জন্য টোল আসবে, দ্যাট আসবে, আই ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করবে, স্পিকারকে ফলো করবে, তাই না? হি হবে। লাভড মাই কান্ট্রি, এটাও সেম, যেহেতু সে বললো কথা তাহলে সে জন্য কি আসবে? হিজ কান্ট্রি আসবে। বুঝতে পারছো তোমরা?
5: জি স্যার।
3: এবার হচ্ছে কিছু চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস, ওয়ার্ডসের চেঞ্জ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে এটা। দীপ্ত বলো, নাও থাকলে কি হবে?
5: নাও থাকলে দেন হবে।
3: টুডে,
5: টুডে থাকলে দ্যাট ডে হবে।
3: টুমরো,
5: দা নেক্সট ডে।
3: অর্ক বলো, ইয়েস্টারডে,
4: দা প্রিভিয়াস ডে।
3: লাস্ট নাইট,
4: দা প্রিভিয়াস নাইট।
3: হিয়ার,
4: দেয়ার।
3: দিস,
4: দ্যাট।
3: দিস,
4: দোজ,
3: দোজ। থ্যাংক ইউ ভেরি মাচ, বেশ ভালো বলেছো। যদি এটা এক্সাম্পল শুনতে চাই আমরা, সেক্ষেত্রে বলতে পারি, যেমন হি সেড আই উইল গো টুমরো, ইনডিরেক্টে হি সেড দ্যাট হি উড গো দা নেক্সট ডে। এখন আমরা একটু প্র্যাকটিস করি, আমাদের প্যাসেজ ন্যারেশনের জন্য কিছু বিষয় আমাদের বুঝে রাখা দরকার। অ্যাসার্টিভ যুক্ত যদি প্যাসেজ দেখি আমরা, সেক্ষেত্রে ডেট স্পিচে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এ দুটোকে আমরা কানেক্ট করে এখন আনসার করব। প্যাসেজ যেহেতু আছে এ আকারে, ইনডিরেক্টে হবে দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস, যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করলাম, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা চেঞ্জ হবে না, যেহেতু এটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা বলতেই পারি, ঠিক থাকবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা আমরা যদি বলি এটাও সেম থাকবে, অর্থাৎ শুধুমাত্র যুক্ত হবে টু দিয়ে। হি অ্যাডভাইস দেম টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, সেক্ষেত্রে আমরা সেট টুর জন্য টোল বললাম, আর ইউনিভার্সাল ট্রুথ হলে টেন্সে চেঞ্জ হয় না। আর আমরা একটু আগে পড়লাম ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, সেক্ষেত্রে অ্যাডভাইস, প্রপোজ, রিকোয়েস্টেড, টোল্ড, এগুলোর সাথে অবজেক্ট, তারপর টু দিয়ে ভার্ব। যদি কোয়েশ্চেন টাইপের থাকে প্যাসেজ, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত, সেক্ষেত্রে অর্ক বলবা, খেয়াল করো। দ্য ম্যান সেড টু দ্য বয়, হোয়ার আর ইউ গোয়িং, আরেকটা অংশ, হোয়াই আর ইউ ক্যারিং এ ব্যাগ, ইনডিরেক্ট কি হবে?
4: দ্য ম্যান আস্ক দ্য বয় হোয়ার হি ওয়াজ গোয়িং অ্যান্ড হোয়াই হি ওয়াজ ক্যারিং এ ব্যাগ।
3: থ্যাংক ইউ। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছো আশা করছি বুঝতে পেরেছে এটা, অর্থাৎ আমরা দুটো অংশকে যুক্ত করলাম অ্যান্ড দিয়ে, এটা মেসেজ ন্যারেশন আনসার করার ওয়ে। অর্থাৎ দ্য ম্যান আস্ক দ্য বয় এই যে হোয়ার, এরপর কিন্তু খেয়াল করো তোমরা, ইউ সেকেন্ড পারসন ফলো করবে কাকে? অবজেক্টকে। দ্য বয় আছে জন্য হি হয়ে গেল। আবার দ্বিতীয় অংশে কিন্তু আর আছে, আর এর জন্য আমরা পাস্ট, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা আগে বললাম, ওয়াজ হবে। কোয়েশ্চেন যে সেন্টেন্স থাকবে সেখানে আমরা আক্স ব্যবহার করব টেন্স অনুযায়ী। আর এখানে খেয়াল রাখতে হবে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত থাকলে সেটা অপরিবর্তিত থাকবে, তাই না শিক্ষার্থীরা?
5: জি স্যার।
3: আর যদি এটা না থাকে সেক্ষেত্রে যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন টাইপের থাকবে, তখন আমরা সেই অনুযায়ী ইফ অথবা হোয়েদার বসাবো। রিকোয়েস্ট যুক্ত যেগুলো থাকবে প্যাসেজের ক্ষেত্রে ডিরেক্টে, দীপ্ত খেয়াল করো, The poor man said to the rich man, please help me. এখানে ধরো আমরা এই পার্টটা যুক্ত করি যদি যে দ্য ম্যান সেড টু দ্য রিচ ম্যান প্লিজ হেল্প মি, এরপর অংশ হতে পারে ডোন্ট ইগনোর মি, দুটোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দুটোকে অ্যাড করতে গেলে এন্ড দিয়ে অ্যাড করতে পারে যে আমাকে হেল্প করো, আমাকে ইগনোর করবেন না। এখন পোর ম্যান বলছে, রাইট, এখন দ্য পোর ম্যান রিকোয়েস্টেড যদি অ্যাড করি আমরা কি বলবো, দ্য পোর ম্যান রিকোয়েস্টেড দ্য রিচ ম্যান, এরপর কি হবে দীপ্ত বলো?
5: To help him and don't ignore.
3: আচ্ছা, don't যে অংশটা আছে না, এই অংশের জন্য তোমাকে আসলে আরেকটা অংশ ভাবতে হবে, কারণ requested দেওয়ার পর not to ignore দিতে হবে, not to avoid, not to ignore, বুঝতে পেরেছো?
5: জি স্যার।
3: সেক্ষেত্রে আমাদের do not দিলে আবার বাক্যটা আগের মতো হয়ে যাচ্ছে, তোমাদের খেয়াল রাখতে হবে নেগেটিভ আসলে সেখানে not ইউজ করতে পারো, আরেকটা পারো চাইলে forbid ইউজ করতে পারো নিষেধ করার ক্ষেত্রে, বাট এখানে হচ্ছে যেহেতু না করা অর্থে ইউজ করো তখন not to। লাইক হতে পারে যে দ্য পোর ম্যান রিকোয়েস্টেড দ্য রিচ ম্যান নট টু ইগনোর হিম, বুঝতে পারছো? কমান্ড যদি হয় সেক্ষেত্রে একটা বিষম রাখতে হবে, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স মার্চ ফরওয়ার্ড। মার্চ ফরওয়ার্ড বলতে আসলে সামনের দিকে, এখন এখানে ক্যাপ্টেন অর্ডার করলেন, দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার্স টু মার্চ ফরওয়ার্ড। এখন মার্চ ফরওয়ার্ড ক্ষেত্রে যেহেতু অর্ডার এটা আমরা দিতেই পারি, ঠিক আছে? আর অবশ্যই খেয়াল করতে হবে টু এর পরে ভার্ব লাগবে। আমাদের বর্তমান যে নতুন করে যে আপডেটেড ভার্সন সিলেবাস, আমরা আগে নবম দশম শ্রেণীতে প্যাসেজ ন্যারেশন ন্যারেশন থাকতো আলোচ্য বিষয়, এবার কিন্তু নেই। এবার আমরা অষ্টম শ্রেণীতে যুক্ত করেছি প্যাসেজ ন্যারেশন, আর সপ্তম শ্রেণীতে ন্যারেশন আছে। তো তোমাদের জন্য আমার যেটা পরামর্শ, অবশ্যই প্যাসেজ দেখে প্র্যাকটিস করবে, আর প্যাসেজ থেকে প্রথমে যেটা করতে পারো, এটা একটা গুড টেকনিক, তুমি বাসায় প্র্যাকটিসের সময় বাক্যগুলোকে আলাদা করে করে যেভাবে আমরা বললাম প্র্যাকটিস করবে, তারপর এখানে যে কানেক্টর আমরা বলি নতুন করে যুক্ত করা সেটা যুক্ত করতে পারো। তো আমরা সেরকম একটা প্র্যাকটিস করি। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয়, হোয়াই আর ইউ ক্রাইং, ডু নট ওয়েস্ট ইউর টাইম, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। খেয়াল করেছো? বড় একটা অংশ কিন্তু, তাই না?
5: জি স্যার।
3: তো এটা বলবে হচ্ছে দীপ্ত বলো।
5: দ্য ওল্ড ম্যান আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ ক্রাইং, হি অ্যাডভাইজড হিম নট ওয়েস্ট টু হিজ টাইম, হি অলসো অ্যাডভাইজড হিম টু ওয়ার্ক হার্ড অ্যান্ড সেড দ্যাট he would succeed.
3: Acha, besh bhalo bolecho. The old man asked the boy why he was crying. Kani ongshe amra khyal korlam second person chilo, object ke follow korlo. Epor next ongshe abar sentence e command change hoye gelo, imperative sentence. Do not waste your time, ektu age bollam do not, not to, tai na? Shei jonno ki ashlo, he advised him not to waste. Nishchoi tumra khyal korecho eta. আবার দেখো পরের অংশে নর্মালি বললো ওয়ার্ক হার্ড, তাহলে কি হবে এখানে? হি অলসো অ্যাডভাইজড হিম টু ওয়ার্ক হার্ড। আবার খেয়াল করো পরের অংশে সে বললো যে ইউ উইল সাকসিড, দ্যাট মিন্স সেড দ্যাট হি উড সাকসিড, তার মানে সে যে এখানে সাকসিড বললাম তার মানে এখানে উইল আসছে উড বসছে, তাই না শিক্ষার্থীরা?
5: জি স্যার।
3: শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই বেশ ভালো বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে।
2: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অধিবেশনের উপস্থাপনায় রয়েছি আমরা কজন, ফাতেমা আফরোজ সোহেলি এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল সহযোগিতায় আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে আছেন হাসিনা পারভিন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।
6: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am your presenter Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation session between two friends about dreaming big and starting small. Yes dear listener, today we'll hear from two friends as they talk about their dreams, goals, small steps they are taking to achieve those dreams, the challenges they have faced and their plan for the future. Today I am joined by two wonderful guests. First we have Zumaina Mahniara Rahman and alongside her another guest, Rabia Bosri. Thank you Zumaina and Rabia for joining our today's program. In today's program, we'll listen to our friend Zumaina and Rabia as they are sharing their dreams, discuss their daily efforts, talk about their past experience, and explain how small steps can help them achieve their big goals. So stay with us as we dive into a conversation, and don't forget to grab a pen and paper as you might learn some useful English grammar from their conversation.
7: Hello, Rabia. How are you today?
8: Hello, Zumaina. I am fine. How about you?
7: I am doing well. I am thinking about my future goals these days.
8: That's wonderful. What is your biggest dream?
7: My biggest dream is to become a successful writer and inspire people through my writing. What about you?
8: My dream is to become a skilled entrepreneur and start my own business someday.
7: That's a great dream. When did you first start thinking about becoming an entrepreneur?
8: I started thinking about it when I was a student. I saw many successful entrepreneurs and become interested in business.
7: That's interesting. What have you done to move closer to your dream?
8: I have started by learning basic business skills. I also read books, watch educational videos, and practice communicating with people.
7: That's a smart approach. I believe we should dream big, but we should also start small.
8: I completely agree. Big dreams cannot be achieved in one day. We need to take some steps every day.
7: What small steps are you taking for your future?
8: I'm improving my English learning about business and saving a little money every month.
7: That's excellent. Last year, I was afraid of sharing my writing with others.
8: Really? What happened then?
7: I wrote several short stories, but I did not show them to anyone because I was afraid of criticism.
8: How did you overcome that fear?
7: I started by sharing one short story with a close friend. My friend encouraged me and gradually I became more confident.
8: That's a great example of starting small. Sometimes one small step can give us the courage to take a bigger step.
7: Exactly. What challenges have you faced while working toward your dream?
8: I have faced many challenges. Sometimes I feel tired and sometimes I lose motivation. But I remind myself why I started.
7: That's very important. We should never give up just because something is difficult.
8: Yes, we should learn from our mistakes and continue moving forward.
7: What will you do when you achieve your dream?
8: I'll start a business that creates opportunity for young people. I will also help others who have big dreams.
7: That sounds amazing. I will publish my own book and encourage young people to believe in themselves.
8: I hope both of us will achieve our dreams one day.
7: I believe we will, but we must work hard and stay patient.
8: Absolutely. Every big achievement begins with a small step.
7: Let us always remember, dream big, start small, and never give up.
8: I completely agree. Believe in yourself and keep moving forward.
7: What an inspiring idea.
8: Yes, our dream may be big, but our first step can be very small.
7: Thank you for sharing your thoughts, Rabia.
8: Thank you to Zumaina. It was wonderful talking to you.
6: Thank you, Zumaina and Rabia,

0: প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার বলি, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার ওয়াইজ প্রথমে সাবজেক্ট প্লাস বেস ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যোগ করব। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আজকে দেখলাম কনভার্সেশনে দুটি সেন্টেন্স ছিল। একটি সেন্টেন্স ছিল টু টক অ্যাবাউট রেগুলার অ্যাকশনস, হ্যাবিটস, ফ্যাক্টস এন্ড জেনারেল আইডিয়াস অ্যান্ড টু এক্সপ্রেস ওপিনিয়ন্স অ্যান্ড বিলিভস। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্স নর্মালি হচ্ছে যে কোনো রেগুলার অ্যাকশন অথবা হচ্ছে হ্যাবিটস বা ফ্যাক্টস বা জেনারেল আইডিয়াস এগুলো প্রকাশ করার জন্য নর্মালি প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি, এবং যে কোনো ওপিনিয়ন বা কোনো বিলিভস যদি থাকে সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। সো আমাদের কনভার্সেশনে দুটো এক্সাম্পল ছিল, এক্সাম্পল দুটো কি ছিল জুমাইনা?
1: থ্যাংক ইউ ম্যাম, এক্সাম্পল দুটি ছিল আই বিলিভ উই শুড ড্রিম বিগ, এবং আরেকটি ছিল বিগ ড্রিমস ক্যান নট বি অ্যাচিভড ইন ওয়ান ডে।
0: ওকে, সো এখানে দুটো সেন্টেন্সের মধ্যে আমরা প্রথম সেন্টেন্সটা যেটা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম সেন্টেন্সটা ছিল আই বিলিভ উই শুড ড্রিম বিগ, তাহলে এখানে সাবজেক্ট কোনটি আছে?
1: এখানে সাবজেক্ট হচ্ছে আই,
0: সো এখানে সাবজেক্ট আই এবং হচ্ছে বেস ভার্ব হিসেবে বিলিভ ইউজ করা হয়েছে এবং বাকিটুকু অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা পাস্ট টেন্সে নর্মালি হচ্ছে যদি স্ট্রাকচার বলি সেক্ষেত্রে সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের সাথে পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ যে ভার্বটা আমরা ইউজ করব সেই ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু ইউজ করা হবে। এবং নর্মালি আমরা পাস্ট টেন্স ইউজ করি টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট অ্যান্ড টু ডিসক্রাইব পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভেন্টস, অর্থাৎ আমাদের অতীতে পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এই ধরনের কাজ বোঝানোর জন্য এবং সেটার কোনো এক্সপিরিয়েন্স বা ইভেন্টস বোঝানোর জন্য নর্মালি আমরা পাস্ট টেন্স ইউজ করে থাকি। সো আজকের কনভার্সেশনে আমরা দুটো সেন্টেন্স আমরা দেখব যেখানে আমরা পাস্ট টেন্স ইউজ করেছি এবং সেটা আমরা রাবেয়ার মুখ থেকে শুনব।
1: থ্যাংক ইউ ম্যাম, আই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ইট ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, আই রোট সেভারাল শর্ট স্টোরি।
0: ওকে, সো এখানে দেখলাম আই রোট সেভারাল শর্ট স্টোরি, সো এখানে সাবজেক্ট হচ্ছে আই আর রাইটার পাস্ট ফর্ম হচ্ছে রোট এবং সেভারাল শর্ট স্টোরি সেক্ষেত্রে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। সো আমাদের যে কোনো পাস্ট টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো পাস্ট ফর্মটা ইউজ করব, যে কোনো ভার্বের অথবা যে কোনো বেস ভার্বের আমরা হচ্ছে পাস্ট ফর্মটা ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা যদি স্ট্রাকচার চিন্তা করি তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটি কি হতে পারে জুমাইনা?
1: থ্যাংক ইউ, তাহলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ পাস্ট পার্টিসিপেন্ট প্লাস অবজেক্ট।
0: ওকে, সো আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ অথবা পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসাবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি নর্মালি আমরা ইউজ করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড রিসেন্টলি অর অ্যাট অ্যান আনস্পেসিফাইড টাইম, অর্থাৎ অতীতে শুরু হয়েছিল এবং এখনো সেটার রেস্ট চলছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হিসেবে এখানে আমরা ইউজ করেছি আই হ্যাভ স্টার্টেড বাই লার্নিং বেসিক বিজনেস স্কিল, এবং আরেকটি এক্সাম্পল দেখেছি হোয়াট চ্যালেঞ্জেস হ্যাভ ইউ ফেসড, অর্থাৎ এখানে আমরা কিছু কোয়েশ্চেন করছি। কোয়েশ্চেন আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে দেখি এক্ষেত্রে আমরা হোয়াট চ্যালেঞ্জেস হ্যাভ ইউ ফেসড, এইভাবে আমরা যে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আই হ্যাভ স্টার্টেড বাই লার্নিং বেসিক বিজনেস স্কিল, এক্ষেত্রে হচ্ছে আই সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী এখানে হ্যাভ বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ স্টার্টেড ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড বসেছে অ্যান্ড বাই লার্নিং বেসিক বিজনেস স্কিল এক্ষেত্রে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও আজকে আমরা আমাদের কনভার্সেশনে কিছু ইংলিশ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় বা সেন্টেন্সের কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা দেখব। নর্মালি আমরা যদি সেন্টেন্সকে ক্লাসিফাই করি তাহলে আমরা সেন্টেন্সকে চার ভাগে ক্লাসিফাই করতে পারি। সেন্টেন্সের ক্লাসিফিকেশন হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, নর্মালি এটা স্টেটমেন্ট আমরা বোঝানোর জন্য ইউজ করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা কোনো কোয়েশ্চেন করা বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে কমান্ড বা রিকোয়েস্ট বোঝায়। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো স্ট্রং ইমোশন বোঝাতে গেলে আমরা নর্মালি ইউজ করে থাকি। সো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল হিসেবে এখানে বলতে পারি দ্যাটস গ্রেট ড্রিম, দ্যাটস এক্সিলেন্ট। নর্মালি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে থাকি টু এক্সপ্রেস সারপ্রাইজ, এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, অ্যাডমিরেশন অর আদার স্ট্রং ফিলিংস। সো দিস ইজ দ্য টাইম টু সে গুড বাই, উইল বি হিয়ার ইন কামিং নেক্সট ডে, টিল দেন স্টে উইথ আস এন্ড থ্যাঙ্কস ফ্রম মি আয়েশা সিদ্দিকা অ্যান্ড গুড বাই।

0: আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু নিয়ে বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে। 2000 সালের পর থেকেই ডেঙ্গু আমাদের দেশে জনস্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং আমাদের দেশে বর্ষাকালে এবং তার পরপরই ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে ডেঙ্গু রোগী রয়েছে এবং দুর্ভাগ্যবশত প্রায় প্রতিটি বিভাগ থেকে আমরা মৃত্যুর খবরও পাচ্ছি। আমরা জানি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু ছড়ায়। কোনো সংক্রমিত ব্যক্তিকে ওই মশা কামড়ালে ডেঙ্গু মশার শরীরে ভাইরাসটি প্রবেশ করে এবং তারপর যখন এই মশা অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তিও ডেঙ্গুতেই আক্রান্ত হয়। এডিস মশা সাধারণত ঘরের ভিতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে 12ই সেপ্টেম্বর থেকে 12ই ডিসেম্বর 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এই সময়ে, বর্তমান সময়ে বিশেষ করে যখনই কোনো জ্বর আমরা শুনতে পাই, ধরেই নিতে হবে এটি ডেঙ্গু জ্বর। এটিকে কোনোভাবেই সাধারণ জ্বর মনে করে বাড়িতে বসে থাকা যাবে না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য পরীক্ষা করতে হবে। জ্বরের প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি জানা যায়। তবে 3 দিন পার হয়ে গেলে NS1 পরীক্ষার মাধ্যমে আর ডেঙ্গু নির্ণয় করা যায় না। এক্ষেত্রে IgM অ্যান্টিবডি পরীক্ষা করা যেতে পারে, সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC পরীক্ষা জরুরি। এছাড়াও রোগীর অবস্থা অনুযায়ী বা রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিবেচনায় চিকিৎসক আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে থাকেন। প্রিয় শ্রোতা, এবারে আমরা জানব ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে। প্রথমেই মনে রাখতে হবে নিজে নিজে বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো রকম ওষুধ সেবন করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে সাধারণত অনেক ব্যথা হয়। তবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোনোভাবেই অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই জাতীয় ওষুধ গ্রহণ করলে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতীয় হয়ে যেতে পারে। এছাড়া চিকিৎসার পাশাপাশি খাবার দাবারেরও কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। এ সময় প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন, সাথে তরল খাবার যেমন ফলের রস, স্যুপ, ডাবের পানি, খিচুড়ির মতো তরল খাবার খাওয়া যেতে পারে। তরল পদার্থ এ সময় আমাদের পানিশূন্যতা থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও সহজ পাচ্য পুষ্টিকর খাবারও খেতে হবে বেশি পরিমাণে। আর সাথে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। যদি রোগীর শরীরের কোনো স্থান থেকে প্রচণ্ড রক্তপাত হয়, মাড়ি থেকে হতে পারে, দাঁত থেকে হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এছাড়াও হঠাৎ করেই দেখা যায় রক্তচাপ কমে যায়। ধরুন হাইপারটেনশনের রোগী, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, এরকম উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, বা সাধারণ রক্তচাপ থাকে একজন মানুষের, তার এই জ্বরের পর হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, তাহলে আর কোনোভাবেই বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক সময় বারে বারে বমি হওয়া বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে, যখনই আপনি নিশ্চিত হবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, তখনই রোগীকে অবশ্যই সারা দিন মশারির নিচে রাখতে হবে, কোনোভাবেই যাতে মশা কামড়াতে না পারে। এজন্য সরকার প্রতিটি হাসপাতালেও প্রত্যেক ডেঙ্গু রোগীর বেডে মশারির ব্যবস্থা সরকার করেছেন ঠিকই, কিন্তু রোগীরা সেটি তুলে ফেলে দিচ্ছেন বা রাখছেন না। এটি কোনোভাবেই করা যাবে না, কারণ এতে আরও ঝুঁকি বাড়ে। কারণ একজন আক্রান্ত ব্যক্তিকে যখন মশা কামড়ায়, সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যে এটি সংক্রমিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন ডেঙ্গু তখনই গুরুতর রোগ হয়ে যায় যখন আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিই। তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোনো রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না, আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি। যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই, কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে 3 দিনের পর NS1 নেগেটিভই আসবে। তাই জ্বর বেড়ে গেছে 4-5 দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সেই বিষয়টিকে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষা এই সময় করতে হবে। তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন। সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন সবকিছুর ব্যবস্থা রয়েছে। এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয়, তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে। আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে। এখন কারো যদি 1 লাখ 70,000 বা 80,000 হয়ে যায়, সেক্ষেত্রে ভীত হবেন না। চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না। যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি স্বরূপ, তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়, তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। যে কোনো জমা পানি প্রতি 2 থেকে 3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সে জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন, নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে, যা 2 থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ ডেঙ্গুর প্রজননস্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলের সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লীগীতি, গিয়েছেন মোহাম্মদ আয়াতুল্লাহ, প্রথম গানের গীতিকার এবং সুরকার নিজামুল হক চৌধুরী।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতাবৃন্দ,

আপনারা পল্লীগীতি শুনছেন, এবারে চোখেরই জল মুঠে ফেল। গেয়েছেন মোহাম্মদ আয়তুল্লাহ, গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন টিপু সুলতান বাবর।

0: মোহাম্মদ আয়াতুল্লাহর কণ্ঠে পল্লীগীতি শুনলেন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক আসক্ত ব্যক্তি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে কোনোভাবে সহায়তা করুন। মাদকের ব্যবহার মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে মাদক সেবনকারীকে ক্ষতিগ্রস্ত করে, এ থেকে দূরে থাকুন, সমাজকে সুন্দর রাখুন। নেশার অপনান মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হয়। আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামাইকুম
1: ওয়ালাইকুম আসসালাম।
0: বাহ, একেবারে ভরপুর আসর বলতে যাবো। আশ্বিন মাসের এই দ্বিতীয় সপ্তাহে আমার কাছে তাই মনে হচ্ছে। বুবু বলো, একে একে শুনি। আবার ইন্টারভিউ মনে করো না, বলো কে কেমন আছো।
2: আমার যে এটা আমি ভালো থাকি যেমনে, তোমরা যে যেমনে নাও। ওই তো আলান পালান, গরু বাছুর, হাঁস মুরগি, ছাগল, বেড়া, পাড়া প্রতিবেশী, নাতি নাতকর, তারপর ওই যে আমার নতুন যোগ হয়েছে সবার, আলহামদুলিল্লাহ ভালোই আছে।
0: ওটার প্রতি আগ্রহ আমাদের সবার খুব, নাকি বলো বুবুরা?
2: আমার সাল্লাহ স্বাস্থ্য টাস্থ খুব ভালো হয়েছে, আবার গর্ভবতী মার্শাল্লাহ দেখতে একখান হয়েছে সোনার চান।
0: এরপর
2: আল্লাহ কি করে,
0: যখন দুগ্ধ দান করবে তখন তুমি আমার,
2: আলহামদুলিল্লাহ সবাই দিমু
0: আশা করবো আমরা। যাক, ভালো লাগলো। বলো নয়নদি, কেমন আছো তুমি?
3: আমি এখন কথা কইতে চাই।
0: হ্যাঁ বলো।
3: ভাবি সাত কেমন আছে এই দিয়ে জানতে চাই।
0: আচ্ছা,
3: তো
0: আলহামদুলিল্লাহ।
3: তোমার সাথে তো প্রত্যেক দিনই দেখা হয়,
0: কম বেশি
3: তোমার কথা কইলাম না।
0: যাক বলো।
3: বুবু গোলাপ দেওয়া হয়, কিন্তু বুবুর ঘরের যে হ্যাগো কর্তারা আছে, হ্যাগো কত তো একটু ভালো মন্দ জানতে হয় যে ভাইয়েরা কেমন আছে।
0: বিভিন্ন সময় বিভিন্ন কাজে গঞ্জে যায়, বাইরে যায়।
3: সবজি বুবু নাকি তুমি তো কইলা না ভাই কেমন আছে।
2: আমি কই নাই যে তুমি আর আমি তো এক গ্রামে থাকি।
3: ঠিক আছে,
2: আমি তো মনে করছি খোঁজ খবর ছবর তুমি জানোই, তার শরীরটা একটু খারাপ।
3: খুব ভালোই আছে, সবাই মিলে ভালো আছে।
0: হাসিবু যেমন হাসে তেমনি তার পরিবারের
3: সবকিছু। ছোটবেলায় তার দাদি নাম রাখে হাসি।
4: ভালো আছি। তা আর আমার পরিবারের আর ওর লোকজন আছে, তো তাদের মধ্যে দুই একজন একটু জ্বর আছে। এখন ওই যে চারিদিকে খালি ডেঙ্গু, এডিস মশা কামড়ায় ডেঙ্গু জ্বর হয়, তো ওইটা নিয়ে একটুখানি ঝামেলার মধ্যে আছি। মনে মনে একটু কষ্ট যে কখন কি হয়, একটা আতঙ্কে আছি।
3: আল্লাহর প্রতি বিশ্বাস রাখো,
4: তাতে অবস্থা করতে পারবো, কিন্তু আবার ই রাখতে হবে, চেষ্টাও রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবই রাখতে হবে,
0: জেনে শুনে ব্যবস্থা করে নিতে হবে, যাতে করে নতুন করে না হয় এবং ছড়িয়ে না পড়ে। ব্যবস্থাপনা সম্পর্কে আমরা তো প্রায় প্রতিদিনই কম বেশি নিজেরাও শুনি, আবার নিজেরাও বলি, তাই না? এটা নতুন করে না বলি, তবে যাতে করে কোনো অবস্থাতেই অ্যাডিস মশা নতুন করে জন্ম না নেয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এরপর যে বিষয়টা, সেচ আমরা দেই কিনা নদী, মানে বিভিন্ন রকম ফসলে দেই, তো ক্ষেত খামারে সেচ দিতেই হবে।
4: আর
0: যেটা সমতল ভূমি আমরা বলি সেখানে কিন্তু সেচ দিতে হবে তার প্রয়োজনীয় পানি সরবরাহের জন্য। এখন সেই সেচে সৌরশক্তির ক্ষেত্রে ব্যবহার চলছে দানিং। সৌরশক্তি বুঝি তো আমরা কম বেশি, মানে সূর্য থেকে যে শক্তি বা বিদ্যুৎ উৎপাদিত হয় তাকে আমরা সহজ ভাষায়
2: সৌরশক্তি। অনেক সাশ্রয়ী,
0: হ্যাঁ সাশ্রয়ী, ব্যয় কম, কিন্তু আমার আয় বেশি। আয় কি, আমি ভালো অল্প খরচে ভালো পরিমাণে বেশি পরিমাণে সেচ দিতে পারবো এবং অন্যান্য কাজগুলো এই শক্তির মাধ্যমে পরিচালনা করতে পারবো। তো কাজে এই বিষয়টা আমাদের অনেকটাই অজানা আছে, মাঝে মধ্যে যা শুনি সেটুকু আমরা জেনেছি, কিন্তু জানার
3: কি ব্যবস্থা করবো নাকি?
0: হ্যাঁ তাই করবো, তাই আশা করছি। তো সেচে সৌরশক্তি ব্যবহার কিভাবে করতে হবে এই বিষয় নিয়ে কথা বলছেন জনাব রাকিব আল কাদির, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর, ক্ষুদ্র সেচ প্রকল্প, পার্টনার প্রকল্প, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে তিনি কর্মরত রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত। তো আমরা শুনে আসি তিনি এই বিষয়ে তার মূল্যবান বক্তব্য হিসেবে কি উপস্থাপন করছেন, চলো শুনি।
3: আচ্ছা,
5: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশের সেচ কাজে সৌরশক্তি ব্যবহার নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী রাকিব আল কাদির, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর, বিএডিসি পার্টনার প্রোগ্রাম। প্রথমে আমি বাংলাদেশের সেচ কাজে সৌরশক্তি ব্যবহার কতটুকু সম্ভাবনাময় সেটা নিয়ে আলোকপাত করছি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম সৌরশক্তি সমৃদ্ধ দেশ। এখানে দৈনিক সৌর বিকিরণের পরিমাণ 4-6 কিলোওয়াট আওয়ার পার মিটার কিউব। বছরের রৌদ্রোজ্জ্বল দিন আমরা প্রায় 280 থেকে 300 দিন পর্যন্ত পেয়ে থাকি। দৈনিক কার্যকর সূর্যালোক প্রায় 5-7 ঘন্টা। সুতরাং বাংলাদেশের অধিকাংশ কৃষি অঞ্চল সৌরশক্তি চালিত সেচের জন্য অত্যন্ত উপযোগী, বিশেষ করে উত্তরাঞ্চল যেমন রাজশাহী, রংপুর, দিনাজপুর, নওগাঁ, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকা অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমানে বাংলাদেশের সৌরচালিত সেচ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 3,556টি সোলার ইরিগেশন সিস্টেম চালু রয়েছে, যেখানে মোট ইনস্টল ক্যাপাসিটি প্রায় 62.09 মেগাওয়াট। বর্তমানে ইটকল প্রায় 1500 বেশি, বিএডিসি কর্তৃক প্রায় 700 বেশি, বিএমডিএ প্রায় 800 মতো এবং বিআরইবি থেকে প্রায় 300টি সৌর শক্তি চালিত সেচ যন্ত্র পরিচালিত হচ্ছে। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন কৃষক সেচ কাজে সৌর শক্তি চালিত সেচ যন্ত্র ব্যবহার করে যাচ্ছে। বাংলাদেশে প্রধানত বিভিন্ন ধরনের সেচ প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন সোলার অপারেটেড এলএলপি, সোলার অপারেটেড গভীর এবং অগভীর নলকূপ, সোলার বেসড ডাগওয়েল, যেখানে আবার সৌরশক্তি চালিত পাম্পের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গ্রিড কানেক্টেড সোলার ইরিগেশন সিস্টেম, এখানে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যেটি ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এখন কৃষকরা এই সৌরশক্তি চালিত সেচ প্রযুক্তি ব্যবহার করে কতটুকু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসে। বাংলাদেশে সৌরশক্তি চালিত সেচ পাম্প কৃষকদের জন্য শুধু ডিজেল চালিত পাম্পের বিকল্প নয়, বরং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ চালিত পাম্পের একটি টেকসই বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ডিজেল চালিত পাম্পের ক্ষেত্রে জ্বালানি, ইঞ্জিন অয়েল ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি হওয়ায় এর পরিচালন ব্যয় সর্বোচ্চ। অন্যদিকে বিদ্যুৎ চালিত পাম্পের পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কম হলেও বিদ্যুতের বিল, লো ভোল্টেজ, লোডশেডিং এবং ভবিষ্যতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঝুঁকি রয়েছে। সৌরচালিত পাম্প একবার স্থাপনের পর সূর্যালোকই হয় প্রধান শক্তির উৎস, যার ফলে পরিচালন ব্যয় প্রায় শূন্য এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও কিন্তু খুবই কম। উত্তরাঞ্চলের বাংলাদেশ ভিত্তিক লাইফ সাইকেল কস্ট বিশ্লেষণে দেখা যায়, 4 হর্স পাওয়ার পাম্পের অ্যানুয়ালাইজড লাইফ সাইকেল কস্ট সৌরচালিত পাম্পের ক্ষেত্রে প্রায় 36,848 টাকা, বিদ্যুৎ চালিত পাম্পের ক্ষেত্রে 34,896 টাকা এবং ডিজেল চালিত পাম্পের ক্ষেত্রে 1,05,378 টাকা। অর্থাৎ সৌরচালিত পাম্পের ব্যয় ডিজেল চালিত পাম্পের তুলনায় প্রায় 65% কম, যদিও বিদ্যুৎ চালিত পাম্পের তুলনায় সামান্য বেশি, যা বর্তমানে মূলত সেচ কাজে ব্যবহৃত যে ভর্তুকি প্রাপ্ত বিদ্যুৎ ট্যারিফের কারণেই হয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সৌর প্যানেলের দাম ক্রমাগত কমে আসায় ভবিষ্যতে সৌরচালিত সেচ আরও প্রতিযোগিতামূলক ও লাভজনক হবে। এছাড়াও গ্রিড কানেক্টেড সৌর ব্যবস্থায় সেচের বাইরে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করার সুযোগ থাকায় কৃষকের অতিরিক্ত আয়ের সম্ভাবনাও সৃষ্টি হয়, যা বিদ্যুৎ চালিত বা ডিজেল চালিত পাম্পে কোনোভাবেই সম্ভব নয়। কৃষিতে সৌর সেচ ব্যবস্থাপনায় সৌর সেচ ব্যবহারের ফলে নানা ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। এর পরিবেশগত সুবিধা বলতে আমরা বলতে পারি, এখানে কার্বন ডাইঅক্সাইড নির্গমন অনেক কম হয়, জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস হয়, বায়ু দূষণ কমায়। এছাড়াও কৃষিগত সুবিধা যেমন লোডশেডিং বা অন্যান্য সমস্যা এড়িয়ে সময় মতো সেচ প্রদান সম্ভব হয়, ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, ফসলি জমি সম্প্রসারণ করা সম্ভব হয়, আবার দূরবর্তী এলাকায় বিদ্যুৎ ছাড়াই সেচ দেওয়া সম্ভব হয়, কৃষকের উৎপাদন ব্যয় কমানো যায় এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পায়। বাংলাদেশ টেকসই কৃষি উন্নয়নে সৌরচালিত সেচের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ বর্তমানে প্রায় 18 লক্ষ সেচ পাম্প বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, যার অধিকাংশই ডিজেল চালিত এবং বাকিগুলো গ্রিড বিদ্যুৎ চালিত। এসব পাম্পের একটি উল্লেখযোগ্য অংশ যদি সৌরচালিত ব্যবস্থায় রূপান্তর করা যায়, তাহলে বছরে প্রায় 10 লক্ষ টন ডিজেল সাশ্রয় করা সম্ভব, প্রায় 30 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড বা তার সমপরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা সম্ভব। এছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রোডম্যাপ অনুযায়ী 2031 সালের মধ্যে প্রায় 45,000 সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা গেলে প্রায় 4 লক্ষ হেক্টর জমিতে সেচ প্রদান এবং 13 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে বাংলাদেশের ডিজেল আমদানি কমবে, কৃষি উৎপাদন ব্যয় হ্রাস পাবে, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমবে, কৃষকের আয় বৃদ্ধি পাবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠবে। এ কারণে সৌরচালিত সেচকে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ প্রযুক্তিগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
0: হ্যাঁ, শুনলাম, অনেক পরামর্শ কিন্তু আমরা পেলাম, শুনে বসে থাকলে চলবে না, নিজেও যেমন
2: কাজ করতে হবে।
0: হ্যাঁ। ওই যে তুমি বলো না ওই যে হাভাতের কথা একটু কো না, ওটা একটু ভালোই লাগে তোমার যে
2: ওই যে খাটায় খাটায় লাভের গাতি, তার অর্ধেক মাথায় ছাতি,
0: মাথায় ছাতি,
2: ঘরে বসে পুছে ভাত, তার ঘরে
0: হাভাত। আমরা কেউ যেন হাভাত হাভাত বলে চিৎকার করতে না,
2: লোক খাটাইলেও তার সাথে খাটতে হইব,
0: ঠিক তাই,
2: আর ছাতি মাথায়লে ঘুরবা দেখবা সেখানে অর্ধেক লাভ হইব।
0: হ্যাঁ, কাজে
2: কত রকম ঘরে বসে থাকো কোনো লাভ নাই, ঘরে বসে জিগাইবা উত্তরে বন্ধের খবর কি
0: আরেকটা যুদ্ধের কথা বলি, সেটি হচ্ছে আত্মকর্মসংস্থানের ছাগল পালন। অনেক কিছু তো পালন করি একবারে, মহিষ পর্যন্ত চলে গেছে, ছাগল নিয়ে একটু কথা বলতে চাই এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে এই বিষয়ে একটি ঘোষণা রয়েছে। সুপ্রিয় শ্রোতা, আগামী অর্থাৎ আজকে 22/9/2026 তারিখ মঙ্গলবার সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে ছাগল পালন, আমি আবার বলছি আত্মকর্মসংস্থানে ছাগল পালন, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এ সময় উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক মোহাম্মদ শরীফুল হক। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-13268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02-448-13268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে। বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি অনুষ্ঠানটি আমরা সবাই মিলে উপভোগ করতে পারব। তো সবাইকে আমন্ত্রণ জানালাম, আমরা নিজেরাও কিন্তু আমন্ত্রণ নিলাম, কারণ আমরা যোগাযোগ করবো, কি বলো বুবু? এটার উপকারিতা কি তুমি তো মাঝে মধ্যে বলো, একেবারে তাৎক্ষণিক উত্তর,
2: সমস্যার সমাধান,
0: ঠিক তাই। তো এই সমস্যাগুলো সমাধান করতে পারলে আমাদের কাজ অনেক সহজ হবে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমাদের কৃষি ভিত্তিক কাজের মধ্যে। তো কৃষির কথা যেহেতু আছে, ভালো পরামর্শ, কল্যাণকর, মঙ্গলদায়ক। তো গানটি যদি হয় কৃষি বিষয়ক গান, সে তো আরো বেশি ভালো। তাহলে গানটির প্রথম বাণী শুনিয়ে দিচ্ছি, পেয়ার থেকে পেয়ারা ফল, অর্থাৎ পেয়ারাকে নিয়ে গান। আর শিল্পী হচ্ছেন আঞ্জুমান আরা শিমুল, গানের গীতিকার সাইফুল ইসলাম সর্দার, সুরকার সৌম খায়রুল ইসলাম। চল আমরা গানটা শুনি, আর আমি পানও খাচ্ছি তোমার হাত থেকে নিয়ে, চল
2: খাও। হ্যাঁ,

0: 빼앗아.
1: 어떻게 빼앗아? 또 빼앗아도 슬프고 부스티가 수사도 외봉 나라 회사기 그 고리벨 앞에.
2: 메시퍼알 오닉 모자라.
0: 빼앗아 가야 앞도 하라 후에다 올라.
1: 바바바.
0: 앞도 하라 후에라 꼼 거다 꼼 부실 거다. 네. 빼앗아서 나타클 하라 그때가.
2: 라면
1: 가지 분도 하고
2: 메시 메시 라면 또 하고
1: 보리철자 걸터 하고 접도 걸터 하고 이번 팔론 기분 더
0: 좋아요. 아바트 걸터 이거.
2: 아바트 메시 이거. 말이대 다 발로 팔로
0: 이
2: 발로 걸터 이거 있어.
1: 근데
2: 컴비시 아무래도 가우가르는 망치도 이 컴비시 뒤에다 아시. 근데 니제 걸설로 또. 근데 이제 반지 비트니다. 이 다리 또 메시 메시 라가리 또 마라 마 소바리 두자 거야.
0: 우발 좀 이거. 피아라 카와야 만수레 쿠시테 앞도 하라 그래 다.
1: তবে পরামর্শ গুলো মাথায় রাখতে হবে ওই যে দোয়াশ বেলে মাটির দোয়াশ রূপে মাটির কথা বলা হচ্ছে বিভিন্ন রকম সারের কথা বলা হয়েছে এগুলো মাথায় রাখতে হবে তবে আমরা ভালো ফলন পাবো অল্প জায়গায় ছোট্ট একটু জায়গার মধ্যে কিন্তু অনেক বড় গাছ হয় কারণ একবার গোড়াটা যদি বসাতে পারি ও নিচে আমি অন্যান্য ফলনও করতে পারি
0: লোকসান কম হয়
1: হ্যাঁ তো আমরা সেভাবে এগিয়ে যাবো কৃষিকাজ নিয়ে এখন আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কিছু নির্মাণের ক্ষেত্রে আমাদের কাঠের যেমন প্রয়োজন বাঁশেরও কিন্তু প্রয়োজন কম না
0: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের
2: দরকার
1: একেবারে তুমি শেষ
2: পর্যন্ত
1: কথা মানে অন্তরের কথা এবং বাস্তব কথা তো সেই বাঁশের আমরা যদি একটু যত্ন করি আর সবুজ বাঁশ আমরা চাষ করি সেই বাঁশের চাষের সম্ভাবনাকে আমরা এদেশে বাড়িয়ে তুলতে পারি তবে আমাদের জন্য কিন্তু নতুন দিগন্তর একটু উন্মোচন হবে তো এই বিষয়টি নিয়ে যদি একটা আলোচনা শুনি আমরা নিজেরা না বলে তাহলে আরো কিছু পরামর্শ আমরা পেতে পারি আর সেখান থেকে বাঁশের উৎপাদন আমরা বাড়াতে পারবো এবং বাণিজ্যিক ভাবে তুমি যেটা বললে সেটাও করার চেষ্টা আমরা করতে পারবো তাহলে শুনে আসি সবুজ বাঁশ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত এই বিষয় নিয়ে কথা বলছেন রেশমা আফরোজ উপজেলা কৃষি অফিসার প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় তিনি রয়েছেন কর্মরত তাহলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তিনি কি বলছেন
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি রেশমা আফরোজ উপজেলা কৃষি অফিসার প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ আমি আপনাদের সাথে কৃষি বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় সবুজ বাঁশ চাষের সম্ভাবনার নতুন দিগন্ত বাঁশ আমাদের গ্রামীণ জীবন কৃষি ও পরিবেশের সঙ্গে অতপ্রতভাবে জড়িত একটি মূল্যবান সম্পদ একসময় এটি শুধু গৃহস্থালীর উপকরণ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে পরিবেশ বান্ধব লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ হিসেবে গুরুত্ব পাচ্ছে পরিকল্পিতভাবে সবুজ বাঁশ চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি পরিবেশ সংরক্ষণ এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি করা সম্ভব আজকের আলোচনায় আমরা জানব সবুজ বাঁশ চাষের সম্ভাবনা এর অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব এবং কিভাবে পরিকল্পিতভাবে বাঁশ চাষ করে কৃষক লাভবান হতে পারেন ঘরবাড়ি নির্মাণ কৃষিকাজ আসবাবপত্র হস্তশিল্প পরিবেশ সংরক্ষণে বাঁশের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য সম্পদের চাহিদা বাড়ায় বাঁশকে সবুজ সোনা বলা হয় তাই পরিকল্পিত বাঁশ চাষ বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বাংলাদেশে প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির বাঁশ জন্মে তবে বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের সবুজ বাঁশ চাষ করলে কৃষক তুলনামূলকভাবে কম সময়ে অধিক লাভবান হতে পারেন বাঁশ বহু বর্ষজীবী উদ্ভিদ হওয়ায় একবার রোপণ করলে দীর্ঘদিন ধরে বাঁশ উৎপাদন করা যায় সাধারণত 3-5 বছরের মধ্যে বাঁশ সংগ্রহের উপযোগী হয় এবং এরপর নিয়মিতভাবে বাঁশ আহরণ করা সম্ভব সবুজ বাঁশ চাষের অন্যতম বড় সুবিধা হল এটি অনাবাদী বা কম উৎপাদন জমিতেও ভালোভাবে জন্মানো সম্ভব চরাঞ্চল পাহাড়ি এলাকা রাস্তার ধারের জমি পুকুর পাড় এবং বসতভিটার আশেপাশেও বাঁশের বাগান গড়ে তোলা সম্ভব এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকের অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হয় বাঁশ চাষ অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশগতভাবে অত্যন্ত উপকারী এটি দ্রুত বৃদ্ধি পায় প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করে মাটির ক্ষয়রোধ করে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা করে বর্তমানে বাঁশ ভিত্তিক শিল্পের সম্ভব দ্রুত বাড়ছে বাঁশ দিয়ে আসবাবপত্র হস্তশিল্প কাগজ বোর্ড বায়োচার ও পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে বাঁশজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিকল্পিত বাঁশ চাষ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধিরও ভালো সুযোগ রয়েছে। সবুজ বাঁশ চাষে সফল হতে হলে উন্নত ও রোগমুক্ত চারা নির্বাচন, সঠিক দূরত্বে চারা রোপণ, নিয়মিত আগাছা দমন, জৈব ও সুষম সার প্রয়োগ এবং প্রয়োজনীয় সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঝাড়ের পুরনো ও দুর্বল বাঁশ অপসারণ করলে নতুন কুশি বৃদ্ধি ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান বাঁশের উন্নত জাত, চারা উৎপাদন ও বাগান ব্যবস্থাপনায় কাজ করছে। প্রশিক্ষণ, মানসম্মত চারা, সহজ ঋণ ও বাজার সংযোগ নিশ্চিত করা গেলে বাঁশ চাষ আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে যুব সমাজের জন্য বাঁশ চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। বাঁশের নার্সারি, চারা উৎপাদন, বাঁশ প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প এবং অনলাইন বিপণনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। নারীরাও বাঁশজাত হস্তশিল্প উৎপাদনের মাধ্যমে পারিবারিক আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সবুজ বাঁশ চাষ একটি সম্ভাবনার উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও উন্নত বাজার ব্যবস্থাপনার মাধ্যমে বাঁশ চাষ বাংলাদেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আসুন বাঁশকে টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও পরিবেশ বান্ধব সম্পদ হিসেবে গড়ে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ।
1: হ্যাঁ, শুনলাম না, পরামর্শগুলো কিন্তু খুব ভালো লাগলো, নতুন করে উদ্দীপনা পাওয়ার মতো বিষয়। কিন্তু শুধু ওই যে তোমার মতো মাথা গিট্টু দিলে কাম হবে না, কাজ করতে হবে, না
2: কাজ করতে হইব,
1: হ্যাঁ ঝাঁপিয়ে পড়তে হবে।
2: শুনো ভাই, তুমি আমার এই খোঁড়াটা দিও না,
1: না সেটা
2: আমি চেষ্টা করতেছি,
1: মানে
4: তুমি তো এখন তো লিখেই রাখো,
2: তুমি বলবো কই যে কি ডায়রি, ডায়রিটা আবার লিখতে হয় নাকি?
1: হ্যাঁ, বলবো যদি ডায়রি দাও আমি তোমাকে দুই খান কলম দেবো একবারই।
2: আচ্ছা, তাহলে
1: বলতে পারবো না যে
4: আচ্ছা এই সামনে বছর নতুন আছে, আমি তো তোমাকে ডায়রি দেবো না।
1: আচ্ছা, তাহলে পেয়ে গেল অনেক কিছু।
2: আসলে কি ওই গিট টুডুলো মানে যে মনে রাখো নি,
1: হ্যাঁ হ্যাঁ মাথায় থাকবে না, ঠিক আছে, লেখাতেও থাকবে,
4: ঠিক আছে, ভালো রেখো আবার লিখেও রেখো, দুটোই করো।
1: হ্যাঁ, তো এই বিষয়ে তো আমরা কথা শুনলাম, কিন্তু ওই যে কোনো কোনো এলাকা থেকে পানি হয়তো নামেনি বা আবার বৃষ্টি হতে পারে, পানি অস্থায়ী ভাবে আসতে পারে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। যেমন মাঠের ফসল রক্ষার জন্য আমাদের কি কি করতে হবে, সে ছোট্ট একটু কথা আমি বলতে চাই। জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে হবে, গাছ সোজা করে দিতে হবে, অনেক গাছ কিন্তু হেলে পড়ে, একটু অবহেলা করলে, হ্যাঁ অবহেলা করলে কষ্টের ফসল কিন্তু নষ্ট হবে, প্রায় বুবু কথাটা বলে। ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করতে হবে, যেটা বাড়তি ক্ষতিগ্রস্ত ওটা অন্যকে যাতে সংস্পর্শে আসলে অন্যটুকু নষ্ট হবে, রোগ বালায় পর্যবেক্ষণ করতে হবে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা তাৎক্ষণিক ভাবে নিতে হবে। আর সার ব্যবস্থাপনার ব্যাপারে কোন রকম অবহেলা করা যাবে না, আগাছা পরিষ্কার করতে হবে বলেছি, ফসল দ্রুত সংরক্ষণ করতে হবে, সংগ্রহ করে
4: ভালো
0: কথা মনে করছো, আমার নতুন চারা গাছ দুইটা হেলে পড়ছে,
1: সময় যেহেতু বলছি তোমাদের উঠতেই হবে, তার আগে তাহলে আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে একটু জানিয়ে যেতে চাই, তাদেরকে ধন্যবাদ দিতে চাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। তো আপনারা এতক্ষণ শুনুন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর আজকের এই সন্ধ্যার আয়োজনের প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে আর কথা নেই,
2: চলো
1: চলো তাহলে উঠি।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি স্থানীয় সময় আজ সকালে জাতিসংঘ সদর দপ্তরের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিস দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম শালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদের বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারে তুলে ধরবেন। এর আগে প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কের সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বেকারত্ব সৃষ্টি হয় ও কর্ম উপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। খেলার খবর এশিয়ান গেমস। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণীর ম্যাচে আজ ভারত 147 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6:00 চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত মিরাজুল জান্নাত সোনিয়ার কণ্ঠে। তবলায় রয়েছেন সাধন কুমার বিশ্বাস।

0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৯%, সন্ধে ৬টায় ৬৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৪৮, সূর্য অস্ত যাবে ৫:৫৪। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভীন। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর ইনল্যান্ড রিভার্স ওয়ার্নিং ভ্যালি টিল ১ AM. It may expect it temporary gusty or squally wind with light to medium rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in southeast or east direction over the regions of Rajshahi, Pabna, Faridpur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River pools in these areas have been west local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 PM. There are chances of temporary gusty wind with light to medium rain or thunder shower. A few places of Rajshahi, Khulna, Borishal and Sylhet divisions and many places of Rongpur, Dhaka, Mamushing, Chattogram divisions. Medium to heavy to very heavy rainfall may expected as elsewhere over the country. And night temperature may slightly decreased. Today, the maximum temperature was recorded in Rongpur 36.8 degrees Celsius and minimum was in Kumilla 23.6 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 34.3 degrees Celsius, minimum was 26 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 79%, at 6 p.m. 67%. Tomorrow, the sun rises over Dhaka at 5:48 AM and sets at 5:54 PM. That's all for weather in time.
0: Bangladesh Bitar. Antobahini Janoshongjuk Poridoptor, Prutiroka Montranaloid at Big Gupti. Itabala Hetse, Tisha September Teke, Agami Chabisha September Pojunto. বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক আর্টিলারি কোর্স শুটিং ২০২৬ অনুশীলন করা হবে। ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জ এবং ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলদিয়া, নুনিয়াবাদ, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে এবং জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনবেন। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে 7:30। 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। 9:05 রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মনোহনায় উপভোগ করবেন 10:05। বিষয়ভিত্তিক গানে গ্রন্থিত অনুষ্ঠান সুতরঙ্গ শুনবেন 10:30। এছাড়া FM 92 MHz 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন, শোনার আমন্ত্রণ রইল।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের কর্থ ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর এবং তার আশেপাশে পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ মুন্সিগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক টেকনিশিয়ান নেই কিংবা লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের প্রধান অতিথি হিসেবে আজ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নের কাজ করা হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে মানুষের সেবা সহজ করতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। শিশুদের স্বাস্থ্য নিরাপদ ভবিষ্যতের উপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবেলায় আজ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এক সংলাপ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর জি কে এ মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সংলাপে বক্তারা বলেন, ব্যক্তি পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দূষণ অনেকটাই কমানো সম্ভব। বায়ুদূষণ রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই এবং পরিচ্ছন্ন নগর গঠনে সমন্বিত উদ্যোগে কাজ করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। নরসিংদীতে কৃষকেরা পাট কাটা, পাটের আঁশ ছাড়া ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। পাটের চাহিদা ও দাম বাড়ার কারণে জেলার কৃষকদের পাট চাষে আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে জেলায় প্রায় ৩০০০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়। এদিকে এই পাট চাষকে সফল করার লক্ষ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার, বীজ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবে ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বাংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯% এবং সন্ধে ৬টায় ৬৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৪৮ মিনিট এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৪ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম। ওয়া
3: আলাইকুম আসসালাম। এসো সাজু ভাবি, এসো। ছোড়া ভাই কেমন আছো?
4: আছি মাস্টার ভাই, খুব ভালো আছি।
3: আচ্ছা, তো আজকে তো আমাদের জানোই প্রতি মঙ্গলবারের মতো আজকেও আমাদের রয়েছে ফোন ইন অনুষ্ঠান। হ্যাঁ, আজকের এই দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে আমরা আত্মকর্মসংস্থানে ছাগল পালন এই নিয়ে আমরা ফোন ইন অনুষ্ঠান আজকে করব। আর আজকের মেহমান হচ্ছেন জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তিনি আমাদেরকে এই আত্মকর্মসংস্থানে ছাগল পালন নিয়ে নানান রকমের পরামর্শ দেবেন এবং আপনারা যেগুলো জানতে চাইবেন সেসব নিয়ে কথা বলবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে তো আমরা উপস্থিত রয়েছি। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শুনতে পাবেন। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানে আপনারা সরাসরি এই আয়োজনটি উপভোগ করতে পারবেন। তো শুরু হোক আমাদের পথচলা। প্রিয় শ্রোতা, এই যে আমাদের ক্রমবর্ধমান যে জনসংখ্যার ক্রমবর্ধমান বেকারত্ব, এটার পিছনে কিন্তু একটাই কারণ হচ্ছে যে আমরা শুধু ওই অফিস যাব, কাজ করব, বেতন নেব, এরকমভাবেই আমরা আমাদের জীবনটাকে গড়ে নিয়েছি ছোটোবেলা থেকে। অথচ কিন্তু আমরা গ্রামে বসে যে এখন এত উদ্যোক্তা তৈরি হয়েছে, এগুলো আমরা কল্পনাও করে নিই আগে, তাই না?
2: এখন কিন্তু আমরা গ্রামের মহিলারও বসে থাকি না, সবাই কিন্তু কম বেশি ছাগলও পালন করে।
3: হ্যাঁ, তাই। ইয়ে বিশেষ করে ভাই, তুমি কি বলো? আজকে আমরা আত্মকর্মসংস্থানে এই ছাগল পালনের যে কি উপযোগিতা, কি কারণে আমরা পালন করব এবং কি কারণে এটা আপনাদের আপনাদের নানান প্রশ্ন আপনারা করতে পারেন। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে
5: মাস্টার ভাই,
3: ভালো আছেন?
5: জি, ভালো আছেন আপনারা?
3: জি। তো শ্রোতা বন্ধুরা, আপনি শুরু করতে পারেন যে কি জন্য মানে এই যে বিশেষ করে কর্মসংস্থানের জন্য এটা কিভাবে কাজ করে।
5: আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সবাই আমরা জানি, কৃষি পাশাপাশি প্রাণী সম্পদ থেকে আমরা পুষ্টি, বিশেষ করে আমিষ এবং আমাদের আয় বৃদ্ধির জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়। দারিদ্র মোচনের কথা বললেন, নারী উন্নয়নের কথা বললেন, পাশাপাশি এই খাতের একটা মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের যে চামড়া বলেন, মাংস বলেন এবং যে
3: প্রতিটা জিনিস
5: মানে যে গোবর বলেন, সেটা কিন্তু একটা মূল্যবান সম্পদ। এবং সবগুলি সম্পদকে আমরা যদি কাজে লাগাতে চাই, কাজে লাগাই যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়। এবং ইতিমধ্যে যে আপনারা দেখতেছেন যে ছাগলের মাধ্যমে অনেকে অনেকে দারিদ্র মোচন করছেন, আয় বৃষ্টি করছেন।
3: জি জি, সেইভাবেই সেইভাবেই। হ্যাঁ হ্যাঁ, সেই আপনি বলেন, আপনি বলে যান।
5: আয় বৃদ্ধি করছেন, এই কাজগুলি করছেন, এই কাজগুলি তো স্বাভাবিক আমাদের কাজের মাধ্যমে।
3: আচ্ছা, এবারে আমি দেখি কিছু টেলিফোন এসছে, দেখা যাচ্ছে, আমিও টেলিফোন নেওয়া শুরু করি। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? খোকন চন্দ্র। হ্যাঁ, খোকন চন্দ্র পাংশা থেকে বলেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আজকের বিষয় তো জানেনই, আত্মকর্মসংস্থানে ছাগল পালন, বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে। জি জি,
6: খোকন চন্দ্র ভাই, আপনার ফোনটা একটু কাছে নিয়ে বলুন, আপনার কথাগুলি বোঝা যাচ্ছে না।
3: যা যেটুকু বুঝলাম যে ছাগলকে কিভাবে পরিচর্যা করতে হবে এবং কিভাবে তার স্বাস্থ্য পরিচর্যা করতে হবে এইটা আপনি পরামর্শ দিচ্ছেন। আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকুন, আর কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, আমাদের সঙ্গে আর কে আছে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা লাল চাঁদ জোয়ার, বলেন বলেন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের বিশেষজ্ঞ নিশ্চয়ই কথা বলবেন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে?
6: খোকন চন্দ্র, আমার লাইনটা কেটে গেছিল।
3: ও আপনার খুব ডিস্টার্ব হচ্ছিল তখন লাইনে, আপনি বলেন আপনার প্রশ্ন থাকলে বলেন বলেন খোকন দাদা বলেন।
6: আমি জানতে চাচ্ছি কি দেখা যাচ্ছে আমরা ছাগল যদি পুষতে গেলাম, দেখা যায় পুষতে গেলে পরে এখন ছাগলের জ্বর উঠতে পারে, পাতলা পায়খানা উঠতে পারে, আবার দেখা যাচ্ছে কি যে ওকে খাওয়াও কমে যায়, অনেক সময় অনেক সময় খাওয়াও কমে যায়,
3: রুচি থাকে না। হ্যাঁ
6: হ্যাঁ রুচি থাকে না। এখন এর জন্যই মানে কোথায় গেলে পরে কি করবো, আর আস্তে মানে শাল কতটুকু আছে খাওয়ানো যাবে, শাল মাল মানে এই যে একটু আপনারা ভালো করে বুঝে নিতে পারে
7: পরপর
3: তো সবই পেলাম, বলো আর কে আছে, কি কি প্রশ্ন আছে বলো।
7: আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ছাগলের বাচ্চা আছে কয়টা, তা খায় না
3: কে বলছেন?
8: আমি কারি মোহাম্মদ আক্কা ছেলে হালুয়াগাজ থেকে বলছিলাম,
3: কারি মোহাম্মদ আক্কাস আলী ভাই আপনাকে আপনাকে খোশ আমদের জানাই, আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনি কথা বলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলেন আমাদেরকে।
8: আজকের বিষয়টা কি, আমি তো
3: আজকের বিষয়টা হচ্ছে আত্মকর্মসংস্থানে ছাগল পালন। কারণ আপনাদের আপনাদের মতন একজন ইমাম সাহেবের জানা মানে বহু লোকে জানা সুযোগ হওয়া, সুতরাং আপনার যদি কোনো প্রশ্ন, না এই জন্য আপনাদের এগুলো শোনার দরকার এবং আপনার জানার দরকার এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা আপনি তাহলে পরে যদি প্রশ্ন করেন করেন, আমাদের সঙ্গে থাকেন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে? হ্যালো
9: হ্যালো,
3: কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম,
9: টাঙ্গাইল সুকুপুর থেকে বলছি।
3: টাঙ্গাইল সুকুপুর থেকে কে বলছেন?
10: নামটা বললেন।
9: আমার নাম ফরহাদ হোসেন।
3: ফরহাদ হোসেন
9: টাঙ্গাইল।
3: ফরহাদ ভাই আপনার ভলিউমটা কমিয়ে দেন, ভলিউমটা কমিয়ে দিয়ে কথা বলেন, আপনার যে রেডিওটা শুনছেন, হ্যাঁ একটু কমিয়ে দিয়ে কথা বলেন। আচ্ছা আপনার প্রমোশন, আপনার প্রশ্ন থাকলে বলেন।
9: ছাগলের খালি সর্দি লাগে না কাশি?
3: ছাগলের সর্দি লাগে
9: আর কোনো রোগ না, সর্দি আর কাশ।
3: সর্দি আর কাশ লাগে আপনার ছাগলের? আচ্ছা আপনার কি ছাগল আছে আপনি কি বলতে পারেন? আচ্ছা যাক, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের মেহমান বিশেষজ্ঞ মেহমান নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবেন।
11: হ্যালো
3: হ্যালো, কে বলছেন?
11: হ্যালো দাদা, আদাব।
3: আদাব আদাব, কে বলছেন?
11: জি কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গার সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। কেমন আছেন দাদা?
3: আরে দীপক দা, আপনাকে অনেকদিন পাচ্ছি না তো, আপনি তো খুব রেগুলার আমাদের টেলিফোন করেন, আপনি অনেকদিন কথা বলেন।
11: জি জি জি, আমি আমি অনুষ্ঠানটা প্রত্যেকটা নিহত মঙ্গলবার অনুষ্ঠানটা শুনি, যখন অনুষ্ঠান দেখা যায় সময় হচ্ছে তখন দেখা যাচ্ছে
3: সবাই ভালো আছে আমরা। আত্মকর্মসংস্থানে
11: শুনছি শুনছি, আমি রেডিও থেকে শুরু থেকে শুনছি, প্রত্যেক শ্রোতার ফোন শুনলাম, ভালো লাগলো। এবং নানি সহ আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি ইঞ্জিনিয়ার স্যারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
3: ধন্যবাদ ধন্যবাদ।
11: আমার জানতে চার বিষয় হচ্ছে আজকে অতিথির মহোদয়ের কাছে, যে আপনি জানেন যে আমাদের পঞ্চগড় জেলায় সেক্ষেত্রে আমাদের ভালো মানে এই ছাগল যে আমরা পুষবো, পুষে যে একটা লাভবান যে হবো, সেক্ষেত্রে আমার জানার বিষয় হচ্ছে যে আমাদের উঠান বৈঠক করার নিয়ম আছে কিনা। আর পঞ্চগড় জেলায় আমাদের যে মানে ছাগলের যেখানে আর কি মানে আমরা যে ট্রেডিং সেন্টার আছে কিনা, যেখান থেকে আমরা ট্রেডিং হয়ে শিখে অনেক কিছু আমরা বিষয় জানতে পারবো এবং কি ছাগল আমরা লালন পালন করতে পারবো, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি।
3: আপনার একটা প্রশ্নই কিন্তু অনেক প্রশ্নের জবাব দিয়ে দেবে আমার মনে হয়, এরপরে আর আমাদের এক্ষুনি নেওয়া সম্ভব হবে না। এখন আমরা সরাসরি জবাবে চলে যাই, শুরু করেন আমাদের আজকের মেহমান জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার পানি সম্পদ অধিদপ্তর, শুরু করুন।
10: আমি দীপক ভাইয়ের যে প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন দিয়ে শুরু যদি করতে চাই, যে আমাদের ছাগল পালতে হলে আমাদেরকে আগে হচ্ছে এই ছাগল সম্বন্ধে পুরোপুরি জানতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের আমরা কিন্তু অনেকভাবে সরকারিভাবে আমাদের সরকারি প্রাণী সম্পদ দপ্তর থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি।
3: এটা খুলে বলেন কোথায় কোথায়।
10: আমাদের প্রতিটা প্রাণী সম্পদ দপ্তরই, যদি উপজেলা পর্যায়ে দপ্তর আছে সেই দপ্তরে আপনারা যদি যোগাযোগ করেন ছাগলের উপরে প্রশিক্ষণ মানে সহজে নিতে পারবেন। তাছাড়া আমাদের যে কর্মকর্তা আছে তাদের সাথে এই বিষয়টি নিয়ে আপনারা কথা বলতে পারেন। এবং এই ছাগল পালন এটা একটা মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল লালন পালন করলে যে বিষয়গুলি আসছে, যে স্বাস্থ্য ব্যবস্থাপনা কীভাবে হবে, বাচ্চা হলে বাচ্চা কীভাবে খাদ্য মানে কোন যাক বয়সে বাচ্চাকে কী ধরনের খাদ্য দিতে হবে, এবং আরেকটা যে বিষয়গুলি আসছে যে আমার মানে আমার বাচ্চা কেন বৃদ্ধি পাচ্ছে না, পাশাপাশি আর যে বিষয়গুলি আসছে মানে গলা ফোলা হচ্ছে বা স্বাস্থ্য মানে পাতলা পায়খানা হচ্ছে বা কাশি হচ্ছে, সবগুলি বিষয় কিন্তু একটা মানে সাথে একটা জড়িত।
3: ওই যে বিশেষ করে পাংশা থেকে লালচন্দ্র বলছেন ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে, গলা ফোলা রোগ,
10: গলা ফোলা হচ্ছে এবং স্বাস্থ্য কমে যাচ্ছে এবং খাওয়ালে সেভাবে খাওয়াতে পারছি না। মূল কথা হচ্ছে যে ছাগল যদি পালতে হয় আমাকে প্রথমেই ছাগলটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে যে আমি কি ছাগল পালছি। এটা যদি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হয় তাহলে সবচেয়ে ভালো, এই দেশে আবহাওয়ার উপযোগী, এর সাথে সহজে মিলেমিশে থাকতে পারে এবং যে কোনো মানে মানে আমাদের অভিযোজন ক্ষমতা যেটা বলি মানে টিকে থাকার ক্ষমতা খুব ভালো। যদি সংকর জাতের ছাগল হয় তাহলে একটু সমস্যা হয়, কিন্তু ছাগল ক্রয়ের পরেই আপনাকে প্রথম কৃমিনাশকটা মুক্ত করতে হবে, কৃমিমুক্ত
3: প্রথমে তাকে কৃমিনাশক দিতে হবে,
10: কৃমিনাশক দিতে হবে। এবং যদি যারা ছাগল পালছেন তারা যদি নিয়মিত কৃমিনাশক মানে করা হয় তাহলে অনেক ধরনের মানে তার মানে স্বাস্থ্য বা তার পাশাপাশি যেটা হচ্ছে যে আমাকে যে ছাগল হওয়ার পরে আমি টিকা দিতে হবে, যেমন পিপিআর টিকা দিতে হবে তার মানে গলা মানে এই টিকাগুলি কিন্তু আমরা সরকারিভাবে বিভিন্ন দপ্তর থেকে দিচ্ছি টিকাটা, পিপিআর টিকাটা, পিপিআর টিকাটা হলে তার মূলত সবচেয়ে বড় রোগ হচ্ছে ছাগলের পিপিআর। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ছাগলকে একটা আদর্শ বাসস্থান দিতে হবে, আদর্শ বাসস্থান যদি না দেওয়া হয় তা ছাগলের ঠান্ডা লাগবে, ছাগলের মানে নিউমোনিয়া সৃষ্টি হবে, ছাগলের অনেক ধরনের রোগ সৃষ্টি হবে।
2: শুকনা জায়গায় রাখতে
12: হবে, কোন স্বচ্ছতে
10: স্বচ্ছতে জায়গা রাখা যাবে,
3: পরিচ্ছন্ন এবং
10: স্বচ্ছতে রাখা যাবে তাকে ছাগলটা করতে হবে। ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে সে উঁচু জায়গা থাকতে ভালোবাসে, উঁচু জায়গা থাকতে ভালোবাসে, মানে তাকে গড়টা করতে হবে মানে আপনি মানে ন্যূনতম উঁচু স্থান করে, মানে তাকে যে স্থানে আবাস ঘুমাবে সে জায়গাটা ন্যূনতম, যেটা আমরা বলি যে একটা মানুষে যে চলাচল করতো তার নিজ দিয়ে চলাচল করতে পারে, ম্যান হাইট যেটা বলি আর কি, মিনিমাম 4 ফিট উঁচু একটা বাসস্থান করতে হবে, যদি এটা অনেক জায়গায় সম্ভব হয় না। তারপরও উঁচু মাচা দিতে হবে, যে মাচা দিয়ে সে ছাগলটা মাছের মাঝে থাকে, মানে তাদের যেন সরাসরি মাছের সাথে সম্পর্ক না থাকে, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। তাতে যেই বিষয়গুলি হবে তাতে মানে তার সরাসরি ঠান্ডা লাগবে না, তার স্বাস্থ্য কমে যাবে না। তারপর তাকে যে কৃমি আমি কথা বললাম, তারপরে আমি টিকার কথা বললাম, বাসস্থানের কথা বললাম, এখন ছাগলের বাচ্চা হলে তাকে ছাগলের যদি আমাদের বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের 3টা বাচ্চা হয় বা 2টা বাচ্চা হয়, মায়ের দুধ পায় না, তাহলে কি করতে হবে, তাকে শাল দুধের প্রশ্ন আসলো, শাল দুধ খাওয়ার পাশাপাশি তাকে মিল্কের ব্যবস্থা অতিরিক্ত মানে মায়ের দুধের বিকল্প একটা খাবার দুধ দিতে হবে। সেটা আমরা কিভাবে করতে হবে সেটা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা মানে সহজে অনেককে জানাচ্ছি।
3: এবং তাহলে এই প্রশিক্ষণটা খুবই
10: গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণ ছাড়া ছাগলটাকে মানে আপনি যে যে বিষয়গুলি আসছে বিশেষ করে বাচ্চা পালন, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকা ব্যবস্থাপনা, এবং মানে যে গলা ফোলা টিকা দিলে গলা ফোলা হবে না, গলা ফোলা টিকা দিতে হবে, এটাকে মানে আমাদের সরকারি দপ্তর থেকে আপনি টিকা দিতে হবে নিয়মিত 6 মাস অন্তর টিকা দিতে হবে, তাহলে আপনি এই রোগগুলি মুক্ত থাকা যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। এবং নিয়মিত যেভাবে খাবার, বিশেষ করে আমি সাধারণত আমি ছাগলকে মানে পানি খাওয়াই না, অনেক জায়গায় তাকে নিয়মিত পানি খাওয়াতে হবে এবং তাকে
2: যত্ন
10: মানে মানে তার যে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাবার ব্যবস্থাপনা সেটা দিতে হবে। সেটা দিলে আপনি
3: খুব গুরুত্বপূর্ণ এটা ভাবি।
2: আবার ছাগল পানের মেহমান ভাই লাভও আছে, ওই যে বাচ্চাও দেয় বেশি
10: যে কোনো সময় বিপদের সময় আপনার বিপদের বন্ধু, যার জন্য আপনারা মানে অনেকে বলে থাকেন যে কথা গরিবের গাবি, এই বিষয়গুলিকে মানে আলোচনা থেকে আসছে। যে বিশেষ করে আমাদের উঠান বৈঠকের কথা একটা আসছে, আমরা আমরা আমাদের বিভিন্ন প্রকল্প বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রাণী সহযোগিতা থেকে উঠান বৈঠক আয়োজন করা হয়, সেখানে নিয়মিতভাবে যদি আপনারা অংশগ্রহণ করেন, পাশাপাশি সরাসরি যদি কাছাকাছি প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ রাখেন তাহলে এই মানে
2: পরামর্শ
10: পাবে।
3: এটা উপজেলা বা জেলা পর্যায়ের কাছাকাছি কিন্তু প্রাণী সম্পদ,
10: তাছাড়া আমাদের বিশেষ করে যে পঞ্চগড়ে যে ভাই বললেন, পঞ্চগড়ে আমাদের মানে সে ছাগলের একটা বিরাট মানে সুন্দর জায়গা, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা ভালো এখন পর্যন্ত ভালো জাতটা আছে, সেই জাতটাকে রক্ষা করার জন্য মানে ব্ল্যাক বেঙ্গল পাঠা দিয়ে পঞ্জন করাতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওদের যদি আপনারা সংকল করে ফেলেন তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতটা হারাই যাবে এবং তখনই আর মানে ঠিক মতো যে রোগ সহিষ্ণুতা বা অভিযোজন ক্ষমতা আছে সেটা ঠিক থাকে না, তখনই আবার স্বাস্থ্যহানি হয়। এবং
3: ও তাহলে আপনার পরামর্শ হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গলকে ব্ল্যাক বেঙ্গলের মতোই
10: লালন
3: করতে হবে।
12: সোজা কথায় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে পাঠা প্রস্তুত করাটাও একটা প্রকল্পের মধ্যে রাখতে হবে।
10: পাঠা প্রকল্প প্রস্তুত একটা বড় বিষয়, পাঠাটা আপনি মানে একটা ভালো জায়গা থেকে, কারণ মা বাবার গুণাগুণী ভবিষ্যৎটা
12: পায়।
10: এবং ছাগল পালনের উদ্দেশ্য হচ্ছে বেশি করে বাচ্চা নেওয়া, বাচ্চা থেকে, এবং সেই বাচ্চা যেহেতু আমাদের মানে সম্পদ বা খাসি হচ্ছে বা ছাগি হচ্ছে সেটাকে যেন সঠিকভাবে যত্ন হয়। বিশেষ করে যখন মানে অল্প বয়স্ক বাচ্চা মানে বাচ্চা উৎপাদন হয় তখন মায়ের দুধ যেহেতু না পেলে বিকল্প দুধের ব্যবস্থা করতে হবে,
12: সেক্ষেত্রে গরুর দুধও বোধহয় দেওয়া যাবে তাই না?
10: সেক্ষেত্রে গরুর দুধ এবং অন্যান্য এটা মিল্ক রিপ্লেসার একটা মানে একটা মানে
3: এই সাপ্লিমেন্টটা কিভাবে দেবে,
10: এই সাপ্লিমেন্টটা সরাসরি দুধের মতো করে বোতল আকারে
2: মাছের
10: মার মানে যেন সঠিকভাবে বাচ্চাটা পুষ্টি পায়, তাহলেই আপনার মানে বাচ্চার বৃদ্ধিটা ভালো হবে। এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখতে হবে।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমাদের দয়া করতে প্রায় সবকটি প্রশ্ন হয়ে গেছে, এখন আমরা শেষের জায়গায় পৌঁছে গেছি। এখন এই আত্মকর্মসংস্থানের এই যে ছাগল পালনটা কতটা উপযোগী কতটা সহজ এর উপরে যদি আপনি উদ্বুদ্ধ করতেন তাহলে সেটা শুনেই আমরা কিন্তু আসর শেষ করব।
10: আত্মকর্মসংস্থানটা হচ্ছে যে ছাগল পালনের মাধ্যমে যদি লাভবান হওয়া যায় তাহলে কিন্তু সে মানে পরবর্তীতে এটাকে ব্যবসা হিসেবে নেবে দিয়ে দেবে। সেই ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো, আপনারা যে কোনো হোক মানে ছাগল সম্বন্ধে আপনারা জানেন, অল্প প্রশিক্ষণ বিস্তর যেখানে সুযোগ হয় প্রশিক্ষণ নেন, পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতি ছাগল লালন পালন করা, এবং বিশেষ করে যে ছাগলটা হতে হবে মাছে পালন করতে হবে, বিশেষ করে যে নবজাত যে বাচ্চা হবে সেটাকে সঠিকভাবে খাওয়াতে হবে। এর মাধ্যমে যদি এর মাধ্যমে আপনি মানে মানে যারা ছোট বন্ধুরা মানে কার্যক্রম আগাইতে পারবেন এবং তখনই একটা লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা হবে, তখনই আত্মকর্মসংস্থান শুরু সৃষ্টি হবে।
3: খুব সুন্দর করে আপনি বোঝালেন, ধন্যবাদ জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনি আমাদেরকে আত্মকর্মসংস্থানে ছাগল পালন নিয়ে বেশ বোঝালেন। আচ্ছা, ইতিমধ্যে আমাদেরকে ফেসবুকে যারা রেসপন্স করছেন তাদের নাম বলছি, ইসমাইল হোসেন বগুড়া থেকে, আশিকুল ইসলাম নাইম, নামিরুদ্দিন শরীফ, নাই সুই মং মারমা, মাসুদ রানা, সামিউল সাইম ময়মনসিং থেকে, ভালুকা ময়মনসিং থেকে, জুয়েল মিয়া, ইমন আহমেদ দুলাল মানিকগঞ্জ থেকে এবং সামিউল হাসান সাবিত, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের অনেক আগ্রহ দেখালেন এবং আমরা চেষ্টা করেছি আমাদের এই আগ্রহ সম্পর্কে। আমাদের আজকের মেহমান জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা, তার কাছ থেকে জানার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবারে আমরা আমাদের আসর থেকে সরাসরি চলে যাব এশার আজানে। প্রিয় শ্রোতা, এখন সময় হলো আজানের।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: আর এই সাথেই আমাদের আজকের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে বিদায় নিচ্ছি। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মধ্যে উঠি,
4: চলো যাই।
5: হ্যাঁ ঠিক আছে।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবারে। দূরবারে আজ আমাদের নিবেদন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথমেই শোনাব রুনা লায়লার কণ্ঠে গান, গানটির গীতিকার মোহাম্মদ মোজাক্কের এবং সুরকার অজিত রায়।

প্রিয় সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আমাদের আজকের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। শোনাব এখন আলোমানা মিনুর কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন আনিসুর রহমান তনু।

এখন শুনবেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে আধুনিক গান। গানটির গীতিকার সুব্রত পাল এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

দুর্বারে আমাদের আজকের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। শোনাবো এখন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন বাঁশরী মোহন দাস এবং সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয় শ্রোতা, দুর্বারে আজ আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এখন শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিনের কণ্ঠে চমৎকার একটি আধুনিক সঙ্গীত। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আধুনিক গানের অনুষ্ঠান অলংকারে এবারের গানের শিল্পী বশিরুজ্জামান সাব্বির ও নৌশিন তাবাসুম স্মরণ। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী এবং সুর করেছেন মোহাম্মদ আলমগীর হায়াত রুমন।

0: এ গানের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের দুর্বারে নিবেদন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। উপস্থাপনায় ছিলাম ফাতেমা আফরোজ সোহেলি এবং আমি নওশিন ফারহান্নুর। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মুনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। আজ মেয়েদের 52 কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। আগামীকাল এই ইভেন্টে সেমিফাইনালে চীনের মুখোমুখি হবেন জিন্নাত আক্তার। অপরদিকে 60 কেজি ওজন শ্রেণী উশুতে বাংলাদেশের অপর প্রতিযোগী শিখা খাতুন ভারতের রশিবিনা দেবীর কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। এদিকে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ পাকিস্তানের কাছে 31 রানে পরাজিত হয়েছে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 145 রান করে। জবাবে বাংলাদেশ নারী দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 114 রান করতে সক্ষম হয়। এই ইভেন্টে ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত স্বর্ণপদক লাভ করে। পুরুষদের 4x100 মিটার রিলে সাঁতার ইভেন্টের চীন স্বর্ণ, স্বাগতিক জাপান রৌপ্য এবং দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক লাভ করেছে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 27টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ পদক সহ 42টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। স্বাগতিক জাপান 8টি স্বর্ণ, 12টি রৌপ্য, 13টি ব্রোঞ্জ সহ 33টি পদক লাভ করে দ্বিতীয় এবং দক্ষিণ কোরিয়া 5টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 15টি ব্রোঞ্জ পদক সহ 24টি পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া কাজাকিস্তান 5টি স্বর্ণ, 1টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ সহ 11টি পদক নিয়ে চতুর্থ, ভারত 1টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ 7টি পদক নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশ এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে 6-1 গোলে পরাজিত হয়েছে। এছাড়া আগামী বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কার, 26 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে। ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর শহীদ এম মনসুরের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লীগ পর্বের শেষ খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ 37-33 গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চেস্টারলি স্ট্রিটে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 30 ওভারে 3 উইকেটে 175 রান করেছে। আগামী বৃহস্পতিবার লিডসে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা আজ নরসিংদীর আড়িয়াল খান নদীতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় রায়পুরের স্থানীয় একটি দল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন এবং নরসিংদীর সহ বিভিন্ন এলাকার 9টি দল এই নৌকাবাইচে অংশগ্রহণ করে। এদিকে প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে এবং এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আগামী মাসের 9-13 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। এদিকে এই একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন সান্তোকে অধিনায়ক করে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশ অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। দেশব্যাপী নতুন করে ক্রীড়া প্রতিযোগিতা নিবন্ধনের শীর্ষে রয়েছে চট্টগ্রাম জেলা। এই জেলায় নিবন্ধন করেছেন 181,140 জন। দ্বিতীয় স্থানে ঢাকায় নিবন্ধন হয়েছে 59,580 জন। চট্টগ্রামে বিপুল সংখ্যক নিবন্ধনের পেছনে খেলাধুলার প্রতি স্থানীয়দের আগ্রহের পাশাপাশি জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মীদের প্রচার প্রচারণা এবং উদ্যোগের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব। আগামী মাসের শেষের দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর ঢাকায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট
শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের পরিবার আমাদের প্রিয় সংসার, আর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হলেন আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণরা। আমাদের পরিবারের বয়স্ক সদস্যরা প্রায়ই বিভিন্নভাবে লড়াই করেছেন এবং কঠিন সময় পার করে এসেছেন, তাই তারা পরিবারের তরুণ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের সফলতার গল্প বা দীর্ঘ সময় ধরে জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প তরুণদের পরিশ্রমী হতে সহায়তা করে, তরুণদের উপলব্ধি করতে শেখায় জীবনে কঠিন সময় আসবে, আর এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু কোনো পরিস্থিতিতে হাল ছাড়া যাবে না, বরং শক্ত হাতে মোকাবিলা করতে হবে। আবার পরিবারের একজন বয়স্ক সদস্য প্রায়ই পরামর্শদাতার ভূমিকা পালন করতে পারেন, যা তরুণদের অনুসরণ করতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে পারে। অনেক সময় বাবা মা সন্তানের সম্পর্ক চ্যালেঞ্জিং হয়, তখন একজন দাদা দাদি নিঃশর্ত ভালোবাসার বিমূর্ত প্রতীক হতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যকে কখনো খুব বৃদ্ধ ভাবা যাবে না, বরং তাকে সামাজিকভাবে সক্রিয় রাখার এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ দেওয়া উচিত। মানুষের সঙ্গে কথা বলা, ইন্টারঅ্যাক্ট করা মস্তিষ্ককে সক্রিয় রাখে। আবার ব্যায়াম এবং সামাজিক সম্পৃক্ততা ডিমেনশিয়া প্রতিরোধে দারুণ কাজ করে, তাই আমাদের সামাজিকভাবে সক্রিয় থাকার সুযোগ দিতে হবে প্রবীণদের। তাদের সবার সঙ্গে দেখা করতে, দোকানে আড্ডা দিতে, সম্মিলিত ব্যায়ামে অংশ নিতে, বন্ধুদের সঙ্গে দেখা করতে বা বাইরে ঘুরতে সহায়তা করতে হবে। পরিবারের প্রবীণ সদস্যরা একটি পরিবারের জ্ঞানের উৎস, শান্ত নির্ভরযোগ্যতা এবং নিঃশর্ত ভালোবাসার প্রতীক। তারা তরুণ প্রজন্মের ভবিষ্যতের পথপ্রদর্শক। এই প্রবীণরা শিশু ও তরুণদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রবীণদের অবদানকে স্বীকৃতি দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের আগলে রাখব। এমন আহ্বানে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠান। আমাদের দেশের উন্নয়নের জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনা। সঠিক পরিবার পরিকল্পনার মধ্য দিয়ে আমরা আমাদের উন্নয়ন নিশ্চিত করতে পারি। অনুষ্ঠানের শুরুতেই তাই চলুন শুনে আসি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইনজেকশন, এই বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডাক্তার নীলিমা দাস।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে ইনজেকশনের ব্যবহার সম্পর্কে। আমি আজকে উপস্থিত আছি ডক্টর নীলিমা, এ ব্যাপারে কথা বলবো আমরা ডক্টর কেসি মতিউল আলমের সঙ্গে, যিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত আছেন। স্যার, যেটা নিয়ে আজকে আমাদের কথা, যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ, অনেক রকম পদ্ধতি কিন্তু গ্রহণ করা হয়ে থাকে, ট্যাবলেট, ইঞ্জেকশন, নানা রকম বলে থাকি। মূলত আসলে সাত রকমের পদ্ধতি যেটা আপনারা বলে থাকেন যে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে, ইঞ্জেকশন ব্যবহার হচ্ছে তার একটি। এই ইঞ্জেকশন যে ব্যবহার করা হয়, এর উপাদান কি থাকে যা জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করে?
3: জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনে একটা হরমোন থাকে যার নাম হল প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোনের মধ্যে ডিপোমিডক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, এইটা থাকে জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনে। জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনটা দুইভাবে পাওয়া যায়, ভাইলে একটা পাওয়া যায় আর একটা প্রিলোডেড পাওয়া যায়। যেটা প্রিলোডেড তার নাম হলো সায়ানা, ট্রেড নেম, আর যেটা ভাইলে পাওয়া যায় সেটা সরকারি কর্মসূচিতে যেটা প্রচলিত আছে সেটা হলো ডিপো প্রোভায়রা। কিন্তু দুটার কম্পোজিশনই হলো ডিপোমিডক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, যেটা হলো একটা প্রোজেস্টেরন হরমোন।
2: আপনি একটা কথা বললেন যে প্রিলোডেড, মানে আগে থেকেই ভরা থাকে বা লোড করা থাকে। একটু যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, প্রিলোডেড আর ভায়াল,
3: প্রিলোডেডটা ভায়ালটা হলো যে ভায়ালের ভিতরে প্রোজেস্টেরন হরমোনটা পানির সঙ্গে গোলানো থাকে, আর প্রিলোডেডটাও পানির সঙ্গে আগে গোলানো থাকে। প্রিলোডেডের সঙ্গে ইনজেকশনের নিডলসটা অ্যাড করা থাকে, আর ভায়ালের থেকে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে ভায়ালটাকে ওষুধটা নিয়ে তারপরে পুশ করতে হয়। আর প্রিলোডেডটা যে ওখানে ইনজেকশনও আছে তার সঙ্গে নিডলস সঙ্গে আছে, যেটাকে আমরা ইনজেক্ট নিডল বলি। ওটা স্কোয়ারের মতো, মানে চারকোনার একটা ধরনের একটা প্লাস্টিকের কন্টেনার, তার মাঝখানে থাকবে হলো প্রজেস্টেরন হরমোনটা, তার মাথায় শুধু একটা নিডল থাকে, জাস্ট ওই মাঝখানে যেখানে প্রজেস্টেরন হরমোনটা আছে ওটাকে টিপ দিলে তখন অটো
2: শরীরটা শরীরে চলে যায়, চলে যায়। দুটো ব্যবহারের ক্ষেত্রে কি কোনো মানে রুট বা মাধ্যমের কোনো পার্থক্য আছে?
3: যে যেটা প্রিলোডেড সেটা ব্যবহার করতে হয় সাবকিউটেনাস,
2: মানে চামড়ার
3: নিচে, যেটা ভাইলে থাকে সেটা ব্যবহার করে মাংসে ইন্টারমাসকুলার।
2: আমরা এটা সুবিধা অসুবিধা নিয়ে আরেকটু পরে কথা বলি, তার আগে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ইনজেকশন ব্যবহার করবে সবাই কি এটার উপযুক্ত না কিছু ভাগ আছে ব্যাপারে?
3: হ্যাঁ, সবাই উপযুক্ত না, কারণ আমাদের পদ্ধতিগুলো ভাগ করা আছে যে যাদের বাচ্চা হয় নাই তারা কি নিবে, এক সন্তানের মা কি নিবে। এক সন্তানের মায়েদের ভিতরে আছে ইনজেকশন, ইনজেকশন এক সন্তানের মায়ের থেকে আরম্ভ হবে, এক সন্তান নিতে পারে, দুই সন্তান নিতে পারে, এক সন্তানের মায়েদের থেকে ইনজেকশনটা আরম্ভ হবে, যাদের সন্তান নাই তাদেরকে ইনজেকশন দেওয়া নিয়মনীতি সরকারি নিয়মনীতিতে নাই।
2: আচ্ছা, এই ইনজেকশন ব্যবহারের ক্ষেত্রে নিশ্চয় সুবিধা আছে, যদিও লোকজন ইনজেকশন নিতে একটু অনাগ্রহ প্রকাশ করে, সুবিধাগুলো যদি আমাদের প্রথমে বলেন।
3: প্রথম সুবিধা হলো যে এই ইনজেকশনের মধ্যে যে প্রজেস্টেরন হরমোন আছে এটা একটা ওষুধ, এটা এই ওষুধটা মেয়েদের অনেক গাইনোকোলজিক্যাল অসুখ ভালো করে দেয়। যেমন যদি কারো যদি হোয়াইট ডিচার্জ থাকে সেটাকে কমায় দেবে, সাদা স্রাব সেটা কমায় দেবে, অনেক মেয়েদের মাসিকের আগে তলপেটে ব্যথা হয় সেই ব্যথাটা কমায় দেবে, যদি কারো ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় সেই ক্যান্সারটাকে কমাবে, যদি কারো ওভারিয়ান ক্যান্সার হয় ওভারিয়ান সিস্ট হয় সেটাকে কমায় দেবে, ইভেন ব্রেস্টে যদি বিনাইন ক্যান্সার হয় সেটাও সে কমায় দেবে। এটা তার নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। আর কন্ট্রাসেপটিভ বেনিফিট তো আছেই, যে সে গর্ভধারণ প্রতিরোধ করতেছে, ইভেন যে মা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে যেমন খাবার পুড়িয়ে খেলে সে মায়ের বুকের দুধটা কমে যায়, কিন্তু ইনজেকশন দিলে সে বুকের দুধে কোনো তারতম্য হচ্ছে না, যার ফলে ইনজেকশনের উপকারিতা বহুবি।
2: এইখানে আমি যদি একটু কথাগুলোর বাংলা করি, সেটা হচ্ছে জরায়ুর বিভিন্ন ধরনের ক্যান্সার,
3: ক্যান্সারকেও ভালো করে দেয়
2: এবং স্তনের ক্যান্সার, এইসব ক্ষেত্রে এখানে একটা অবশ্য প্রশ্ন একটু চলেই আসে সঙ্গত কারণে, যেহেতু আপনি বললেন যে নন কন্ট্রাসেপটিভ মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে না, এর বাইরে একটা এফেক্ট,
3: তার একটা সুবিধা আছে।
2: সেক্ষেত্রে আসলে যেটা বলছেন যে এটা তো উপযুক্ত শুধুমাত্রই এক সন্তানের মা হয়েছেন যারা তাদের ক্ষেত্রে, কিন্তু এটা কি যারা মানে সন্তান গ্রহণ পদ্ধতি ছাড়া এই ধরনের কোন যদি সুবিধা ভোগ করতে চান, যেমন বললেন পেটের ব্যথা, যে পিরিয়ডের আগে পেটে ব্যথা হয় সেটার ক্ষেত্রে কি এটা ব্যবহার চলে
3: না? কারণ এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুধু প্রিভেন্টিভ পারপাসে, কিউরেটিভ পারপাসে যদি কারা চিকিৎসার জন্য এই প্রজেস্টেরন হরমোন নিতে চায় তাহলে এটা ওপেন মার্কেটে যে প্রজেস্টেরন হরমোন আছে যেটা ইনজেকশন ফর্মে নাই হয়তো ট্যাবলেট ফর্মে আছে সেটা তারা চিকিৎসা পারপাসে ব্যবহার করতে পারে।
2: সেটা তাহলে আমরা এই ইনজেকশনটা তাহলে আমরা সেই ক্ষেত্রে দেব না, তবে যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য এটা গ্রহণ করবে তারা এই উপকারটা এক্সট্রা যেটা অতিরিক্ত উপকারটা পেয়ে যাবে।
3: থ্যাংক ইউ।
2: আর একটা জিনিস এখানে যেটা জানার ছিল যে এই যে ইনজেকশন নিল কতদিন স্থায়ী হবে, এই জন্ম নিয়ন্ত্রণটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ করার পর?
3: মানে একটা ইনজেকশন 3 মাস পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করে, 3 মাস পর পর তাকে নিতে হবে।
2: আচ্ছা,
3: 3 মাস পর তা এক নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে, ওই ডেটের এসে তাকে ইনজেকশনটা নিতে হবে, মানে 3 মাসের জন্য এটা গর্ভধারণ প্রতিরোধ করে।
2: যদি কেউ 3 মাসের মধ্যে না নিয়ে যদি এমন হয় তারিখ মিস করলো, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতে পারে?
3: সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কারণ যেটা নির্দিষ্ট যে তারিখ থাকে তার 14 দিন আগে এবং নির্দিষ্ট তারিখে 28 দিনের মধ্যে ইনজেকশনটা নেওয়া যায়। সুতরাং যদি আমার 10 তারিখে 10ই অক্টোবরে যদি ইনজেকশন নেওয়ার ডেট থাকে তাহলে 10ই অক্টোবর থেকে 14 দিন আগেও আমি নিতে পারবো, আর 10ই অক্টোবরের পরের থেকে 28 দিনের মধ্যে আমি ইনজেকশন নিতে পারবো। সুতরাং একদিন দুই দিন বাদ গেলেও ভয়ের কোনো কারণ নেই, সেবা সেন্টারে যে সেবা প্রদানকারীর সঙ্গে পরামর্শ করে ইনজেকশনটা নিতে পারবে। তো সুতরাং এগুলো সবকিছুরই ব্যবস্থাপনা সরকারি সেবা কেন্দ্রের কাছে।
2: এখন এই যে সরকারি সেবা কেন্দ্রের কথা বললেন, এগুলো কোথায় কোথায় আছে এটা যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে?
3: এটা আমাদের যা মাঠকর্মী আছে যাদেরকে আমরা পরিবার কল্যাণ সহকারী বলি, পরিবার কল্যাণ সহকারী, তাদের কাছে এই সেবাটা পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে এই সেবা পাওয়া যায়। উপজেলার থেকে জেলা পর্যায়ে যদি আমি আসি, জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর হাসপাতাল, সেখানেও এই সেবা পাওয়া যায়।
2: তার মানে আমরা এই সেবাগুলো এইসব সেসব জায়গায় আমাদের শ্রোতারা পেতে পারেন। ধন্যবাদ ডক্টর কেসি মতিউল আলম, আপনি যে তথ্যগুলো দিলেন আশা করছি শ্রোতা বন্ধুরা এটা গ্রহণ করে উপকার পাবেন। শ্রোতা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন।
4: শুনছিলাম জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইনজেকশন বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। দীর্ঘমেয়াদী কিংবা স্বল্পমেয়াদী যাই হোক না কেন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সকল দম্পতিকে গ্রহণ করতেই হবে, তবেই সম্ভব হবে জন্ম নিয়ন্ত্রণ। আর জন্ম নিয়ন্ত্রণ করে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে পরিবার, সমাজ তথা দেশের মানুষের সুখ ও শান্তি নিশ্চিত করা সম্ভব হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন মৌসুমী রেজা, গানের কথা সাজিয়েছেন শিকদার ইসহাক আলী, সুর করেছেন দীপক কুমার দে।

0: জনসংখ্যার গান শুনছিলাম। জনসংখ্যার নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের আরো অনেক বেশি আন্তরিক হতে হবে সচেতন।
1: প্রিয় শ্রোতা, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হতে পারে। আসুন জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন করে নতুন উদ্যমে কাজ করি, পরিবর্তিত বাংলাদেশের অংশ হয়ে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন, চলুন শুনি তাহলে।
2: বলেন
3: দূর হগল হামাইয়ার কি ভাল লাগে?
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক কি কইবা?
3: আমার জানি কেমন লাগতাছে।
2: করছো কি আবারও? আরে হুনো খাবার বলি খাওন কি বন্ধ করে দিছো?
3: আবারও আর কি? আচ্ছা আপনি মানুষটা কেমন কোন তো, সব কথার মধ্যে হাসি ঠাট্টা মানায় না। আমি একটা গুরুত্বপূর্ণ কথা কইতে চাইতেছি, অথচ আপনি হলেন আপনার লগে আর কোন আমি কথাই
2: শুনো গোসা করে না, আসো কাছে আসো। আচ্ছা আর হাসি ঠাট্টা করুম না, আমি বইলাম গম্ভীর হইয়া।
3: দেখেন হাসি তামসা সবাই পছন্দ করে, কিন্তু নিজের সন্তানের বিষয়ে
2: কি হয়েছে? আমার সন্তানের কি হয়েছে? আমেনার
3: কেন আপনি বাপ হইয়া কিছুই দেখতে পান না? খালি আলগা আলগা আদর করলেই বাপের দায়িত্ব শেষ হয় না।
2: আহা কি হইছে বলো না, আমি ঠিক মানে বলো।
3: আমিনার শরীরটা তো দিন দিন দুর্বল হয়ে যাইতেছে, লেখাপড়ায় ওর মন নাই, এই খেলাধুলাও করতে চায় না।
2: আমিনার কি কোনো অসুখ বিসুখ?
3: না খালি কয় ভাল লাগে না, কোনো কিছু করতে মন চায় না।
2: বড় সমস্যার কথা।
4: জমির ভাই, জমির ভাই!
2: আরে কেডা ইয়ে মাস্টার আপা, আসেন আসেন আসেন।
4: আমিনা তো সবসময় ক্লাসে ভালো ছাত্রী ছিল তাই না?
3: জি,
4: কিন্তু আজকাল দেখছি ওর লেখাপড়ায় তেমন মন নেই, শরীরটাও দুর্বল। আমার মনে হয় ওর পুষ্টির অভাব হয়েছে। আর পুষ্টিহীনতা, রক্তশূন্যতা এসব মিলিয়ে দিন দিন ও কেমন যেন দুর্বল হয়ে পড়ছে তাই না?
3: কারণটা কি তাই তো বুঝি না, পেট ভরেই তো ভাত খায়।
4: শুধু পেট ভরে ভাত খেলেই কি শরীরে পুষ্টির সব চাহিদা পূরণ হয়? হয় না, এজন্য চাই সব মানুষের সুষম খাদ্য। সুষম খাদ্য মানে হলো সব ধরনের খাবার খাওয়া। এই যেমন ধরুন এই যে আপনারা ভাত রুটি খাচ্ছেন, এগুলো হলো শর্করা জাতীয় খাবার। আর মাছ মাংস ডিম এগুলো আমিষ জাতীয় খাবার। তারপরে আছে ওই যে তেল চর্বি ঘি, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাবার। আর আমরা যে আয়োডিন লবণ খাই না, এটা হচ্ছে খনিজ খাবার। আরেকটা কথা, ওই যে সমুদ্রের মাছে কিন্তু আয়োডিন রয়েছে, এটা খাওয়াও কিন্তু খুব ভালো। আর শাকসবজি এসবে তো, ফলমূল শাকসবজি এসবে তো অনেক ভিটামিন রয়েছে। এই সব ধরনের খাবার আপনাকে প্রতিদিন পরিমাণ মতো খেতে হবে, বিশেষ করে আমিনার মতো ছোট বাচ্চাদের। ওদের তো এখন বাড়ন্ত বয়স তাই না, তাই ওদের শরীরের বৃদ্ধির জন্য এসব ভিটামিন খুবই দরকার।
2: বুঝলাম বুঝলাম।
3: আমিনা তো আমগো একমাত্র মাইয়া, হয়তো মাছ মাংস ডিম সবই খায়, তারপরেও
4: আমিনা আপনার একমাত্র মেয়ে বলে ও মাছ মাংস ডিম খেতে পারছে। কিন্তু যারা খেতে পারছে না তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ডাল, শিমের বিচি এইসব। তাছাড়া আমাদের হাতের কাছে যেসব শাকসবজি রয়েছে, এসব শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। কচু শাক, লাল শাক, পুঁই শাক, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া।
3: বুঝছি বুঝছি, আমগো ইহানে যা যা পাওয়া যায় তাই না?
4: এবং সস্তায় পাওয়া যায়। তবে সবচেয়ে বড় কথা হলো আপনাকে সচেতন হতে হবে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কারোরই যেন পুষ্টির ঘাটতি না পড়ে।
3: বড় দামি কথা বলছেন গুয়াফা।
4: তবে আমিনাকে একটু ডাক্তার দেখানো দরকার, পুষ্টিহীনতার কারণটা তো একটু জানা দরকার। আরেকটি কথা, এই কথাটি সবার জন্য, বেশি সন্তান হলে মায়ের শরীরে যেমন পুষ্টির অভাব হয় তেমনি তার বাচ্চাদের শরীরেও পুষ্টির বড় অভাব দেখা দেয়। তাই সবাইকে পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে।
0: সুপ্রিয় শ্রোতা, এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু মুক্ত রাখতে হবে আমাদের প্রাণের বাংলাদেশকে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানো হল কিলোমিটার প্রতি 70 পয়সা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক চাপ শিথিল ও বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। এবং জাপানে এশিয়ান গেমসের উশু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান স্থানীয় সময় আজ সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়। প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠানে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সহধর্মিণীকে নিয়ে সেই মঞ্চে উঠে ফটোসেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রাতরাশ শেষে তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এই অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং দোবোগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী অলিক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জুয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তারেক রহমান আগামী বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এদিকে ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে 81তম অধিবেশনের সাধারণ আলোচনা শুরু হয়েছে। উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, বিশ্বে অনৈক্য বেড়ে যাচ্ছে। তিনি যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সৃষ্ট বাধাসহ চলমান সংকটগুলো তার ভাষণে তুলে ধরেন। জাতিসংঘ প্রধান আরও বলেন, কেবল সামরিক শক্তি দিয়েই যেমন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, তেমনি প্রযুক্তিগত বা অর্থনৈতিক শক্তি দিয়েও তা সম্ভব নয়। উল্লেখ্য যে গত 8ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বছরব্যাপী এই অধিবেশনের জন্য 193 সদস্যের সংস্থাটির সভাপতিত্ব গ্রহণ করায় এটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন করে কোন বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নিয়মিত তদারকি করা হবে, মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 20 টাকা বাড়লেও বাস ভাড়া কিলোমিটার প্রতি 17 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পরিবহন খাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
2: পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি। বিভিন্ন জিনিস পর্যালোচনা করেই প্রতিষ্ঠিত হয়েছিল যে 1 টাকা বাড়লে 1 পয়সা, তাতে 20 পয়সা বাড়ে। আমি তাদেরকে ম্যানেজ করে কনভিন্স করে পরিস্থিতিটা বুঝিয়ে 17 পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 পয়সা বাড়বে হলো 20 টাকা বাড়ার ফলে পার কিলোমিটার, তো সেটাই নির্ধারিত হয়েছে। যদি কেউ

0: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেল পাচারের ঝুঁকি মোকাবেলা এবং ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিজেলে বর্তমানে প্রতি লিটারে সরকারের প্রায় 89 টাকা করে লোকসান হচ্ছে, যার ফলে প্রতিদিন কেবল ডিজেল খাতেই প্রায় 109 কোটি টাকা সরকার লোকসান দিচ্ছে। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিণামদর্শী পরিকল্পনা ও বর্তমান দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সরকার সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধি করেছে, যদিও তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এখনও কম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভর্তুকি, দেশীয় গ্যাস অনুসন্ধান, ফ্যামিলি কার্ড, হজের বিমান ভাড়া কমানো সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তুলে ধরতে মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তেলের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন,
2: জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, কারণ সরকারের তো আসলে কত ভর্তুকি সরকারের পক্ষে দেওয়া সম্ভব। আমাদের জ্বালানির সময়টা সামনে খুব ভালো না, খুবই ভোলেটাইল আছে। আই এগ্রি যে গত 2-3 দিনে কিছু সামান্য 2-3% কমেছে, এখনো $100 বেশি ক্রুড অয়েলের দাম আছে, কিছুটা কমেছে, কিন্তু এটা আসলে সাস্টেইন করার সম্ভাবনা নেই। এবং আরো যদি কমে, আমি আপনাদেরকে একটা ডেটা দিয়েছি, যেই জায়গায় আছে তারপরও অনেক, প্রায় 90 টাকা ভর্তুকি
1: জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে ডাক্তার জাহিদুর রহমান বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার ওপেন মার্কেট সেল, OMS এবং TCB-র খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি বাড়াচ্ছে।
2: আমরা কি জ্বালানিতে অকল্পনীয় পরিমাণ, বিরাট পরিমাণ ভর্তুকি এর মধ্যে দিচ্ছি না? একটা রাষ্ট্র কি এখন তাহলে একটা দিক ঠিক রাখার জন্য সব খরচ করবে কিনা? ঠিক আছে, আমি জ্বালানিটাকে কমফোর্টেবল রাখবো, আমার সব খরচ এদিকে করবো। ধরুন আমরা মনে করছি আমাদের জন্য খুবই প্রায়োরিটি একটা প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড, যেটা আমরা পারলে আরো বাড়াতে চাই, ভবিষ্যতে পরের অর্থ বছর এটা আরো বাড়বে। এই 41 লাখ তো থাকবে, তার সাথে আরো একই রকম সংখ্যা যুক্ত হবে। একইভাবে আমরা স্বাস্থ্যে খরচ বাড়াতে চাই। এখন আমি যদি যাবতীয় খরচ এদিকে নিয়ে আসি, তাহলে আমার স্বাস্থ্যে যে আমরা প্রায় দ্বিগুণের বেশি বাজেট দিলাম, আমরা হসপিটালের বেড বাড়াতে চাই, এখন আমরা এদিকটা কমফোর্টেবল রাখলাম, তখন কিন্তু ওইদিকেও প্রশ্ন আসবে। আমি এটা আসলে একটা ব্যালেন্স করার চেষ্টা।
1: এছাড়া ব্রিফিং এ হজের বিমান ভাড়া কমেছে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, 2027 সালের হজের জন্য বিমান ভাড়া 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা 2026 সালের তুলনায় তা 24,830 টাকা কম। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সম্প্রতি জ্বালানির মূল্য সমন্বয়ের পর নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে সরকার বাজার ও সরবরাহ শৃঙ্খলার উপর কড়া নজর রাখছে। আজ সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রক্ষায় দেশে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে মন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি চা বাগানগুলোকে লাভজনক ও টেকসই করার জন্য কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। বিলুপ্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নবগঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB পরিচালিত হলে অপরাধ দমন এবং মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে বলে মনে করছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌফিদুল হক। অন্যদিকে SRB-র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, বিলুপ্ত র্যাবের সঙ্গে SRB-র মূল পার্থক্য হল বাহিনীর অবকাঠামোকে সুস্পষ্ট করার পাশাপাশি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। আরও শুনুন প্রতিবেদনে।

0: দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মূল লক্ষ্য নিয়ে 2004 সালের 26শে মার্চ গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকার জন্য দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠে এই বাহিনী। কিন্তু তুমুল জনপ্রিয় এই বাহিনীটিকে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ফলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। গুম, খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বাহিনীর কিছু সদস্য, এর ফলে র্যাবকে বিলুপ্ত করার দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার র্যাব বিলুপ্ত করে গঠন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের মতে, ব্যক্তির কর্মকাণ্ডের জন্য বাহিনীকে দায়ী করা ন্যায়সঙ্গত নয়। অতীতে যেসব কর্মকাণ্ডের জন্য র্যাবের সমালোচনা উঠেছিল, সেই সমালোচনার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে SRB সফলতা পাবে বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
1: কোন একটি সংগঠন সে নিজের সুনাম বাড়াতেও পারে না, সে কমাতেও পারে। সংগঠনে যারা কাজ করে তারা সেই সংগঠনের কার্যক্রমের যে ধরন নির্দিষ্ট করা থাকে সেই কাজগুলো তারা কিভাবে পরিচালনা করছে, সেই কাজগুলো আইনসিদ্ধ কিনা, সেই কাজগুলো সম্পাদন বা পরিচালনার মধ্যে দিয়ে জনস্বার্থ কিংবা জননিরাপত্তা কতটুকু নিশ্চিত হবে, এই বিষয়গুলো যখন যথাযথভাবে পরিচালিত হয় তখন একটি সংগঠনের সুনাম বৃদ্ধি পায়।
0: ডক্টর তৌহিদুল হকের মতে, র্যাব বিলুপ্ত করে SRB গঠনের ফলে মানুষের মাঝে ইতিবাচক মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটবে। তবে সেই রূপান্তরকে দীর্ঘস্থায়ী করতে হলে SRB কে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন,
1: আমরা এটাই দেখতে চাই যে এই র্যাবের নাম এবং পোশাকের পরিবর্তনের মধ্যে দিয়ে যে SRB যাত্রা শুরু হলো, এই যাত্রার মধ্যে দিয়ে তাদের সম্পর্কে মানুষের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটছে, এক ধরনের পরিবর্তন ঘটছে, সেই ধারণাটা তারা কাজের মধ্যে দিয়ে
0: র্যাবের সঙ্গে SRB-র মৌলিক পার্থক্য তুলে ধরে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তিখাব চৌধুরী বাংলাদেশ বেতারকে বলেন, SRB-র কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে ফৌজদারি আইনের ক্ষমতাকে সুস্পষ্ট করা হয়েছে।
2: পূর্বের আইনের সাথে নবপ্রণীত SRB আইনের মূল পার্থক্যগুলো হচ্ছে, এখানে বাহিনীর অবকাঠামোকে সুস্পষ্ট করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আওতাধীন একটি সংগঠন হিসেবে IGP মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে DGSRB-র অধীনে এ বাহিনীকে গঠন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অভিযোগ প্রতিকার কমিটি গঠন করা হয়েছে। এখানে বাহিনীর কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে ফৌজদারি আইনের যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে সুস্পষ্টভাবে অর্পণ করা হয়েছে এবং এই বাহিনীটি কি কি কাজ করবে সেই কার্যপরিধিকেও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেই বিষয়গুলো আগের যে আইন সে আইনে সুস্পষ্ট করা ছিল না।
0: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: সারা দেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসা সেবা পৌঁছে দিতে আজ একযোগে 40টি জেলায় 1600 চিকিৎসককে জরুরি ভিত্তিতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত সকালে ঢাকা মেডিকেল কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন ও তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ভার্চুয়ালি অংশ নেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর প্রাণ না যায় সেজন্যই চিকিৎসকদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে মৃত্যুর হার শূন্যে নামানোর চেষ্টা চলছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1872 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র সামরিক চাপ শিথিল করলে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি তেহরান। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রয়টার্সকে একথা জানান। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে তারা কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে চায়, সেক্ষেত্রে বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দিতে হবে এবং প্রক্রিয়াটি কিভাবে এগোবে তার জন্য একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সকালে তেহরান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তবে তিনি জাতিসংঘের সদর দপ্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন না। ইরানের ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটনের সঙ্গে বৈরিতা অবসানে একটি চুক্তির বিষয়ে নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিস্তারিত আলোচনা হতে পারে। তেহরানের প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত 16 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়। জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা শক্তিশালী টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে 4 জনের প্রাণহানি এবং 6 জন নিখোঁজ হয়েছে। দেশটির রাজধানী টোকিওর দক্ষিণে কানাগাওয়া অঞ্চলের প্রায় 45,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপানের সরকারি বার্তা সংস্থা NHK আজ একথা জানায়। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। আজ মেয়েদের 52 কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। আগামীকাল এই ইভেন্টে সেমিফাইনালে চীনা প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত আক্তার। এদিকে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে 31 রানে পরাজিত হয়। এই ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত স্বর্ণপদক লাভ করে। পুরুষদের 4x100m রিলে সাঁতার ইভেন্টে চীন স্বর্ণ, স্বাগতিক জাপান রৌপ্য এবং দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক লাভ করে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 27টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ সহ 42টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 845 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানো হল কিলোমিটার প্রতি 17 পয়সা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক চাপ শিথিল, বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। এবং জাপানে এশিয়ান গেমসের উশু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার। খবর শেষ হলো।
6: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শারমিন রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব সৃষ্টি হয়েছে। তবে এ সফরের সবচেয়ে আলোচিত দিক শুধু জাতিসংঘে তার অংশগ্রহণ নয়, বরং সফরের ধরন ও বার্তা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, এটি একটি স্বল্পতম বহর এবং অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের সফর, যার মূল লক্ষ্য আড়ম্বর প্রদর্শন নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর কূটনৈতিক তৎপরতা পরিচালনা করা। যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফিরে আসার করার জন্য দুই দিন ব্যয় হবে। মাঝখানে রয়েছে মাত্র চার দিনের কর্মসূচি। এই সীমিত সময়ের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের অধিবেশন এবং বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন বিষয়ে কূটনৈতিক আলোচনা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে সফরটির মেয়াদ মাত্র ছয় দিন। আনুষ্ঠানিক সফরসঙ্গীর সংখ্যাও ২৫ জন, যার মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছে ১৫ জন। বাকি সদস্যরা নিরাপত্তা, গণমাধ্যম ও প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত। এই সফরকে নতুন ইতিহাসের সূচনা বলার পিছনেও রয়েছে বিশেষ কিছু কারণ। মাহাদি আমিন উল্লেখ করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের সন্তান হিসেবে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তার এই উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আরও একটি দিক এই সফরকে ব্যতিক্রমী মর্যাদা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ফলে একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দেশের বক্তব্য তুলে ধরবেন, অন্যদিকে একই অধিবেশনের সভাপতির আসনেও থাকবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এটি বাংলাদেশের জন্য একটি গৌরবময় অবস্থান এবং দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারও প্রতিফলন। প্রধানমন্ত্রী এই সফরে বাংলাদেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, আন্তর্জাতিক সহযোগিতা ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে বড় প্রতিনিধি দল নিয়ে বিদেশ সফরের দীর্ঘ একটি ইতিহাস রয়েছে। অতীতে শেখ হাসিনা তার সরকারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২০১৩ সালে ১৩৪ জন, ২০১৪ সালে ১৭৮ জন এবং ২০১৫ সালে ২২৭ জন এবং ২০১৯ সালে ২৯২ জন পর্যন্ত সফরসঙ্গী নিউ ইয়র্কে গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত থাকতেন। সুতরাং জাতিসংঘ সফরের বহর নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক দীর্ঘদিন ধরে রয়েছে, তার মধ্যে এবারের সফর নতুন একটি তুলনার সুযোগ করে দিয়েছে। একদিকে অতীতের শতাধিক সদস্যের প্রতিনিধি দল, অন্যদিকে বর্তমানে ৩৫ সদস্যের সরকারি সফরসঙ্গী। এই ধারাবাহিক তুলনা থেকে একটি বিষয় স্পষ্ট, জনগণ এখন শুধু সফর নয়, সফরের সঙ্গে জড়িত ব্যয়, জবাবদিহিতা এবং বাস্তব ফলাফল সম্পর্কেও আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই প্রতিনিধিত্ব কতটা সাশ্রয়ী, স্বচ্ছ ও ফলপ্রসূ হল সেটিও সমানভাবে বিবেচ্য হয়ে উঠেছে। সবকিছু বিবেচনায় বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কেবল একটি নিয়মিত আন্তর্জাতিক সফর নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক যাত্রা, আন্তর্জাতিক পরিচিতি এবং জাতীয় স্বার্থকে নতুনভাবে বিশ্ব পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। স্বল্পতম বহর, সংক্ষিপ্ত সময় এবং নিবিড় কর্মসূচির মাধ্যমে সরকার যে বার্তা দিতে চাচ্ছে তাই হল মুখ্য, কর্মই মুখ্য, প্রদর্শন নয়। সে অর্থে এই সফর বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
7: অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথমেই এদেশ আমার ভালো লাগা জলের নদী। গেয়েছেন মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদি খান।

0: এই গানটির সাথে শেষ হলো দেশের গানের অনুষ্ঠান। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: সাধু ভাষার এক কবিতায় সবার মনকে চাই। অধিকার বেশিকার বনের উপর সেই তর্কে বেলা হল বাজিল দুপর। গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব, গন্ধেও সভাই বনে আমারই প্রভাব।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: প্রিয় বন্ধুরা, পৃথিবীতে যত ফুল আছে তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সুগন্ধি ফুল হল গোলাপ।
1: গোলাপের অনির্বচনীয় সৌন্দর্য ও মনোমুগ্ধকর সুঘ্রাণের কারণে পৃথিবীতে নারী পুরুষ নির্বিশেষে বহু ব্যক্তির নাম রাখা হয় গোলাপ, কিংবা গোলাপের প্রতিশব্দ রোজ, রোজি, গোলাপি, যে ভাষায় যেমন প্রতিশব্দ পাওয়া যায়।
0: 12 বছর বয়সী কানাডিয়ান বালিকা মেলিন্ডা রোজ বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নিরন্তর লড়াই করছিলেন এবং অন্য রোগীদেরও চিঠি লিখে সাহস জুগিয়েছিলেন।
1: মেলিন্ডা রোজের স্মরণে এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিবছর 22শে সেপ্টেম্বর বিশ্ব গোলাপ দিবস পালন করা হয়।
0: ক্যান্সার রোগীদের চিকিৎসাধীন কঠিন সময়ে একটু ভালোবাসা এবং হাসি ফুটিয়ে তোলা এবং তাদের একাকিত্ব দূর করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।
1: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব গোলাপ দিবস বা ওয়ার্ল্ড রোজ ডে।
0: আমরাও তাবুত বিশ্বের ক্যান্সার আক্রান্ত সকল মানুষের প্রতি গোলাপের সুগন্ধ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই।
1: প্রিয় শ্রোতা সঙ্গী, উত্তরণ আয়োজনে প্রথমে রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা। পর্বটি গ্রন্থনা করেছেন আফসানা আক্তার।
0: আমেরিকার ঐতিহাসিক আর্টেমিস 2 মহাকাশ অভিযানের 4 জন নভোচারী মহাকাশ বিজ্ঞানে এক অবিশ্বাস্য মাইল ফলক স্পর্শ করেছেন। তারা চাঁদকে প্রদক্ষিণ করে চাঁদের পেছনের দিকের সবচেয়ে দূরবর্তী অঞ্চলটিতে পৌঁছান, যা পৃথিবী থেকে প্রায় 4,06,771 কিলোমিটার দূরে। মানব ইতিহাসের আর কোনো মানুষ মহাকাশে পৃথিবী থেকে এত দূরে যাওয়া রেকর্ড করতে পারেনি। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল, এই রেকর্ড গড়ার সময় চাঁদের আড়ালে থাকায় পৃথিবীর সাথে ওই নভোচারীদের সমস্ত রেডিও যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
1: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি সমুদ্র সৈকতে হঠাৎ করে ভেসে এসেছে কয়েকটি বিশালাকার চকচকে ধাতব গোলক। স্থানীয় সাধারণ মানুষ এগুলোকে এলিয়েন বা ইউএফও এর অংশ মনে করে আতঙ্কিত হয়ে পড়লেও মহাকাশ গবেষকেরা পরীক্ষা করে জানিয়েছেন এগুলো আসলে কোনো রকেট বা স্পেস লঞ্চের প্রেশার ভেসেল বা হাইটেক স্পেস বল, যা মহাকাশ থেকে সরাসরি সাগরে এসে পড়েছে।
0: ওদিকে ভূবিজ্ঞানীরা স্যাটেলাইট রাডার প্রযুক্তির সাহায্যে পৃথিবীর সবচেয়ে বড় উত্তপ্ত মরুভূমি সাহারার তলদেশে একটি বিশাল আকৃতির ভূগর্ভস্থ পানির আধারের সন্ধান পেয়েছেন, যা আয়তনে একটি আস্ত সাগরের সমান। এই অববাহিকায় যে পরিমাণ বিশুদ্ধ এবং সুপেয় পানি জমা রয়েছে তা দিয়ে পুরো আফ্রিকার পানির সংকট আগামী 500 বছরের জন্য মিটিয়ে ফেলা সম্ভব। তবে এই পানি মাটির এত গভীরে এবং কঠিন পাথরের স্তরের নিচে রয়েছে যে তা উত্তোলন করার জন্য পরিবেশবান্ধব ড্রিলিং প্রযুক্তি নিয়ে এখন গবেষণা চলছে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের বিশ্ববিচিত্রা।
1: শুনলেন বিশ্ববিচিত্রা।
0: পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, পুরনো দালান কোঠা, ঐতিহাসিক স্থান, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রীতিনীতি, উৎসব, প্রাকৃতিক স্থান, এসব কোন জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
1: যেমন বাউল সঙ্গীত, জামদানি শাড়ি, শীতল পাটি, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, রিক্সা ও রিক্সা পেন্টিং, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে।
0: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। এই পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মুনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ।
2: যে দেশে শতকরা 90 ভাগ এলাকা পাহাড়ে আচ্ছাদিত এবং যে দেশকে পাহাড়ের দেশ বলা হয়ে থাকে সেই দেশটির নাম হল তাজিকিস্তান। এদেশেরই একটি স্থানে বিশ্ববিখ্যাত পামির পর্বতমালার একটা অংশ দেখতে পাওয়া যায়। এই পামিরকে এই পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। তাজিকিস্তানের রাজধানী হল দুশানবে। দেশটির সরকারি ভাষার নাম তাজিক। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে। মধ্য এশিয়ার একটি পার্বত্য রাষ্ট্র, তাজিকিস্তানের অধিকাংশ লোকই মুসলমান। এদেশে সোনা, রূপা এবং অ্যালুমিনিয়ামের খনি আছে। এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাজিকিস্তানের মুদ্রার নাম সোমনি। তাজিকিস্তানের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই পারস্য ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইউনেস্কো স্বীকৃত এদেশের ঐতিহ্যবাহী সূচি শিল্প হল চাকান এমব্রয়ডারি। এতে সূচি ও রেশমি কাপড়ে উজ্জ্বল সুতো দিয়ে প্রকৃতি ও মহাজাগতিক বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়। এখানকার অনেকেই কাঠ খোদাই, গয়না তৈরি এবং মৃৎশিল্প তৈরিতে বেশ দক্ষ। বিশেষ করে তাদের তৈরি রঙিন কার্পেট বিশ্বজুড়ে সমাদৃত। তাজিক সাহিত্য মূলত ক্লাসিক্যাল ফার্সি সাহিত্যের একটি অংশ, যাকে আধুনিক ফার্সি কবিতার জনক বলা হয়। সেই রুদাখির জন্ম এই তাজিকিস্তানেই। তাছাড়া ফেরদৌসি, ইবনে সিনা এবং জামির মতো বিশ্ববিখ্যাত কবি এবং দার্শনিকের অনেক সৃষ্টিশীল কাজ এই তাজিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এদেশের কিছু পোশাক এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। পুরুষেরা মূলত এমব্রয়ডারি করা লম্বা কোট বা জোব্বা পরেন, যা চাপন নামে পরিচিত। পুরুষেরা মাথায় পরেন বিশেষ রকমের টুপি। নারীরা পরেন উজ্জ্বল রঙের রেশমি পোশাক, যাকে কুর্তা বলা হয়। নারীরা যে পায়জামা পরেন তাকে ইজোর বলা হয়ে থাকে। অ্যাটলাস এবং আদ্রাস নামের দুই কাপড়ের পোশাকও এখানে জনপ্রিয়। সাধারণত উৎসবের সময় এই কাপড়গুলো নারীরা পরে থাকেন। তাজিকিস্তানের খাবার মূলত মাংস, ভাত এবং রুটি কেন্দ্রিক। তাজিকিস্তানের জাতীয় খাবারের নাম হল প্লোভ। চাল, মাংস এবং গাজর দিয়ে এই খাবার তৈরি করা হয়। একে খাবারের রাজা বলা হয়ে থাকে। এদেশের আরও একটি জনপ্রিয় খাবার হল কুরুটো। পনির, রুটি এবং সবজি দিয়ে এই ঐতিহ্যবাহী খাবারটি তৈরি করা হয়ে থাকে। সবুজ চা এদেশের জাতীয় পানীয় আতিথেয়তার প্রধান মাধ্যম। ফুটবল তাজিকিস্তানের খুবই জনপ্রিয় একটি খেলা। তবে এদেশের জাতীয় খেলা হল গুস্তিগিরি, যা মূলত এক ধরনের ঐতিহ্যবাহী কুস্তি। এদেশের মানুষেরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে, যা ইদি রামাজন নামে পরিচিত। পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদকে এখানে ইদি কুরবন বলা হয়ে থাকে। তাজিকিস্তানের শীতের মাঝামাঝি সময়ে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে নাচ গান করা হয়। একে সাদেহ উৎসব বলা হয়। এছাড়াও মেহেরগান নামক উৎসবে কৃষি মেলা এবং লোকজ সংস্কৃতির প্রদর্শনী হয়ে থাকে। এদেশে উদযাপন করা হয় ছাদ বিশ্ব উৎসব। এটি মূলত আন্তর্জাতিক নাচ গানের একটি উৎসব, যেখানে মধ্য এশিয়ার বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটে। জাতীয় উৎসব হিসেবে এদেশে স্বাধীনতা দিবসকে নানা রকম আয়োজনের ভেতর দিয়ে উদযাপন করা হয়ে থাকে। হাজার বছরের পারস্য ঐতিহ্য এবং সংস্কৃতি তাজিকিস্তান নামের দেশটিকে বিশ্বের মাঝে অনন্য একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার আলো ছড়িয়ে চলেছে এ বিশ্বের ইতিহাসে।
0: শ্রোতা বন্ধুরা, শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে পর্বটি। আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বাঙালি নারীরা যুগে যুগে নাকে নথ পরেন, বিশেষ করে এই অলংকারকে নোলকও বলা হয়। নোলক শুধু মুখের সৌন্দর্যই বাড়ায় না, এটি বাংলার সাধারণ নারী তথা মায়ের অলংকারও গর্বের প্রতীক।
0: কালক্রমে সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। মায়ের মুখ তাই আজ সেই নোলক হারিয়ে মলিন এবং অলংকারহীন।
1: কবি আল মাহমুদ তার নোলক কবিতায় রূপকের মাধ্যমে গভীর মমতায় আমাদের শেকড়, সংস্কৃতি ও হারিয়ে যাওয়া ঐতিহ্যকে খোঁজার প্রয়াসী হয়েছেন।
0: বাঙালির গ্রামীণ ঐতিহ্য, মাতৃভূমি ও মায়ের রূপ অনন্য সাধারণ ব্যঞ্জনায় ফুটে উঠেছে নোলক কবিতায়।
1: প্রিয় উত্তরণ সঙ্গী, কবি আল মাহমুদের কবিতা নোলকের আবৃত্তি শুনবেন এবারে, উচ্চারণে প্রজ্ঞা লাবণী।
3: আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে রাখে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিতটিয়ে করে রে ঝিকমিক, বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পেঁধেছি নোলক পরি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না।
0: এই আমরা কত কিছু জানি আবার কত কিছু জানি না। এই যে ফার্সি ভাষার শব্দ বাজমান্দে, যার অর্থ হল দ্য সার্ভাইভার।
1: ইরানি চলচ্চিত্র নির্মাতা সাইফুল্লাহ দাদ বাজমান্দে নামে একটি সিনেমা নির্মাণ করেন 1995 সালে।
0: ছবিটি ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির রিটার্নিং টু হাইফা এই উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত।
1: 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিনিদের উপর ঘটে যাওয়া বিপর্যয়ের প্রেক্ষাপটে গড়ে উঠেছে বাজমান্দে সিনেমাটির কাহিনী।
0: প্রিয় শ্রোতা, ক্লাসিক সিনেমা পর্বে বাজমান্দে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানবেন এবারে পর্বটি গ্রন্থন এবং উপস্থাপনায় আছেন শামীম খান।
4: একটি সিনেমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যত সহজে কোনো বার্তা পৌঁছানো যায়, বিনোদনের অন্য কোনো মাধ্যমে অতটা সহজে পৌঁছানো যায় না। সেজন্য আধুনিক বিশ্বে বিনোদনের পাশাপাশি সিনেমা হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে সমাজের অন্যায় অবিচার ও অসঙ্গতি তুলে ধরার একটি প্রধান মাধ্যম। এছাড়া প্রচার, প্রপাগান্ডা, এমনকি জনমত তৈরির ক্ষেত্রেও সিনেমা বর্তমানে একটি মোক্ষম হাতিয়ার হয়ে উঠেছে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের বিখ্যাত নেতা, কবি ও সাহিত্যিক গ্যাসান কানাফানি, তিনি জন্মগ্রহণ করেন হাইফার অদূরে আক্কা নগরীতে। ইসরায়েলিদের জবরদখলের পরিপ্রেক্ষিতে 1948 সালে হাইফার ম্যাস এক্সোডাসের শিকার হয়ে আরও অনেক ফিলিস্তিনিদের মতো কানাফানিও নিজ জন্মভূমি ছাড়তে বাধ্য হন, আশ্রয় নেন লেবাননে। পরবর্তীতে যোগ দেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে। ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা নিয়ে তিনি রচনা করেন বিখ্যাত সব কবিতা, প্রবন্ধ, উপন্যাস। 1967 সালে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস রিটার্ন টু হাইফা, আর এই উপন্যাস অবলম্বনে বাজমান্দেহ নির্মিত হয়েছে। উপন্যাসটি প্রকাশের কয়েক বছর পর কানাফানিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে। ফিলিস্তিনের বুকে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপটে সেখানকার আরব জনগোষ্ঠীর উপর যে ঘন দুর্যোগ নেমে এসেছে, যেভাবে সেখানে ফিলিস্তিনিরা গণহত্যার শিকার হয়েছে, যেভাবে তাদেরকে নিজেদের আবাসভূমি থেকে ব্যাপকভাবে উচ্ছেদ করা হয়েছে, নাটক কিংবা সিনেমার পর্দায় তার শিকি ভাবও উঠে আসেনি। তবুও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যে কয়েকটি সিনেমা ফিলিস্তিনিদের দুর্ভোগের চিত্র যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে, তার মধ্যে বাজমান্দেহ দ্য সার্ভাইভার নামক ইরানি সিনেমাটি অন্যতম। সিনেমার কাহিনী শুরু হয়েছে ফিলিস্তিনের হাইফা শহরের এক ডাক্তার ও তার পরিবারকে কেন্দ্র করে। তখনও ফিলিস্তিনের বুকের উপর ইসরায়েল নামক রাষ্ট্রটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। ফিলিস্তিন তখনও ব্রিটিশদের অধীনে, যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ব্রিটিশরা যাই যাই করছে, তবু ফিলিস্তিনের বুকের উপর একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার যাবতীয় ষড়যন্ত্র প্রায় চূড়ান্ত করে ফেলেছে তারা। তাই ইহুদি চরমপন্থী সংগঠনগুলোর উপদ্রবে তটস্থ পুরো জনপদ। হাইফা তার ব্যতিক্রম নয়। জায়নিস্টরা শহরটি দখল করে নিতে বদ্ধপরিকর, তাই এই বন্দর নগরীটিও তটস্থ। তবু সিনেমার প্রধান চরিত্র ডাক্তার সাইদ নির্ভয়ে সেবা দিয়ে যান হাইফার সাধারণ নাগরিকদের। ইহুদি চরমপন্থী সংগঠনগুলো হাইফার সাধারণ ফিলিস্তিনিদের উপর যে সশস্ত্র হামলা শুরু করে তাতে নিহত হন সাইদ ও তার স্ত্রী। নিহত সাইদের বাসা দখল করে নেয় পোল্যান্ড থেকে আসা এক ইহুদি দম্পতি। তারা দখল করে সাইদের একমাত্র জীবিত সন্তান ফারহানকেও। এদিকে বাসায় ফিরে এসে সাইদের মা জানতে পারেন ইহুদি পরিবারটি তার ছেলের বাসার সাথে সাথে নাতি ফারহানকেও জবরদখল করে নিয়েছে, বদলে দিয়েছে ফারহানের নাম। ছেলে আর ছেলের বউকে হারিয়ে দিশে হারা সাইদের মা কোনোভাবেই নিজের নাতিকে হারাতে চান না। ফারহানি যে তার বংশের শেষ বাতি। অনেক কাঠ খড় পুড়িয়ে সাইদের মা সেবিকার বেশে চাকরি নেন সেই ইহুদি পরিবারের বাসায়। নাতি ফারহানকে নিয়ে কিভাবে পালানো যায় আটতে থাকেন সেই ফন্দি। পরিবারের কবল থেকে ফারহানকে উদ্ধারের প্রাণান্তকর চেষ্টা নিয়ে এগোতে থাকে সিনেমার কাহিনী। সাইদের মা কি পারবেন নিজের নাতিকে রক্ষা করতে, নাকি অজস্র ফিলিস্তিনদের মতো সাইদের বংশের শেষ চিহ্নটি নিধনের অতল গহ্বরে হারিয়ে যাবে? ফারহান কি হয়ে উঠতে পারবে দ্য সার্ভাইভার? এই সিনেমায় শামুন নামক এক ইহুদি চরমপন্থী নেতার চরিত্রে অভিনয় করেন বিখ্যাত সিরিয়ান অভিনেতা গাসান মাসুদ। ফিলিস্তিনে ইহুদি উগ্রবাদী সংগঠনের বর্বর নেতা হিসেবে শামুন চরিত্রকে তিনি ফুটিয়ে তুলেছেন দুর্দান্তভাবে। ডাক্তার সাইদের চরিত্র অভিনয় করেছেন আরেক সিরিয়ান অভিনেতা জামাল সুলেমানি। সাইদের বাবার চরিত্র অভিনয় করেছেন আল আল দিন কুশ। মায়ের চরিত্রে ছিলেন অভিনেত্রী সালমা আল মাসরি। কাহিনীর বিন্যাস এবং সাসপেন্স তৈরিতে পরিচালক সাইফুল্লাহ দাদ যে মুনশিয়ানা দেখিয়েছেন তা যেন সব সীমাবদ্ধতাকে ছাড়িয়ে গেছে। সিনেমাটি ফিলিস্তিনের অবহেলিত শোকগাথাকে প্রাণ দিয়েছে। প্রতিটি দৃশ্য টান টান উত্তেজনায় পরিপূর্ণ। সিনেমায় ফারহানের বেঁচে থাকার প্রার্থনায় দর্শক শেষ মুহূর্তটি পর্যন্ত অপলক দৃষ্টিতে পর্দায় তাকিয়ে থাকতে বাধ্য হবেন। এমনকি সিনেমা শেষ হওয়ার পরও দর্শকের মনে সেই প্রার্থনার রেশ রয়ে যাবে। দর্শক অশ্রুসিক্ত হবেন, প্রার্থনায় বলে উঠবেন, ফিলিস্তিনের ফারহানরা বেঁচে থাকুক, ফিলিস্তিন ফারহানদের হোক, ফিলিস্তিন ফিলিস্তিনিদের হোক।
5: শুনলেন ক্লাসিক সিনেমা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পলল ভূমি, বাংলাদেশের বুক চিরে বয়ে চলে তেরো শত নদ নদী।
0: এদেশের মানুষের প্রধান যাতায়াত ব্যবস্থা নদীপথ। নদীতে নৌকা চালাতে গিয়ে চিরতরে হারিয়ে যান কত না মাঝি, তার ঘরের প্রতীক্ষায় থাকে আপনজনেরা। শ্রোতা বন্ধুরা, নাদিরা বেগমের কণ্ঠে শুনবেন মাঝিরে কোন সায়রে ভাসাইলারে ডিঙ্গা গানটি।

0: বন্ধুরা, বর্ষা ও শীতের সন্ধিক্ষণে প্রথম ঋতু শরতে ডেঙ্গু জ্বর দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে। এবছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 63,000-এর অধিক ব্যক্তি।
1: ডেঙ্গু খুবই যন্ত্রণাদায়ক এবং বিপজ্জনক রোগ। এই জ্বরে আক্রান্ত ব্যক্তিরা একদিকে যেমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, অন্যদিকে রেশ শরীরে দীর্ঘদিন থেকে যায়।
0: তাই জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল জাতীয় খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত বিশ্রাম করুন। প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে আজকের উত্তরণ। উত্তরণ পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি
1: এবং আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: সবার জন্য শুভকামনা, সবাইকে শুভরাত্রি।
0: শুভরাত্রি।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জে রাত 9:10 থেকে 9:13 পর্যন্ত মোট 3 মিনিট আমাদের অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: These delegations often included government officials, political leaders, and business representatives, alongside those directly involved in diplomatic activities. Critics, however, contend that reducing numbers alone is not enough. The true measure of success will ultimately depend on the tangible results of the visit. The long-standing debate over the size and cost of official event delegations has therefore gained renewed relevance. On one side are the large delegations of the past, often numbering well over 100 participants. On the other is a present delegation of only 35 members. This comparison has provided a fresh opportunity for public discussion about efficiency, accountability, and value for money in government-sponsored international travel. One conclusion is becoming increasingly clear. Citizens today are paying close attention not only to the purpose of official visits, but also to their costs, transparency, and outcomes. Consequently, while Bangladesh's representation on the global stage remains important, equal importance is now attached to whether that representation is conducted in a manner that is economical, accountable, and productive. Considering all these factors, Prime Minister Tariq Rahman's visit to the United Nations cannot be viewed merely as another routine foreign trip. Rather, it represents an important opportunity to showcase Bangladesh's contemporary political realities, democratic journey, international aspirations, and national interests before the world community. Through a compact delegation, a concise schedule, and a focused agenda, the government seeks to convey a clear message: substance matters more than spectacle. In that sense, this visit may well emerge as a significant chapter in Bangladesh's diplomatic history and open new avenues for strengthening the country's standing and influence on the global stage. And that is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং, পরিবহন মালিক ও অংশীজনদের সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বৈঠক পরবর্তী ব্রিফিং এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান বলেন,
3: জাতীয় গ্রিডে আরো 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আমাদের গ্যাস সরবরাহ জনিত একটা সংকট আগস্ট মাসে ছিল, সেটা কেটে গেছে, মানে আমরা আগের পর্যায়ে গেছি। দু বছরের কথা বলা হয়েছে, আমরা যাতে আরো অনেক ভালো অবস্থায় পৌঁছতে পারে। 19 সেপ্টেম্বর 2026 ব্রাহ্মণবাড়িয়া তিতাস 28 কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধন করেছেন মাননীয় প্রতিমন্ত্রী। জাতীয় গ্রিডে আরো 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস আসতে শুরু হয়েছে। জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে 2030 সালের মধ্যে 150টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এতে দেশীয় কোম্পানির সক্ষমতা বৃদ্ধি করে গ্যাসের আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে সরকার। 150টি পরিকল্পনার অংশ হিসাবে 2030 সালের মধ্যে 6টি নতুন কূপ খনন, 8টি বন্ধ কূপ ওয়ার্ক ওভারের মাধ্যমে দৈনিক প্রায় 106.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করার 5টি প্রকল্প চলমান আছে। এছাড়া আরো 9টি নতুন কূপ খনন, 12টি বিদ্যমান কূপ ওয়ার্ক ওভারের মাধ্যমে প্রায় 126 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা বলে যাবে বলে আশা করা যায়। এই মহাকরী পরিকল্পনার অংশ হিসেবে 35 সালের মধ্যে 19টি কূপ হতে দৈনিক 235 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে আনা যাবে। নতুন গ্যাস ফিল্ড খোঁজার জন্য জরিপ চালাতে হয়। হবিগঞ্জ ফিল্ড ও তৎসংলগ্ন এলাকায় 875 বর্গ কিলোমিটার এবং বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ড এলাকায় 575 বর্গ কিলোমিটার সহ মোট 1450 বর্গ কিলোমিটার এলাকায় 3D সাইসমিক জরিপ। তিতাস ফিল্ডের উত্তর পশ্চিমে ও নরসিংদী ফিল্ডের উত্তর পূর্ব এলাকায় 632 বর্গ কিলোমিটার এলাকায় 2D ও 3D সাইসমিক জরিপ পরিচালনা করা হয়। উৎপাদন যেমন বাড়ানো, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের চেষ্টাও একই সাথে চলছে। বাজার মূল্য অনুযায়ী ডিজেলে বিপিসির লিটার প্রতি লোকসান প্রায় 89 টাকা, দৈনিক লোকসান 109 কোটি টাকা এবং ডিজেলে 40,000 কোটি টাকার লোকসান তাহলে এইটার মধ্যে 20% যদি লিটারে বাড়ানো হয় তাতে 10,000 কোটি টাকা কমানো যেতে পারে। রেলপথ মন্ত্রণালয়ের একটা খুবই সিগনিফিকেন্ট ফাইন্ডিং আছে, সেটা হচ্ছে বাংলাদেশে ইলেকট্রিক রেল জন্য প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে এই ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 3,822,51,00,000 টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন করা শুরু করবে এবং 2021 সালের জুনের মধ্যে বাস্তবায়ন শেষ হবে। পাটবস্ত্র মন্ত্রণালয় প্রায় বলছিলাম বন্ধ কলকারখানা চালুর জন্য দুটো নতুন আরো কলকারখানা ফ্যাক্টরি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস এবং মাগুরা টেক্সটাইল মিলসকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমরা ফ্যামিলি কার্ডের একটা প্রায় এটার কথা বলি এবং এটা কথা একটু বলা হয়তো বেশি মনে হতে পারে কিন্তু আমরা নিজের মুখেই বলছি, এটা আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। সেটার একটা অগ্রগতির জায়গা যদি বলি সেটা হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড আগামী অক্টোবর থেকে শুরু হবে। একটা ডেটাবেজ এর কাজ চলছে, সেটার প্রাথমিক লক্ষ্য হচ্ছে খুব ভালো মতো যাতে জরিপটা করা যায়। 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড থানা তথ্য ভান্ডারকুমারীর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দরিদ্রদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কাজে প্রায় 60,761 তথ্য সংগ্রহকারী নিয়োজিত আছেন। ফ্যামিলি কার্ড ধাপে ধাপে সবাই পাবে কিন্তু প্রাথমিকভাবে আমরা ফোকাস সবচেয়ে প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠী। এখানে বলা হচ্ছে তারা এই মুহূর্তে অগ্রাধিকার পাবেন, তারা যারা ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার, হিজড়া, বেদের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং হাফ একর বা তার কম জমির মালিকরা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 2027 সালের হজের বিমান ভাড়া গত বছরের তুলনায় 24,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের কল্যাণকর কর্মসূচি বা সোশ্যাল সেফটির আওতায় আরো বেশ কিছু কর্মসূচির মধ্যে আছে বিভিন্ন ধর্মীয় নেতা এবং সেবা কর্মীদের রাষ্ট্রীয় সম্মান দেয়া। 2026-27 এটা 1,100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর আওতায় 86,709 প্রতিষ্ঠানে 2,56,074 জন ধর্মীয় নেতা ও সেবা কর্মীকে সম্মানের আওতায় আনা হবে। এর মধ্যে 13,949 জনকে এর মধ্যে দেওয়া হয়েছে। এদের মধ্যে 4,683 জন ইমাম, 4,312 জন মুয়াজ্জিন, 3,784 জন খাদেম, 586 জন পুরোহিত, 422 জন সেবাই, 95 জন বৌদ্ধ অধ্যক্ষ ও 67 জন উপাধ্যক্ষ। এভাবে কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি এটা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা আপডেটের কথা বলেছিলাম, এটা একটু যোগ করতে চাই। এটা সমগ্র উপকূলীয় অঞ্চলের প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার অপরিহার্য সামুদ্রিক বেস লাইন তথ্যপত্র সংগ্রহ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভাবি খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা চিহ্নিত করা হয়েছে। এই প্রসেসটা আগে চলছিল, এটা এখন কমপ্লিট হয়েছে এবং সমগ্র উপকূলীয় এলাকার মাইক্রোপ্লাস্টিক দূষণ ও তৈল দূষণ এলাকা চিহ্নিত করা হয়েছে। নতুন করে স্পোর্টস হয়েছিল আপনারা জানেন, যেখানে শিশুরা তাদের ক্রীড়ার ক্ষেত্রে তাদের দক্ষতা জানিয়েছিল। এবার সেখান থেকে যারা ভালো করেছে তাদের আবার আবাসিক ক্যাম্প চলছে 40 দিন ব্যাপী ডিকেএসপিতে, তাদেরকে ট্রেনিং দিয়ে আরো দক্ষ ক্রীড়াবিদ হিসেবে তৈরি করার জন্য। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন তাদের রেগুলার যে কর্মসূচি আছে সেটা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাই, তাদের রেগুলার যা যা অ্যাক্টিভিটিস আছে, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতার, এগুলো কন্টিনিউ করছে। আমরা যতটুকু তথ্য দিয়েছি এর বাইরে আসলে তথ্য আমার কাছে নেই, তবে বাংলাদেশ বোয়িং কিনছে এটা তো একটা প্রকাশিত তথ্য, একটা প্রকাশিত, সুতরাং এই চুক্তি হতেও পারে। আমরা এখন পর্যন্ত অন্তত এখানে সরকারিভাবে যা জেনেছি তথ্য এতটুকুই আছে, এর বেশি কিছু নেই। সফরটা একটু দীর্ঘ ছিল, এটা প্রাথমিকভাবে এই তথ্য ছিল। উনি UNGA-তে যাচ্ছেন, সান ফ্রান্সিসকোতে তার ENG এর কোন প্রোগ্রাম ছিল না, সাথে দলীয় বা অন্য কোন প্রোগ্রাম ছিল। পরবর্তীতে তিনি এটাকে সংক্ষিপ্ত করেছেন, কারণ এতটা দীর্ঘ সফরের চাইতে কম সময়ের সফর ব্যয় আপনারা খেয়াল করবেন খুবই ছোট একটা দল নিয়ে তিনি গেছেন। একই সাথে দেশ একটা নানান রকম ভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং দেশে থাকা তার জন্য নিশ্চয়ই বেটার প্রায়োরিটি এই মুহূর্তে। জ্বালানির প্রসঙ্গে যদি বলি সেটা হচ্ছে এই কথা আমি দেখেছি গতকাল, বা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সময় অনেকে এরকম হেডলাইন করেছেন যে জ্বালানি তেলের মূল্য কমার সময়ে দাম বাড়ানো হয়েছে। আমাদের জ্বালানির সময়টা সামনে খুব ভালো না, ভোলাটাইল, আই এগ্রি যে গত 2-3 দিনে কিছু সামান্য 2-3% কমেছে, এখনো $100 বেশি ক্রুড অয়েলের দাম আছে, কিছুটা কমেছে, কিন্তু এটা আসলে সাস্টেইন করার সম্ভাবনা নেই। এবং আরো যদি পরিস্থিতি একই থাকবে, কিন্তু আমরা যদি গ্লোবাল পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে মিডল ইস্ট ক্রাইসিস তো আছেই, আমাদের স্ট্রেইট অফ হরমুজের কথা আমরা জানি, এখন স্ট্রেইট অফ বাবর মানদেবের ক্রাইসিস এর কথা জানি, এবং আপনারা নিশ্চয়ই জানেন এটা সৌদি আরব তার যথেষ্ট অয়েল এখন যতটা এক্সপোর্ট করতে পেরে উঠছে না, ওদের একটা ইস্ট টু ওয়েস্ট পাইপলাইন আছে যেটা দিয়ে তারা চেষ্টা করে, যেহেতু স্ট্রেইট অফ হরমুজের ক্রাইসিস হচ্ছে তারা এদিক দিয়ে এক্সপোর্ট করবে, সেটাও অ্যাটাক হয়েছে বা সেটাও এখনো নিশ্চিত না। এবং হুতিদের সাথে সৌদিদের ক্রাইসিসটা ভালো পর্যায়ে এখনো পৌঁছেনি, নানানভাবে চেষ্টা করা হচ্ছে। রাশিয়াতে অয়েল এস্টাবলিশমেন্টের ওপরে ইউক্রেন অ্যাটাক করছে, তো সবকিছু যদি আমরা একত্র করি, সামনে তেলের ভবিষ্যৎ আমরা যদি আপাতত দেখি যে $2-3, $4 কমেছে, এই অবস্থা আসলে থাকবে এটা মনে করা এখনো ঠিক হবে না, আরো বেশি খারাপ পরিস্থিতিতে যাওয়ার ঝুঁকি আছে। সেই বিবেচনায় আমরা মনে করি বাড়ানো ঠিক আছে। এখন বাড়িয়ে সরকার অজনপ্রিয় হচ্ছে কিনা, মানে এই সরকার জেনে বুঝে জনগণকে অসন্তুষ্ট করার তো কোনো কারণ নেই।
2: বাস ভাড়া পুনর্নির্ধারণে আজ রাজধানীতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সাথে বৈঠক করেছেন পরিবহন মালিক প্রতিনিধিগণ ও অংশীজনেরা। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
4: জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি। এবার 20 টাকা বেড়েছে লিটার প্রতি, তাতে ওই মেথড যেটা প্রতিষ্ঠিত মেথড তাতে 20 পয়সা বাড়ে, এর নিচে তারা কোনোভাবেই মানতে চায়নি। আবার আগে কথা ছিল যে মেইনটেন্স ব্যয় যেহেতু বেড়েছে সেটাও যেন আমরা এবার কনসিডারেশনে নিই। তাছাড়া তারা পরিবহন সেক্টরকে উজ্জীবিত রাখতে পারছে না, জীবিত রাখতে পারছে না, তাদেরও লস হচ্ছে, তাদের অনেক ব্যয় আছে, তো সেই জায়গায় রাষ্ট্রকে তো অ্যাডজাস্ট করতে হয়। না না, এখন ধরেন সাধারণ মানুষের কষ্ট তো হবে, কষ্ট তো অস্বীকার করা যাবে, সবকিছু বিবেচনায় নিয়েছে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে আলোচনার পর যে আমরা যৌক্তিক ভাড়া নির্ধারণ করতেই সক্ষম হয়েছে। আমি তাদেরকে ম্যানেজ করে, কনভিন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে 17 পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত নিয়ে আজকেই গেজেট হয়ে যাচ্ছে। আজকে তো গেজেট হয়ে যাওয়া মানেই হচ্ছে কার্যকর হয়ে যাবে। একটু আপনারা জানেন যে জ্বালানি সংকট তো বিশ্বব্যাপী এবং একটা অব্যবধারিত পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়াতে হয়েছে, সেটার সাথে জীবনযাত্রা, পরিবহন ব্যয়, এটা সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা পরিবহন সেক্টরটা আমরা দেখি, তো পরিবহন সেক্টরের জ্বালানির দাম বাড়ার সাথে ভাড়া বাড়ার একটা যৌক্তিক দাবি থাকে এবং সেটা প্রক্রিয়াও আছে দীর্ঘদিন ধরে, যে আপনার ফুয়েল কস্ট যদি 1 টাকা বাড়ে তাতে 1 পয়সা, এবং এটা রিজনেবল, এটা প্রতিষ্ঠিত, সবসময় বেড়েছে, কোনো সময় সে বেশিও বেড়েছে। তো এই সরকারের আমলে যখন এর আগের বার 15 টাকা বেড়েছিল পার লিটার, তখন 15 পয়সা বাড়ানোর যৌক্তিক দাবি ছিল। পাশাপাশি তাদের আরেকটা দাবি ছিল যে মেইনটেনেন্স কস্টও বেড়েছে পরিবহন সেক্টরে, কারণ ডলারের দাম বেড়েছে সেটা জানেন। তো এই ভাড়া বাড়ার যে মেথডটা সেটা বেশ পুরনো, তো ডলারের দাম বাড়ার ফলে মেইনটেনেন্স ব্যয় বেড়েছে, তাদের পার্টস এবং এক্সেসরিজের দামও অনেক বেড়েছে, সেটারও দাবি ছিল যে তা তো সেটাও যেন আমরা বাড়াই, কারণ এটার সাথে ভাড়ার সম্পর্ক রয়েছে। মেইনটেনেন্স বাড়লে তো ভাড়া না বাড়লে ওদের লস হয়, সেটা আমরা গতবার আমলে নেয়নি, না নিয়ে 15 টাকা বেড়েছিল পার লিটার, আমরা 11 পয়সা বাড়াতে সক্ষম হয়েছিলাম। মানে যেটা ওদের ন্যায্য দাবি 15 পয়সা, সেখানে 11 পয়সা আমরা করতে সক্ষম হয়েছিলাম দ্বিপক্ষীয় মিটিং এর মাধ্যমে, পরিস্থিতি বিবেচনা করে তারা এগ্রি করেছিল, এবং আমি এটা সক্ষমতা বা সফলতাই বলবো আমাদের ম্যানেজ করতে পেরেছিলাম। এবার 20 টাকা বেড়েছে লিটার প্রতি, তাতে ওই মেথড যেটা প্রতিষ্ঠিত মেথড তাতে 20 পয়সা বাড়, এর নিচে তারা কোনোভাবেই মানতে চায়নি। আবার আগে কথা ছিল যে মেইনটেনেন্স ব্যয় যেহেতু বেড়েছে সেটাও যেন আমরা এবার কনসিডারেশনে নিই। তাছাড়া তারা পরিবহন সেক্টরকে আপনার উজ্জীবিত রাখতে পারছে না, জীবিত রাখতে পারছে না, তাদেরও লস হচ্ছে, তাদেরও অনেক ব্যয় আছে, ব্যাংক লায়াবিলিটিজ আছে। তো বিস্তারিত আলোচনা হয়েছে, পরিবহন মালিকরা এখানে ছিলেন, মেম্বার অব পার্লামেন্ট শিমুল বিশ্বাসও ছিলেন, উনি পরিবহন সেক্টরের সাথে দীর্ঘদিন জড়িত, আমি প্রতিমন্ত্রী, সেক্রেটারি, বিআরটি এর চেয়ারম্যান সহ দীর্ঘক্ষণ আলোচনা করে যেটা একটা সুসংবাদই বলতে পারেন যে 20 পয়সার নিচে কোনোভাবেই সেটা হয় না, কারণ এটা একটা প্রতিষ্ঠিত মেথড এবং এটা বিভিন্ন জিনিস পর্যালোচনা করেই প্রতিষ্ঠিত হয়েছিল যে 1 টাকা বাড়লে 1 পয়সা, তাতে 20 পয়সা বাড়ে। আমি তাদেরকে ম্যানেজ করে, কনভিন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে 17 পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত নিয়ে, 17 পয়সা বাড়বে হলো 20 টাকা বাড়ার ফলে পার কিলোমিটার, তো সেটাই নির্ধারিত হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে না, এটা যে কোনো ভাড়া বৃদ্ধি তো জনগণের জন্য চাপ, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি। বিবেচনায় অনেক কিছু আছে, কিন্তু বাস্তবতার জায়গাটা হচ্ছে যে পরিবহন সেক্টরের ব্যয়ও বেড়েছে, মেইনটেনেন্স ব্যয়ও বেড়েছে। আমি বললাম যে ডলারের ব্যয়টা বেড়েছে, তারা প্রায় 20 পয়সার মতো ওখানে দাবি করে, এ কথা তো অস্বীকার করবেন না। যাদের ভিকেল আছে তারা জানেন যে এক্সেসরিজের প্রাইসটা কেমন বেড়েছে, ওয়ার্ল্ড ওয়াইড বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে, তো সেখান থেকে সরকার অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে সবসময় জনস্বার্থ বিবেচনা করে।
2: আজ সকালে রাজধানীর মহাখালীতে বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন,
5: 3 দিন আগে শুক্রবার দিন রাত্রে আমি নিজে মহাখালী ফ্লাইওভার দিয়ে নামার সময় দেখি রাত্রেবেলা ওখানে অনেকগুলো দোকান আছে বন্ধ করে ময়লাগুলো সড়কে ফেলে দিচ্ছে। আমি নিজে উদ্যোগ নিয়ে ওই রাত্রেই আমি আবার নতুন করে 3য় দফায় ডাস্টবিন দিয়েছি এবং সেই ডাস্টবিনগুলো শিকল দিয়ে বেঁধে দিয়েছি। শিকল দিয়ে কেন বেঁধে দিয়েছে আমি দেওয়ার পর সেই ডাস্টবিনগুলো সেখানে আর আমি গিয়ে পাই নেই। ডিএনসিসি প্রতিদিনে যতগুলো ঢাকা শহরে যত হসপিটালে রোগী আছে উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমাদের স্বাস্থ্য কর্মকর্তারা গিয়ে সেখানে প্রতিদিন ডেটাবেসে তাদের নাম ঠিকানা অ্যাড্রেসগুলো কালেক্ট করে আসেন এবং ডেঙ্গু যে আমরা নিয়ে কাজ করছি জনগণ কতটুকু এটার প্রতি সচেতন হয়েছে কিনা যে প্রশ্নটা করেছেন আমি আপনাকে বলি, আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য যাতে ডেঙ্গু এডিস মশা বৃদ্ধি না হয় আমরা 10 জন ম্যাজিস্ট্রেটকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছি। যেখানে যেখানে সরকারি অফিস আদালত কিংবা পরিত্যক্ত ভবন মার্কেট ময়দানে যেখানে একটু মানুষের চলাফেরা কম সেই জায়গাগুলো পানি জমে থাকে সেখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা যায়, যাওয়ার পরে সেখানে এডিস মশা লার্ভা পায়, লার্ভাকে ধ্বংস করার পাশাপাশি যারা কর্তব্য যারা ওখানে থাকে কাজ করে ওটা পরিচালনা করে তাদেরকে আমরা সতর্ক করি এবং তাদেরকে আমরা জরিমানা করি মোবাইল কোর্টের মাধ্যমে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যেখানে মানুষের বসবাস কম সেখানে লার্ভাগুলো বেশি পাওয়া যায়, সেই কারণে আমরা সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। লার্ভা পাওয়া যায় 70% 60% লার্ভার শতাংশ অনুযায়ী আমাদের আল্লাহর শেষ রহমতে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম, তাই আমি মনে করি যে আমরা সকলের প্রচেষ্টায় এখানে সফল হবে।
2: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা সৈয়দা জামিলা আক্তার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
6: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও মনিটরিং পরিদপ্তর প্রযোজিত অনুষ্ঠান।

রাতের অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি মানুষের হৃদয়ের অন্ধকারও কখনো কখনো ভালোবাসা এসে আলো জ্বেলে দেয়। ভালোবাসা সেই আলো চোখে দেখা যায় না, অথচ তার উপস্থিতি অনুভব করা যায় খুব গভীরভাবে। একটি আন্তরিক দৃষ্টি, একটি পরিচিত মুখ কিংবা একটি স্নেহময় উপস্থিতি অনেক সময় পুরো পৃথিবীটাকেই অন্যরকম করে দেয়। আজকের দ্বিতীয় গানটি সেই আলোর অনুভূতি নিয়েই। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় ওমর ফারুকের সুরে ফেরদৌসী রহমানের কণ্ঠে শুনব ভালোবাসার আলো চোখে আবার এলাম ফিরে। এ যেন প্রিয় মানুষের চোখে নীরের জন্য জ্বলে থাকা এক টুকরো আশ্বাসের গল্প।

মানুষের জীবনে কিছু ডাক খুব সহজে ভোলা যায় না। কখনো সে ডাক আসে খুব কাছে থেকে, কখনো দূরত্বের ওপার থেকে, কিন্তু কোনো একটি কণ্ঠ যখন আমাদের একান্ত করে ডেকে ওঠে, তখন অচেনাও যেন পরিচিত হয়ে যায়। আজকে তৃতীয় গানটিতে আছে সেই চেনা হওয়ার আকাঙ্ক্ষা, কাছে আসার আহ্বান এবং হৃদয়ের এক মৃদু প্রশ্ন। ফিরোজউদ্দিন আহমেদের কথায় আবু নাইমের সুরে উমা ইসলাম ও মোহাম্মদ খসরুর কণ্ঠে শুনব, কে তুমি আমায় কাছে ডাকো, আমি তো আমার মাঝে নেই।

কখনো ভালোবাসার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। পাশাপাশি বসে থাকা, নীরবে কিছুক্ষণ কথা বলা কিংবা কোনো কথা না বলেও কাছাকাছি থাকার অনুভূতিটুকুই হয়ে উঠতে পারে সবচেয়ে সুন্দর সময়। জীবনের অনেক গভীর সম্পর্ক তৈরি হয় এমনই ছোট ছোট মুহূর্তের ভেতর দিয়ে। আজকে চতুর্থ গানটি সেই সরল অথচ গভীর সান্নিধ্যের কথা বলে। জাহিদুল হকের কথায় দেবু ভট্টাচার্যের সুরে বশির আহমেদের কণ্ঠে শুনব ধরো তোমার পাশে বসে আছি ঝরছে যখন সন্ধ্যা। এ যেন দূরত্বকে সরিয়ে প্রিয় মানুষের পাশে একটু জায়গা চেয়ে নেওয়ার কোমল আকাঙ্ক্ষা। ধরো

শ্রোতা বন্ধুরা, চোখ মানুষের মনের সবচেয়ে নীরব ভাষাগুলোর একটি। অনেক কথা ঠোঁট উচ্চারণ করতে পারে না, অথচ চোখের দৃষ্টিতে তা ধরা পড়ে যায়। কখনো সেই চোখে থাকে ভালোবাসা, কখনো অপেক্ষা, কখনো অভিমান। আর চোখের সেই ভাষাকে আরো গভীর করে তোলে স্মৃতির রং। আজকে শেষ গানটি সেই চোখের কথাই বলবে। আবু হায়দারের কথায় মাজেদুর রহমানের সুরে জিনাত রেহানার কণ্ঠে শুনব এই চোখেতে কাজল আর আঁকবো না

প্রিয় শ্রোতা, সুরের পথ ধরে আমরা আজ পেরিয়ে এলাম এক নিঝুম রাতের পৃথিবী। ভালোবাসার আলো, অচেনা এক ডাক, কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা আর চোখের পাতায় জমে থাকা কিছু অনুভূতির কাছে পাঁচটি গান, অথচ তার ভেতরে যেন লুকিয়ে ছিল জীবনের কত পরিচিত গল্প। পুরনো গান আমাদের তাই বারবার টেনে নেয়, কারণ এইগুলোর সুরে শুধু অতীত থাকে না, থাকে আমাদের নিজেদেরও কিছু হারানো সময়, যে সময় হয়তো আর ফিরে আসবে না, কিন্তু একটি গান বাজলেই মনে হয় সে যেন খুব কাছেই কোথাও অপেক্ষা করছে। আবারও দেখা হবে অন্য কোনো রাতে, অন্য কোনো সুরের হাত ধরে, স্মৃতির আরো কিছু বন্ধ দরজা খুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রিয়জনের কাছে থাকুন, আর মনের ভেতর সুরটুকু বাঁচিয়ে রাখুন। সুরের মোহনা, হৃদয়ের তীরে হারানো দিনের সুরের।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত হারানো দিনের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুরের মোহনায় এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ রাত 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনায় শামসাদ পারভীন, উপস্থাপনায় নাইরিন সুলতানা ও হাসিবুল আলম।

0: প্রিয় শ্রোতা, সময় মানুষকে দিয়ে যায় অনেক কিছু, নিয়ে যায় তার চেয়েও বেশি। মাঝে শুধু রেখে যায় স্মৃতির স্মারক আর টুকরো কিছু অনুভূতি। এই অনুভূতির প্রাঞ্জল প্রকাশই হচ্ছে সুরের মায়াজাল, যেখানে মানুষ ঘুরে ফিরে আশ্রিত হয়, কখনো সুখে আনন্দে, কখনো বিরহ ব্যথায়। এমনও কিছু গান সময় ছাপিয়ে বেঁচে থাকে অনন্তকাল। শিল্পীর সার্থকতা সেখানেই।
1: বলছিলাম সময়ের কথা, সময়ের হাত ধরে আমরা পৌঁছে গেছি সুরতরঙ্গ অনুষ্ঠানের আজকের আয়োজনে। আর সুরতরঙ্গ মানেই শ্রোতাদের সেই উন্মুখ অপেক্ষা, কখন শুরু হবে সুর নিয়ে গবেষণার আবেগ মাখা শব্দ আর কথামালা, যে সুরে আন্দোলিত হবেন শ্রোতারা। আমাদের সুরতরঙ্গ অনুষ্ঠানের আজকের বিষয় মন। তবে আর কথা নয়, চলুন এবার প্রবেশ করি মূল অনুষ্ঠানে।
0: শিল্পীর সাধনাই থাকে তার সৃজনশীল সৃষ্টিতে, শ্রোতাদের আকণ্ঠ ডুবিয়ে রাখা। সে চেষ্টায় নিমগ্ন থেকে শিল্পীরা গেয়ে চলেন মন ছোঁয়া সব গান, যা অসংখ্য শ্রোতাকে বারবার নিয়ে যায় স্মৃতি আর অনুভূতির শেখরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনকে জয় করতে পারলে দুনিয়ার সবকিছু জয় করা সম্ভব।
1: আছি মন ছুঁয়ে যাওয়া গানের অতলে, ভাড়ার থেকে তুলে আনা হিরণময় সুরের কিছু গান শুনব। আনন্দের এই যাত্রায় গানের সাথে হয়ে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা। আর মন ছুঁয়ে যাওয়া গানের সাথে মিতালি গড়ে দিতে আমি নারিন সুলতানা
0: এবং আমি হাসিবুল আলম
1: আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত গানের পর্বে। সুরতরঙ্গের আজকের বিষয় মন।

ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন। প্রিয় শ্রোতা, সৃষ্টির তীব্রতা থামিয়ে রাখা যায় না, মেঘ ফুরে আলো ছড়াবেই। মনই মানুষের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। মনকে শান্ত রাখা জীবনের সবচেয়ে বড় সাধনা। মন খারাপ থাকলে পৃথিবীটাই কেমন ম্লান লাগে, তখনই আমরা বুঝি মন ভালো থাকা কতটা জরুরি।

শিল্পীরা মোহময় সুরে ফোটান সৌন্দর্যের ফুল। সুরের মাধ্যমেই প্রতিটি প্রজন্ম খুঁজে পায় অপার্থিব এক স্বপ্নলোকের ঠিকানা, যেখানে সে হারিয়ে যায় মন। মনের ভেতর যে মন আছে, সে মনের খবর কে রাখে? তাই তো বলি, ওরে খুঁজে নেড়ে তারে, হারিয়ে না যায় যেন সময়ের ফেরে, কিংবা প্রিয়ারে প্রিয়ারে হারিয়েছি মন। এবারে জান আমার জান ছায়াছবির গান, শিল্পী আসিফ আকবর।

0: আজকের সুরতরঙ্গের বিষয় কিন্তু মন। আর যার মন সুন্দর, তার কথা কম হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। মন ততটাই অবাধ যতটা আমরা তাকে স্বাধীনতা দিই, আর ততটাই বিপজ্জনক যদি নিয়ন্ত্রণে না রাখি। মন কখনো কথা বলে না, কিন্তু সে প্রতিটা স্পর্শ, প্রতিটা অভিমান গভীরভাবে মনে রাখে। অনেক সময় চেহারায় হাসি থাকে, অথচ ভিতরের মন কেঁদে নীরবে, কারো অগোচরে।
1: কেউ কি জানে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই হাসির আড়ালে? জানে কি এটি নীরব চোখের কোণে কতগুলো না বলা কথা জমে থাকে? আমি জানি না কেন আজ নিজের সঙ্গেও কথোপকথন বন্ধ। চোখ বন্ধ করে দেখি এক সময় ছিল যখন হৃদয়টা গান গাইত, ছোট ছোট স্বপ্নের ডালপালা ছুঁয়ে ফুল ফোটার অপেক্ষা করত।
0: মনের কথা সব সময় বলা যায় না, কিন্তু তা চাপা থাকলেই কষ্টটা দ্বিগুণ হয়। মন কখনো বা চায় সৃষ্টির হিসেব মেলাতে, ওরে পাগল মন বৈশা ভাবো কিছুক্ষণ, কোন কারিগর এই দুনিয়ার বাগান বানাইছে। হ্যাঁ, এবারে পল্লী গীতি। শিল্পী আব্দুস সালাম খান, গানটির গীতিকার ও সুরকার লোকমান হোসেন ফকির।

0: কবিতা হয়ে সুরভি ছড়াও, মেঘ হয়ে তুমি ছুঁয়ে ছুঁয়ে যাও, দৃষ্টিসীমায় শুধু তোমায় দেখি, তোমার ছবি হৃদয়ে আঁকি, একই মায়ায় বলো তুমি জড়িয়ে নিলে আমায়। আসলে মন খুব অদ্ভুত একটা জিনিস, যে মানুষটা কষ্ট দিয়েছে সেই মানুষকে বারবার ভাবতে বাধ্য করে। মন কখনো বোঝে না বাস্তবতা, সে কেবল অনুভব করতে জানে, আর তাই বারবার ভুল করেও ভালোবাসে।
1: চোখের মেঘে বৃষ্টি নামে ডাকলে তুমি কাছে, একলা প্রহর কাটে না ঘোর ভালোবেসে, যেদিকে তাকাই আমি শুধুই তুমি, শুধুই তুমি। এসো দুজনে মিলে স্বপ্ন ওড়াই আকাশে। হ্যাঁ, স্বপ্ন প্রত্যেকেরই থাকে আলাদা, একেবারে নিজস্ব, তবু কখনো কখনো দুটি স্বপ্নের গন্তব্য এক হয়ে যায়। তখন একটা কথাই বারবার বলে হৃদয়, এই মন তোমাকে দিলাম। এবার পুরোটা শুনুন শিল্পী সাবিনা ইসমিনের কণ্ঠে, ছায়াছবি মানুষী, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর ও সঙ্গীত আনোয়ার পাল।
0: ভালোবাসা এমনই এক অনুভূতি, প্রিয় মানুষটি কাছে থাকলেও মনে হয় দূরে, আবার দূরে গেলে মনে হয় সে তো আছে পুরো পৃথিবীটা জুড়েই। ভালোবাসার দুটি চোখে প্রিয় মানুষটির চাঁদ মুখটি তো হেসে ওঠে সারাক্ষণ, যেখানেই যাওয়া হয় যত দূরে সেই তো থাকে হৃদয় জুড়ে, সেই প্রিয় মুখটি ভোলা যায়।
1: এবারে জগৎ ছায়াছবির গান, শিল্পী ইমরান মাহমুদুল ও আতি আক্তার, আনিশা।

0: সুপ্রিয় শ্রোতা, অনুভূতির যেমন শেষ নেই, তেমনি মন নিয়ে গবেষণারও কিন্তু শেষ নেই। গবেষণা চলছে, চলছে অন্তরের প্রকাশ, চলছে সৃষ্টির সাধনা। সে সাধনায় নিমগ্ন শিল্পী, সুরকার ও গীতিকার। বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ এখানেই শেষ করতে হচ্ছে। আজকের বিষয় ছিল মন। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা সুর তরঙ্গ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207।
1: আবার কথা হবে সুর তরঙ্গে পরবর্তী আয়োজনে। শেষ করছে আজকের সুর তরঙ্গ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনায় ছিলেন শামসাদ পারভিন, উপস্থাপনায় নাইরিন সুলতানা ও হাসিবুল আলম, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: জীবন সঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়। প্রাতরাশের শুরুতে বিশ্ব নেতারা একে একে তাদের সহধর্মীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সহধর্মিনীকে নিয়ে সেই মঞ্চে ওঠে ফটো সেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রাতরাশ শেষে তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এ অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলেক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কো এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জুয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তারেক রহমান আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। তিনি আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়লেও বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দম অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। পথপাথী অনুষ্ঠানে তোষামোদের কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন খুলনা কেন্দ্রের নাটক জাহানারা রাত 10:00। রচনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম ববি। এছাড়া এফএম 90 MHz রাত 12:15 নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নিশিগন্ধা, রচনা অচিন্ত্য কুমার ভৌমিক, প্রযোজনা শফিউর রহমান। এফএমের অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6:00 পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় 23.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9:00 79%, সন্ধ্যে 6:00 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:48 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:54।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 MHz, এফএম 102 ও এফএম 90 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: আপনি একটু অসুবিধা,
1: ঠিক আছে কালকেই কিনব।
0: তোমার মা তোমাকে হাত খরচার জন্য শুনলাম হাজারখানেক টাকা।
1: মা যখনই এ বাড়িতে আসেন আমার জন্য টাকা নিয়ে আসেন, আমি রাখি না, পরের টাকা রাখবো কেন?
0: তোমার এ বাড়িতে খুবই কষ্ট হচ্ছে নিশি, কত বড় ঘরের মেয়ে তুমি।
1: না বড় ভাই, একটুও কষ্ট হচ্ছে না, আমি যাই।
0: এসো।
2: নিশিকে সেই টাকার কথা বললে না?
0: কোন টাকা?
2: ওই যে তৌহিদের ব্যাংকের বিমার অফিসের পাওনা।
0: ও, সেই টাকা তো আমি নিশিকে নিয়ে তুলে সব ওর অ্যাকাউন্টে রেখে দিয়েছি। নিশি অবশ্য আমাকে বলেছিল আমার অ্যাকাউন্টে রাখতে।
2: কি এসব আবার কবে করলে? আমাকে তো কিছু বলনি।
0: হ্যাঁ, সব কথা যে তোমাকে বলতেই হবে তার কি মানে আছে?
2: ও, তাহলে তলে তলে তোমাদের এত দূর, বুঝতে আমার কিছু বাকি নেই।
0: ঝর্ণা, কথাবার্তা বুঝি শুনে বলো, বয়স তোর কম হলো না?
2: বুঝেছি বুঝেছি, সবই বুঝেছি, তোমাকে আমার বুঝতে বাকি নেই।
3: ডেকেছো বড় ভাই?
0: হ্যাঁ বস, কথা আছে।
3: বলো।
0: শোন, তৌহিদের পাওনা টাকাগুলো তুলে আমি নিশির অ্যাকাউন্টে রেখে দিয়েছি।
3: হ্যাঁ জানি।
0: নিশির খুব ইচ্ছে যে ওই টাকা দিয়ে তৌহিদের নামে একটা পাঠাগার, মানে লাইব্রেরি করে।
3: পাঠাগার? লাইব্রেরি?
0: হ্যাঁ, নাম হবে তৌহিদ স্মৃতি গ্রন্থাগার। তাতে বই থাকবে, তৌহিদের একটা বড় ছবি টাঙানো থাকবে। তৌহিদ তো বই পড়তে খুব ভালোবাসতো, তাই
3: তাতে আমাদের কি লাভ হবে? বরং ওই টাকাগুলো যদি আমার ব্যবসার মধ্যে দিত তো বেশ ভালো প্রফিট আসত।
0: হ্যাঁ, ব্যবসা আর লাইব্রেরি কি এক কথা হলো?
3: কি জানি, অত শত বুঝি না। যেখানে প্রফিট নেই সেখানে টাকা খাটাতে আমি রাজি নই।
0: তা নিশির যখন এটাই ইচ্ছে তখন আর অন্য কথা ভেবে লাভ কি?
3: এই জন্য তুমি আমাকে না ডাকলেও পারতে।
2: তোকে বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না রেজওয়ান, খালি তো বড় বড় মিষ্টির হাঁড়ি আর বড় বড় মাছ এনে এদের খাওয়াচ্ছিস, কাজ হচ্ছে কই? আমি যা যা বলি তা তো করতে পারিস না।
4: কি করবো মাইজেপা, নিশি তো মোটে আমার কাছে গেস্তেই যায় না।
2: আরে যে করেই হোক ওকে তোর হাত করতেই হবে। জানিস ওর কত ভরি গয়না? বাপের বাড়ি থেকে পালিয়ে আসবার সময় ও গা ভরা গয়না নিয়ে এসেছিল, আরে আমি নিজে চোখে দেখেছি।
4: গা ভরা গয়না বল দেখি, তাহলে তো অনেক টাকা মাইজে পা। আমার জাল পিঁয়াজের ব্যবসায় টাকাগুলো লাগালে কাজ হতো।
2: আরে তাহলে আর বলছি কি, ঠিক মতো লাইন জমাতে পারলে ও মাছ তোর ছিপেই ধরা পড়বে। তাছাড়া ওটাকে নিচ্ছে কে বল?
4: আমি তো অনেক মানে ভেরি ভেরি চেষ্টা করতেছি মাইজে পা, কিন্তু
2: তুই ঘন ঘন এ বাড়িতে আসবি।
4: আসবো?
2: হ্যাঁ, আরে আমি তো আছি, ভয় কি?
4: কিন্তু নিশি ভারী সাংঘাতিক, বড় ডেঞ্জারেস মাইয়ে।
2: আরে তু, আগুনের কাছে মোম না গলে পারে?
0: আরে রেজওয়ান জি, কখন এলে?
4: এই তো একটু আগে দিলো ভাই, দিলো ভাই, বড় একটা রোহিত ফিশ নিয়ে আইছে, ভেরি ভেরি তেল, কায়ে বসবেন না।
0: কিন্তু অত তেল কি পেটে সহ্য হবে বড় কুটু?
4: ও
1: যুদ্ধে কি আমি হেরে যাব ডাক্তার চাচা?
5: হারবি কেন মা, মনে সাহস রাখ।
1: এই সমাজে একজন নারীর আত্মপ্রতিষ্ঠা যে কি কঠিন ব্যাপার।
5: আমাদের দিন তো প্রায় শেষ, এই ঘুণে ধরা সমাজ পরিবর্তনের জন্যে আমরা শুধু বড় বড় কথাই বলে গেলাম, কিছুই করতে পারলাম না। এখন তোদের যুগ, তোরা এই সমাজ বদলে ফেলনিস।
1: আমি যে জন্যে আপনার কাছে এসেছি, তৌহিদ স্মৃতি গ্রন্থাগারের প্ল্যানটা পাস করিয়ে এনেছি, এবার ফাউন্ডেশনটা শুরু হবে। জায়গার জন্য কোনো অসুবিধে হয়নি, তৌহিদের রাজনৈতিক সহকর্মী ফরহাদ সাহেব বেশ কিছুটা জায়গা দান করেছে।
5: তাহলে তো হয়ে গেল।
1: আপনার কাছে এসেছি অনুদানের ব্যাপারে, জেলা কাউন্সিল থেকে বার্ষিক একটা অনুদান পেলে আর কোনো সমস্যা থাকে না।
5: সেটা তো পরের কথা, আগে ফাউন্ডেশনটা শেষ হোক, জেলা কাউন্সিলের অনুদানের ব্যাপারে আমি অবশ্যই চেষ্টা করব, মনে হয় অসুবিধা হবে না, ওখানে সবাই তো আমার জানাশোনা।

0: আমি জানি প্রতিদিনই এমন নিশুতি রাতে আমার কাছে আসো। বাতাসে আমি তোমার ভালোবাসার সংলাপ শুনতে পাই তোহি, দূর থেকে তুমি আমাকে ডাকো, খোলা জানালায় নিশিগন্ধার কণ্ঠ ভেসে আসে। তুমি রজনীগন্ধা ভালোবাসতে, তোমার হাতে লাগানো সেই রজনীগন্ধা ছাড়ে কত ফুল ফুটেছে। তুমি প্রতিদিনই রজনীগন্ধা তুলি আমার খোপায় পুড়িয়ে দিতে। স্মৃতি কি নিদারুণ। তুমি সব করে আমার নাম রেখেছিলে নিশিগন্ধা, ও নামে আর কেউ ডাকে না, সে নাম শুধু তোমার, তোমারই থাকবে। জানালার ওপাশে অন্ধকারে রজনীগন্ধার বনে মিশে আছো কেন? এসো আমার কাছে, এসো, এসো না। আমাকে তুমি এত কষ্ট দাও কেন তৌহিদ? কি করে সেই সব স্মৃতি ভুলি? ছাত্র রাজনীতি করতে গিয়ে তোমার সাথে আমার পরিচয়। তুমি তখন ইউনিভার্সিটির নাম করা ছাত্র নেতা, প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে ভালোবাসা। সাধারণ মানুষের জন্য কি আন্তরিকতা তোমার! বঞ্চিত মানুষের জন্য ছিল প্রাণ ভরা দরদ। এই অবক্ষয়িত সমাজ কাঠামো পরিবর্তনের জন্য সংগ্রাম করেছ তুমি, শোষিতদের পক্ষে কথা বলেছ, প্রতিবাদ করেছ দুর্নীতি, জুলুম, অনাচারের। জেলের ভয়ে প্রতিবাদ থেকে পিছিয়ে আসনি কোনো দিনও। কি অগ্নিঝরা কণ্ঠস্বর! ইউনিভার্সিটি থেকে বেরোবার পর তুমি চাকরি পেলে, এর মধ্যে আব্বা আমার বিয়ে ঠিক করে ফেললেন। বিরাট বড়লোকের ঘরেই আমার বিয়ে হচ্ছে, সবার মুখে শুধু এই একই কথা। আমি তোমার কাছে কথায় আবদ্ধ ছিলাম তৌহিদ, আম্মাকে সব বললাম, কাজ হলো না, আমাকে সাজিয়ে গুছিয়ে ঢাকায় পাঠাচ্ছিল বিয়ে দিতে। এক বান্ধবীর সাথে দেখা করবার কথা বলে পালিয়ে এলাম।
1: না, তুমি এভাবে পালিয়ে এসে ঠিক করনি নিশি।
0: এখন আমি আর অন্য কিছু ভাবতে পারছি না তৌহিদ, যা হোক একটা কিছু ব্যবস্থা করো।
1: তুমি বরং ফিরে যাও নিশাত।
0: এখন আর তা সম্ভব নয়, তুমি এত বড় কাপুরুষ, বুঝতেই পারিনি।
1: তবুও কাজটা ভালো হলো না।
0: অত ভাববার সময় নেই, ডাক্তার চাচার ওখানে চলো, চাচা সব জানেন, কোনো অসুবিধা হবে না। বিয়ের পর বেশ ভালোই কাটছিল। সেদিন তুমি অফিস থেকে এসে বললে,
1: ব্যাগটা গুছিয়ে দাও তো নিশি।
0: কোথায় যাবে?
1: আজ সন্ধ্যায় পার্টির একটা জরুরি মিটিং, এখনই বেরোতে হবে।
0: এখনই?
1: আহ, দেরি হয়ে যাচ্ছে, বাসে অনেকটা পথ যেতে হবে।
0: খাবে না?
1: সময় নেই, তাড়াতাড়ি। আজ রাতেই ফিরে আসবো।
0: সেই তোমার সাথে আমার শেষ কথা। অ্যাক্সিডেন্টটা সন্ধ্যার দিকেই হয়েছিল, আমি জানলাম পরদিন সকালে। তখন সব শেষ। সেবা ক্লিনিক থেকে তোমার ফুলে ঢাকা লাশ এলো।

0: আমি খুব বিপদে পড়ে গেছি বড় ভাই।
1: তো অসৎ পথে পা বাড়িয়েছিলে, বিপদ আসবেই।
0: পুলিশ যে এতটা তৎপর হয়ে উঠবে ভাবতে পারিনি। মালগুলো ধরা পড়ে গেল। যে পার্টির কাছ থেকে টাকা নিয়ে মালগুলো এনেছিলাম তাদের তো টাকাগুলো ফেরত দিতে হবে বড় ভাই।
1: হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি অত টাকা কোথায় পাবো? তুই তো সবই জানিস।
0: তা জানি, নিশি তো আসবার সময় বাপের বাড়ি থেকে অনেক গয়না এনেছিল, এই বিপদের সময় সেগুলো বন্ধক রেখে না হয়।
1: না না না, আমি তা পারবো না।
2: তাই বলে ও এমন বিপদের সময় একটু সাহায্য পাবে না?
1: আমি পারবো না, ব্যাস। পারো তো তুমি গিয়ে নিশিকে বলো।
2: ঠিক আছে, আমি নিশিকে ডেকে আনছি।
3: ডেকেছেন বড় ভাই?
2: হ্যাঁ, তোমার সেই গয়নাগুলো কোথায় নিশি?
3: গয়না?
2: অবাক হবার ভান করো না তো, আসবার সময় গায়ে তো অনেক গয়না ছিল।
3: ওগুলো তো আমার বাপের বাড়ির, বাপের বাড়ির জিনিস আমি রাখবো কেন?
2: দেখলে, তেজ দেখিয়ে চলে গেল, বললেই হতো ওগুলো দেব না।
0: আজ না হোক কাল ওর দিতেই হবে বড় ভাবে, যাবে কোথায়?
1: মাসুদ,
4: তুমি কি নতুন করে কিছু ভাবতে পারো না নিশি?
3: না, পারি না আমিন ভাই। সবাই কি সবকিছু পারে?
4: ভেবে দেখো নিশি, আমার বিদেশে চাকরিটা বোধহয় হয়ে যাবে, তোমাকে আমি বিদেশে নিয়ে যাব।
3: এদেশের মাটিতেই আমার স্বামীর সবকিছু মিশে আছে, আমার কাছে এ মাটি খুবই পবিত্র, বড় আশ্রয়।
4: তুমি চাইলে না হয় এদেশে একটা চাকরি নিয়ে নেব।
3: আমার কথা তো আমি আপনাকে বলেই দিয়েছি।
4: আমি তোমাকে ভালোবাসি নিশি।
3: আমিন ভাই, আপনার ভালোবাসার সম্মান দিতে পারলাম না বলে আমি দুঃখিত।
4: একটা মৃত মানুষকে নিয়ে এতটা কি ঠিক হচ্ছে নিশা? তুমি তো রক্ত মাংসের মানুষ, মানুষের পক্ষে অস্বাভাবিক কিছু নয়।
3: সংযম ও রক্ত মানুষের মানুষের পক্ষে অবাস্তব কিছু নয়। আমাকে ক্ষমা করুন আমিন ভাই, আমি পারবো না, পারবো না।

0: আমি জানতাম নিশি, ঝড় আসছে। গতবার দুর্নীতির জন্য অফিসের বড় সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, এ তারই প্রায়শ্চিত্ত।
1: তাই বলে বিনা দোষে আপনাকে সাসপেন্ড করবে?
0: দোষ? আরে দোষ সাজাতে ওদের কি কোনো অসুবিধে হয়? বড় সাহেবের চ্যানেলের লোক তো অফিসের সর্বত্র।
1: না, অন্যায় আপনি কিছুতেই মেনে নিতে পারেন না।
0: হ্যাঁ, বাপেরও বাপ আছে। হেড অফিসের বড় সাহেব আমাকে খুবই ভালো জানেন। কালই আমি ঢাকা যাচ্ছি, হেড অফিসে গিয়ে আমি সব জানাব।
1: হ্যাঁ, আপনি তাই যান।
0: শেষ পর্যন্ত আমি জিতব এ বিশ্বাস আমার আছে, কিন্তু আমি ভাবছি যে এখন সংসার চলবে কী করে? অনেক টাকার দরকার, দেনাও তো কম নেই।
1: আমি দুটো টিউশনে পেয়েছি, সামনের মাস থেকে শুরু করব। এ সময় আমার গয়নাগুলো যদি থাকতো। সে গয়নাগুলো তো আপনার ছোট ভাই ডাক্তার চাচার মাধ্যমে আমার মাকে ফিরিয়ে দিয়েছিল পরের জিনিস বলে।
2: নিশাত,
1: আপনি?
2: হ্যাঁ।
1: আপনি এ ঘরে? কি করছেন?
2: আমার তুমি অনেকদিন ফাঁকি দিয়ে শুনেছি, আজকে আজকে আমি তোমার সর্বনানে
3: দৌড়ে পালালো কেন?
4: খাদিস নে নিশি, শান্ত হ, আমি সব বুঝতে পেরেছি।

0: বুঝি বড় ভাবি, তোমার ভাই যা করলো তাতে তুমি পাড়ায় মুখ দেখাবে কেমন করে?
1: অত মিথ্যে কথা বলো না মেজবউ, আমার ভাইয়ের কি দোষ? নিশিই তোকে ঘরে ডেকেছিল, তারপর তুমি এসে পড়লে। নিশি এখন নিজের দোষ ঢাকবার জন্য উল্টে আমার ভাইয়ের কানটা কেটে দিয়েছে, আমি থানায় যাব, বুঝলে?
0: যাও যাও, তবে আমি নিজের চোখে যা দেখেছি ঠিক তাই সাক্ষী দেব।
1: তা তো দেবে, আর নিশি যে খারাপ এটা তোমার চোখে পড়ে না মেজবউ?
0: চোখে আমার সবই পড়ে বড় ভাবি, মুখ যেদিন খুলবো সেদিন কাউকে ছেড়ে কথা বলবো।
1: কি কি বলবি, কি বলবি তুই বল?
0: মা নাকি তুমি এত নিচে নেমে গেছো? ছি, তোমার ভাইয়ের কাটা কান দেখছি, তোমার কাটা চুল দিয়েই ঢাকতে হবে।
1: তাড়াবো, আজই আমি তাড়াবো ওটাকে, চুল ধরে নিশিকে আমি এ বাড়ি থেকে বের করে দেব।
0: দাও না।
1: এই যে, এই নিশি, তুই আজই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে তোকেই আমি।
2: কেন, আমি কি করেছি?
1: বেহায়া বেশরম বিধবা বেটি, স্বামী খেয়ে হয়নি না, আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছে শয়তানি।
2: মুখ সামলে কথা বলো বড় ভাবি, সুচো মাচায় উঠলেও গা থেকে তার দুর্গন্ধ যায় না।
1: চুপ।
3: যাক, তবু আপনি আমাকে দেখতে এসেছেন দুলা ভাই।
4: হাসবাসবো করে আর আসা হয়নি। নিশি, জীবনে তুই কি যে পাগলামি করলি, মা বাবাকে ছেড়ে ওভাবে বিয়ে করলি, তা তো সুখী হতে পারলি না। একটা দুর্ঘটনা তো জীবনের সব স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল।
3: আপনি আর কতদিন দেশে আছেন?
4: ছুটি তো ফুরিয়ে এলো, আর বেশি দিন নেই। আরে, তোর আপাতকে দেখতে চাই, তুই তো আর এ বাড়ি থেকে যাবি না, এমন জিদ ধরেছিস যে।
3: যাবো যাবো দুলা ভাই, আমি যাবো।
4: তাহলে আজই চল, গাড়ি তো সাথে এনেছি।
3: না, আজ না, বড় ভাই ঢাকা থেকে ফিরে আসুক তারপর।
5: কি বললেন নাজমুল, নিশি ও বাড়ি থেকে আসতে রাজি হয়েছে?
4: হ্যাঁ, রাজি হয়েছে আম্মা।
5: তাহলে তুমি আর দেরি করো না বাবা, আমিনুলকে বলো নিশি ফিরে এলেই ওর সাথে আমি আমিনুলের বিয়ে দিয়ে দেব।
4: দেখি কি করা যায়।
5: আজই আমি নিশির ভাইদের বলবো সব জোগাড় যন্ত্র করতে, যাতে সময় না লাগে।
4: আচ্ছা।
3: আমি হেরে গেলাম, তুমি আমাকে ক্ষমা করো তৌহিদ, এ বাড়িতে আমার আর থাকা হলো না। যুদ্ধে আমি পরাজিত সৈনিক, বড় ভাবি যা শুরু করেছে এ বাড়িতে থাকা আর সম্ভব না। বড় ভাইকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, অথচ তাকে আর আমাকে নিয়ে বড় ভাবি কি সব নোংরা কথা বলে বেড়াচ্ছে। এ জ্বলন্ত দোজক থেকে আমি মুক্তি চাই, এখানে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে না। পাড়ার লোকেরা এখন আমাকে দেখলে অন্যরকম ভাবে তাকায়, হাসে, নোংরা কথা বলে, কানাকানি করে। আমার পক্ষ হয়ে কথা বলতে গিয়ে কত রাতে মেজভাবি মেজভাইয়ের কাছে মার খেয়েছে। এরপর আর এ বাড়িতে আমার থাকা চলে না। বড় ভাই ঢাকা থেকে আজও ফিরল না, কি করব? কদিন তো অপেক্ষা করলাম, এবার আমার এখান থেকে বিদায় নেবার পালা। তোমার স্মৃতিময় এই আশ্রয় থেকে আমাকে চলে যেতে হচ্ছে, আমাকে তুমি ক্ষমা করে দিও তৌহিদ, ক্ষমা করে দিও। তোমার লাগানো ওই রজনীগন্ধা ঝাড় থেকে একটি ফুল নিয়েই আমি বিদায় নেব।

0: ঝর্ণা, নিশি কোথায়?
1: তা আমি কি জানি?
0: জানো না মানে? আমি কদিনের জন্য ঢাকা গেছি, আর এর মধ্যে মেয়েটাকে তোমরা তাড়িয়েছো।
1: আমরা তাড়াতে যাবো কেন? দেখো গে কার সঙ্গে হয়তো।
0: ঝর্ণা,
1: বয়সকালের বিধবাকে বিশ্বাস কি, তার উপর ওই রকম সুন্দরী।
0: ঝর্ণা, তোমার মন এত ছোট। নিশিকে আমি ভালো করে চিনি।
1: হ্যাঁ তা তো চিনবি, তবে তোমার চেনায় আর লোকজনের চেনায় তফাত আছে। লোকে কত কি বলাবলি করে শুনে আমার মাথা নিচু হয়ে যায়।
0: বহু অমানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এত ইতর আর দেখিনি। যাও আমার সামনে থেকে।
1: যাচ্ছি।
2: এরপর ওই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না ডাক্তার চাচা, আমিও তো মানুষ।
3: তাই এসে ভালোই করেছিস মা, তোকে নিয়ে আমার বেশ একটা উদ্বেগ ছিল।
2: আপনি আমাকে নিশ্চিন্ত একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিন চাচা, আপনার কাছে আমি কোনো দিন কোনো কিছু চাইব না।
3: সেই তো সমস্যা নিশি, তোকে তো আর যেখানে সেখানে রাখা চলে না। এই মুহূর্তে কি করা যায়? আপাতত তোকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। সেবা ক্লিনিকটা আমি কিনেছি, ওর মালিক ডাক্তার রকিব ওটা বিক্রি করে দিয়ে পড়তে ভিয়েনা চলে গেছে।
2: সেবা ক্লিনিক? সেবা ক্লিনিক? ওখানে তো তহিদ অ্যাক্সিডেন্ট করে।
3: হ্যাঁ, তহিদের জীবনের শেষ আশ্রয়। যাকগে, তুই বরং আপাতত কিছুদিন ওটা দেখাশোনা কর, সাথেই কোয়ার্টার আছে, থাকার অসুবিধা হবে না। তারপর দেখি তোর জন্য কি করা যায়।

আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো, আর এক নতুন সংগ্রাম। আর আমি হার মানব না। এই সেই সেবা ক্লিনিক যেখানে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যুর সময় হয়তো সে আমাকে নিবিড়ভাবে কাছে চেয়েছিল, তাই তো আমাকে এখানে আসতে হলো। ভালোই হলো, তৌহিদ মানুষকে ভালোবাসত। ভালোবাসার অমৃত পরশ দিয়ে সে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে দিত। তার প্রতি আমার এই অপরাজেয় ভালোবাসা আমি অসুস্থ মানুষের সেবা যত্নে নিবেদন করব। তাতে এই ভালোবাসা আরো মহৎ হয়ে উঠবে, এই তো আমার জীবনের সার্থকতা। ও বাড়ি থেকে আমি কিছুই আনিনি, এনেছি শুধু তৌহিদের বাঁধানো ছবিখানা আর তার হাতের লাগানো নিশিকন্ধার একটি গুচ্ছ। এই তো আমার জীবনে পরম সম্পদ। ও সব করে আমাকে নিশিকন্ধা বলে ডাকত। নিশিকন্ধা, নিজেকে নিবিড়ভাবে নিঃশেষ করে গন্ধ দিয়ে রাতের অন্ধকারকে ভরিয়ে রাখে। আমিও তেমনি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে অসুস্থ মানুষকে ভালো করে তুলব, তাদের মুখে হাসি ফোটাব। তৌহিদের প্রতি আমার চিরন্তনী ভালোবাসাকে সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে অজস্র দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেব। তৌহিদ মৃত্যুর সময় প্রিয়জনের স্পর্শ পায়নি, এমন মৃত্যু যেন আর কারো না হয়। কেন আমি তাদের প্রিয়জন হতে পারবো না? মৃত্যু পথযাত্রীর শেষ নিঃশ্বাসের সাথে মিশিয়ে দেব আমি মাটির পৃথিবীর নিশিগন্ধার অমৃত সৌরভ।

এতক্ষণ নিশিগন্ধা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন নাজমুল, মোহাম্মদ আজিজুল হক, তৌহিদ, আলফাজউদ্দিন আহমেদ, আমিনুল, তৌফিকুল বাশার, মাসুদ, গোলাম রাব্বানি, মিস্টার চৌধুরী, ওবায়দুল হক সরকার, জাহিদুর, মাসুদ আলী খান, নাজমা, কাজী তামান্না, ঝর্ণা, রওশনারা মণি, মা, মাসুদা শরফুদ্দিন এবং নিশাতের চরিত্রে অভিনয় করেছেন আফরোজা বানু। সম্পাদনায় কাজী আলমগীর। নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি 22 সেপ্টেম্বর 2026 রাত 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 995 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 23 সেপ্টেম্বর 2026 মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি পায় ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম শিল্পী মোহাম্মদ ইকবাল হোসেন, গানের কথা সাজিয়েছেন এবং সুরারোপ করেছেন টিপু সুলতান বাবর।

শুনছেন আধুনিক গান বর্ণালী অনুষ্ঠানে। এবারে শিল্পী অনুপমা আচার্য, কথা ও সুর লোকমান হোসেন ফকির।

আধুনিক গানের এবারে শিল্পী তারেক এম এস সৈয়দ। কথা লিখেছেন ইউনুস আলী মোল্লা, সুর করেছেন আলী আফতাব লোনি।

এ গানটি শেষ হল আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালী। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিঃশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে শোনাব দেশের গান সালমা জাহানের কণ্ঠে। কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন সমক খায়রুল ইসলাম।

বিজয় সরকারের কথাও সুরে গানটি শুনলেন অমরচন্দ্র সরকারের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে এবার শোনাব দলছুট ব্যান্ডের পরিবেশনা, কণ্ঠে বাপ্পা মজুমদার।

এ গানটির সাথে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, প্রথমে শোনাব দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন আবু তাহের।

এবার একটি ভক্তিমূলক গান শুনবেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ শামসুল হুদা।

স্প্যানিশ গানটি শুনলেন লুইস ফনসির কণ্ঠে। শুনছেন দেশ বিদেশের রকমের গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে হাসন রাজার গান শুনবেন শিল্পী মনকির খান।

শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। সুপ্রিয় শ্রোতা, এবারে প্রমিথিউস ব্যান্ডের পরিবেশনা কণ্ঠে বিপ্লব।

আজগর আলমের গাওয়া এই গানের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন, আকাশ ভরা সুরের ধারা। নেশার অপর্ণা মরণ, মাদক দ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদক দ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, আয়োজনটা দিতে পেরে রয়েছে নজরুল সঙ্গীত শিল্পী লীনা তাপসী খান।

লীনা তাপসী খানের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বিলালী। পথ পাথীয় অনুষ্ঠানে তোষামোদের কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউভনী শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসকুলি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন খুলনা কেন্দ্রের নাটক জাহানারা রাত 10:00। রচনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম ববি। এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল ৬টা। আজ বুধবার, আটই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।
1: আশ্বিনের এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, এফএম ১০৬ ও এফএম ১০২ মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে খন্দকার শাহরিয়ার শাকির ও ফরিদা আক্তার রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। সূরা বনী ইসরাইল এর ১৩-১৬ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী।

0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাত উল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা বনি ইসরাইলের ১৩ থেকে ১৬ আয়াতে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, আর প্রত্যেক মানুষ